আকাশবাণী কলকাতা, আজ শুক্রবার, 9ই শ্রাবণ, 1948 শকাব্দ, 31শে জুলাই, 2026 খ্রিস্টাব্দ, 14ই শ্রাবণ, 1433 বঙ্গাব্দ। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:56 হয়ে 59 সেকেন্ড। আজ সূর্যোদয় 5:08:42 সেকেন্ডে, সূর্যাস্ত 6:16:42 সেকেন্ডে।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। আকাশবাণী কলকাতা সঞ্জয়িতা প্রচার তরঙ্গে সকাল ছটায় সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

0: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন কোরআন থেকে পাঠ।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم إن تبدوا الصدقات فنعم ما هي

لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف

0: صدق الله العظيم. অর্থাৎ তোমরা যদি প্রকাশ্যে খোদার পথে দান করো অথবা গোপনে দরিদ্রদের দাও, উভয়ই তোমাদের জন্য কল্যাণময় এবং তোমাদের পাপরাশি ক্ষমা করা হয়। তোমরা যা কিছু করো খোদা তা উত্তম রূপে জানেন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাউকে সৎপথে পরিচালিত করার শক্তি দিবার ক্ষমতা তোমার নাই, বরং আমি যাকে চাই সৎপথে পরিচালিত করি। তোমরা যা কিছু দান করো তা তোমাদেরই কল্যাণের জন্য, কেবল খোদার সন্তুষ্টির জন্যই নিজ সম্পদ থেকে মুক্ত হস্তে দান করো। তোমরা নিজেদের বিশুদ্ধ সম্পদ থেকে যা কিছু দান করবে তার পূর্ণ প্রতিদান তোমরা অবশ্যই পাবে এবং তোমরা কোনরূপ ক্ষতিগ্রস্ত বা অত্যাচারিত হবে না। যেসব দরিদ্র লোক খোদার পথে গুরুত্বপূর্ণ কাজে লিপ্ত থাকায় অর্থ উপার্জন করতে সুযোগ পায় না, সেই সব দরিদ্রদের জন্য ব্যয় করো। তারা কারো কাছে কোনো কিছু চায় না বলে অবুঝ লোকেরা তাদের ধনী লোক বলে মনে করে, কিন্তু তুমি তাদের চেহারা দেখলেই চিনতে পারবে তারা ব্যাকুলভাবে কারো কাছে কখনো কিছু চায় না। তোমরা নিজেদের পবিত্র সম্পদ থেকে যা কিছু দান করো আল্লাহ তা সবই জানেন।
1: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন কোরআন থেকে পাঠ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সঙ্গীতাঞ্জলি। আজকের প্রথম নিবেদনে ধনঞ্জয় ভট্টাচার্য।

0: প্রথমে ধনঞ্জয় ভট্টাচার্য, তারপর সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে নিবেদিত হল আজকের সঙ্গীতাঞ্জলি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
2: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়। বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়,

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 6:30 আজকের চাষবাস, সুন্দরবনের সাদা সোনা, বলবেন ডক্টর সোমনাথ সর্দার। 6:40 আপনার স্বাস্থ্য দা

তোলার পর। বলবেন ডাক্তার রাজু বিশ্বাস। প্রাত্যহিক 6:45 উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত এবং চন্দ্রজিৎ প্রামাণিক। 7:45 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে আজকের শিল্পী উৎসব দাস। জানা অজানা 8:00 সমুদ্র থেকে পুষ্টি দ্বিতীয় পর্ব। বলবেন ডক্টর শতাব্দী দাস। 8:05 নিরাময় মুখগহ্বরের ক্যান্সার, এই নিয়ে ডাক্তার সিদ্ধার্থ চক্রবর্তীর সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সোমা সরকার। 8:20 গান্ধী চর্চা, গান্ধী ভাবনায় দরিদ্র নারায়ণ। বলবেন রথীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সরোদ শিল্পী রাজরূপা চৌধুরী। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, সমীক্ষা 9:25। 9:30 আকাশবাণী পডকাস্ট টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড মাল্টিটাস্কিং, এ বিষয়ে বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং অভিনেতা ডাক্তার বাসুদেব মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার, প্রযোজনা দুর্বাদে। 10:00 গানের ভেলা, উপস্থাপনায় সম্মান দাস। 11:00 যুববাণীর অনুষ্ঠান মগজ মিটার, উপস্থাপনায় প্রিয়াশা চক্রবর্তী এবং অর্ণব চক্রবর্তী। 12:00 নজরুল গীতি বিদিশা দাসের কণ্ঠে। 12:15 লোকগীতি শিল্পী কার্তিক দাস বাউল। 12:33 উনজমির দুন ফসল, কৃষিক্ষেত্রে জলবায়ুর পরিবর্তনের গুরুত্ব নিয়ে ডক্টর FH রহমানের সাক্ষাৎকারে রামরঞ্জন দাস রায়। 1:00 গীতিকা। 1:45 মহিলা মহল, উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক, সাহিত্য কথা। স্টুডিওতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংযুক্তা দাস। 2:30 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি সুখী মান্ডি, ডেভিড বাস্কে ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। এরপর সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলা আলাপচারিতায় লালচাঁদ সোরেন এবং পূর্ণেন্দু সোরেন। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার, মাঠে ময়দানে। স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রক্তিম বরুণ ময়রা। 5:30 বিদ্যার্থীদের জন্য। 11শ শ্রেণীর রাশিবিজ্ঞান স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করবেন শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের শিক্ষক কল্লোল গড়াই এবং দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি শিল্পী মোদাম সোরেন ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন বিশিষ্ট সাঁওতালি লেখক থিমোথিয়াস হেমব্রম একটি কথিকা, বলবেন গাব্রিয়েল সোরেন, এবং বিশিষ্ট হিন্দি সাহিত্যিক কবি মুন্সী প্রেমচাঁদ কথিকাটি বলবেন সুন্দর মনোজ হেমব্রম। 6:38 কৃষি কথার আসর, পাট ও মেস্তার ইনস্ট্রুমেন্ট ডাল গ্রেডিং, ডক্টর অভিজিৎ দাসের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। এরপর সুসংহত উপায়ে ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ আলোচনায় ডক্টর কিঙ্কর সাহা, ডক্টর রঘুনাথ মণ্ডল এবং সুব্রত চক্রবর্তী। 7:10 তর্জা গান ও কবি গান। 7:30 সমীক্ষা, বলবেন সুজিত ভট্টাচার্য। 8:00 নাটক বড় ঘরের মেয়ে, রচনা মুন্সী প্রেমচাঁদ, বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য, প্রযোজনা মনীন্দ্র রায়। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুভজিৎ পাত্রর কণ্ঠে। 9:30 রবীন্দ্রসঙ্গীত উৎসব দাসের কণ্ঠে। 9:45 ভজন শিল্পী গৌতম দত্ত। 10:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 10:30 বাঁশিতে লঘুসঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন শেখর দেউরি। 10:45 লোকগীতি কার্তিক দাস বাউলের কণ্ঠে। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বেহালা শিল্পী রেশমী চক্রবর্তী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:25 রবীন্দ্রসঙ্গীত প্রণব চন্দ্রের কণ্ঠে। 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানুষ, আজ 188তম পর্ব। 6:45 ভজন শিল্পী গৌতম দত্ত। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় শ্রীপর্ণা পাল। 8:30 রজনীকান্তের গান শিল্পী উৎসব দাস। 8:45 লোকগীতি শিল্পী কার্তিক দাস বাউল। 9:10 রসধারা, উপস্থাপনায় পূজা মিশ্র। 10:15 উর্দু অনুষ্ঠান অঞ্জুমান, উপস্থাপনায় সাইস্তা নাজ। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই 6:20 বাংলা খবর।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন একটি বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে আনা সংশোধনী বিলটি সংসদে পাশ হয়েছে। জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিলও সংসদে গৃহীত। সুপ্রিম কোর্ট নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে জাতীয় রাজধানী অঞ্চলে বিক্ষোভের সময় পেলেট গান ব্যবহারের ফলে আহতদের উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করতে দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রী অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করছেন। পশ্চিমবঙ্গ পুলিশকে দেশের সেরা পুলিশ বাহিনী হিসেবে গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে 3টি সোনাসহ 17টি পদক নিয়ে ভারত 10ম স্থানে রয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন একটি বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, বিগত কয়েক বছরে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি প্রশ্নপত্র ফাঁসের সমস্যার মুখোমুখি হওয়ার ফলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়েছে। তিনি বলেন, এই বিষয়টিকে মাথায় রেখেই কেন্দ্র ও রাজ্য উভয় ক্ষেত্রেই শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী বলেন, সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষার অনিয়ম রুখতে আনা সংশোধনী বিল সংসদের উভয় কক্ষেই পাশ হয়েছে। বিকশিত ভারতের ভিত মজবুত করে এবং শিক্ষার্থীদের পরিশ্রমের মর্যাদা রক্ষা করতেই এই ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।
1: দোনো সদনো নে কঠোর প্রাবধানো ওয়ালে ইস বিল কো পাস কর দিয়া হ্যায়। আব বিশ্বস্ত পরীক্ষা পদ্ধতি কি দিশা মে জানে মে এক মহত্বপূর্ণ কাম পূর্ণ হুয়া। কাম আগে ভি চলতা রহেগা। হাম এসি পরিস্থিতি কো লম্বে সময় তক নহি চলনে দেঙ্গে। ইস বিশ্বাস কে সাথ সাথিও আইয়ে হাম সব মিল করকে বিকশিত ভারতকে স্বপ্ন কো পূর্ণ করনে কে লিয়ে কন্ধে সে কন্ধা মিলা করকে চলে।
0: পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল গতকাল রাজ্যসভায় পাশ হয়েছে। বর্তমানে তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিল নিয়ে আলোচনার জবাবী ভাষণে কর্মী বিষয়ক ও জন অভিযোগ মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, এই প্রশ্ন ফাঁসের বিষয়টি ভারতের প্রত্যেক নাগরিককে নাড়া দিয়ে গেছে। সরকার এই ধরনের প্রশ্ন ফাঁস প্রতিরোধ করে শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে। মন্ত্রীর ভাষণের সময় বিরোধীরা সভাকক্ষ ত্যাগ করেন। বিলটি পাশের পর রাজ্যসভা আজ সকাল 11টা পর্যন্ত মুলতবি হয়ে যায়। আলোচনায় অংশ নিয়ে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, প্রস্তাবিত বিলে সরকার যে সমস্ত ব্যবস্থা গ্রহণের কথা বলেছে সরকারি চাকরির ক্ষেত্রে তা বিশেষ প্রভাব ফেলবে না। তিনি বলেন, দেশজুড়ে ছাত্রদের প্রতিবাদের পরই সরকার চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হয়েছে। নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাজ মাধ্যমের পোস্ট মুছে দেওয়ায় মেটা দুঃখ প্রকাশ করেছে। নতুন দিল্লিতে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন সাংবাদিকদের বলেন, এই ঘটনায় মেটার বরিষ্ঠ আধিকারিকদের সরকার তলব করেছে এবং কি কারণে এই ঘটনা ঘটল তাও ব্যাখ্যা করতে বলা হয়েছে। আগামী দিনে এ ধরনের গাফিলতি রুখতে সংস্থার পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তাও জানতে বলেছে সরকার। কোম্পানির প্রতিনিধিরা খুব শীঘ্রই সরকারি আধিকারিকদের সঙ্গে দেখা করবেন বলে তিনি জানান। সুপ্রিম কোর্ট নিটের প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে জাতীয় রাজধানী অঞ্চলে ছাত্রছাত্রীদের বিক্ষোভ আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর কথিত পেলেট গান ব্যবহারের ফলে আহতদের উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করতে দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ যন্তরমন্তরসহ অন্যান্য স্থানে ভিড় সামলাতে ধাতব পেলেট গান ব্যবহারের উপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞার আর্জি জানিয়ে দায়ের করা এক আবেদনের শুনানির সময় নির্দেশ দেন। শুনানির সময় বেঞ্চ এও বলেছে, পুলিশের নীতি অনুযায়ী ঘটনার গুরুত্ব অনুধাবন করে ব্যতিক্রমী কিছু ক্ষেত্রে পেলেট গান ব্যবহার করা যেতে পারে। যতক্ষণ না এই নিয়মকে কেউ চ্যালেঞ্জ জানাচ্ছে ততক্ষণ এই অস্ত্রের ব্যবহারও বেআইনি বলে গণ্য করা যায় না। যন্তরমন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন মোতায়েন থাকা র্যাপিড অ্যাকশন ফোর্সের হাতিয়ার ব্যবহারের সমস্ত নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, আইনি কোনো অভিযানের সময় জনতাকে ছত্রভঙ্গ করতে এ ধরনের ধাতব পেলেট গান ব্যবহার নিষিদ্ধ করার আর্জি জানিয়ে এই আবেদন দাখিল করা হয়। ওই গান ব্যবহারের ফলে আহতদের পর্যাপ্ত চিকিৎসা, দীর্ঘমেয়াদী শুশ্রূষা ও পুনর্বাসন সুনিশ্চিত করারও আর্জি জানানো হয়েছে। কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল নির্দিষ্ট সময়সীমা কঠোরভাবে মেনে মন্ত্রকের সমস্ত প্রধান ও ফ্ল্যাগশিপ প্রকল্পগুলির বাস্তবায়নে গতি আনার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। মন্ত্রকের বিকশিত ভারত লক্ষ্যমাত্রার অগ্রগতি নিয়ে আয়োজিত এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভায় পৌরোহিত্য করে গতকাল তিনি নির্দেশ দেন। শ্রী সোনোয়াল দেশের দীর্ঘমেয়াদী সামুদ্রিক লক্ষ্য অর্জনের জন্য মন্ত্রক, দেশের প্রধান বন্দরসমূহ এবং ভারতীয় জাতীয় জলপথ কর্তৃপক্ষ IWAI এর সমস্ত আধিকারিককে মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। বৈঠকে তিনি আরও বলেন, আন্তর্জাতিক স্তরের বিঘ্ন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা তৈরি করতে হবে, যাতে পরিকাঠামোগত স্থিতিশীলতা আরও মজবুত করা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সংসদ ভবনে আয়োজিত এই বৈঠকে দুই রাজ্যের সংসদ সদস্যদের সঙ্গে সার্বিক দুর্যোগ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। বৈঠকের পর সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, এই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির সঙ্গে একযোগে কাজ করবে, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ত্রাণ ও উদ্ধার কাজ নিশ্চিত করার আশ্বাস দেওয়ার পাশাপাশি উপদ্রুত অঞ্চলের সমস্ত মানুষের নিরাপত্তা, সুস্থতা ও সার্বিক কল্যাণ কামনা করেছেন প্রধানমন্ত্রী। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ পুলিশকে দেশের সেরা পুলিশ বাহিনী হিসেবে গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি গতকাল উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে রাজ্য পুলিশের ট্রেনিং একাডেমির বড়াখানা অনুষ্ঠানে যোগ দিয়ে গত দুই মাসে পুলিশের কাজের ভূয়সী প্রশংসা করেন। সরকার পরিবর্তনের পর থেকে আইন শৃঙ্খলা রক্ষা, দুর্নীতি দমন, সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা, দাগী অপরাধীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের কাজ পুলিশ সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছে। এরাজ্যের পুলিশের যে সমস্ত কর্মী রয়েছেন তারা আরও ভালোভাবে কাজ করতে পারেন বলে শুভেন্দু অধিকারী আস্থা ব্যক্ত করেন। তবে পুলিশের যেসব সমস্যা রয়েছে সরকার সেদিকেও নজর দিচ্ছে এবং সরকার সবসময় তাদের পাশে থাকবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানিয়েছেন, চলতি মাসের এক তারিখ পর্যন্ত দেশে মোট ঘরোয়া LPG গ্রাহকের সংখ্যা 33 কোটি 13 লক্ষ, এর মধ্যে 10 কোটি 58 লক্ষ গ্রাহক রয়েছেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে। দেশের সমস্ত ঘরোয়া LPG গ্রাহককেই বাজার দরের চেয়ে কম নিয়ন্ত্রিত দামে LPG রিফিল দেওয়া হচ্ছে। বর্তমানে 942 টাকার একটি LPG সিলিন্ডারে 500 টাকারও বেশি পরোক্ষ সাবসিডি বা অর্থ সাহায্য দিচ্ছে সরকার। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গতকাল তিন বাহিনীর 9 মহিলা আধিকারিককে সমুদ্র প্রদক্ষিণা অভিযান সফলভাবে শেষ করার জন্য অভিনন্দন জানিয়েছেন। ওই মহিলা আধিকারিকরা ভারতীয় সেনাবাহিনীর সামুদ্রিক জাহাজে 314 দিনের যাত্রায় সফল সমুদ্র প্রদক্ষিণ করে ফিরে এসেছেন। নতুন দিল্লিতে তাদের সঙ্গে কথা বলে তিনি মহিলা আধিকারিক দলকে 25,500 নটিক্যাল মাইল সমুদ্র সফরের জন্য অভিনন্দন জানান। ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। টানা ভারী বৃষ্টিপাত এবং প্রধান নদীগুলির জলস্তর লাগাতার বৃদ্ধির ফলে রাজ্যজুড়ে স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ বিপর্যস্ত। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার দ্রুত ত্রাণ বণ্টন এবং ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণের কাজ চলছে। বন্যা দুর্গত এলাকাগুলি থেকে ইতিমধ্যেই 1,76,000-এরও বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর পাকিস্তানি সেনার ধারাবাহিক হামলায় এখনও পর্যন্ত 40 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সেখানকার স্থানীয় প্রশাসন মহিলা বিক্ষোভকারীদের উপর অত্যাচার করেছে বলে খবর। রাওয়ালকোট এবং মিরপুরে মহিলা বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হয়। সমাজ মাধ্যমে একাধিক ভিডিওতে দেখা গেছে কোটলিতে বিক্ষোভ দেখানোর সময় সেখানকার পুলিশ মহিলাদের উপর গুলি চালায়। বিশেষজ্ঞদের দাবি, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে 125 জনের বেশি বিক্ষোভকারীদের হত্যা করা হয়েছে। জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি JAAC তথ্য অনুযায়ী পাকিস্তানি বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে বেশ কয়েকদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন কয়েক হাজার মানুষ। JAAC, রাষ্ট্রসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন দেশের সরকারের কাছে এ বিষয়ে হস্তক্ষেপের আর্জি জানিয়েছে। ভারত ওই এলাকায় নির্বাচন করার কঠোর নিন্দা জানিয়েছে। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারতীয় ভারোত্তোলক লাভপ্রীত সিং গতকাল পুরুষদের 110 কেজি বিভাগে রৌপ্য পদক এবং সীমা কালিরমানা মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছেন। গতকাল দিনের শুরুতে নীরজ চোপড়া সহ জ্যাভলিন থ্রোয়ার রোহিত যাদব এবং জসবীর সিং পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন এবং ভারতের দুই ট্রিপল জাম্পার প্রবীণ চিত্রভেল এবং সেলভা প্রভু থিরুমারানও ফাইনালের যোগ্যতা অর্জন করেন। অষ্টম দিনের শেষে 110টি পদক নিয়ে অস্ট্রেলিয়া পদক তালিকার শীর্ষে রয়েছে। অন্যদিকে 3টি সোনা 10টি রূপো এবং 4টি ব্রোঞ্জ পদক নিয়ে ভারত দশম স্থানে রয়েছে। আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব 17 বিশ্ব চ্যাম্পিয়নশিপে গতকাল ভারতের কুস্তিগির নিকিতা সেরাওয়াত রূপো জিতেছেন। 57 কেজি বিভাগের ফাইনালে নিকিতা মার্কিন যুক্তরাষ্ট্রের এপেনাসা এলিসনের কাছে 0-6 ব্যবধানে পরাজিত হন। অন্যদিকে 49 কেজি বিভাগে তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে কামনা বালাল রাশিয়ার ইরিনা সিদেভকে 3-2 ব্যবধানে পরাজিত করে ব্রোঞ্জ জয় করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একটি বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। সরকারি চাকরি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে আনা সংশোধনী বিলটি সংসদে পাশ হয়েছে। জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিলও সংসদে গৃহীত। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সকাল 7:25।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন সুন্দর বনে সাদা সোনা, এই বিষয়ে বলছেন নিমপিট কৃষি বিজ্ঞান কেন্দ্র রামকৃষ্ণ আশ্রমের শস্য বিজ্ঞান বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সোমনাথ সর্দার।
1: ভাবছেন তো সাদা সোনা, সুন্দরবনের সাদা সোনা? হ্যাঁ, আপনারা ঠিকই ভাবছেন, আমরা বলছি তুলোর কথা। আপনারা যেমন জানেন কালো সোনা মানে কয়লা, ঠিক তেমন সাদা সোনা বলতে আমি কিন্তু তুলোর কথা বলছি। যারা ভাবছেন ধান তুলে নেওয়ার পরে গরমকালে বা রবি সিজনে আমি কি চাষ করব, বিশেষ করে যখন জমিতে লবণাক্ততা আছে, জমিতে লবণাক্ত থাকার জন্য বা নোনা জমি হওয়ার জন্য যারা অন্য কোনো ফসল চাষ করতে পাচ্ছেন না, তারা কিন্তু অনায়াসে তুলো চাষ করতে পারেন। এখানে কেন তুলো চাষ করতে বলা হচ্ছে? আসলে তুলো হচ্ছে একটা লবণ সহনশীল একটা ক্রপ, যেখানে আপনি মধ্যযুক্ত নোনা থাকার জন্য অন্য কোনো ফসল চাষ করতে পারবেন না, সেখানে কিন্তু আপনি সহজেই তুলো চাষ করতে পারবেন। সে জায়গাটায় ধরে আপনারা ভাবছেন যে তুলো বলতে অনেক বড় বড় গাছ যেটা সারা বছর ধরে চাষ করতে হয়, সেখানে আমি আমার ধানের জমিতে কী করে তুলো চাষ করব। সেক্ষেত্রে বলে রাখি, তুলো মাত্র 5 মাসের ক্রপ, এটা লাগানো হয় ডিসেম্বর মাসের মিডিল থেকে জানুয়ারি মাসের মিডিল, এবং তুলো তোলা হয় মিড মে থেকে মিড জুনের মধ্যে। সাধারণত বর্ষার জন্য অনেকে ভয় পান যে তুলো নষ্ট হয়ে যাবে, সাধারণত এই চাষটা বর্ষা আসার আগে কিন্তু তুলে নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু ক্ষতির সম্ভাবনা কম। যারা তুলো চাষ করছেন বা করতে চান, তারা ভাবছেন যে আমি তাহলে তুলোর বীজটা কোথায় পাবো, সেক্ষেত্রে প্রথমেই বলে রাখি যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে আমাদের রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্র নিমপিঠে একটা প্রজেক্ট চলে, সেই প্রজেক্ট যেটা হচ্ছে কি FNS কৃষি উন্নতি যোজনা কমার্শিয়াল ক্রপ কটন, যার মাধ্যমে কিন্তু এই তুলো চাষটা হয়ে থাকে। এই প্রজেক্টের মাধ্যমে যেসব মানুষেরা বা যেসব চাষি ভাইরা তুলো চাষ করেন, তাদের বিনা পয়সায় বিনামূল্যে বীজ সার ওষুধ দেওয়া হয়ে থাকে, এবং যে তুলোটা চাষিরা প্রোডাকশন করেন সেই তুলোটাকে আবার কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া সরাসরি চাষি ভাইদের কাছ থেকে সেই তুলোটাকে কিন্তু কিনে নেয়। এখন আসি, চাষি ভাইরা প্রথমে যেটা ভাবেন যে এই যে ফসলটা আমি চাষ করব, সেই ফসল চাষ করে আমার লাভ কতটা থাকবে, কারণ সেদিক থেকে যদি বলা যায়, দেখুন আমি প্রথমেই বলি, 1 বিঘা জমিতে তুলো চাষ করতে কোনো চাষি যদি সমস্ত খরচা নিজে করেন, তাহলে কিন্তু সেই খরচার জন্য মোটামুটি বলা যায় 7,000 থেকে 8,000 টাকা কিন্তু খরচা হতে পারে প্রতি বিঘা জমিতে। সে জায়গাতে যেহেতু এই প্রজেক্টের মাধ্যমে চাষিকে সহায়তা করা হয়, দেখা যায় 4,000 থেকে 5,000 টাকার মধ্যে কিন্তু খরচা হয়। এখন আসি কতটা ফলন উৎপন্ন হয়। যারা তুলো চাষ করেন, যারা অনেকদিন থেকে তুলো চাষ করছেন, তারা কিন্তু মোটামুটি 3.5 থেকে 4 কুইন্টাল পার বিঘা প্রতি কিন্তু তারা তুলো উৎপাদন করতে পারেন। যারা একদম নতুন, যারা যদি একটু যত্ন সহকারে তুলো চাষ করে থাকেন, তাহলে খুব কম করে হলেও 2.5 কুইন্টাল কিন্তু বিঘা প্রতি তুলো পাবেন। যদি বিক্রির কথা বলেন, সাধারণত কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া MSP বা মিনিমাম সাপোর্ট প্রাইস যে সহায়ক মূল্য থাকে, তার মাধ্যমেই এই তুলোগুলোকে কিনে নেন। সেটা যদি দেখেন যে মোটামুটি আমি 2.5 কুইন্টাল ধরলেও প্রায় 18,000 থেকে 19,000 টাকা কিন্তু একটা চাষি 1 বিঘা প্রতি পেতে পারেন। সেখানে খরচা যদি আপনার খুব বেশি 8,000 টাকা করে যদি হয়, বিঘা প্রতি প্রায় 10,000 থেকে 12,000 টাকা কিন্তু লাভ থেকে থাকে। তো যেসব কৃষক বন্ধুরা বা চাষি ভাইরা, তারা যদি মনে করেন যে তুলো চাষ করবেন, তাহলে অবশ্যই রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্র নিমপিঠে যোগাযোগ করুন, এবং সেখান থেকে কিন্তু একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন। সহজেই তাদের নাম নেওয়া হবে, নথিভুক্ত করা হবে, তাদের আধার কার্ডের নাম্বার নেওয়া হবে এবং ফোন নাম্বার নেওয়া হবে, এবং তারা নথিভুক্ত করবেন, সেই হিসাবে তাদের কিন্তু নাম আমরা

0: এন্ট্রি করব। এছাড়া তুলো চাষ করতে গেলে যে পরিমাণে গাছে পাতা জন্মায়, সেই পাতা যখন আমরা বর্ষার আগে তুলে ফেলে দিই এবং সেই মাটিতে ফেলে রাখার জন্য তুলোর পাতাগুলো ঝরে মাটিতে পড়ে এবং তাতে যে পরিমাণে বায়োমাস অ্যাড হয় বা জৈব কার্বন যুক্ত হয়, তাতে কিন্তু যেসব নোনা জমিগুলো ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে লবণাক্ত জমি থেকে একদম সুন্দর জমিতে পরিণত হয়ে যায় বা উর্বরযুক্ত জমিতে পরিণত হয়। ফলে নোনা থাকার জন্য যেসব চাষি ভাইরা অন্য কোনো কিছু চাষ করতে পারছিলেন না, টানা 4-5 বছর পর যারা তুলো চাষ করছেন তাদের কিন্তু সেই জমিতে আবার নর্মাল ফসলও চাষ করতে পারবেন। এটা গেল মাটির মধ্যেকার বা তার জমি উর্বরতার ক্ষেত্রে কি একটা দিক। এছাড়া এক বিঘা জমিতে যে পরিমাণে জ্বালানি তৈরি হয় একটা ছোট পরিবারের কিন্তু মিনিমাম 2.5-3 মাসে কিন্তু জ্বালানি সাশ্রয় হতে পারে। তো তুলো চাষ করলে আমরা কিন্তু যে সাদা সোনা বলছি, কারণ এটাকে যদি আমি ঠিকঠাক চাষ করতে পারি তাতে যে পরিমাণে মুনাফা পাওয়া যাবে তাতে কিন্তু চাষি লাভবান হবেন।
1: শুনলেন সুন্দরবনে সাদা সোনা, এই বিষয়ে বললেন নিমপিট কৃষি বিজ্ঞান কেন্দ্র রামকৃষ্ণ আশ্রমের শস্য বিজ্ঞান বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সোমনাথ সর্দার।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কৃষিকাজের জন্য জল হওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলাগুলির বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাগুলির অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সতর্কবার্তায় জানানো হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার 2-1 জায়গায় 7-11 সেন্টিমিটার পরিমাপের ভারী বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন। আজকের চাষবাস এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয়, দাঁত তোলার পর কি করণীয়। এ বিষয়ে একটি কথিকা বলবেন দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার রাজু বিশ্বাস।

0: প্রথমেই আমি বলি যে দাঁত তোলার জায়গাতে আমরা এলাম কেন, তাহলে কোথাও আমাদের একটা গাফিলতি ছিল, আমরা ঠিক করে আমাদের মুখটার যত্ন নিতে পারিনি। ওরাল ক্যাভিটি অর্থাৎ মুখগহ্বর, যার মধ্যে 32টা দাঁত আছে, মাড়ি আছে, দাঁতগুলো যে হাড়ের মধ্যে বসে আছে, এটা সমস্ত কিছু নিয়ে আমাদের একটা ওরাল ক্যাভিটি, সেটাকে ভালো রাখার দায়িত্বটা সম্পূর্ণ আমাদের। আমরা যদি সঠিক সময় যত্ন নিতে পারি, সেটা দুধের দাঁতই হোক অথবা পার্মানেন্ট দাঁতই হোক, তাহলে কিন্তু আমাদের এই দাঁত তোলার প্রসিডিওরের দিকে যেতে হয় না। এবার আমি ধরেই নিলাম যে দাঁত আমাকে তুলতেই হলো, সেক্ষেত্রে আমার কিছু করণীয় আর নেই, দন্ত চিকিৎসকও আর সেই দাঁত বাঁচাতে পারেননি, কারণ দাঁতের ক্ষয়রোগী হোক অথবা আমাদের মুখগহ্বরের যে স্বাস্থ্য ওরাল হাইজিন সেটার খারাপ হওয়ার জন্য দাঁত নড়ে গিয়েই হোক দাঁতটা আমাদেরকে তুলে ফেলতে হয়েছে। সেই তুলে ফেলার পরও কিছু নিয়ম মেনে চলতে হয় এবং সেটা চিকিৎসকেরা সবসময়, যারা রোগী থাকেন তাদেরকে এবং তাদের যে পরিজন দাঁত তোলার সময় উপস্থিত থাকেন তাদেরকে জানিয়ে দেন। আমাদের মাথায় রাখতে হবে দাঁত তোলা কিন্তু একটি ছোটখাটো সার্জারি অর্থাৎ অপারেশন, যেখানে রক্ত বেরোয়, কোথাও কোথাও বিশেষ ক্ষেত্রে হাড় কেটে দাঁত বের করতে হয় আক্কেল দাঁতের ক্ষেত্রে, এবং যে দাঁতগুলো হাড়ের মধ্যে আটকে থাকে বেরোতে পারে না। তো এটা একটা ছোটখাটো অপারেশন, ব্লিডিং থাকে, সেখানে সেলাই পড়ে, অনেকগুলো সেলাই পরে, কখনো একটা সেলাই পরে, সেই সেলাই কাটতে আবার আসতে হয়। তাই মাথায় রাখতে হবে এ সময় কিন্তু সম্পূর্ণ কেয়ারের মধ্যে থাকতে হবে যেভাবে চিকিৎসক বলে দেবেন। দাঁত তোলার পরে আমরা মূলত যে ইনস্ট্রাকশনগুলো দিয়ে থাকি সেটা হল, দাঁত তোলার পরে 1 ঘন্টা তুলো চেপে রাখতে হয়, যে তুলোটা কামড়ে থাকে পেশেন্ট, চিকিৎসকরা মুখের মধ্যে দিয়ে দেন সেই জায়গাতে 1 ঘন্টা কামড়ে থাকাটা বাঞ্ছনীয়, এটাকে আমরা প্রেশার প্যাক বলি। তারপর 1 ঘন্টা পরে ওই প্রেশার প্যাকটাকে ফেলে দিয়ে অর্থাৎ ওই তুলোটাকে ফেলে দিয়ে, যাদের ব্লাড সুগার নেই, বাকি হেলথ খুব ভালো আছে, তাদেরকে আমরা সাজেস্ট করি যদি একটা ঠান্ডা আইসক্রিম খেয়ে নেওয়া যায়। আর যাদের ক্ষেত্রে এরকম আইসক্রিম খাওয়াতে সমস্যা আছে তাদের আমরা বলি যে ঠান্ডা জল একটু মুখে ধরে রাখা, বিশেষ করে যে জায়গাটায় দাঁতটা তোলা হয়েছে সেই জায়গাটাতে। এরপর 24 ঘন্টা দাঁত তোলার পরে নরম এবং ঠান্ডা খাবার খাওয়াটা বাঞ্ছনীয়, কারণ আমি যদি গরম খাবার খাই তাহলে সেখান থেকে একটা ব্লিডিং এর টেন্ডেন্সি থাকে। আর যদি খুব শক্ত অর্থাৎ হার্ড কিছু আমরা খাই তো যে জায়গাটা দাঁত তোলা হয়েছে সেই জায়গাটায় ক্ষত হওয়ার সম্ভাবনা থাকে, সেখান থেকে একটা রক্তক্ষরণের সম্ভাবনা থাকে। তাই দাঁত তোলার পরবর্তী 24 ঘন্টা নরম এবং ঠান্ডা খাওয়ার খাওয়াটাই বাঞ্ছনীয়। 24 ঘন্টা পর দাঁত তোলার হালকা গরম জলে একটু লবণ দিয়ে আমরা গার্গেল করতে বলি, অর্থাৎ কুলিকুচি, যে জায়গাটায় দাঁতটা তোলা হয়েছে সে জায়গায় জলটাকে কিছুক্ষণ ধরে রেখে একটু গার্গেল করে আমরা ফেলে দিতে বলি। যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা শুধু গরম জলে গার্গেল করবেন, লবণ দেওয়ার খুব একটা দরকার নেই। এটা দিনে 5-6 বার করে আমরা অ্যাটলিস্ট 7 দিনের জন্য সাজেস্ট করি যে হালকা গরম লবণ জলে কুলিকুচিটা করতে, তাহলে ওই ক্ষতটা নিরাময় একটু তাড়াতাড়ি হয়, হিলিং প্রসেসটা সুবিধা হয়। এর সাথে যাদেরকে সেলাই দেওয়া হয় দাঁত তোলার পরে তাদেরকে 7 দিন পরে ডাকা হয় সেলাই কাটার জন্য, এবং সেলাই না দেওয়া হলেও একবার আমরা রোগীকে আসতে বলি যে তার ওই দাঁত তোলার জায়গাটা কেমন আছে সেটা একটা চেক আপ করার জন্য। এটা সবটাই আমি বললাম নর্মাল দাঁত তোলার প্রসিডিওরের ক্ষেত্রে। কিছু ক্রিটিক্যাল দাঁত তোলার ব্যাপার থাকে, যেমন উইজডম টিথ অর্থাৎ আক্কেল দাঁত, কিছু দাঁত হাড়ের মধ্যে আটকে থাকে যেটা বেরোয় না। তো এই দাঁতগুলো তোলার ক্ষেত্রে আরও কিছু নিয়মকানুন আছে, সেক্ষেত্রে আমরা দাঁত তোলার প্রায় 24 ঘন্টা বলি, খুব বেশি স্পিড করবেন না অর্থাৎ থুতু ফেলবেন না, আরও কিছু রেস্ট্রিকশনস থাকে, আমরা ধূমপান করতে না করি দাঁত তোলার পরে অ্যাটলিস্ট 2-3 দিন, এই কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। এছাড়াও মুখের আরও অনেক রকম ছোটখাটো সার্জারি আছে দাঁত তোলার সাথে অ্যাসোসিয়েটেড, সেখানে আরও কিছু নিয়মকানুন থাকে, কিন্তু আজকে আমি আপনাদের সাথে এই বেসিক জিনিসটাই শেয়ার করে নিলাম। আর এর সাথে যে আমাদের ওষুধ খাওয়ার থাকে চিকিৎসকরা দেন সেটা আপনারা অবশ্যই খাবেন তার পরামর্শ মতো।
1: এতক্ষণ দাঁত তোলার পর কি করণীয় এই শীর্ষক একটি কথিকা শুনলেন আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে। কথিকাটি বললেন দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার রাজু বিশ্বাস। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।

ক্যালেন্ডার বলছে আজ আরও একটা মাসের শেষ দিন। এমন করেই দিনের পরে দিন চলে যায়। আপনার আমার সকলের জীবনে আজকের দিন এবং আগামী প্রতিটি দিন মঙ্গলময় হোক, এই প্রার্থনা নিয়েই শুরু করছি আজকের প্রাত্যহিকী।

0: আজকের দিনের কথা। আজ 31 জুলাই, স্মরণ করব মুন্সী প্রেমচাঁদকে। জীবনের শুরুতে উর্দু ভাষায় লেখালেখি করলেও পরে হিন্দি ভাষায় কালজয়ী সাহিত্যিক ধনপত রায়ের জন্ম হয়েছিল 1880 সালের 31 জুলাই বারাণসীর এক গ্রামে। আসলে ধনপত রায় নামের আড়ালে রয়েছেন মুন্সী প্রেমচাঁদ, যিনি খ্যাতির শিখরে বিরাজ করছেন এই ছদ্মনামেই। অন্তর্মুখী স্বভাবের প্রেমচাঁদের ছোটবেলা অনাদরেই কেটেছে বলা যায়। বাল্যশিক্ষা হয়েছিল মৌলবীর কাছে পাড়ার মাদ্রাসায়, পরে ইন্টারমিডিয়েট ও বিএ পাশ করেন। কিছুদিন তিনি গোরক্ষপুরে একটি বিদ্যালয়ে শিক্ষকতার দায়িত্ব পালন করেন। মুন্সী দয়ানারায়ণ সম্পাদিত উর্দু পত্রিকা জামানাতে প্রেমচাঁদের লেখা প্রকাশিত হয় 1904 সালে। উর্দুতে তিনি নবাব রায় ছদ্ম নামে লিখতেন। বিভিন্ন বিষয় নিয়ে পড়তে ভালোবাসতেন মুন্সী প্রেমচাঁদ। টলস্টয়, মোপাসা, বার্নার্ড শ, রবীন্দ্রনাথ, এদের সবার সাহিত্য সৃষ্টির সঙ্গে তার গভীর পরিচয় ছিল। ম্যাক্সিম গোর্কির মাদার উপন্যাসটি তাকে খুবই প্রভাবিত করেছিল। তার লেখা ছোট গল্প যেমন বালক, বিনোদ, নিমন্ত্রণ প্রভৃতিতে তিনি সমাজের বর্ণ বৈষম্যের বিরুদ্ধে বেশ কটাক্ষ করেছেন। সোজে ওয়াতন নামে প্রেমচাঁদের গল্প সংগ্রহ 1910 সালে প্রকাশিত হয়। এই বইটি তৎকালীন জেলা শাসকের কুনজরে পড়ে এবং গণবিক্ষোভ হতে পারে এই অজুহাতে পুড়িয়ে ফেলা হয়। উপন্যাস ও ছোট গল্প মিলিয়ে তার গ্রন্থ সংখ্যা প্রায় 300। তার বিখ্যাত উপন্যাসগুলির কয়েকটি হল সেবা সদন, রঙ্গমঞ্চ, নির্মলা, গোদান। রাজনৈতিকভাবে সচেতন প্রেমচাঁদের রচনায় স্থান পেয়েছে গ্রামীণ জীবন, শ্রমিক ও কৃষকদের বঞ্চনার কাহিনী। সমাজে নারীদের সমস্যার কথাও তার রচনায় জায়গা করে নিয়েছে। উর্দু ও হিন্দি ভাষার আধুনিক লেখকদের মধ্যে মুন্সী প্রেমচাঁদ অন্যতম শ্রেষ্ঠ লেখক। 1936 সালের 7ই অক্টোবর মুন্সী প্রেমচাঁদের জীবন অবসান হয়। আজ মুন্সী প্রেমচাঁদের জন্মদিন।
1: সুশিক্ষিত মানুষ স্বশিক্ষিত হয় বইয়ের হাত ধরে, আর বইয়ের সঙ্গে মুদ্রণ শিল্প এক নিঃশ্বাসে উচ্চারণ করতে হয়, আর মুদ্রণ শিল্পের সঙ্গে এক নিঃশ্বাসে উচ্চারণ করার জন্য যার নামটি মনে পড়ে তিনি হলেন শৈলেন্দ্রনাথ গুহ রায়। 1900 সালের 4ঠা নভেম্বর বাংলাদেশের খুলনা জেলায় তাঁর জন্ম। বাবা জে এন গুহ রায় আর মা হলেন সুনীতি দেবী। সাম্মানিক স্নাতক উপাধি লাভ করেন প্রেসিডেন্সি কলেজ থেকে। যুগান্তর বিপ্লবী দলের সদস্য শৈলেন্দ্রনাথের অসামান্য কীর্তি মাত্র 23 বছর বয়সে ভারতীয় মুদ্রণ শিল্পের অন্যতম প্রতিষ্ঠান শ্রী সরস্বতী প্রেস প্রতিষ্ঠা। এরপরে মুদ্রণ শিল্পকেই আরও সাবালক করেছেন। বিশ্ব ভ্রমণ করে ভারতীয় মুদ্রণ শিল্পকে আধুনিকতার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। বিয়ে করেছিলেন স্মৃতিময়ী দেবীকে, একমাত্র কন্যা মীনাক্ষী। ভারতীয় মুদ্রণ শিল্পের এই ব্যক্তিত্ব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 1980 সালের 31 জুলাই আজকের দিনে।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: জানিয়ে দেব অগস্ট মাসের প্রথম পক্ষের বিষয়। আমাদের স্বাধীনতা

0: সংগ্রামের ইতিহাস উজ্জ্বল হয়ে আছে অগণিত মানুষের আত্মত্যাগে, আত্মবলিদানের কাহিনীতে। তাদের সেই নিঃস্বার্থ সংগ্রামে একমাত্র ধ্যানজ্ঞান ছিল দেশের মুক্তি, পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করা। বিদেশি শক্তির কবল থেকে রাজনৈতিক স্বাধীনতা আমরা পেয়েছিলাম 1947 সালের 15ই আগস্ট। লড়াই তাই বলে শেষ হয়ে যায়নি, সামাজিক অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের লড়াই জারি আছে আজও। শুধু নিজের আখের গোছানো নয়, বিদ্বেষ বিভাজন অন্ধবিশ্বাসের হাত থেকে মুক্তির জন্য আমাদের আশেপাশের অনেক মানুষ এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন কোনো ব্যক্তিগত স্বার্থ ছাড়াই। অতীত বর্তমান মিলিয়ে এমনই সব নিঃস্বার্থ লড়াইয়ের কাহিনী উঠে আসুক আপনাদের চিঠিতে অগস্ট মাসের প্রথম পক্ষ জুড়ে। অগস্ট মাসের প্রথম পক্ষের বিষয় নিঃস্বার্থ লড়াই। আমাদের ইমেল আইডি chitihirjanpi চিঠির ঝাঁপি @gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। মনে রাখুন, অগস্ট মাস প্রথম পক্ষ, প্রাত্যহিকীতে লেখার বিষয় নিঃস্বার্থ লড়াই।
1: কাল থেকেই তো নতুন বিষয়। আজ এই মাসের এই পক্ষের শেষ দিন, আপনাদের লেখায় চাঁদের মায়া। প্রথমে পড়ি সুমনা পাঠকের লেখা চিঠি। দুবরাজপুর নতুন পল্লী বীরভূম থেকে পাঠিয়েছেন মায়াময় প্রাত্যহিকীকে। যখন মায়ের কোলে দোল খেতে খেতে ছড়া শুনতাম, আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা, তখন থেকে বোধ হয় চাঁদের মায়া আমাকে ছেয়ে আছে। বড় হতে হতে তার স্নিগ্ধতায় অভিভূত হয়ে পড়লাম। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই কবিতা যখন পড়তাম, তখন আমি শোলকবালা দিদিকে খুব করে চাইতাম। যখন ইন্দ্রনাথের সঙ্গে শ্রীকান্ত দুঃসাহসিক নৈশ অভিযানে বেরিয়েছিল, তখন আমিও যেন সেই ডিঙি নৌকোয় চড়ে বসেছিলাম। দেখেছিলাম শেষ রাতের জ্যোৎস্নায় জল স্থলের অপূর্ব মোহময় চরাচর। জ্যোৎস্নার মায়া আদিগন্ত বিস্তীর্ণ জলরাশিতে ইন্দ্রনাথের সাহসকে আরও শানিত করে তুলছিল প্রতি মুহূর্তে। যখন বড় হলাম, বিয়ের পর চলে এলাম বীরভূমের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, তখন যক্ষের মতো আমি জ্যোৎস্নাকে দিয়ে বার্তা পাঠাতাম আমার মেয়েবেলার আজন্ম ঘর বাড়ি, খেলার উঠোন, সাঁতারের পুকুর আর গোপন সব কুঠুরিতে। হ্যাঁ, আমি উত্তরও পেতাম তাদের কাছ থেকে। তারাও প্রশ্ন করে, কি করছিস লো সই, একবার কি মনে পড়ে না আমাদের? শ্বশুর বাড়ি গিয়ে কি ভুলে গেলি? জ্যোৎস্না আমার উত্তর বয়ে নিয়ে আসত সইদের কাছে। মনে পড়ে সেই রাতের কথা, আমার শ্বশুরমশাই নার্সিংহোমে বিছানায় শেষ শয্যায়। সেই রাত ছিল কোজাগুরি পূর্ণিমার, বাইরে পূজার শঙ্খ বাজছে আর আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে যোগসূত্র তৈরি হচ্ছে মহাশূন্যের। চাঁদের আলো তার শান্ত মুখে এসে পড়ছে। আমার মনে হলো পৃথিবীর সমস্ত গ্লানি ত্যাগ করে কোজাগরে জ্যোৎস্নায় স্নাত হয়ে অন্য জগতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ভুলব না সেই পারমার্থিক জ্যোৎস্নাকে। সুমনা পাঠক, আপনার লেখা পড়লাম। আপনি থাকেন দুবরাজপুর নতুন পল্লী বীরভূমে। পরে চিঠিতে আসবো, তবে তার আগে আরেকটি বিজ্ঞাপন।
2: অলিভিয়া নার্সিংহোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিস্টুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
0: এবারে শাহানা নন্দনের লেখা। আপনি লিখেছেন গড়ফা, যাদবপুর, কলকাতা 700075 থেকে। গভীর রাত, গোল থালার মতো চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চরাচর। জঙ্গল ভেদ করে এসে দাঁড়ালো এক ধনুর্ধর। জঙ্গলের কিছুটা অংশ পরিষ্কার, চন্দ্রদেবীর কালো পাথরের মূর্তি সেখানে শোভিত। দেবীর রূপ চাঁদের মতো নয়, বরং বিভৎস, জিহ্বা নির্গত শোণিত পানের জন্য। দলপতি আকিমিসের কাছে আজ শুভদিন, পূর্ণচন্দ্রের দিনেই সেই মহেন্দ্রক্ষণ। চন্দ্রদেবীর মন্দিরে আজ বলি পড়বে, রক্তের ধারা স্নানে ডুবিয়ে দিলেই দেবীর আশীর্বাদ পাওয়া যাবে, এমনটাই বহু যুগ ধরে চলে আসছে এই জাতিতে। প্রস্তর মূর্তির সামনে নত জানু আকিমিস, চকচকে ছোড়া তার কোমরে। এখনই বলি হিসেবে আনা হবে বগুলাকে। হ্যাঁ, অষ্টাদশী বগুলাই এবারে নিয়মানুযায়ী বংশের তৃতীয় সন্তান। বাবা হিসেবে সব মায়া ত্যাগ করে বুক বেঁধেছে। সাই, হাওয়ায় ঝলকালো ছোড়া বিদ্যুৎ বেগে মুহূর্তে আকিমিসের মুন্ডু দেবীর পায়ে ফিনকি দিয়ে রক্ত। রক্তাক্ত ছোড়াটা নিজের ঘাস পোশাকে মুছে আবুলিশ, আকিমিসের ভাই, দলের নেতৃত্বের দাবিদার। হাত উঁচু করে দেখায় ছিন্ন মস্তক, গর্জন করে জনতা। একটানা লিখে কলম থামালেন অঞ্জন বসু রায়, বিখ্যাত থ্রিলার ঔপন্যাসিক। বাইরে নিস্তব্ধ পৃথিবী, থালার মতো চাঁদ উঠেছে, চরাচর ধৌত হচ্ছে শুভ্র আলোকে। চাঁদের হাসি বান ডেকেছে বড় মুগ্ধতা। গুনগুনিয়ে উঠলেন এই জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। ছোটবেলা থেকেই তাঁর বড্ড প্রিয় চাঁদনি রাত, ভরা পূর্ণিমার রাতে পাগল মনে হয় নিজেকে। চন্দ্রাহত অপরূপ মুখশ্রী দেখলেই যেমন চাঁদমুখ, গোলাকার রুটি দেখলেই ক্ষুধার্ত চাঁদ, থুরথুরে বুড়ি দেখলেই চাঁদের চরকা বুড়ি। কেন যে এরাই শুধু ঘুরে ফিরে আসে। আরণ্যক পড়েছেন সহস্রবার, তেমনি পড়েছেন ম্যানিটিং লেপার্ড অপরুদ্র প্রয়াগ। সবকটি চাঁদনি রাতি বড় রহস্যময়, উত্তেজক এবং একান্তই রোম্যান্টিক। কে বলে ইলেকট্রিকের তারে চাঁদ ঝুলে গিয়েছে? মোটেও নয়, তিনি তো অজস্র উপমায় চন্দ্রের উপস্থিতি দেখেন, ঠিক যেমন দেখি আমি, আপনি, আপনারা, আমরা সবাই। লিখলেন শাহানা নন্দন, গড়ফা, যাদবপুর, কলকাতা 700075 থেকে।
1: মায়াবতী প্রাত্যহিকী, এই সম্বোধনে মমতা দাসের চিঠি, বাগনান, হাওড়া থেকে। পুরনো দিনের বাড়ি আমাদের, তার জানলার শিখ ধরেই আমার দাঁড়াতে শেখা। এক এবং অদ্বিতীয়ম চাঁদকে পাওয়া, পাওয়া ক্রমশ কার্যকারণ সম্বন্ধযুক্ত সময় স্থান চরিত্র নির্ভর মায়াতে রূপান্তরিত। সে মায়া নয় ইলিউশন বা বিভ্রম, তখন চাঁদের মায়া আমার আভরণ। তার আগেই একদিন দুঃখ সাগরে ডুবিয়ে বই বলেছিল চাঁদের নিজস্ব কোনো আলো নেই। বেঁচে ফিরলাম রবি কবির নগরলক্ষ্মী কবিতার ডুবুরি, ভিক্ষুণী শুক্রিয়ার কথায়। আমার ভাণ্ডার আছে ভরে, তোমার সবাকার ঘরে ঘরে। তার

আগে কবিগুরুর মাতৃবৎসল কবিতার আমি হব মেঘ, তুমি যেন হবে আমার চাঁদ, আকাশ হবে এই আমাদের ছাদ। পঙ্ক্তিগুলোর মতোই ছোটবেলায় দূর আকাশের চাঁদকে মায়ের সান্নিধ্যে পেতাম। সেদিন কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান, এক পাড়ায় বেড়ে ওঠা তুইতকারীর সম্পর্কের আমরা দুজনে আবৃত্তি গীতিনাট্যতে মুখ্য ভূমিকায় ছিলাম। ফেরার সময় পাড়ার অর্ধেন্দু গীতিনাট্যে রেশ ধরে বলল আমাকে, তুমি তো আমার চাঁদই। হাসুলি চাঁদ তখন সঙ্গতে, একটু থেমে আবারও ফিসফিসিয়ে বলেছিল, আমরা দুজনে মিলে পূর্ণেন্দু হতে পারি না? আধা চাঁদ আজ পূর্ণ হতে চাইছে তোমার সংযোগে। তখন আমার অপাঙ্গ দৃষ্টি ছাপিয়ে অধরষ্ঠে এক চিলতে হাসি। আর এক রাতে হামাগুড়ি দেওয়া চাঁদের অমাবস্যায় মোড়া নীরবতা ভেঙে বিদেশ থেকে সুপ্রতিষ্ঠিত হয়ে ফিরে হবে তো ঘর বাঁধা বলে সে গেল। তারপর থেকে নক্ষত্র খচিত মেঘের ভেলায় চাঁদে পাঠাই আমার মনের বার্তা, সে বার্তা তাকে পৌঁছে দেয় আমার আজীবনের আদরের চাঁদ মামা। তার কথা ফিরে আসে জ্যোৎস্না হয়ে, বাঁশবাগানের মাথা ছুঁয়ে অমলতাসকে সঙ্গী করে স্বর্ণলতিকার আলপনায়, সেতারের মূর্ছনায় আমার জানালা শত বৃষ্টিতেও খোলা থাকে। এককালের সুর আর চিত্র নিয়ে থাকা প্রেমিকের প্রতীক্ষায় গানে মাতি আমি। পূর্ণ চাঁদের মায়ায় আজি ভাবনা আমার পথ ভুলে, যেন সিন্ধু পারের পাখি তারা যায় যায় যায় চলে।

এবারে মীনাক্ষী দাসের লেখা পড়ব। আপনি লিখেছেন বরানগর ফকির ঘোষ লেন কলকাতা 700108 থেকে। চাঁদের মায়া এক আশ্চর্য মৌন কুহক, যা রাতের প্রগাঢ় নিস্তব্ধতায় মানুষের হৃদয়ের সবচেয়ে গোপনীয় ও অবরুদ্ধ দরজাগুলো আলতো করে খুলে দেয়। বিজ্ঞানের ব্যাখ্যায় এটি প্রতিফলিত ফ্যাকাশে আলো বা পাথুরে উপগ্রহ, কিন্তু একজন সংবেদনশীল শিল্পী কিংবা কবির মননে চাঁদ এক জীবন্ত ক্যানভাস, যেখানে রৌপ্যোজ্জ্বল আলোর ছোঁয়ায় রচিত হয় হাজারো নাবলা কাব্যিক পঙ্ক্তি। শহরের যান্ত্রিক ঝিলমিল নিয়ন আলো কিংবা কংক্রিটের মিনার ছাপিয়ে যখন পূর্ণিমার রূপলি জোছনা বারান্দার গ্রিল গোলে বিছানায় এসে আছড়ে পড়ে, তখন চারপাশের চেনা পৃথিবী এক নিমেষে রূপ নেয় কোনো রূপকথার মায়ানগরীতে। মনে হয় মহাবিশ্বের অসীম শূন্যতা থেকে কেউ যেন পরম মায়ায় ছড়িয়ে দিয়েছে অমূল ধবল শান্তি। এই স্নিগ্ধ জ্যোৎস্নার কোনো কোলাহলপূর্ণ ভাষা নেই, তবুও তা মানুষের অন্তরের গভীরে গিয়ে নিভৃতে কথা বলে। জীবনের চলার পথে জমানো দীর্ঘশ্বাস, বুকচাপা গোপন অভিমান কিংবা হারিয়ে যাওয়া দিনের অমূল্য সুখ স্মৃতিগুলো চাঁদের ছোঁয়ায় হঠাৎ প্রাণ ফিরে পায়। যুগ যুগ ধরে মানব মন এই চাঁদের জাদুকরী আকর্ষণে বন্দী। গভীর রাতে যখন সমগ্র পৃথিবী ক্লান্ত হয়ে ঘুমে আচ্ছন্ন হয়, তখন একা জেগে থাকা মনগুলো আকাশের ওই পিয়াসী চাঁদের সাথে এক অপূর্ব আত্মিক কথোপকথন চালায়। সে শুধু আকাশ আলো করে বসে থাকে না, বরং মানুষের সুপ্ত একাকিত্বকে নিজের স্নিগ্ধ চাদরে পরম মমতায় জড়িয়ে নেয়। যতদিন পৃথিবীর বুকে রাত নামবে, ক্লান্ত হৃদয় শান্ত হওয়ার খোঁজে জানালার ধারে এসে দাঁড়াবে, ততদিন চাঁদের এই অব্যক্ত মায়া মানুষের মনে অদ্ভুত এক দীর্ঘশ্বাস ও আকুলতা জাগিয়ে যাবে। এ কেবল আলো আর অন্ধকারের সাধারণ খেলা নয়, এ হলো মানুষের অবিনশ্বর কল্পনা আর প্রকৃতির চিরন্তন অমর প্রেমের রোমাঞ্চকর উপাখ্যান। লিখলেন মীনাক্ষী দাস, বরানগর ফকির ঘোষ লেন কলকাতা 700108 থেকে।

সুমেধা রজক, বেরেন্ডা, পূর্ব বর্ধমান থেকে। বন্ধু প্রাত্যহিকীকে লিখছেন এই চিঠি। কবি লিখেছেন, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো। এই উছলে পড়া আলোর রূপলি স্নিগ্ধ আভা দিয়েই তো আমাদের মন ভুলিয়ে এসেছে চাঁদ মামা। সারা বছর ধরে নিজের কত কত রূপে দেখা দেয় সে। কখনো বা গোল রূপোর থালা, কখনো বা এক ফালি কাস্তে। তার এই ভুবন ভোলানো স্নিগ্ধতার মায়াতে কখনো সে ভালোবাসা, কখনো সে একাকিত্ব বা পবিত্রতা। সূর্যের প্রখর তাপ সহ্য করে ক্লান্ত মানুষ যখন তার শান্ত মুখের দিকে তাকায়, তখন চাঁদ আর মামা নন, তিনি সারাদিনের তপন তাপের ত্রাতা। কম্বোডিয়ার বোন অমতুক উৎসব তারই প্রতিফলন। তারা চাঁদকে নানা উপচারে পূজো করে, সৌভাগ্য কামনা করে। আবার চীনেও রয়েছে পূর্ণিমার চাঁদ দেখার উৎসব। আর আমাদের দেশে করোয়া চৌথ, বুদ্ধ পূর্ণিমা, ঈদ উল ফিতর ইত্যাদি তো চাঁদেরই উৎসব। রূপলি আলো যেমন কবির কাছে চাঁদের হাসি, ইনকাদের কাছে সেটা দেবী মামা কিলার অশ্রু। এসবই বলে দেয় চাঁদের মায়া চিরকালীন। উৎসবে, আবেগে, শ্রদ্ধায়, ভালোবাসায় বারে বারে আমরা পেয়েছি তাকে। তাই তো মা তার সাত রাজার ধন মানিকের মুখের দিকে চেয়ে বলেন, চাঁদ পানা মুখ। বহু গুণীজনের সমন্বয় তাই চাঁদের হাট। বুঝলে বন্ধু, এই আধুনিকতার মেকি আলোর প্রভাবে পড়ে আমি কতদিন যে চাঁদ মামার দিকে তাকাইনি, তা তোমার এই পক্ষের বিষয় শুনে উপলব্ধি করে মন খুব খারাপ হয়েছে। ধন্যবাদ তোমায় আবার চাঁদের মায়ায় পড়ার সুযোগ করে দেওয়ার জন্য। খোলা ছাদে দাঁড়িয়ে এক আকাশ আলোর মাঝে জলজল করা চাঁদকে দেখে বলতে ইচ্ছে করছিল, ও চাঁদ সামলে রাখো যোছনাকে। সুমেধা রজক, বেরেন্ডা, পূর্ব বর্ধমান।

চাঁদের মায়া নিয়ে মন ভালো করা প্রাত্যহিকীকে এবারে লিখছেন ডাক্তার অনিতা মণ্ডল শেঠ, কলকাতা 53 থেকে। নিশ্চিত জানি বুদ্ধ পূর্ণিমার সেই চাঁদকে আমি ছাড়া তোমরা কেউ কখনো দেখনি, হৃদয়ের অন্তঃস্থলের এক মর্মভেদী আর্তনাদ। ফিরে আয়, ফিরে আয়, বিদীর্ণ করে দিচ্ছিল রাত দুপুরের প্লাবিত জ্যোৎস্নাকে অতি প্রিয়জনের আকস্মিক মৃত্যু। এ পোড়া মন কিছুতেই মানতে

0: আমার ছিল না যে। বিগলিত চন্দ্রালোককে প্রশ্ন করছিল বারবার, পারবে তুমি প্রভাতে দিবাকরকে আনতে? সে যে নেই, কার জন্য আসবে ওই মহাদ্যুতি? দিন পরে যায় দিন, জীবনের চক্র ঘুরে চলে, সময় আর এক পূর্ণ চন্দ্রের সম্মুখে দাঁড় করায়। এক শীতে গভীর রাতে মুন্সিয়ারিতে পঞ্চচুল্লির উপরে সে চাঁদের সৌন্দর্যে এ ক্ষুদ্র মানবাত্মা আপ্লুত, নয়নাশ্রু বাঁধ মানে না, হৃদয়ের আরতি কবির ভাষায় রূপ পায়। মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে। প্রণাম তোমায়, শত প্রণাম।
1: এলে হৃদয় পুরো মাঝে।
0: লিখলেন ডাক্তার অনিতা মণ্ডল শেঠ, কলকাতা 53 থেকে।

0: কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে এবারে লিখছেন তিথি আচার্য। আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টি দিয়ে যা। বোধ করি জ্ঞান হবার অনেক আগেই এই কথাগুলো কানের ভিতর দিয়ে মরমে পোষে গিয়ে আকুল করত প্রাণ। চোখ তো আপনা আপনি চাঁদের পানে চলে যেত, আর ছোট্ট ছোট্ট কচি হাতের আহ্বানে চাঁদ এসে আরেক ছোট্ট চাঁদের কপালে বসে জল জল করে চাঁদ পানা মুখশ্রীর শ্রীবর্ধন করত নিশ্চয়ই। এই হলো একদম জীবনের প্রথম চাঁদের মায়া, বা প্রথম জীবনের চাঁদের মায়া। এই মায়া জীবন থেকে জীবনে, অর্থাৎ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রবাহিত। এর উদাহরণস্বরূপ আমার নামটাই তো চাঁদের মায়া। পিসি নাম রাখলেন তিথি, বাবা জুড়ে দিলেন রাকা, প্রতিপদের চাঁদ রাকা তিথি। তা মেয়ে তুমি কোন রাকা গো, পূর্ণিমার নাকি অমাবস্যার? এর মধ্যেও আবার সেই মায়া, মোহ, প্রেম আর অপেক্ষা, অপেক্ষা সেই চাঁদের মায়ার। একটু একটু করে প্রতিপদ দ্বিতীয়া, তৃতীয়া, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা। চাঁদের মায়ায় সাহিত্য, সঙ্গীত, ভূগোল, বিজ্ঞান, ইতিহাস, পুরাণ সব মিলেমিশে একাকার। এরপরে জোছনাকে সামলে রাখা বড় দায় গো। আমাদের শৈশব কৈশোরের প্রায় পুরোটাই চাঁদের মায়ার বাঁধনে জড়িয়ে। বিকেলের খেলা শেষ হতো সন্ধ্যের চাঁদের আবির্ভাবে। না, আমাদের কলেজে পড়ার আগে বৈদ্যুতিক আলো সৌভাগ্য হয়নি বলেই হয়তো চাঁদের মায়ায় ভেসে পার করেছি যাকে বলে টিনেজ। চাঁদের আলোয় পড়াশোনা, খেলাধুলো, চড়ুই ভাতি কি করিনি। মজার বিষয়, আমরা হেঁটে হেঁটে এ বাড়ি ও বাড়ি চলে যেতাম। ভয় করলে মা বলতেন, কিসের ভয় রে, চাঁদ মামা তো সঙ্গে সঙ্গে যাচ্ছে। ভয় কোথায় পালিয়ে যেত, সমুদ্রের ভরা জোয়ারে পূর্ণিমা চাঁদের যে কিসের মায়া, তা যে জানে সেই তার মর্ম বোঝে। আমাদের গ্রাম্য ভাষায় সাড়া সাড়ির কোটাল বলা হয়। সেই অপূর্ব মহেন্দ্রক্ষণের সাক্ষী থেকেছি কতবার। তরল রূপলি চাদর যেন কেউ বিছিয়ে দিয়েছে বালুকা বেলায়, এক অব্যক্ত মায়া। তিথি আচার্য, কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখলেন চিঠিটি।
1: এবারে উৎপল ঘোষের লেখা নেতুলডাঙা ডাক ইন্দা, খড়গপুর শহর ৫ থেকে। সীমাহীন আকাশের বুকে ওই একমাত্র চাঁদকে নিয়ে আমাদের আজও কৌতূহলের অবধি নেই প্রাত্যহিকই। কেন জানি না সেই চাঁদকে আমার নিছক একটা মস্ত বড় ফাঁদ ছাড়া অন্য কিছুই মনে হয় না। যে ফাঁদে কখনো আটকে যায় আমাদের তৃষিত মুগ্ধ নয়ন, কখনো বা অজান্তে অবকাশে বাঁধা পড়ে বুভুক্ষু তাপিত মনও, তখন আর পালাবার কোনো পথ থাকে না। সেই স্নিগ্ধ চাঁদের কাছেই আত্মসমর্পণ করতে হয়, হয়তো বা নিজেরই অজান্তে। আমরা অচিরেই তখন আবার চন্দ্রালোকিত হয়ে উঠি, যেন আপন অস্তিত্ব বিলুপ্ত হয়, বিস্মৃতির অতলে হারিয়ে যায় পার্থিব যা কিছু, ভুলে যাই দুঃখ, ভুলে যাই যাতনা। তখন নিজেকে হারিয়ে ফেলে নিজেকেই খুঁজতে থাকি ওই চাঁদেরই রূপলি আলোর মায়াবী চোখে। বুঝতে পারি সেই চন্দ্রপ্রহরে ততক্ষণে মোম জোছনায় সারা অঙ্গ ভিজতে থাকে অবিরাম, আর চন্দ্রাতুর মন আমার আপন খেয়ালে গিয়ে ওঠে, চাঁদের পিয়ালাতে আজি জোছনা সিরাজি ঝরে। লিখলেন উৎপল ঘোষ, নেতুলডাঙা, ডাকিন্দা, খড়গপুর শহর ৫ থেকে।
0: চাঁদের মায়া, শেষ হলো আপনাদের চিঠি পড়া। জানিয়ে দিই আবহাওয়ার খবরটি, আমাদের প্রাত্যহিক সময় তো প্রায় শেষ। আগামী 24 ঘন্টায় আকাশ কিন্তু মোটামুটি মেঘলাই থাকছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কখনো কখনো। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের থেকে 3.1 ডিগ্রি কম। সবচেয়ে কম তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল শতকরা 97 ভাগ আর সর্বনিম্ন শতকরা 88 ভাগ। খানিকটা বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায় 9.6 মিলিমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে না কোনো সতর্ক বার্তা নেই। তাহলে আবহাওয়ার খবরটিও জানিয়ে দিলাম, নিশ্চয়ই ছাতা সঙ্গে নিয়ে বেরোন সকলে, শ্রাবণ মাস, ছাতাকে তো সঙ্গে রাখতে হবেই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলে সাবধানে থাকবেন, আমাদের সঙ্গে তো থাকবেনই আর কি। ভালো থাকুন, ভালো কাটুক আপনার আজকের দিন এবং আগামী প্রতিটি দিন।
1: তাহলে জানিয়ে দিই আজকের প্রাত্যহিক গীতে আপনাদের সঙ্গে ছিলাম চন্দ্রজিৎ প্রামাণিক,
0: সুচিস্মিতা গুপ্ত। নমস্কার।
1: নমস্কার।

আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন একটি বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে আনা সংশোধনী বিলটি সংসদে পাশ হয়েছে। জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিলও সংসদে গৃহীত। সুপ্রিম কোর্ট নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে জাতীয় রাজধানী অঞ্চলে বিক্ষোভের সময় পেলেট গান ব্যবহারের ফলে আহতদের উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করতে দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রী অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের বন্যা

0: পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে পাকিস্তানি সেনার হামলায় এখনও পর্যন্ত 40 জনেরও বেশি বিক্ষোভকারীর মৃত্যু, বালুচিস্তানে এক কয়লা খনিতে কমপক্ষে 18 জন শ্রমিকের মৃত্যু, গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে 3টি সোনাসহ 17টি পদক নিয়ে ভারত 10ম স্থানে রয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একটি বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, বিগত কয়েক বছরে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি প্রশ্নপত্র ফাঁসের সমস্যার সম্মুখীন হওয়ার ফলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ছে। তিনি বলেন, এই বিষয়টিকে মাথায় রেখেই কেন্দ্র ও রাজ্য উভয় ক্ষেত্রেই শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী বলেন, সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষার অনিয়ম রুখতে আনা সংশোধনী বিল সংসদের উভয় কক্ষেই পাশ হয়েছে। বিকশিত ভারতের ভিত মজবুত করে এবং শিক্ষার্থীদের পরিশ্রমের মর্যাদা রক্ষা করতেই এই ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।
1: দোনো সদনো নে কঠোর প্রাবধানো ওয়ালে ইস বিল কো পাস কর দিয়া হ্যায়। আব বিশ্বস্ত পরীক্ষা পদ্ধতি কি দিশা মে জানে মে এক মহত্বপূর্ণ কাম পূর্ণ হুয়া। কাম আগে ভি চলতা রহেগা। হাম এসি পরিস্থিতি কো লম্বে সময় তক নহিঁ চলনে দেঙ্গে। ইস বিশ্বাস কে সাথ সাথিও আইয়ে হাম সব মিল করকে বিকশিত ভারত কে স্বপ্ন কো পূর্ণ করনে কে লিয়ে কন্ধে সে কন্ধা মিলাকর কে চলে।
0: পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল গতকাল রাজ্যসভায় পাশ হয়েছে। বর্তমানে তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিল পাশ নিয়ে সরকারের ভূয়সী প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, এই বিল শিক্ষার্থীদের ভবিষ্যৎকে আরও সুরক্ষিত করে তুলবে। বিল নিয়ে আলোচনার জবাবে ভাষণে কর্মী বিষয়ক ও জন অভিযোগ মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, এই প্রশ্ন ফাঁসের বিষয়টি ভারতের প্রত্যেক নাগরিককে নাড়া দিয়ে গেছে। সরকার এই ধরনের প্রশ্ন ফাঁস প্রতিরোধ করে শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে। মন্ত্রী আরো বলেন, সরকার এ বিষয়ে নো টলারেন্স নীতি গ্রহণ করবে।
2: প্রাইম মিনিস্টার মোদি জি লস্ট নো টাইম টু ডিক্লেয়ার দ্যাট নোবডি উইল বি অ্যালাউড টু জিওপারডাইজ দি ফিউচার অফ আওয়ার চিলড্রেন এন্ড হেন্স দিস লেজিসলেশন হুইচ সিক্স টু মেক অ্যামেন্ডমেন্টস ইন 2024 অ্যাক্ট ইন অর্ডার টু মেক ইট মোর স্ট্রিনজেন্ট মোর ডেটারেন্ট ইজ বিং ব্রট ইন। ইফ দেয়ার আর এনি সাজেশন ফর ইম্প্রুভমেন্ট আই উইল বি টেকিং নোট অফ ইট। দিস বিল ইজ আ রিফরমেশন অফ দি গভর্নমেন্টস হাইয়েস্ট কমিটমেন্ট টু সেফগার্ড দি ওয়েলফেয়ার অফ দি স্টুডেন্টস এন্ড ইউথ অফ দিস কান্ট্রি।
0: মন্ত্রীর ভাষণের সময় বিরোধীরা সভাকক্ষ ত্যাগ করেন। বিলটি পাশের পর রাজ্যসভা আজ সকাল 11টায় পুনরায় শুরু হবে। আলোচনায় অংশ নিয়ে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, প্রস্তাবিত বিলে সরকার যে সমস্ত ব্যবস্থা গ্রহণের কথা বলেছে সরকারি চাকরির ক্ষেত্রে তা বিশেষ প্রভাব ফেলবে না। তিনি বলেন, দেশজুড়ে ছাত্রদের প্রতিবাদের পরই সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত ব্যবস্থা গ্রহণে সরকার উদ্যোগী হয়েছে।
3: ज्यादा जुर्माना, कड़ी सजा, स्पेशल टास्क फोर्स, फास्ट ट्रैक कोर्ट्स जैसे प्रावधान आपने इसमें रखा है, इससे कुछ फर्क पड़ने वाला नहीं। लेकिन ये जो मजबूत कानून लाने के लिए हमने 2024 में ही इसकी मांग रखी थी, लेकिन तब आपने हमारी इस बात को नहीं माना।
0: জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 গতকাল সংসদে পাশ হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় 1971 সালের মূল আইনটি সংশোধন করার লক্ষ্যে এই বিলটি লোকসভায় পেশ করেন। প্রস্তাবিত এই বিলে জাতীয় সঙ্গীত জনগণমনের মতোই বন্দে মাতরমকেও সমান আইনি সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। এই বিল অনুযায়ী জাতীয় সঙ্গীত বা জাতীয় স্তোত্রের অবমাননা করলে 3 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা উভয়ই হতে পারে। সংসদে আলোচনার জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, এই বিল কেবল আইনি পরিবর্তন নয়, ভারত সাংস্কৃতিক ঐতিহ্য, জাতীয় চেতনা ও স্বাধীনতা সংগ্রামের আদর্শের প্রতীক। 1971 সালে তৈরি আইন জনগণমনের সুরক্ষা নিশ্চিত করা হয়েছিল। শ্রী রায় বলেন, 1947 সালের 15ই আগস্ট সকাল 6:30 অল ইন্ডিয়া রেডিওতে সর্দার বল্লভভাই প্যাটেলের অনুরোধে পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুর সম্পূর্ণ বন্দে মাতরম পরিবেশন করে প্রথম স্বাধীনতা দিবসের সূচনা করেছিলেন। সুপ্রিম কোর্ট নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে জাতীয় রাজধানী অঞ্চলে ছাত্রছাত্রীদের বিক্ষোভ আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর কথিত পেলেট গান ব্যবহারের ফলে আহতদের উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করতে দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ যন্তর মন্তর সহ অন্যান্য স্থানে ভিড় সামলাতে ধাতব পেলেট গান ব্যবহারের উপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞার আর্জি জানিয়ে দায়ের করা এক আবেদনের শুনানির সময় নির্দেশ দেন। শুনানির সময় বেঞ্চ এও বলেছে, পুলিশের নীতি অনুযায়ী ঘটনার গুরুত্ব অনুধাবন করে ব্যতিক্রমী কিছু ক্ষেত্রে পেলেট গান ব্যবহার করা যেতে পারে। যতক্ষণ না এই নিয়মকে কেউ চ্যালেঞ্জ জানাচ্ছে ততক্ষণ এই অস্ত্রের ব্যবহারেও বেআইনি বলে গণ্য করা যায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। সংসদ ভবনে আয়োজিত এই বৈঠকে দুই রাজ্যের সংসদ সদস্যদের সঙ্গে সার্বিক দুর্যোগ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। বৈঠকের পর সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, এই কঠিন

চ্যালেঞ্জ মোকাবেলায় কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির সঙ্গে একযোগে কাজ করবে। ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। টানা ভারী বৃষ্টিপাত এবং প্রধান নদীগুলির জলস্তর লাগাতার বৃদ্ধির ফলে রাজ্যজুড়ে স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ বিপর্যস্ত। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার দ্রুত ত্রাণ বণ্টন এবং ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণের কাজ চলেছে। বন্যা দুর্গত এলাকাগুলি থেকে ইতিমধ্যেই 1,76,000 বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় বেশ কিছু এলাকায় যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। ভারতীয় আবহাওয়া দপ্তর গুজরাটের বেশিরভাগ অংশে আগামী দুদিনে অতিভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা জারি করেছে। আহমেদাবাদ, আনন্দ, সুরাট সহ 13টি জেলা জুড়ে এই বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কেরালার 14টি জেলার মধ্যে 11টি জেলাতে আজ অতিভারী বৃষ্টির পূর্বাভাস সহ অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। বাকি 3টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে হলুদ সতর্কতার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকালও কেরালায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বাধীনতা সংগ্রামী শহীদ উধম সিংয়ের 87তম আত্মবলিদান দিবসে দেশের মানুষ আজ তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছেন। গাদার পার্টি এবং হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্য উধম সিং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিকার করতে 1940 সালের 13 মার্চ ব্রিটিশ পাঞ্জাবের প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ও ডয়ারকে লন্ডনের ওয়েস্টমিনস্টার ক্যাক্সটন হলে হত্যা করেন। এই উপলক্ষে তার জন্মস্থান পাঞ্জাবের সুনামে একটি রাজ্যস্তরের অনুষ্ঠানের আয়োজন করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর পাকিস্তানি সেনার ধারাবাহিক হামলায় এখনও পর্যন্ত 40 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সেখানকার স্থানীয় প্রশাসন মহিলা বিক্ষোভকারীদের উপর অত্যাচার করছে বলে খবর। রাওয়ালকোট এবং মিরপুরে মহিলা বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হয়। সমাজ মাধ্যমে একাধিক ভিডিওতে দেখা গেছে কোটলিতে বিক্ষোভ দেখানোর সময় সেখানকার পুলিশ মহিলাদের উপর গুলি চালায়। বিশেষজ্ঞদের দাবি, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে 125 জনের বেশি বিক্ষোভকারীদের হত্যা করা হয়েছে। জম্মু ও কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি JAAC, রাষ্ট্রসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন দেশের সরকারের কাছে এই বিষয়ে হস্তক্ষেপের আর্জি জানিয়েছে। এই ঘটনার কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনার মুখপাত্র জেরেমি লরেন্স এক বিবৃতিতে জানান, নাগরিক সমাজের উপর নিষেধাজ্ঞা আরোপ এবং সমাবেশ বন্ধ করার এই চেষ্টা বাক স্বাধীনতার চরম লঙ্ঘন। ভারত এই ঘটনার কঠোর নিন্দা করেছে। পাকিস্তানের বালুচিস্তানে এক কয়লা খনিতে কমপক্ষে 800 জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং 24 জন আটকে পড়েছেন। মিথেন গ্যাস জমা হওয়ার ফলে এই বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে। সরকারি খনি পরিদর্শক ঘানি বালোচ আশ্বাস দিয়েছেন আটকে পড়া শ্রমিকদের দ্রুত উদ্ধার করা হবে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বন্দিদশার পরিস্থিতি এবং উপযুক্ত চিকিৎসা না পাওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের বিশেষ প্রতিনিধি অ্যালেস জিল এডওয়ার্ডস পাকিস্তান সরকারকে অবিলম্বে ইমরান খানকে তার পছন্দের চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সমাজ মাধ্যমে দেওয়া এক বার্তায় জিল এডওয়ার্ডস জানান, প্রায় 33 মাস ধরে জানলাহীন একটি ছোট ঘরে প্রায় সম্পূর্ণ একাকী বন্দী করে রাখা হয়েছে ইমরান খানকে। মধ্য আফ্রিকার কঙ্গোতে ইবোলা সংক্রমণ 1,500 বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সেখানে এই রোগের মৃতের সংখ্যা 50% বৃদ্ধি পেয়েছে। গত 15 মে নতুন করে ছড়িয়ে পড়া এই সংক্রমণ সাধারণ ইবোলার সংক্রমণের চেয়ে কিছুটা আলাদা। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারতীয় ভারোত্তোলক লভপ্রীত সিং গতকাল পুরুষদের 110 কেজি বিভাগে রৌপ্য পদক এবং সীমা কালিরমানা মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছেন। অষ্টম দিনের শেষে 110টি পদক নিয়ে অস্ট্রেলিয়া পদক তালিকার শীর্ষস্থানে রয়েছে। অন্যদিকে 3টি সোনা, 10টি রূপে এবং 4টি ব্রোঞ্জ নিয়ে ভারত দশম স্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন একটি বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে আনা সংশোধনী বিলটি সংসদে পাশ হয়েছে। জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিলও সংসদে গৃহীত। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। স্বচ্ছ নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। স্কুলছুট শিশুদের মূলধারা শিক্ষায় ফিরিয়ে আনতে জাতীয় মুক্ত বিদ্যালয় এনআইওএস এর সঙ্গে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে স্কুল শিক্ষা দপ্তর। 2028 সাল থেকে রাজ্যে বিদ্যালয়ে পাঠ্যসূচির আমূল পরিবর্তন হতে চলেছে। লেখক কবি তসলিমা নাসরিন প্রায় দুদশক পর আজ কলকাতায় ফিরছেন। আগামীকাল রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল আগামী 3 অক্টোবর যুব ভারতীতে ভারতীয় দলের বিরুদ্ধে প্রীতি ফুটবল ম্যাচ

0: খেলবে। ডুরান্ড কাপ ফুটবলে ইস্টবেঙ্গল আজ সিআইএসএফ প্রোটেক্টরসের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত সংবাদে। স্বচ্ছ নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। পরীক্ষায় দুর্নীতি এবং অনিয়ম প্রতিরোধের সংশোধনী বিল সংসদে পাশ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় তিনি বলেন, গত কয়েক দশক ধরে কেন্দ্র রাজ্য সরকারগুলি প্রশ্নপত্র ফাঁসের সমস্যায় ভুগছে, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। প্রধানমন্ত্রী জানান, এই বিষয়গুলি মাথায় রেখে সারা দেশে কেন্দ্র ও রাজ্য উভয় স্তরে শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থায় সংস্কার আনা জরুরি ছিল, সেজন্যই সংসদে এই কড়া আইন সংক্রান্ত বিলটি পাশ করা হয়েছে।
1: দোনো সদনোনে কঠোর প্রাবধানো ওয়ালে ইস বিল কো পাশ কর দিয়া হ্যায়। আব বিশ্বস্ত পরীক্ষা পদ্ধতি কি দিশা মে জানে মে এক মহত্বপূর্ণ কাম পূর্ণ হুয়া হ্যায়। কাম আগে ভি চলতা রহেগা। হাম এসি পরিস্থিতি কো লম্বে সময় তক নাহি চলনে দেঙ্গে। ইস বিশ্বাস কে সাথ সাথিও আইয়ে হাম সব মিল করকে বিকশিত ভারত কে স্বপ্ন কো পূর্ণ করনে কে লিয়ে কন্ধে সে কন্ধা মিলা করকে চলে।
0: উল্লেখ্য, গতকাল রাজ্যসভায় বিলটি অনুমোদিত হয়। এর আগে গত বুধবার বিলটি লোকসভায় পাশ হয়েছিল। নতুন এই আইনে অপরাধীদের বিরুদ্ধে কড়া শাস্তির সংস্থান রয়েছে। এতে অপরাধ প্রমাণিত হলে 10 বছর পর্যন্ত জেল, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সংস্থান রয়েছে। মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলকে বিশেষ ফার্স্ট ট্র্যাক কোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। আইনে আরও বলা হয়েছে, থানায় অভিযোগ দায়েরের 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। চার্জশিট জমার পর 3 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করা বাধ্যতামূলক করা হয়েছে। স্কুলছুট শিশুদের মূলধারা শিক্ষায় ফিরিয়ে আনতে জাতীয় মুক্ত বিদ্যালয় এনআইওএস এর সঙ্গে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। গতকাল বিকাশ ভবনে এক অনুষ্ঠানে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন, সচিব বিনোদ কুমার, সমগ্র শিক্ষা মিশনের রাজ্য প্রকল্প অধিকর্তা বিভু গোয়েল এবং এনআইওএস এর সচিব কর্নেল শাকিল আহমেদ এই মৌ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই উদ্যোগের ফলে স্কুল ছুটের হার কমবে বলে স্কুল শিক্ষামন্ত্রী জানিয়েছেন। জনগণনার জন্য শিক্ষকরা ব্যস্ত থাকায় স্কুলের পঠন পাঠন সকালে করা যায় কি না তা নিয়ে রাজ্য সরকার ভাবনা চিন্তা করছে বলেও মন্ত্রী জানান। 2028 সাল থেকে রাজ্যে বিদ্যালয়ের পাঠ্যসূচির আমূল পরিবর্তন করা হবে। স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন গতকাল বিকাশ ভবনে এক অনুষ্ঠানে কথা জানান। তিনি বলেন, প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নতুন সিলেবাস তৈরি হবে। মন্ত্রী আরও জানিয়েছেন, সরকার রাজ্যে জাতীয় শিক্ষানীতি কার্যকর করার যে ঘোষণা করেছে তারই প্রেক্ষিতে সিলেবাসের সংশোধন ও পরিমার্জনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
2: সিলেবাস কমিটি তৈরি করা হয়েছে। তাদের প্রথম পরিকল্পনায় যেটা আছে যে আগামী 2027-এ যে বইগুলো বেরোবে সেগুলোকে একটু রিভিউ করা, আর 2028 থেকে আমরা যে এনইপি 2020 লাগু করব তার জন্য যে বিস্তারিত সূচি সেটা তৈরি করবে। সেজন্য তারা দীর্ঘ সময় নিয়ে কাজ করছে। তাদের যে ধরনের ফিডব্যাক আসবে বা তারা যে ধরনের আমাদের সুপারিশ করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে তারপরে যখন সিদ্ধান্ত হবে তখনই বলা যাবে যে সিলেবাসের মধ্যে কি আছে এবং কি নেই।
0: রাজ্য পুলিশকে দেশের সেরা পুলিশ বাহিনী হিসেবে গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি গতকাল উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে রাজ্য পুলিশের ট্রেনিং একাডেমির বড়াখানা অনুষ্ঠানে যোগ দিয়ে গত 2 মাসে পুলিশের কাজের ভূয়সী প্রশংসা করেন।
3: অন্য রাজ্যের তুলনায় আমরা কতটা এগিয়ে কতটা পিছিয়ে, আর কি করলে পশ্চিমবঙ্গ পুলিশ ও ভারতবর্ষের মধ্যে সেরা পুলিশ হতে পারে, এই সব বিষয় নিয়ে আমি ভাবনা চিন্তা করার চেষ্টা করি। সীমাবদ্ধতা আছে, আগের প্র্যাকটিসগুলোর মধ্যে কিছু ভালো দিক থাকলে অনেক খারাপ দিক ছিল, ছাদ থাকলে তো হয় না, ছাদ দিয়ে কুলাতে হবে, এই রাজ্যে ভীষণ অর্থনৈতিক দেনা।
0: রাজ্যে যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী ভালো কাজ করবে তাদের লাখপতি দিদি প্রকল্পের আওতায় আনা এবং ব্যবসা বাড়ানোর জন্য ঋণের ব্যবস্থা করা হবে বলে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনায় বারাসাতের রবীন্দ্রভবনে এক অনুষ্ঠানে গতকাল তিনি রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থাকে আরও স্বচ্ছ শক্তিশালী করার উপর জোর দেন। সাধারণ মানুষ কর দিতে আগ্রহী থাকলেও কিছু মধ্যস্বত্বভোগী সেই সুযোগে টাকা আত্মসাত করত বলে দিলীপবাবু অভিযোগ করেন।
4: ট্যাক্স নেওয়ার ব্যবস্থাও ঠিক ছিল না, নেগলিজেন্সি ছিল, আর মানুষ দিতে যেত না কারণ তাদের হ্যারাসমেন্ট হতো। লোক ট্যাক্স দিচ্ছে বলে দেখুন সরকারের ট্যাক্স কত বেড়ে গেছে, কালেকশন গভর্নমেন্টের ঘাটতি ছিল, গভর্নমেন্টের দালালরা খেয়ে নিত, পার্টির লোকেরা খেয়ে নিত, গরিব মানুষকে কখনো বলা হয়নি ট্যাক্স দাও, সবাই চুরি করতো, চুরি বন্ধ করেছি সঙ্গে সরকার ইনকাম বেড়ে গেছে। পঞ্চায়েতে স্পেশাল অডিট শুরু হয়ে গেছে, সরকারি পয়সা যেখানে গেছে সব অডিট হবে।
0: রাজ্য সরকার উত্তরবঙ্গে অর্থনীতি সহ সেখানে

0: শ্রীলঙ্কা শিল্প পরিকাঠামোর উন্নয়নে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছে। বণিক সংগঠন ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের উত্তরবঙ্গ শাখা শিল্পপতিদের এক প্রতিনিধি দল গতকাল নবান্নে চা পর্যটন সহ সেখানকার বর্তমান শিল্প পরিস্থিতি এবং এর উন্নতিতে আগামী দিনের ভাবনা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করেছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ, ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী অশোক দিন্দা বৈঠকে উপস্থিত ছিলেন। বিকশিত ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে আগামী 2 আগস্ট নেশামুক্ত ভারত কর্মসূচির সূচনা করবেন প্রধানমন্ত্রী। এর প্রস্তুতি হিসেবে গতকাল রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল আর এন রবি। দেশজুড়ে মাদক বিরোধী অভিযানে নেতৃত্ব দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছেন রাজ্যপাল। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় শিয়ালদা আদালতে গতকাল তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। আদালতে সিবিআইয়ের আইনজীবী পার্থসারথী দত্ত জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনায় বিশেষ তদন্তকারী দল সিট গঠন করা হয়েছে, তারাই ঘটনা তদন্ত করছে। এদিকে আরজিকরের ওই ঘটনায় তদন্তকারী আধিকারিক সীমা পাহুজাকে সরিয়ে দেওয়া হয়েছে, তার পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে সন্দীপনী গর্গকে। বীরভূমের মোহাম্মদবাজারে দেউচায় পাথর ব্যবসায়ী মোহাম্মদ নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডলের ম্যানেজার কৌশর মোল্লার বাড়িতে গতকাল দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েছে পুলিশ। তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গতকাল টুলু মণ্ডলের 3টি বাড়ি ও গোডাউনেও তল্লাশি চলে। মূল অভিযুক্ত ওই ব্যক্তি পলাতক, সে দুবাইতে রয়েছে বলে অনুমান করা হচ্ছে। গত 23 মে দেশ ছেড়ে পালানোর সময় বিপুল পরিমাণ টাকা নিজের আত্মীয় মিনারের বাড়িতে রেখে যায় মোহাম্মদ নাজিবউদ্দিন ওরফে টুলু। এদিকে মিনারকে গতকাল 8 দিনের পুলিশ হেফাজত দিয়েছে আদালত। পশ্চিম বর্ধমানের অন্ডালে ধসপ্রবণ হরিশপুর গ্রামের বাসিন্দাদের স্থায়ী পুনর্বাসন নিয়ে দীর্ঘ অচলাবস্থার অবসানে পুরনগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল গতকাল এক বৈঠক করেছেন। গ্রামবাসীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তাদের বর্তমান আবাসন যে বসবাসের উপযোগী নয় সে কথা স্বীকার করেন মন্ত্রী।
1: এখানে প্রায় 5000 ফ্ল্যাট আছে, 2500 মোটামুটি রেডি। তো আইসিএল থেকে 14টা গ্রাম এভাবে আইডেন্টিফাই করা হয়েছে যেটা খুব বিপজ্জনক অবস্থায় আছে, যে কোনো সময় ধস নামতে পারে। হরিশপুর তাদের মধ্যে একজন, যাদের জমি আছে তারা 2টো করে ফ্ল্যাট পাবে, আর নয়তো 1টা ফ্ল্যাট এবং 5 লাখ টাকা কমিউনিটি হলও তারা পাবেন। গ্রামে গরু বাছুর মুরগি ছাগল তাদের রাখার জন্য বলেছিলাম শেড বানিয়ে দেবো।
0: লেখক কবি তসলিমা নাসরিন আজ প্রায় 2 দশক পর কলকাতায় ফিরছেন। 3টি সংগঠনের উদ্যোগে আগামীকাল রবীন্দ্র সদনে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সমাজ মাধ্যমে একাধিক পোস্টে তাঁর কলকাতায় ফেরার বিষয়ে জানিয়ে তসলিমা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। উল্লেখ্য, 2007 সালে তাঁর লেখা দ্বিখণ্ডিত উপন্যাসকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়, উত্তাল হয়ে ওঠে মহানগর। তৎকালীন বামফ্রন্ট সরকার নিষেধাজ্ঞা জারি করে বইটির ওপর। প্রবল বিক্ষোভের মুখে কলকাতা ছাড়তে বাধ্য হন তসলিমা। পরবর্তীকালে রাজ্যে পালাবদল হলেও তাঁর আর কলকাতায় ফেরা হয়নি। উত্তরবঙ্গে আগামী 5 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। 5 বারের বিশ্বকাপজয়ী ব্রাজিল ভারতীয় ফুটবল দলের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। সল্টলেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগামী 3রা অক্টোবর এই ম্যাচটি খেলা হবে। গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন, বিশ্বকাপের পর এই ম্যাচ ঘিরে মানুষের প্রত্যাশা তুঙ্গে।
2: সল্টলেক স্টেডিয়ামে পুজোর আগে 3রা অক্টোবর ব্রাজিলের বিরুদ্ধে মেন ইন ব্লু ইন্ডিয়ান টিম খেলবে। বিশ্বকাপে আমরা দেখছিলাম যে আমরা অন্যান্য দেশের হয়ে আমাদের সবাই ফ্যানরা বিভক্ত হচ্ছিলাম, চিয়ার করছিলাম, কেউ ব্রাজিলের জন্য, কেউ আর্জেন্টিনার, কেউ স্পেনের জন্য, কেউ পর্তুগালের জন্য। কিন্তু আমাদের সকলের স্বপ্ন যে আমরা সকলে একসাথে মিলে মেন ইন ব্লুদের জন্য আমরা চিয়ার করব।
0: ডুরান্ড কাপ ফুটবলে ইস্ট বেঙ্গল আর সিআইএসএফ প্রোটেক্টরসের বিরুদ্ধে খেলবে। কিশোর ভারতীয় ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। স্বচ্ছ নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। 2028 সাল থেকে রাজ্যে বিদ্যালয়ের পাঠ্যসূচির আমূল পরিবর্তন হতে চলেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
3: আকাশবাণী কলকাতা।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন উৎসব দাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: জানা অজানা,
2: জানা অজানা শুনছেন সমুদ্র থেকে পুষ্টি। আজ দ্বিতীয় ও শেষ পর্ব, বলছেন ডক্টর শতাব্দী দাস।
3: সামুদ্রিক উদ্ভিদ থেকে যে পুষ্টি পাওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে। এবার আসা প্রাণীজ পুষ্টি উৎসের আলোচনায়। মানব দেহের জন্য প্রয়োজনীয় বহু অত্যাবশ্যকীয় উপাদান আমরা পেতে পারি সামুদ্রিক প্রাণী থেকে। সামুদ্রিক বিভিন্ন মাছ এবং অন্যান্য প্রাণী উন্নত মানের প্রোটিনের উৎস, যা আমাদের পেশি গঠন ও ক্ষয়পূরণে সাহায্য করে। এই প্রোটিন সহজে হজমও হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল ইলিশ, টুনা, ম্যাকারেল ইত্যাদি মাছ। এইসব মাছে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, বিশেষ করে ইকোসা পেন্টানোয়িক অ্যাসিড বা ইপিএ এবং ডেকোসা হেক্সানোয়িক অ্যাসিড বা ডিএইচএ। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হৃদরোগের ঝুঁকি কমায়, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় আর মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এই ফ্যাটি অ্যাসিড উল্লেখযোগ্য পরিমাণে পাওয়া যায় টুনা, স্যামন, সার্ডিন, ম্যাকারেল প্রভৃতি মাছে। ওই সব মাছের তেল থেকে শরীর নিতে পারে এই ফ্যাটি অ্যাসিড। স্মৃতিশক্তি বাড়াতে, মনোযোগ তৈরিতে এবং বয়সকালে অ্যালজাইমার্স ও ডিমেনশিয়া প্রতিরোধে সাহায্য করে ডিএইচএ। এটি রক্তে ট্রাইগ্লিসারাইড কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং ধমনীতে ব্লক বা চর্বি জমতে বাধা দেয়। চোখের রেটিনা গঠনেও প্রধান ভূমিকা পালন করে ডিএইচএ। গবেষণায় দেখা গেছে ইপিএ বিশেষ করে মেজাজ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং অ্যান্টি ডিপ্রেশেন্ট হিসেবে কাজ করে। শিশুদের বৃদ্ধি ও বিকাশেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইপিএ সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে। গলগণ্ড ও শিশুদের বুদ্ধির বিকাশের অভাব দূর করতে সামুদ্রিক মাছের ভূমিকা অনন্য। সামুদ্রিক মাছ ও ক্রাস্টেশিয়ান, চিংড়ি, কাঁকড়া ইত্যাদির মধ্যে থাকা প্রোটিনকে বলে লিন প্রোটিন, কারণ এতে ক্ষতিকর স্যাচুরেটেড ফ্যাট থাকে না। মানবদেহের জন্য প্রয়োজনীয় 9টি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড সঠিক অনুপাতে থাকে এতে। কিছু খনিজ উপাদান প্রচুর পরিমাণে থাকে সামুদ্রিক খাবারে, যা সাধারণত স্থলজ খাবারে কম পাওয়া যায়, যেমন আয়োডিন। থাইরয়েড গ্রন্থির সঠিক কার্যকারিতা এবং বিপাকক্রিয়া নিয়ন্ত্রণের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। প্রায় সব সামুদ্রিক মাছ ও শৈবালেই আয়োডিন থাকে। এছাড়া কাঁকড়া, ঝিনুক, স্কুইড প্রভৃতি প্রাণী থেকে জিঙ্ক ও সেলেনিয়াম পাওয়া যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি। কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে, ক্যান্সার কোষ তৈরিতে বাধা দেয়। এছাড়া ছোট সামুদ্রিক মাছ যা কাঁটা সহ খাওয়া যায়, তা থেকে পাওয়া যায় ক্যালসিয়াম ও ফসফরাস, যা আমাদের হাড় ও দাঁত মজবুত করে। হাড়ের ক্ষয় বা বাতের ব্যথা কমাতে সামুদ্রিক খাবার উপকারী। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অস্থিসন্ধির প্রদাহ ও ব্যথা কমায়। সমুদ্রের উপরিভাগের মাছ বা পেলাজিক ফিশ, যেমন টুনা, সার্ডিন, ম্যাকারেল, হেরিং, এরা হলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ডির সেরা উৎস। সার্ডিন মাছ কাঁটাসহ খাওয়া যায় বলে এটি ক্যালসিয়ামেরও চমৎকার উৎস। সমুদ্রের গভীরে থাকা মাছ যেমন পমফ্রেট, লোটে, রিবন ফিশ, এদের মধ্যে চর্বি কম থাকে, কিন্তু থাকে উচ্চমানের প্রোটিন এবং ভিটামিন বি কমপ্লেক্স। লোটে মাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তবে সমুদ্রের মাছ রান্না করার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। গভীর তেলে এদের কড়া করে ভাজলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড নষ্ট হয়ে যায়। হালকা তেলে রান্না করে খেলে সর্বোচ্চ পুষ্টি পাওয়া যায়। সপ্তাহে অন্তত দুদিন সামুদ্রিক মাছ খেলে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় 30% কমে যায়। এছাড়া কড মাছের তেল, শার্ক লিভার অয়েল থেকে বিভিন্ন ওষুধ তৈরি করা হয়। বিভিন্ন রকম স্পঞ্জ থেকেও তৈরি হয় খুব প্রয়োজনীয় ওষুধপত্র। এত কথার পরে বোধ হয় আর উল্লেখের দরকার হয় না যে সমুদ্র শুধুমাত্র রত্নের আকর নয়, পুষ্টিরও উল্লেখযোগ্য উৎস।
2: সমুদ্র থেকে পুষ্টি দ্বিতীয় ও শেষ পর্ব শুনলেন জানা অজানায়, বললেন ডক্টর শতাব্দী দাস।
1: শুরু হচ্ছে আকাশবাণীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সাপ্তাহিক অনুষ্ঠান নিরাময়। ক্যান্সার অসুখের নামটি শুনলেই আমাদের মনে আতঙ্ক ভয় তৈরি হয়, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির অনেক সুফল আমরা এখন পাচ্ছি। প্রাথমিক অবস্থায় ধরা পড়লে রোগ প্রায় নির্মূল হয়ে যায়, সেই জন্য চাই সচেতনতা। আজ নিরাময়ে সে বিষয়ে জানিয়েছেন মুখগহ্বরের ক্যান্সার রোগ বিশেষজ্ঞ এবং ম্যাক্সিলোফেসিয়াল সার্জন ডাক্তার সিদ্ধার্থ চক্রবর্তী। তার সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি সোমা সরকার।
4: আজকের নিরাময়ে আপনারা শুনবেন মুখগহ্বরের ক্যান্সার নিয়ে, আর সে প্রসঙ্গেই আমরা কথা বলেছি ডক্টর সিদ্ধার্থ চক্রবর্তীর সঙ্গে। ডক্টর চক্রবর্তী অনেকদিনই মুখগহ্বরের ক্যান্সার নিয়ে কাজ করছেন। আচ্ছা ডক্টর চক্রবর্তী, আমরা এখন আপনার কাছে জানতে চাইব

0: যে এই যে মুখগহ্বরের ক্যান্সার, মানে এটার কারণ কি আর ক্রমশ বাড়ছে কেন?
1: এই ওরাল ক্যান্সার এবং যা মুখগহ্বরের ক্যান্সার এখন ইন্ডিয়াতে খুব হাই, মানে ইন্ডিয়া এখন ক্যাপিটাল অফ ওরাল ক্যান্সার ইন দ্য ওয়ার্ল্ড। তো ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে এই যে তামাক এবং তামাক জাতীয় যাবতীয় সেবন, যেরকম আপনার হচ্ছে ধরে নিন খৈনি, গুটকা, তারপর তামাক ছাড়াও পান মশলা। অনেকে জানে না যে সুপারি হচ্ছে ক্লাস ওয়ান কার্সিনোজেন, সুপারি থেকে ওরাল ক্যান্সার। অনেকে ভাবে কি আমি তো পান দিয়ে শুধু সুপারি খাই, সেটা নয়, সুপারি থেকে ওরাল ক্যান্সার হয়। সুপারি থেকে ফার্স্টে সাবমিউকাস ফাইব্রোসিস হয়, সেখান থেকে ক্যান্সার হয়। এটা ছাড়াও আর একটা জিনিস আমি এখন আজকাল দেখছি আমাদের ঘরে মহিলারা মেনলি এবং অনেক পুরুষও তাদের দাঁতের ঘষা থেকে ক্যান্সার নিয়ে আসছে, যা দাঁতের ঘষা থেকে গালে একটা ঘা হচ্ছে কিন্তু তারা ডাক্তার দেখায় না, তারা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে না, তারা দাঁতের ট্রিটমেন্ট করাচ্ছে। তাহলে মেন কারণ যেগুলো, একটা হচ্ছে ধূমপান, একটা হচ্ছে তামাক সেবন, একটা হচ্ছে আপনার মদ্যপান, আর একটা হচ্ছে সুপারি। এইগুলি হচ্ছে মেন রিজন ওরাল ক্যান্সার হওয়ার। আর একটা খুব আনফর্চুনেট কারণ, কম হয় কিন্তু হয়, সেটা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি থাকলেও আজকাল দেখা যাচ্ছে ওরাল ক্যান্সার হচ্ছে। আর একটা ভাইরাল ইনফেকশান থেকে হয়, সেটা HPV, কিন্তু সেটা হচ্ছে বলে রাখার জন্য সেটা আমরা স্ক্রিন আউট করি যে কেন হচ্ছে। এইগুলি হচ্ছে মেন রিজন ক্যান্সার হওয়ার।
0: ডক্টর চক্রবর্তী, ধরুন কারুর মুখগহ্বরের ক্যান্সার হলো বা একটা সূচনার ব্যাপার দেখা দিল, মানে প্রাথমিক লক্ষণ কি দেখবেন তারা বা বাড়ির লোকরা বুঝতে পারবেন যে আপনাদের কাছে আসবেন?
1: মুখে ওরাল ক্যান্সার ছাড়া হাজার রকমের ঘা হয়, ঘা সাদা হতে পারে, লাল হতে পারে, সাদার সাথে লাল মিশ্রণ হতে পারে, কিংবা একটা ছোট্ট ঘা যেটা জ্বালা, যেরকম একটা ঠোলা ওঠার মতো ফুসকুড়ি, গলার গ্ল্যান্ডে সোয়েলিং, কিংবা একটা ক্রনিক ব্যথা যেটা অনেক দিন ধরে কমছে না, এগুলো হচ্ছে রিজন। মানে মুখের যে কোনো ঘা নর্মাল ওয়েতে, ধরুন একটা ভিটামিন খেয়ে কি দাঁত ঘষে কিংবা অন্য কোনো ওষুধপত্র খেয়ে যদি দু সপ্তাহের মধ্যে না ছাড়ে, তাহলে আমাদের সবসময় একটা কশন নিতে হবে যে আমার অন্য কিছু একটা হচ্ছে। মুখের যারা স্পেশালিস্ট তাদের একবার দেখিয়ে নিতে যে আমার কি হচ্ছে, যে এইভাবে বুঝতে হবে যে আমরা ফেলে রাখবো না। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর।
0: ডক্টর চক্রবর্তী, আপনি রোগের প্রাথমিক লক্ষণও বললেন, আর শুরুতে আমি বলেছিলাম যে এখন শোনা যাচ্ছে মুখগহ্বরের ক্যান্সারের পরিমাণ ক্রমশ বাড়ছে, মানে এটা একটু বলুন যে শরীরের অন্যান্য অংশের তুলনায় মুখগহ্বরের ক্যান্সারের পরিসংখ্যানটা কি আমাদের রাজ্যে এবং সারা দেশে?
1: ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষ এখন ওরাল ক্যান্সারের ক্যাপিটাল। ভারতবর্ষ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, তার মধ্যে ইন্ডিয়া হচ্ছে ওরাল ক্যান্সারের ক্যাপিটাল এখন। তার রিজন আমি আগেও বলেছি আবার বলছি, এটা হচ্ছে র্যাম্পেন্ট ইউজ অফ টোব্যাকো অ্যান্ড টোব্যাকো জাতীয় প্রোডাক্ট। এই যে রাস্তাঘাটে সারাক্ষণ আমি দেখি ম্যাক্সিমাম লোকে চুন, পান, বিড়ি, সিগারেট এগুলোকে খাচ্ছে, কিনছে। গভর্নমেন্ট থেকে স্ট্যাটাটরি ওয়ার্নিং দেওয়া আছে থাকলেও লোকে শোনে না, এগুলো গিয়ে লোকে খায়। এবং এখন মেলসদের মধ্যে, আগে মেলসদের মধ্যে সব থেকে বেশি ছিল হচ্ছে লাং ক্যান্সার, এখন সেটা বেড়ে গিয়ে হয়েছে ওরাল ক্যান্সার। এবং সমগ্র ফিমেল এবং মেল, মানে পুরুষ এবং নারীর মধ্যে যদি দেখেন, সব থেকে বেশি হচ্ছে ওরাল ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সারকেও ছাড়িয়ে গেছে ওরাল ক্যান্সার। রিজনই হচ্ছে নেশা, নেশার থেকে বিরত থাকলে এই ক্যান্সার হবে না, হওয়ার চান্সেস খুব কম। কিন্তু আপনি যদি নিয়মিত এই ধরনের নেশা করেন, এবং এইটা পরীক্ষিত সত্য, যারা স্মোকিং এবং অ্যালকোহল নেয়, নর্মাল মানুষদের থেকে তাদের লাইফ টাইমে 9 গুণ বেশি চান্সেস থাকে ওরাল ক্যান্সার হওয়ার, এবং এটা অনেক হাই। এভরি 10 patients উই আর স্ক্রিনিং নাও, তাদের দুজনের মধ্যে ওরাল ক্যান্সার এখন ধরা পড়ছে, এবং এটা ভেরি হাই, এটা কিন্তু কম নয়। যদি আজকে আমাদের পশ্চিমবঙ্গের পপুলেশন যদি আমি ধরে নিই যে 10 কোটি হয়, তাহলে এই মুহূর্তে রাউন্ড অবাউট 20 lakhs পিপল আর সাফারিং ফ্রম ওরাল ক্যান্সার, উইচ ইজ জাস্ট লাইক আ প্যান্ডেমিক। অনেক সময় পেশেন্ট আমাদের কাছে এমন সময় আসে আমরা কিছু আর করতে পারি না, যে দিনের পর দিন মুখের মধ্যে ঘা ফেলে রেখে দিয়েছে, দেখাচ্ছে না ডাক্তার, দোকানে যাচ্ছে এমনি ওষুধ কিনে খেয়ে নিচ্ছে। তো এই জিনিসগুলো আমাদের প্রিভেনশন করা খুব দরকার, কেন ওরাল ক্যান্সার ইজ নট অনলি আ বার্ডেন টু দ্য ফ্যামিলি, ইট ইজ বার্ডেন টু দ্য সোসাইটি। এবং যেহেতু মুখের ক্যান্সার অপারেশন, যে সবসময় যে আর্লি স্টেজে অপারেশন করে দিলে পেশেন্ট ভালো হয়ে যায়, এই জিনিসগুলো যদি আমরা আগে থেকে বলি এবং আগে থেকে যদি এগুলোকে আমরা ধরতে পারি, পেশেন্ট কিওর হওয়ার চান্সেস খুব হাই। কিন্তু আমাদের ধরতে হবে অনেক আগে। এখনও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের থেকে বলছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, প্রিভেন্ট করতে হবে, তার জন্য মাস অ্যাওয়ারনেস দরকার।
0: আজকের নিরাময়ে আপনারা শুনছেন মুখগহ্বরের ক্যান্সার নিয়ে, সে প্রসঙ্গেই কথা বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সিদ্ধার্থ চক্রবর্তী। ডক্টর চক্রবর্তী, এবার ধরুন রোগী এলেন, রোগ

0: নির্ণয়ের কি কি পদ্ধতি আছে?
1: ফার্স্টে তো রোগী নিজের নির্ণয় যদি করতে পারে সবথেকে ভালো। আমি পেশেন্টদের সবসময় বলি, নিজেদের মুখ আয়নাতে দেখুন যে মুখের মধ্যে কোথাও ছোট কোনো ঘা, কোথাও কোনো লাম্প গলা, এগুলো হচ্ছে কিনা, কোনো দাঁত নড়ছে কিনা। অনেকে ভাবে কি, এই তো আমার ডায়াবেটিস আছে তাই জন্য আমার দাঁত নড়ছে। না না, সবসময় যে ব্লাড সুগারে দাঁত নড়ে তা কিন্তু নয়। অনেক সময় আপনি বুঝতেই পারবেন না, আপনার মাড়িতে চলে অনেকে ক্যান্সার হয়েছে তার থেকে দাঁত নড়তে শুরু করেছে, হঠাৎ করে দাঁত পড়ে যাওয়া, হঠাৎ করে মাড়িতে গিয়ে ব্লিডিং হওয়া, মানে রক্তপাত হওয়া, এগুলো কিন্তু একটা সিগনাল যে আপনার মুখের মধ্যে কিছু চেঞ্জেস হচ্ছে, স্পেশালিটি ডাক্তার দেখানো উচিত। অনেক সময় স্বর চেঞ্জ হয়ে যাওয়া, নাকে নাকে কথা বলা, একটা ক্রনিক পেন উপরের চোয়ালে কি চোখের দিকে রেডিয়েটিং পেন, মুখ হঠাৎ ফুলে উঠছে। অনেকে আমার ঠান্ডায় মরিতে, স্যার আমি দেখলাম এই ঘাটা ছিল না, কদিন আগে একটু বাসে করে ঘুরেছি তারপর থেকে দেখছি চোয়ালে ব্যথা হচ্ছে। তা নয়, একবার যখন ব্যথা হতে শুরু করছে মানে অনেক সময় সেটা লেট হতে পারে। ইউ শুড মানে এই সাইনগুলো কি ইগনোর না করে। এবার আমরা কি করে রোগটাকে নির্ণয় করব, আমাদের কাছে পেশেন্ট এলো, আমরা দেখলাম ভালো করে, ফার্স্টে ফিজিক্যালি পেশেন্টকে পরীক্ষা করা হয়, গলায় হাত দিয়ে দেখে নেওয়া হয় যে গলার মধ্যে কোনো গ্ল্যান্ড হয়েছে কিনা, কেন মুখের ক্যান্সার গলায় ছড়ায়। তারপরে মুখটাকে ভালো করে আমরা পরীক্ষা করে দেখি, যেখানে ঘা হয়েছে সেটাকে ভালো করে আঙুল দিয়ে দেখা হয় যে কতটা ছড়িয়েছে না ছড়িয়েছে, এটাকে ক্লিনিক্যাল এক্সামিনেশন বলে। তারপরে একটা ছোট্ট পদ্ধতি যেটা করা হয় যেটাকে বলা হয় বায়োপসি। অনেকে ভাবে বায়োপসি করলে ক্যান্সার ছড়িয়ে যাবে, তা নয়। মুখের মধ্যে ক্যান্সারের মতো দেখতে অনেক ঘা হয়, আমি আগেও বলেছি মুখের মধ্যে ক্যান্সারের মতো দেখতে অনেক হাজারো রকমের ঘা হতে পারে, সব যে ক্যান্সার নয় তা হয়। অনেক সময় বায়োপসি করে দেখেছি ক্যান্সার নয়, অন্য কোনো ঘা, তার ট্রিটমেন্ট প্ল্যানই আলাদা, পেশেন্ট তাতে ভালো হয়ে যায়। অনেক সময় অনেক ক্যান্সারের মতো দেখতে টিউমার, মানে মনে হবে এত অ্যাগ্রেসিভ লুক, ব্লিডিং হচ্ছে এটা মনে হচ্ছে ক্যান্সার, কিন্তু ক্যান্সার নয়, অনেক ধরনের চোয়ালে টিউমার এরকম হয়। তো সেটা আমরা বায়োপসি করাতে কোনো কিছু ছড়ায় না, বায়োপসি করলে আপনি জানতে পারবেন যে আপনার মুখের মধ্যে কী ধরনের রোগ হয়েছে এবং ক্যান্সার হলো এটা কোন স্টেজে আছে, কী মানের ক্যান্সার হয়েছে। কেন শুধু যে এক ধরনের ক্যান্সার হবে তা তো না, ক্যান্সারের অনেক ভ্যারাইটি আছে। তার অনেক সময় এমন ধরনের ক্যান্সার হয় যাতে সার্জারি দরকারই হয় না, ওষুধপত্রে সেরে যায়, কেমোথেরাপিতে সেরে যায়। সেকেন্ড যেটা আমরা করি, একবার বায়োপসি রিপোর্ট হয়ে গেলে আমরা পেশেন্টকে স্ক্যান করতে পাঠাই। যদি নরম চামড়া, মানে নরম বলতে যদি গালের মধ্যে হয় কিংবা যদি আপনার জিবে হয়, তাহলে সেক্ষেত্রে আমি MRI করাই। যদি চোয়ালে হয়, মানে হার্টটার ইনভলভমেন্ট করে হয়, এর আরও অনেক ভাগ আছে যে ডাক্তারবাবু আপনাকে দেখছে উনি আরও ভালো করে বলতে পারবে, কিন্তু এটা একটা জিনিস যে স্ক্যান আপনাকে করাতে হবে। অনেক সময় মুখের ক্যান্সার হলে আমরা বুকের স্ক্যান করাই, কেন মুখের ক্যান্সার বুকে ছড়িয়ে যাওয়ার হাই চান্সেস থাকে, তো সেগুলোকে সিটি থোরাক্স বলে। তো সিটি থোরাক্স করাতে হয়, সিটি মুখের এবং গলার করাতে হয়, কিংবা MRI করাতে হয় মুখের এবং গলার, জানার জন্য যে আমার রোগটা ভিতর দিকে কতটা ছড়িয়েছে। তো এই দুটো জিনিস করলে আপনার সার্জারি কিংবা কী ধরনের ট্রিটমেন্ট লাগবে আপনি সেটা বুঝতে পারেন। এবার অনেক সময় যেখানে দেখা যায় যে ডিজিজটা খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে কিংবা নতুন করে আবার ফেরত আসছে, সেই ক্ষেত্রে আমরা পেট স্ক্যান করি। পেট স্ক্যান এখন কলকাতা অনেক জায়গাতে হয়, সেটাতে আপনাকে দেখায় যে শরীরে কোন কোন অঙ্গে ডিজিজটা, মানে রোগটা ছড়িয়েছে কি না। এই হলো বেসিক পদ্ধতি, একটা হলো আপনার বায়োপসি আর একটা হলো স্ক্যান। অনেক সময় পেশেন্ট আসে যেখানে দেখা যায় যে আমরা বায়োপসি নিতে পাচ্ছি না, নর্মালি অ্যানেস্থেশিয়া দিই, অ্যানেস্থেশিয়া দিয়ে মানে লোকাল অ্যানেস্থেশিয়া দিই, যার জায়গাটা অবশ করে, কোনো মুখের পেশেন্টের সুপারি কিংবা গুটকা পান খেয়ে মুখ খুলতেই পারে না, সেই ক্ষেত্রে পেশেন্টকে অজ্ঞান করে আমরা একটা স্কোপ দিয়ে মুখের ভিতর থেকে একটা ছোট্ট টুকরো মাংস তুলে নিয়েছে প্যাথোলজিস্টের কাছে পাঠালেই রিপোর্টে আমরা জেনে যাই যে পেশেন্ট কীভাবে কী হয়েছে। তো রোগ নির্ণয় করার এই পদ্ধতি একেবারে এস্টাবলিশড, এবং বায়োপসিতে ভয় পাবেন না। আমি অনেক পেশেন্ট পাই যারা বলে, না স্যার বায়োপসি করলে ছড়িয়ে যাবে শুনেছি, ওই আমার পাড়ায় একজনে বায়োপসি করেছিল তারপরে ছড়িয়ে গেছে, সেটা নয়। অলরেডি যদি ছড়িয়ে গিয়ে থাকে তাহলে সেটা ছড়িয়ে গেছে, বায়োপসির জন্য ছড়ায় না। এটাই হচ্ছে আপনাদের মানে সব থেকে বড় জিনিস জানার, বায়োপসি করে যে রোগটা কী হয়েছে সেটা নির্ণয় করা খুব দরকার।
0: ডক্টর চক্রবর্তী, আপনি রোগ নির্ণয়ের পদ্ধতিও ভালোভাবে বুঝিয়ে দিলেন। ধরুন চিকিৎসা করলেন, রোগী সেরে গেলেন, রোগ কি আবার ফিরে আসতে পারে?
1: ওরাল ক্যান্সারের ট্রিটমেন্ট সার্জারি আনটিনের আনলেস অন্য ট্রিটমেন্ট দরকার হয়, ইটস আ সার্জেন্স ডিজিজ, সার্জারি করলে ভালো হয়ে যায়, কিন্তু ডিপেন্ড করে কোন স্টেজে। আপনি যদি আর্লি স্টেজে আসেন, আপনার রোগের হাড়ের মানে যে আপনার যে রোগ যে সেরে যাবে তার চান্সেস খুব হাই। ক্যান্সার চারটে স্টেজে বিভক্ত, 1, 2, 3 and 4, ফোরের আবার বিভাজন আছে, 4A and 4B। 4A আর 4B-র প্রোগনোসিস মানে রোগটা কিভাবে মানে সারবে সেটা কিন্তু 1-এর সাথে এক নয়, ডিপেন্ড করে। কিন্তু আমাদের ইয়েতে বলা হয় যে অপারেশন করার পরে পাঁচ বছর খুব ইম্পর্টেন্ট। পাঁচ বছর আমরা পেশেন্টকে অবজারভেশনে রাখি, পাঁচ বছরের মধ্যে যদি দেখা হয় যে পেশেন্টের আর কিছু হচ্ছে না, তাহলে মোটামুটি ধরে নেওয়া হয় যে পেশেন্ট এই রোগ থেকে মুক্ত হয়ে

0: গেল, ঠিক আছে, কিন্তু স্টেজ ডিপেন্ডেন্ট ডিজিজ, আপনি যদি আর্লি স্টেজে আসেন তাহলে কিওর রেট অনেক হাই।
1: ডক্টর চক্রবর্তী, আপনি রোগ নির্ণয়ের কথা বললেন, চিকিৎসা পদ্ধতিও বললেন কিছুটা, আর এই যে সঙ্গে বললেন আবার ফিরে আসতে পারে কিনা সেটা জানতে চেয়েছিলাম, সেটাও একটু আমাদের সংক্ষেপে বলে দিন।
0: রোগ ফিরবে কিনা, অনেকে বলে স্যার আমি কি ঠিক হয়ে গেলাম, এটা কি ফিরবে? এই আমি বললাম যে সামনের 5 বছর এটার জন্য, রোগের জন্য খুব ইম্পর্টেন্ট, তার জন্য পিরিয়ডিক চেক আপ খুব দরকার। অপারেশন করিয়ে নিলাম, নিয়েছি, আমি আর পেশেন্ট দেখাতে আসছি না, তা কিন্তু হবে না। প্রথম বছরে প্রত্যেক মাসে একবার, দ্বিতীয় বছরে 2 মাস অন্তর, তৃতীয় বছরে 3 মাস, চতুর্থ বছরে 4 মাস অন্তর, এবং পঞ্চম ইয়ারে গেলে যদি পঞ্চম ইয়ার অবধি ঠিকঠাক হয় 6 মাস অন্তর, আর তারপরে যতদিন পেশেন্ট ভালো থাকবে সারা জীবন বছরে একবার করে দেখিয়ে যেতে হবে। সেই আবার একই জিনিসে আমরা ফেরত আসছি যে খুব ভালো করে পেশেন্টকে অবজারভেশনে রাখা, যে যদি বাইচান্স যদি ফেরত আসে তাহলেও আমরা তাতে রোগটাকে আবার প্রতিরোধ করতে পারি। নর্মালি আর্লি স্টেজ ক্যান্সারে 5 বছর হয়ে গেলে, এবং নট অনলি আর্লি স্টেজ, ইভেন লেট স্টেজ ক্যান্সারও যদি মুখের ক্যান্সারে 5 বছর যদি হয়ে যায় তাহলে ধরে নেওয়া হয় পেশেন্ট মোটামুটি ভালো হয়ে গেছে। এরকম কোনো নিয়ম নেই, কেরকম কোথাও কোনো বাধা ধরা ইয়ে লেখা নেই যে একবার করে দিয়েছি বলে সেটা ফেরত আসবে না, এটা কেউ বলতে পারে না। ইট ডিপেন্ডস আপন মানে মানুষের ইমিউনিটির উপরে। আর একটা জিনিস যেটা আমি যেটা বলবো, যে প্রপার ওয়েতে এই যে রোগটা যেটা হচ্ছে তার প্রপার সার্জারি খুব দরকার। তার প্রপার সার্জারি ফলোড বাই রেডিওথেরাপি, কেমোথেরাপি, সবগুলো যদি মোটামুটি যে সাইকেল যেরকম দরকার এক একটা পেশেন্টের, সবার তো আর টেলারমেড এক ট্রিটমেন্ট নয়, যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে আশা করি না ফিরবে, কিন্তু স্টিল অবজারভেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
1: ডক্টর চক্রবর্তী, আর একটু জানতে চাইব, অসুখ যাতে না হয় সেই রকম প্রতিরোধের কোনো উপায় আছে কিনা আপনি আমাদের শ্রোতা বন্ধুদের একটু বলুন।
0: খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মানে আমার মনে হয় আজকের আসরে এটা সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমরা এখন জানি অপারেশন কি করব, কি করে রেডিওথেরাপি দেওয়া হবে, কেমোথেরাপি দেওয়া হবে, কী ভর্তি দিতে, একটা অনেকে ভাবে যে অপারেশন করলে চোয়াল নষ্ট হয়ে যাবে তৈরি করা, এসব আমাদের সব ঠিকঠাক, এটা একটা মেথড, কিন্তু আপনি এটা জিজ্ঞেস করলেন, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, সমাজের জন্য ইম্পর্টেন্ট। কী করে আমরা এটাকে প্রতিরোধ করব? প্রতিরোধ হচ্ছে মাস ক্যাম্পেইন, যে আমরা এই তামাক এবং তামাক জাতীয় জিনিসের থেকে বিরত থাকব। 1 নম্বর, মুখের কোনো ঘা 2 সপ্তাহের মধ্যে না সারলে আমরা বায়োপসি করাবো। লোকাল কোনো ভালো স্পেশালিস্ট থাকলে তাকে গিয়ে অ্যাটলিস্ট 6 মাস অন্তর একবার নিজের মুখ ঘটা, সে তাকে পরীক্ষা করিয়ে দেখে নেব যে আমরা ঠিকঠাক আছি কিনা, এবং সেলফ এক্সামিনেশন, যে আমার মুখের মধ্যে একটা ঘা হচ্ছে কি, আমার মুখের মধ্যে একটা গ্রোথ হচ্ছে, আমি মুখ খুলতে পারছি না, আমার জ মুখে ব্যথা হচ্ছে। ব্যাপারটা হচ্ছে মেনলি হচ্ছে প্রিভেনশন করা, প্রতিরোধ করা। এর জন্য অ্যাওয়ারনেস খুব দরকার, অ্যাওয়ারনেস হচ্ছে মাস্ট। কেন আমরা পেশেন্ট পাচ্ছি 20-22 বছরের মেয়ে, আমি একজন পশুদিন একজন মেয়েরা 25 বছর বয়স দেখাতে এসছে ওরাল ক্যান্সার নিয়ে, সে জানেই না তার মুখের মধ্যে ক্যান্সার হয়েছে, সে ঘুরে বেড়াচ্ছে এখানে সেখানে, কেন জানে না, বিকজ দের ইজ নো, মানে আমাদের দেশে এখনো সেভাবে ক্যাম্পেনিং নেই এই রোগটা নিয়ে। আমরা জানি পড়ে গেলে, হাত পা ভেঙে গেলে একজন অস্থিরোগ বিশেষজ্ঞকে দেখাতে হবে, কিন্তু এটা আমি জানি না যে মুখের মধ্যে একটা ঘা 2 সপ্তাহের মধ্যে না সারলে আমরা কোথায় যাব। তাহলে অ্যাওয়ারনেসের অভাব, তো আমার মনে হয় প্রত্যেকটা জায়গাতে অ্যাওয়ারনেস করা খুব দরকার। অ্যাওয়ারনেস হলে রোগ অনেক কমে যাবে, আমাদের সোসাইটির বার্ডেন কমবে এবং অনেক প্রাণ বাঁচবে।
2: এতক্ষণ নিরাময় শুনলেন মুখগহ্বরের ক্যান্সার নিয়ে ক্যান্সার বিশেষজ্ঞ এবং ম্যাক্সিলোফেসিয়াল সার্জন ডাক্তার সিদ্ধার্থ চক্রবর্তীর কথা। তার সঙ্গে কথোপকথনে ছিলেন আমাদের প্রতিনিধি সোমা সরকার। সচেতনতা এবং সুস্বাস্থ্যই পারে রোগটি নির্মূল করতে। আসুন আমরা সকলে সচেতন হই, সতর্ক হই এবং রোগকে পরাস্ত করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর জীবন কাটান।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুরু হচ্ছে গান্ধী চর্চা।

0: শান্তি ভাবনায় দরিদ্র নারায়ণ, এ বিষয়ে বলছেন রথীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়।
1: ডারবান থেকে জোহানেসবার্গ যাচ্ছেন মোহনদাস করমচাঁদ গান্ধী। সময় লাগবে ২৪ ঘন্টা। পোলক নামে এক সহযোগী ট্রেনে বসে পড়ার জন্য একটি বই তুলে দিলেন তার হাতে। বইটির নাম আনটু দিস লাস্ট।

লেখক জন রাস্কিন। এর আগে রাস্কিনের কোনো বই পড়েননি তিনি। আত্মকথায় লিখছেন গান্ধীজি, পুস্তকখানা পড়িতে লইয়া দেখিলাম উহা আর রাখিতে পারিলাম না, উহা আমার মনকে আকর্ষণ করিয়া লইল। ট্রেন সন্ধ্যাবেলায় ডারবান পৌঁছিল, সেখানে পৌঁছিয়া সারারাত ঘুম আসিল না। পুস্তকের প্রদর্শিত আদর্শ কার্যত গ্রহণ করিবার জন্য কৃতসংকল্প হইলাম। আনটু দিস লাস্ট আমার জীবনে তখন তখনই মহৎ পথ গ্রহণ করিবার মতো উপযুক্ত মানসিক পরিবর্তন আনিয়া দিয়াছিল। তাই আত্মকথার এই অধ্যায়টির তিনি শিরোনাম দিয়েছিলেন একটি পুস্তকের জাদুকরী প্রভাব। রাস্কিন বইটিতে দেখিয়েছেন একমাত্র নৈতিক প্রতিবিধান, তার উৎস ধর্ম বা বুদ্ধি, যাই হোক না কেন অনুসরণ করেই মানুষ সুখী হতে পারে। গান্ধীজি পরে বইটির ভাবানুবাদ করে একাধিক ভাষায় প্রকাশ করেন, শব্দান্তর করে নাম দেন সর্বোদয়। মূল সুরটি যে ছিল সবার কল্যাণের মধ্যেই ব্যক্তির কল্যাণ নিহিত। সর্বোদয় সকলের উদয়, কল্যাণ সর্বের, কেউ ব্যতিক্রম নয়। তবে অগ্রাধিকার কিন্তু নিচের থেকে নিচে যাদের অবস্থান তাদের মঙ্গল ও মুক্তির ওপর, যাকে বলা হয় অন্তোদয়। অন্তোদয় হল সর্বোদয়ের অন্তরাত্মা, প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। পরিবারে যেমন সর্বকনিষ্ঠ, সবচেয়ে অসহায় শিশুই সর্বাগ্রে নজর পায়, তেমনি সর্বোদয় তত্ত্বে আগে নজর কাড়ে যারা বহুকাল ধরে বঞ্চিত, অবহেলিত, উৎপীড়িত, শোষিত, দারিদ্র্যক্লিষ্ট, নিরন্ন, তাঁরাই। প্রগাঢ় ঈশ্বর বিশ্বাসী গান্ধীজি মনে করতেন যাদের অবস্থান উঁচুতে এবং যারা শক্তিমান, ঈশ্বরকে তাদের কাছে পাওয়া যাবে না, পাওয়া যাবে তাদের কাছে যারা আছে তার সৃষ্টির সবার নিচে। যেথায় থাকে সবার অধম, সবার নিচে সব হারা মানুষ, সেখানে ঈশ্বরের অবস্থান। গান্ধীজির কাছে তারাই দরিদ্র নারায়ণ। তিনি লিখছেন, মানুষ ঈশ্বরকে যে লক্ষ লক্ষ নামে জানে তার মধ্যে একটা হল এই দরিদ্র নারায়ণ। ঈশ্বরের কোনো নাম দেওয়া যায় না এবং তিনি বোধের অগম্য। দরিদ্র নারায়ণ কথার অর্থ হল গরিবের ভগবান, যে ভগবানের অবস্থান গরিবের অন্তঃকরণে। তাই তাদের সেবা করাতেই ছিল গান্ধীজির অসীম আগ্রহ, আর সেটা তিনি করে যেতে চেয়েছেন রাজনীতির পথে থেকেই। স্পষ্টতই গান্ধী ভাবনায় এটা অধ্যাত্ম পথগামী স্বামী বিবেকানন্দের আদর্শের প্রতিফলন। যত্র জীব তত্র শিব, নরকে নারায়ণ জ্ঞানে সেবা, নর নারায়ণ, সর্বমানুষের অন্তর্নিহিত দেবত্বের উদ্বোধনী যেখানে ধর্ম বলে অভিহিত। কিন্তু ক্ষুধার্চ যে মানুষ, অনাহারে অর্ধাহারে যাদের জীবন কাটে, তারা ধর্মের এই মর্ম কি বুঝবে? খালি পেটে ধর্ম হয় না, বলেছেন স্বামীজি। গান্ধীজি বলেছেন, যে মানুষ ক্ষুধার আক্রমণে কাতর তার কাছে উদরপূর্তি ছাড়া আর কিছুই আকাঙ্ক্ষিত বস্তু নেই, তার কাছে তার পেটই ভগবান। যিনি তাকে দুটি খেতে দেবেন তিনিই তার প্রভু, এমনকি তার মধ্যেই সে হয়তো তার ঈশ্বরকে দেখতে পাবে। এই দরিদ্রনারায়ণ শব্দটির জন্য গান্ধীজি ঋণ স্বীকার করেছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কাছে। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত অধিকার ও মর্যাদা বঞ্চিত এই দরিদ্রনারায়ণদের সমান মর্যাদায় প্রতিষ্ঠার কর্মপ্রয়াসে নিজেকে নিয়োজিত রেখেছেন এবং তাকেই নিজের জীবনে ঈশ্বর সেবা বলে মেনেছেন গান্ধীজি। লিখেছেন, আমি ওদের জানি বুঝি বলে দাবি করতে পারি, কারণ ২৪ ঘন্টাই ওদের সঙ্গে থাকি। ওরাই আমার প্রথম ও প্রধান যত্নের বস্তু। ওইসব লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে অধিষ্ঠিত ভগবানকে ছাড়া আর কোনো ঈশ্বরকে আমি জানি না। আমি পূজো করি সেই ঈশ্বরকে যা সত্য। ওদের সেবার মাধ্যমেই সেই সত্য প্রতিভাত হয়ে ওঠে। সঙ্গীতের যেমন ধুয়ো শিল্পে যেখানে বারবার ফিরে আসতে হয়, তেমনি বহুবিধ কর্মকাণ্ডের মধ্যে বারবার গান্ধীজিকে এই দরিদ্রনারায়ণদের প্রসঙ্গ উল্লেখ করতে দেখা যায়। তার মধ্যে বেশি করে এসেছে অস্পৃশ্যতার সমস্যা। দরিদ্রনারায়ণ সেবার নামে তাদের হাতে ভিক্ষার মতো অর্থ সাহায্য তুলে দেওয়া বা তাদের মুখে খাদ্য জুগিয়ে যাওয়ার পক্ষপাতী ছিলেন না গান্ধীজি। এটাকে তিনি সাহায্যকারী ও প্রাপক উভয়েরই অপমান বলে মনে করতেন। চাইতেন তাদের হাতে কাজ তুলে দিতে এবং বিশ্বাস করতেন একমাত্র চরখা ও গ্রামীণ শিল্পই পারে লক্ষ লক্ষ মানুষকে কাজ দিতে। বলতেন, ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন সে তার মাথার ঘাম পায়ে ঝরিয়ে খাদ্য খাবে বলে। ঘরে ঘরে চরখা পৌঁছে দেওয়ার জন্য অর্থ, এমনকি গয়নাপত্র সংগ্রহ করেছেন। ছাত্রদের সভায়

0: গিয়ে বলেছেন, যে শিক্ষা তোমরা নিচ্ছ তা দরিদ্র নারায়ণদের কাজে লাগবে কিনা ভেবে দেখেছ? জানো কি, দেশের 1/10 মানুষের দিনে একবেলা অন্ন জোটে না। বিলাতি কাপড় পরা বন্ধ করো, খাদি পরো। সরকার পুনরুজ্জীবন করার জন্য আমার প্রশংসা করলে হবে না। দিনে অন্তত 1/2 ঘন্টা করে চরখা কাটো। মনে রেখো, চরখা ত্যাগ মানে দরিদ্র নারায়ণকে ত্যাগ করা। নিজেকে তিনি খাদির জন্য উন্মাদ বলেছেন, তার জন্য উপহাসও জুটেছে, শুনতে হয়েছে বাড়াবাড়ির অপবাদ। দরিদ্র নারায়ণের অধিকার অর্জনে হিংসার কোনো স্থান আছে বলে গান্ধীজি মনে করতেন না। ধনীদের থেকে সম্পদ কেড়ে নিয়ে দরিদ্রদের মধ্যে বন্টনের মতো বৈপ্লবিক তথা হিংসাত্মক কথা তার মুখে কখনো উচ্চারিত হয়নি। বরং তিনি বলেছেন, যথাযথ শিক্ষার মাধ্যমে দীনতম মানুষও তাদের প্রতি যে অন্যায় অবিচার করা হয় তার প্রতিবিধান করতে পারে। সেই পদ্ধতিকে তিনি বলেছেন অহিংস অসহযোগ। দরিদ্র নারায়ণের কল্যাণের বিষয়টিকে সকলের মনে সদা জাগ্রত রাখতে তিনি একটি নিদান দিয়ে গেছেন, যার নাম দিয়েছেন তিনি মন্তপ্রুত কবজ। সেটি কি? তার ভাষায়, সবচেয়ে দুর্বল ও সবচেয়ে অসহায় যে মানুষটিকে আপনি আজ পর্যন্ত দেখেছেন তার মুখটি একবার মনে করে দেখুন এবং নিজেকেই প্রশ্ন করুন যে যে কাজটি আপনি করতে চলেছেন তার দ্বারা তার কোনো উপকার হবে কিনা, তার দ্বারা সে কি কিছু পেতে সক্ষম, এর দ্বারা সে কি তার জীবন ও ভাগ্য গড়ার হারানো অধিকার ফিরে পাবে। অন্য ভাষায়, এটা কি লক্ষ লক্ষ ক্ষুধার্ত ও অনাহার ক্লিষ্ট দেশবাসীকে স্বরাজ এনে দেবে? গান্ধীজির এ নিদান স্বাধীন ভারতে আজও সমান প্রাসঙ্গিক।
1: গান্ধী ভাবনায় দরিদ্র নারায়ণ, এ বিষয়ে এতক্ষণ বললেন রথীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়। আজকের গান্ধী চর্চা অনুষ্ঠানটি শেষ হল।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন শরদ, রাগ নট ভৈরব, শিল্পী রাজরূপা চৌধুরী। তবলায় সহযোগিতা করছেন রূপক মিত্র। শরদে রাগ নট ভৈরব।

0: এতক্ষণ শুনলেন সরোদে রাগ নট ভৈরব, বাজিয়েছেন রাজরূপা চৌধুরী, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন রূপক মিত্র। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি শেষ হল। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, গানে গানে একটু পরেই।
1: তিনটে কলেজেই
2: অত ভেব না,
1: ফিস তো দেখো।
3: কি খবর,
4: কি হলো কি?
2: ফিজ নিয়ে টেনশন।
4: রাহুলের ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই, তাহলে রাস্তা ক্লিয়ার। ব্যাংক থেকে দরকার মতো স্টুডেন্ট এডুকেশন লোন অনায়াসেই পাওয়া যাবে, ওতে 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো গচ্ছিত লাগেই না। ও কোথায়? মিষ্টি
5: আরবিআই এ কথা বলে,
6: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
0: গানে গানে অর্ধাঙ্গিনী ছবির গান, প্রথমে ইমন চক্রবর্তী।

অর্ধাঙ্গিনী ছবির গান শুনছিলেন। এবারে ছবি আজও অর্ধাঙ্গিনী, রাপুর্ণা ভট্টাচার্য।

0: গানে গানে এই পর্যন্তই। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, স্বচ্ছ নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস অনিয়ম রোধে কড়া শাস্তির বিধানসহ সংশোধনী বিল সংসদে পাশ হয়েছে। পশ্চিম এশিয়ায় গুরুত্বপূর্ণ জলপথগুলি সুরক্ষার লক্ষ্যে জোটবদ্ধ হয়েছে সৌদি আরব সহ 14টি দেশ। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গাজায় হামাস সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণের প্রস্তাব ঘোষণা করেছেন। ভারোত্তোলক লাভপ্রীত সিং কমনওয়েলথ গেমসে রৌপ্য পদক পেয়েছেন। ডিসকাস থ্রোতে ব্রোঞ্জ পদক পেলেন সীমা কালীরামনা। প্রতিযোগিতায় ভারত এ পর্যন্ত 3টি সোনাসহ 17টি পদক পেয়েছে। পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল আগামী 3রা অক্টোবর যুব ভারতীতে ভারতীয় দলের বিরুদ্ধে প্রীতি ফুটবল ম্যাচ খেলবে। আসি বিস্তারিত খবরে। স্বচ্ছ নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। পরীক্ষায় দুর্নীতি এবং অনিয়ম প্রতিরোধে সংশোধনী বিল সংসদে পাশ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় তিনি বলেন, গত কয়েক দশক ধরে কেন্দ্র রাজ্য সরকারগুলি প্রশ্নপত্র ফাঁসের সমস্যায় ভুগছে, ফলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ছে।
2: पिछले कई दशकों से हर राज्य और केंद्र सरकार इस प्रकार की पेपर लीक की परेशानी झेल रहा है। बच्चों के भविष्य को भी इसके कारण संकट पैदा हो रहा है। इन सब को ध्यान में रखते हुए देशव्यापी सभी राज्यों में भी और केंद्र में भी शिक्षा पद्धति में सुधार अनिवार्य हो गया। टेक्नोलॉजी के भरपूर उपयोग की आवश्यकता हो गई और साथ साथ फिर से कोई पेपर माफिया, पेपर लीक करने वाली गैंग देश के बच्चों के भविष्य

0: भविष्य के साथ खिलवाड़ करने वाली गैंग, उनको बख्शा नहीं जाएगा।
1: উল্লেখ্য, গতকাল রাজ্যসভায় বিলটি অনুমোদিত হয়। এর আগে গত বুধবার বিলটি লোকসভায় পাশ হয়েছিল। নতুন এই বিলে অপরাধীদের বিরুদ্ধে কড়া শাস্তির সংস্থান রয়েছে। এতে অপরাধ প্রমাণ হলে 10 বছর পর্যন্ত জেল, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সুযোগ রয়েছে। মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। আইনে আরও বলা হয়েছে, থানায় অভিযোগ দায়েরের 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। চার্জশিট জমার পর 3 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করা বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাজ মাধ্যমে এক বার্তায় বলেছেন, এই বিল শিক্ষার্থীদের ভবিষ্যৎকে আরও সুরক্ষিত করবে। 2028 সাল থেকে পশ্চিমবঙ্গে বিদ্যালয়ের পাঠ্যসূচির আমূল পরিবর্তন হবে। বিদ্যালয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন গতকাল বিকাশ ভবনে এক অনুষ্ঠানে কথা জানান। তিনি বলেন, প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নতুন সিলেবাস তৈরি হবে। মন্ত্রী আরও জানিয়েছেন, সরকার রাজ্যে জাতীয় শিক্ষানীতি কার্যকর করার যে ঘোষণা করেছে তার প্রেক্ষিতে সিলেবাসের সংশোধন ও পরিমার্জনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
2: সিলেবাস কমিটি তৈরি করা হয়েছে। তাদের প্রথম পরিকল্পনায় যেটা আছে যে আগামী 2027-এ যে বইগুলো বেরোবে সেগুলোকে একটু রিভিউ করা, আর 2028 থেকে আমরা যে NEP 2020 লাগু করব তার জন্য যে বিস্তারিত সূচি সেটা তৈরি করবে। সেজন্য তারা দীর্ঘ সময় নিয়ে কাজ করছে। তাদের যে ধরনের ফিডব্যাক আসবে বা তারা যে ধরনের আমাদের সুপারিশ করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে তারপরে যখন সিদ্ধান্ত হবে তখনই বলা যাবে যে সিলেবাসের মধ্যে কি আছে এবং কি নেই।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। সংসদ ভবনে আয়োজিত এই বৈঠকে দুই রাজ্যের সংসদ সদস্যদের সঙ্গে সার্বিক দুর্যোগ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। বৈঠকের পর সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, এই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির সঙ্গে একযোগে কাজ করবে। আবহাওয়া দপ্তর গুজরাটের বেশিরভাগ অংশে আগামী 2 দিন অতিভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা জারি করেছে। আহমেদাবাদ, আনন্দ, সুরাট সহ 13টি জেলা জুড়ে এই বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে না যাবার পরামর্শ দেওয়া হয়েছে। ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। টানা ভারী বৃষ্টিপাত এবং প্রধান নদীগুলির জলস্তর লাগাতার বৃদ্ধির ফলে রাজ্য জুড়ে স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ বিপর্যস্ত। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার দ্রুত ত্রাণ বণ্টন এবং ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণের কাজ করছে। জম্মু কাশ্মীরের উধমপুর চেনানি অংশের ঝুঁকিপূর্ণ এলাকায় পাহাড়ের ঢাল মেরামতের কাজের জন্য NH-44 জম্মু শ্রীনগর জাতীয় মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ NHIAI এই নির্দেশ দিয়েছে। নীতি আয়োগের সদস্য ডক্টর অরবিন্দ বীরামণির নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল গতকাল সরকারি সফরে পুদুচেরি পৌঁছেছেন। বিকশিত ভারত অ্যাট 2047-এর লক্ষ্য পূরণে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর সঙ্গে নীতি আয়োগের যে ধারাবাহিক কার্যক্রম চলছে এই সফর তারই অঙ্গ। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সহ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ার গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল সুরক্ষার লক্ষ্যে সৌদি আরব সহ মোট 14টি দেশ একটি সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করেছে। রিয়াদে একাধিক দেশের সামরিক কর্মকর্তারা মিলিত হয়ে এক যৌথ বিবৃতিতে একথা জানিয়েছেন। আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মোকাবিলায় এই সামুদ্রিক প্রতিরক্ষা জোটের লক্ষ্য বলে তারা জানিয়েছেন। পাকিস্তানের বালুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণের ফলে কমপক্ষে 32 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। 10 জন শ্রমিক এখনও আটকে রয়েছেন। মিথেন গ্যাস জমা হওয়ার ফলে এই বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে। সরকারি খনি পরিদর্শক ঘানি বালোচ আশ্বাস দিয়েছেন, আটকে পড়া শ্রমিকদের দ্রুত উদ্ধার করা হবে। পাকিস্তানের অধিকাংশ খনিতেই পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা না থাকার ফলে কয়লা খনিগুলিতে প্রাণহানির দুর্ঘটনা হামেশাই ঘটে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় হামাস এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলির সম্পূর্ণ নিরস্ত্রীকরণের বিষয়ে বোর্ড অব পিস একটি সিদ্ধান্তে পৌঁছেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় ট্রাম্প বলেছেন, এর ফলে গাজার নতুন প্যালেস্তিনীয় সরকার সেখানকার মানুষের স্বার্থে বোর্ড অব পিসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। ট্রাম্প আরও বলেন, এই চুক্তি সম্পন্ন হলে ইসরায়েল তার প্রাপ্য নিরাপত্তাও পাবে, পাশাপাশি গাজাকে আর সন্ত্রাসবাদী হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করা যাবে না। মার্কিন সৌদি বিমান হানায় ইরান সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের অন্তত 20 জন সদস্য নিহত হওয়ার ঘটনায়

0: কে জড়িত থাকার অভিযোগ খারিজ করেছে বাগদাদ। সেদেশের সরকারের মুখপাত্র হায়দার আল আবাউদি হামলার সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন। উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই হামলা ইরাক সরকারের সঙ্গে কথা বলে করা হয়েছিল বলে ঘোষণা করেন। স্পেনের সেউতুরার স্থানীয় প্রশাসন জানিয়েছে, গত এক সপ্তাহে মরক্কোর কয়েকশো নাগরিক স্পেনের উত্তর আফ্রিকান এনক্লেভে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে। এর ফলে সেখানকার স্থানীয় ব্যবস্থার উপর ব্যাপক চাপ পড়েছে। স্পেনের সরকারকে এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। স্পেন জানিয়েছে, যারা বেআইনিভাবে প্রবেশ করেছে তাদের ফেরত পাঠাতে মরক্কো সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করা হবে। কেরালার ১৪টি জেলার মধ্যে ১১টি জেলাতে আজ অতিভারী বৃষ্টির পূর্বাভাস সহ কমলা সতর্কতা জারি হয়েছে। বাকি ৩টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে হলুদ সতর্কবার্তার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল ভারতীয় ফুটবল দলের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আগামী ৩রা অক্টোবর এই ম্যাচটি হওয়ার কথা। গতকাল ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে এই খবর জানানো হয়। এই প্রথমবার ভারতের মুখোমুখি হতে চলেছে ব্রাজিল। গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন, বিশ্বকাপের পর এই ম্যাচ ঘিরে মানুষের প্রত্যাশা তুঙ্গে।
1: সল্টলেক স্টেডিয়ামে পুজোর আগে ৩রা অক্টোবর ব্রাজিলের বিরুদ্ধে মেন ইন ব্লু ইন্ডিয়ান টিম খেলবে বিশ্বকাপে। আমরা দেখছিলাম যে আমরা অন্যান্য দেশের হয়ে আমাদের সবাই ফ্যানরা বিভক্ত হচ্ছিলাম, চিয়ার করছিলাম, কেউ ব্রাজিলের জন্য, কেউ আর্জেন্টিনার, কেউ স্পেনের জন্য, কেউ পর্তুগালের জন্য। কিন্তু আমাদের সকলের স্বপ্ন যে আমরা সকলে একসাথে মিলে মেন ইন ব্লুদের জন্য আমরা চিয়ার করব। তাই ভারতবর্ষের টিম, আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল টিম খেলবে সল্টলেক স্টেডিয়ামে, আমরা তাদের জন্য চিয়ার করব।
0: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারতীয় ভারোত্তোলক লাভপ্রীত সিং গতকাল পুরুষদের ১১০ কেজি বিভাগে রৌপ্য পদক পেয়েছেন। সীমা কালীরামনা মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছেন। গতকাল দিনের শুরুতে নীরজ চোপড়া সহ জ্যাভলিন থ্রোয়ার রোহিত যাদব এবং জাসপ্রীত সিং পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লাভপ্রীত সিং এবং সীমা কালীরামনাকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রতিযোগিতায় ৩টি সোনা, ১০টি রূপো এবং ৪টি ব্রোঞ্জ পদক নিয়ে ভারত এখন দশম স্থানে রয়েছে। আজারবাইজানের বাকুতে অনূর্ধ্ব ১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় কুস্তিগির নিকিতা শেহরাওয়াত রৌপ্য পদক পেয়েছেন। ৫৭ কেজি বিভাগের ফাইনালে নিকিতা মার্কিন যুক্তরাষ্ট্রের এপনেসা এলিসানের কাছে পরাজিত হন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। স্বচ্ছ নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। পশ্চিম এশিয়ার গুরুত্বপূর্ণ জলপথগুলি সুরক্ষার লক্ষ্যে জোটবদ্ধ হয়েছে সৌদি আরব সহ ১৪টি দেশ। খবর এখনকার মতো এ পর্যন্তই।
2: আকাশবাণী কলকাতা সমীক্ষা। আজকের সমীক্ষার শিরোনাম, মন পবনে নাও, বলছেন ভবেশ দাস।
3: বিবিধ প্রসঙ্গের মধ্যে রবীন্দ্রনাথের একটা ছোট্ট লেখা আছে, তার নাম নৌকা। সেখানে তিনি বলছেন, মানুষের মধ্যে এক একটা মাঝি আছে, তাদের না আছে দাঁড়, না আছে পাল, না আছে টেনে নেবার মতো গুণ। তারা জোয়ারের জন্য অপেক্ষা করে বসে থাকে, কখন জোয়ার আসে তখন চলবে নৌকো। কিন্তু নৌকো যদি হয় পালের নৌকো, তবে সে আকাশের থেকে বাতাস টেনে নিতে পারে, তীরের বেগে ছুটিয়ে নিয়ে চলতে পারে সেই নৌকো, তবেই স্রোতের বিরুদ্ধে সে জয়ী হয়। কেউ কেউ নির্বিচারে স্রোতের অনুগামী হওয়াকে বলেন স্রোতের দাসত্ব, বলেন স্থবিরতা, জড়ত্ব, প্রশ্নহীন নিরুচ্চার ভাসমানতা। আমাদের নিত্যদিনের চলায়, জীবনে, যাপনে থাকতে কি পারে না স্থবিরতা বা প্রশ্নহীন উদাসীনতা? যা কিছু ঘটছে, যা কিছু হচ্ছে, তাকেই মানিয়ে নেবার একটা মন। কীরকম অজান্তেই হয়তো সেই মনটা মানিয়ে চলে, যাকে বলতে পারি অভ্যাস। সেই অভ্যাসই তৈরি করে দিতে পারে এক একটা খাঁচা, সেই খাঁচার মধ্যেই মনের বিচরণ। বাদল সরকারের এবং ইন্দ্রজিৎ নাটকের কথা জানেন সবাই। সেখানে লেখক বলছেন না এক জায়গায়, কাব্যীর নাম শুনে কেন তুমি পালাবে, কেন রোজ রেডিওটা অত জোরে চালাবে, কেন তুমি ডালে দেবে আটখানা লঙ্কাই, সব্বাই করে বলে সব্বাই করে তাই, কেন তুমি ঘড়ি ধরে অফিসেতে ছুটবে, কেন তুমি তরকারি বঁটি দিয়ে কুটবে, তেল দিতে কেন বাছো অপরের চরকাই, সব্বাই করে বলে সব্বাই করে তাই। আমরাও কি এই লেখককে নকল করে বলতে পারি না, কেন তুমি খাঁচাতেই ঘুর ঘুর ঘুরবে, ভাঙা মন কেন তুমি আঠা দিয়ে জুড়বে, কেন তুমি বেছে নিলে ছকে বাঁধা চলাটাই, সব্বাই করে বলে সকলেরই করা চাই।

0: অভ্যাসের খাঁচা থেকে বেরিয়ে আসার জন্য চাই নিজের সঙ্গে নিজের সংলাপ। আর সংলাপের ভিত্তিটাই হল ক্রমাগত প্রশ্ন তুলে যাওয়া, অনন্ত প্রশ্ন, যুক্তিশানিত ধারালো সেই সব প্রশ্ন পালতোলা নৌকর মতো মনকে এগিয়ে নিয়ে যেতে পারে সামনের দিকে। প্রখ্যাত ব্রিটিশ ইতিহাসবিদ ইএইচ কার বলেছিলেন, ইতিহাসটা পড়বার আগে সেই ইতিহাসবিদকে জেনে নাও। আবার কেউ বলেছেন, মনে রাখতে হবে ইতিহাস লেখকও কিন্তু ইতিহাসেরই ফসল। কারো মতে ইতিহাস হল অতীত আর বর্তমানের মধ্যে সংলাপ। তিনটে সংজ্ঞা থেকেই একটা ব্যাপার অন্তত স্পষ্ট, প্রকৃত ইতিহাসের দরজায় পৌঁছতে গেলে প্রশ্ন চাই। ইতিহাসের চলিত ভাষ্য বা ক্ষমতার আরোপিত ভাষ্য শেষ কথা নয়। আর প্রশ্ন না করলে, হীরক রাজাই যখন প্রশ্ন করেন ঠিক কি না, উত্তরে বলতে হবে ঠিক ঠিক ঠিক। রাজার কঠোর নির্দেশে উদয়ন পণ্ডিতের পাঠশালা উঠে গেলেও পণ্ডিত মশাই তবু ছাত্রদের মনে জাগিয়ে রাখেন প্রশ্ন। অবাধ মুক্ত শিক্ষাই হতে পারে তার ভিত্তি। আলিপুর বোমার মিথ্যা মামলায় কারাবরণের পর বেরিয়ে এসে শ্রী অরবিন্দ দ্য ব্রেইন অফ ইন্ডিয়া নামে একটি নিবন্ধ লিখেছিলেন। বন্ধু রাজীব চক্রবর্তী ভারতীয় মানুষ নামে তার সম্প্রতি অনুবাদ করেছেন। শ্রী অরবিন্দ সেখানে এক জায়গায় বলছেন, শিক্ষায় মনকে অসংখ্য লাল ফিতায় বাঁধা ছোট ছোট তথ্য পেটিকার সমাহারে ভারাক্রান্ত করে তোলা হয়, মুক্তি পায় না মন আর মনন। কথাটা কি আজও প্রাসঙ্গিক নয়? মুক্ত মনের চর্চায় জীবন কাটিয়ে দেবার ব্রত নিয়েছিলেন চিন্তাবিদ অম্লান দত্ত। ১৯৫৩ সালে তার ফর ডেমোক্রেসি বইখানা পড়ে মুগ্ধ হয়েছিলেন আলবার্ট আইনস্টাইন। গোটা দুনিয়ায় ছড়িয়ে দিতে চেয়েছিলেন সেই বই। বইয়ের পরবর্তী সংস্করণে নিজে ভূমিকাও লিখতে চেয়েছিলেন। মুক্ত কণ্ঠ, ভিন্ন স্বর, তার অবাধ প্রকাশই গণতন্ত্রের ভিত্তি। ক্ষমতা বা গরিষ্ঠতার জোরই একমাত্র নয়, গণতন্ত্রের লঘিষ্ঠেরও আছে পূর্ণ অধিকার। অন্ধতা, উগ্রতা, বিদ্বেষ বিসর্জন দিয়ে মুক্ত মনে প্রশ্নকে আহ্বান করার মনটাই গণতান্ত্রিক মন। কারণ যথার্থ প্রশ্নই নিয়ে যায় আমাদের জীবন সত্যের দিকে, সভ্যতার কল্যাণের দিকে। তবে প্রশ্নের জন্য মুক্ত মনকে ধরে রাখার কষ্টও আছে। তাই রবীন্দ্রনাথ সতর্ক করেছেন, এই কথাটা ধরে রাখিস মুক্তি তোরে পেতেই হবে। সুখের আশা আঁকড়ে লয়ে মরিস নে তুই ভয়ে ভয়ে, জীবনকে তোর ভরে নিতে মরণাঘাত খেতেই হবে। যদি সেই মরণাঘাতের জন্য প্রস্তুত থাকে মন, তবে পালতোলা মন পবনের নাও সামনের দিকে এগিয়ে চলবেই।
1: সমীক্ষা শেষ হল। শিরোনাম ছিল মন পবনের নাও, বললেন ভবেশ দাস।

এখন শুনবেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পডকাস্ট, স্বনামধন্য ডাক্তার ও অভিনেতা বাসুদেব মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় শর্মিষ্ঠা সরকার।

0: নমস্কার, স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পডকাস্টে। আজ পডকাস্টে আমাদের যিনি অতিথি রয়েছেন তার নাম একটু পরে বলি, বরং তার আগে একটি প্রবাদ বলতে ইচ্ছে করছে। বাংলায় আমরা জানি একটি প্রবাদ আছে, যে রাঁধে সে চুলো বাঁধে। আমাদের যিনি আজ অতিথি পডকাস্টে, তাকে দেখলে তার কথা জানলে একটু প্রবাদটা এদিক ওদিক করে নিতেই হয়। বলতে ইচ্ছে করে, যিনি অভিনয় করেন তিনি ডাক্তারিও করেন এবং দুটোই কি সুন্দর সুনিপুণভাবে করেন। আমাদের সঙ্গে আজ উপস্থিত রয়েছেন পডকাস্টে আমাদের অতিথি বিশিষ্ট অভিনেতা এবং বিশিষ্ট ডাক্তার, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার বাসুদেব মুখোপাধ্যায়। ডাক্তারবাবু, স্বাগত জানাই আপনাকে।
1: নমস্কার।
0: নমস্কার। ওই যে কথা বলছিলাম, তিনি ডাক্তারি করেন, তিনি অভিনয়ও করেন। আমরা জানি অভিনয় পেশাটাই একটা এমন পেশা যেখানে অত্যন্ত ব্যস্ততা জড়িয়ে থাকে, অনেক ধরনের শিডিউল থাকে, অনেকের সঙ্গে সেই শিডিউলকে ম্যাচ করাতে হয়। আবার ডাক্তারি এমন একটা পেশা যেখানে দিন রাতের কোনো বিষয় থাকে না, যে কোনো সময় ইমার্জেন্সি হতে পারে। এমন ধারার দুখানি পেশাকে আপনি মিলিয়ে দিলেন, কিভাবে হলো?
1: ২৪ ঘন্টা তো সকলের

0: কাছেই 24 ঘন্টা,
1: একদম
0: আমি কোনো ব্যতিক্রম নই। কিন্তু এই যে সবাই বলে কী করে করো এত কাজ, এত কাজ নয়, ব্যাপারটা হচ্ছে কি মনটাকে সুইচ অন অ্যান্ড সুইচ অফ করতে হয়, সেইটা শিখতে পারলেই হয়। তার জন্য মেডিটেশন দরকার, একটু মনঃসংযোগ করা। আমি হয়তো এত কাজ করতে পারি এই জন্যে খুব সহজে একটা জিনিস থেকে অন্য জিনিসে মনঃসংযোগ করতে পারি। আমি যখন পুরোপুরি সিনেমা সিরিয়াল এসবগুলো করতাম, কিন্তু তখন ডাক্তারি তো ছেড়ে দিইনি, সকালবেলা উঠে অপারেশনগুলো করতাম, যখন অপারেশন করতাম তখন ভাবতাম না আজকে কী ডায়লগ বলতে হবে। আবার যখন নাটক করতে এলাম কিংবা সিনেমা শুটিং করতে এলাম, তখন ভাবতাম না যে ওই পেশেন্টটার কী যেন ছেড়ে এলাম। এই দুটো যদি করতে না পারা যায়, দুটো সেপারেট রাখা যায়, এবং মনঃসংযোগ অ্যাজ আই সেড যে যত তাড়াতাড়ি করা যাবে তত একটা মানুষ কিন্তু তত বেশি কাজ করতে পারে। 24 ঘন্টা তো সকলেরই 24 ঘন্টা, আর আমার সঙ্গে তো অন্য কোনো মানুষের কোনো তফাত নেই, আমি তো কোনো মহামানব নই, কিন্তু আমি যেটাই করি ভালোবেসে করি। আর সকলকে এই কথাটা বলি যে সেইটাই করো, ভালোবেসে করো। অনেকে জিজ্ঞেস করে যে আপনার কোনটা প্রফেশন আর কোনটা শখ, সেটা তো বুঝতেই পারি না আমি, এটা সত্যি কথা। ওটা কিন্তু প্যাশন, অভিনয়টা প্যাশন। আমার অনেক কষ্টে ডক্টর বিডি মুখার্জি হতে হয়েছে, অনেক পড়াশোনা করতে হয়েছে, বিদেশ গেছি, 6 বছর ইংল্যান্ডে ছিলাম, তো ন্যাচুরালি এইগুলো করে ডাক্তারিটা তো একটা জায়গায় উঠতেই হয়েছে। কিন্তু আমি ছোটোবেলা থেকে এইগুলো শিখেছি। সবাই জিজ্ঞেস করে যে আপনি এত ভালো অভিনয় করলেন কী করে, ওরা ভাবে আমি ইংল্যান্ড থেকে এসে বসে পড়েই বোধ হয় এরকম অভিনয় শিখে ফেলেছি। আর একটা কী জানো, যে আজকাল একটু দেখতে শুনতে ভালো র্যাম্পে হাঁটে হয়তো, সে মনে করে আমি তো দেখতে ভালো, আমি তো গেলেই আমাকে নিয়ে নেবে। আর সবটাই শিখতে হয়, এই না শিখলে কোনোটাই হয় না। আর আমি কিরকমভাবে, সবাই আমায় জিজ্ঞেস করে টাইম ম্যানেজমেন্ট, যেটা দিয়ে তুমি বলছিলে আর কি।
1: সত্যি আমাদের দিন শেষে মনে হয় যেন আরও তো এত এতগুলো আমার করা ছিল যা হলো না, আর 4 ঘন্টা যদি 24 ঘন্টার সঙ্গে অ্যাড হয়ে যেত। তো এই সময়ের যে ম্যানেজমেন্টটা, অর্থাৎ আমি জানি আমার সকালবেলায় উঠে যে আমি আজ সারাদিনে এগুলো করব, কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই দিন শেষে এসে তার কয়েকটার পাশে আর ঠিক পড়ে না, কোথাও যেন একটা সমস্যা হয়ে যায়। টাইম ম্যানেজমেন্টটা আপনি কী করে করেন?
0: তার কারণ অনেক সময় লোকে নষ্ট করে, এইটা হচ্ছে। আমি কয়েকটা উদাহরণ দিলে হয়তো হাসি পাবে, কিন্তু আমি প্রথম কথা হচ্ছে বরাবরই 6 ঘন্টা ঘুমাই, যদিও ডাক্তার হিসেবে আমরা অনেক সময় বলি 40 বছর বয়স হলে 8 ঘন্টা ঘুমানো উচিত, কিন্তু আমি তো বেশ আছি এই বয়সেও 6 ঘন্টা ঘুমিয়ে, বাকি সময়টা নষ্ট করি না। সকালবেলা হয়তো একটু হাত পা ছুঁড়লাম, একটু এক্সারসাইজ, তারপরে ওই মেডিটেশন, সানডান করলাম, বেরিয়ে পড়লাম।
1: মোটামুটি কতক্ষণের হয়?
0: বেশিক্ষণ না, 8 ঘন্টা ম্যাক্সিমাম, কোনদিনই 8 ঘন্টা বেশি হয় না, সময় পাই না।
1: 8 ঘন্টা যোগা প্রাণায়ামের জন্য একটু নিজের জন্য রাখাটা দরকার।
0: প্রাণায়ামটা তো আমাদের অ্যাকচুয়ালি আর একটা দিক আমার আছে, আমি দীর্ঘ 40 বছর ধরে দুর্গাপুজো করেছি আমার বাড়িতে, আমার দেশের বাড়িতে।
1: নিজে মন্ত্র পাঠ করতেন?
0: তুমি এক্ষুনি জিজ্ঞেস করলে আমি এক্ষুনি তোমাকে চণ্ডী পাঠ করে শুনিয়ে দিতে পারি। পাঠ করতে হবে না, আমার মন থেকেই বলবো, না সেটা থাক আরেক দিনের জন্য তোলা থাক।
1: বেশ বেশ।
0: তো এই যেটা বলছিলাম, এই সকালবেলা এইগুলো করেই তো বেরিয়ে পড়ি অপারেশন করবার জন্য। আমি সকালে অপারেশন রাখতে ভালোবাসি, পেশেন্টকে অনেকক্ষণ না খাইয়ে রাখতে হয় না, মেন্টাল প্রিপারেশনটা অনেক ভালো থাকে, সেই জন্য ওইগুলো করে নিই সকালবেলা। তারপর হয়তো কিছু পেশেন্ট দেখলাম, তারপর দৌড়লাম শুটিংয়ে। এই শুটিংয়ের যখন আমি এখন আর করি না, সিরিয়াল করতাম তখন আগে থেকে কিন্তু আমরা কোনো কিছু জানতাম না স্ক্রিপ্টে কী আছে, তো ওইখানে গিয়ে স্ক্রিপ্ট পড়া, পড়ে সেটা একটুখানি মুখস্থ করা কিছুটা অন্তত।
1: মানে আগে হাতে স্ক্রিপ্ট পেতেনি না?
0: নো, স্টুডিও গিয়ে তখন স্ক্রিপ্ট পাওয়া যেত। অনেক সময় এমনও হয়েছে যে আমি হয়তো চলে গেছি 12টার সময়, আমার স্ক্রিপ্ট হাতে এলো 4:30 সময় বিকেলবেলা, এও ঘটেছে।
1: কতটা সময় নষ্ট, মানে আপনার মতন মানুষের এতটা সময় নষ্ট?
0: রাইট, এই সময় নষ্ট করতে করতে একটা থ্রেশহোল্ডে পৌঁছে গেলাম যে ভালো ধর আর করবো না, সেই জন্য আর করিনি। কিন্তু যেটা বলছিলাম, এটা ছোটবেলা থেকেই এই সম্ভব যে আজকে যে ছোটো ছোটো ছেলেমেয়েরা, তাদের বাড়ির সবাই মনে করে যে গান শিখবে, আবৃত্তি শিখবে, সব কিছু করবে, নাচ শিখবে, খেলাধুলো করবে, সুইমিং করবে, কিন্তু একটু বড় হলেই না না এবার তো পড়াশোনা করতে হবে, সব ছাড়িয়ে দিল, সব ছাড়িয়ে দিল।
1: এইটে উঠেছো, নাইনে উঠেছো, খুব হয়েছে, যা করেছো বেশ করেছো, এবার পড়ো।
0: এটা খুব ভুল, আমি তো স্কুল লাইফ থেকে এইসব কম করেছি, কলেজ লাইফে পুরোপুরি করেছি, তাও তো কোনো অসুবিধা হয়নি।
1: কি কি করেছেন একটু শোনা যাক।
0: কি না করেছি, ছোটবেলা থেকে ওই ভীষণ ঝোঁক ছিল

0: অভিনয় করার দিক থেকে ভীষণ।
1: তো বাড়িতে কি কোনো অভিনয়ের পরিবেশ ছিল?
0: ভীষণ, আমার বাবা একদম অনেক উনি সিনেমাও করেছিলেন, থিয়েটারের ভীষণ ভক্ত। তো আমার থিয়েটারের মানে এগিয়ে দিয়েছে বাবা, মা ওয়াজ ভেরি মাচ এগেনস্ট এই থিয়েটার করা। আর একটু দেখতে শুনতে ভালো ছিলাম, তো ওই মায়ের খালি
1: ছিলেন না, এখনো আছেন
0: ওর বাবা। মা তখন ওই আপত্তি করতো, না না এসব কিছু করতে হবে না, যত বাজে জিনিস। তাই এর পেছনেও অনেক কারণ আছে, মায়ের যে ওরকম করতো সেটা তার পেছনেও কারণ আছে, সেটা থাক উজ্জ্ব। কিন্তু এইটা করা সত্ত্বেও বাবার এই এনকারেজমেন্টটা পেয়েছিলাম, তো আমি করতাম। কিন্তু পড়াশোনাটা সামলে আমি খুব ভালো স্টুডেন্টও ছিলাম মাদুকা দয়ে, আমি ফার্স্ট বয় স্কুলের। তো আমার ক্লাসের পড়াশুনো শেষ করে আমি সন্ধ্যাবেলা বেরোতাম রিহার্সাল করতে।
1: সন্ধ্যাবেলায় একটা পড়ুয়া ছেলে সে বেরিয়ে চলে গেল
0: না গো, আমি ফিরে আসতাম স্কুল থেকে ধরো চারটে থেকে ছটা একদম পড়াশুনো করলাম, করে বেরিয়ে গেলাম এসব কর্ম করতে, খুব তাড়াতাড়ি শুয়ে পড়তাম। আমার ঠাকুরদাদা ছিলেন ডক্টর বামন দাস মুখার্জি, লব্ধ প্রতিষ্ঠা গাইনোকোলজিস্ট, তো আমি তার সঙ্গে খেয়ে দিয়ে শুয়ে পড়তাম। মা বলতো যে বাবা ছেলেরা তো মানুষ হবে না, উনি বলতেন তোমার তো দুই ছেলে একজন না হয় মানুষ নাই হলো। তো ওনার আশীর্বাদ ছিল যে আমি যেন ডাক্তার হই, সেটাই আর কি হয়েছে। কিন্তু ওই রকম শুয়ে পড়তাম ভোরবেলা, কিন্তু উঠতাম ভোরবেলা, ওঠাটা অভ্যেস, এটা আজকালকার জামানায় প্রায় পাওয়াই যায় না।
1: উল্টোটা হয়ে গিয়েছে, রাতে পড়বো রাতে জাগবো, যা কাজ হবে রাতে হবে, সকালে কিছুতেই উঠতে ইচ্ছে করে না।
0: তোমার একটা কথা বলি ভাই, রাতে কিন্তু যা কাজ হবে যা পড়বো সেটা নয়, অনেক বাজে কাজ হয়। এই যে আজকাল বেরিয়েছে না এটা এই মুঠোফোন, সেটা নিয়ে যে এত সময় নষ্ট করে ইয়াং জেনারেশন, শেখা যায় কিছু কিন্তু সবসময় কি শিখবার জন্যই করে? অত্যন্ত বেশি সময় নষ্ট হয়,
1: এত হাতছানি রয়েছে এখানে নানান দিকের, এই সোশ্যাল মিডিয়া এবং বাকি সবকিছুর।
0: হ্যাঁ সত্যি তাই, সেই থেকে সেই প্রলোভন থেকে একটু যদি সময় বার করা যায়, যে সময় বার করা, টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমরা বলছিলাম, সময় তো সকলেরই এক, 24 ঘন্টা, তাহলে আমি করতে পারলাম কি করে? তো এইগুলো যদি এখন থেকে ছোটবেলা থেকে শেখানো হয়, বাবা মায়েরও অনেক দায়িত্ব আছে, আজকাল সব ছেড়ে দেওয়া হয়। আর তাছাড়া দেখো আমাদের যৌথ পরিবার ছিল তো তখন, 51 পরিবার, এখন এই যে আপনি আর কোপনি হয়েছে না, হ্যাঁ নিউক্লিয়ার ফ্যামিলি, অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে, কারণ এই সবাই মিলে থাকলে তার কাছ থেকে অনেক কিছু শেখার থাকতো। আর এই ঠাকুমা যে এই গল্প করতে বসতো, রামায়ণ মহাভারত কোত্থেকে পড়েছি ছোটবেলায়? নিজেরা পড়েছি কোথাও, সব তো শুনেছি,
1: বেম্বদত্তির গল্প, ঠাকুরমার ঝুলি, সব সত্যি ওই ঠাকুরমা ঠাকুরদার কোলে বসেই ওই ঝুলিগুলোর গল্প জানা হয়েছে। আর বোধহয় যেটা মনে হয় যে এই বিনোদনগুলো ছিল বলে আলাদা করে বাচ্চাদের আর অন্য জায়গায় বিনোদন খুঁজতে হতো না, এখন সেই গল্পগুলো নেই বলে তারা টিভির পর্দায় মোবাইলে ল্যাপটপে তারা বুক গুঁজছে, কারণ তারা কিছু খুঁজছে।
0: আমি একমত একদম তোমার সঙ্গে। দেখো সামাজিক অবক্ষয় তো সাংঘাতিকভাবে হয়েছে, তার কারণ এই কালচারাল সাইডটা, সাংস্কৃতিক জীবনটা অনেক দূরে সরে যাচ্ছে এদের কাছ থেকে। ওরা শুধু রক মিউজিক আর ওই সব শিখছে, যেটা আমাদের কৃষ্টি নয় আমি মনে করি। হ্যাঁ লোকে বলতে পারে আপনি বুড়ো হয়েছেন এরকম ভাবতেই পারেন। স্পোর্টস, সেখানে যদি সময় দেয়, আমরাও তো ছোটোবেলায় ওই বলে লাথি মেরেছি মাঠে গিয়ে, তারপরে এসে পড়াশুনো করেছি, মা তো বলেছে ভাই পড়তে বস, তো এই জিনিসগুলো তো করেছি, সব কিছুই তো করেছি। এই যে বলে এত কিছু করেন কি করে, করা তো যায়। আর এটা বলছি আমরা একটা হাসির খবর কথা বলবো, নতুন যদি একটা বই পাই মানে থিয়েটার, তা আমি ইন বিটুইন টু অপারেশনস ওই বইটা নিয়ে এডিট করতাম, কোথায় কি মিউজিক হবে, কোথায় কি লাইট হবে, এইসবগুলো বইটা নিয়ে বসতাম।
1: মানে মঞ্চায়নে কি কি হবে,
0: হ্যাঁ মঞ্চায়নে কি কি হবে, অপারেশন থিয়েটার, ইন বিটুইন টু অপারেশনস, এবং আমার সবাই পেছনে লাগতো, একটা নতুন কিছু শুরু হচ্ছে বিডি না, সবাই আমি বিডি বলে ডাক। হ্যাঁ বুঝতে পেরেছি, আমরা বই নিয়ে বসা মানে বুঝতে পেরেছি, তাহলে আমি ওই টাইমটাও কিন্তু ওয়েস্ট করতাম না, বসে বসে গল্প করা,
1: সুইচ অন সুইচ অফ হয়ে যেত।
0: অফকোর্স পরের অপারেশনে অপারেশন, তখন আর এখানে কি
1: এই বিচিত্র ওই দেশ লাগবে, এই সুইচটা এই বোতামটার খোঁজ একটু যদি দিতে পারে না।
0: খোঁজটা তো বললাম ছোটবেলা থেকে, যদি মেডিটেট কেউ করে, যদি মনটা ওইভাবে তৈরি হয়, আজেবাজে জিনিসে যদি মন না যায়।

0: অ্যাজ আই সেড, আমার ছোটবেলা থেকে নেশা ছিল, আমার কোনো নেশা নেই, যেন আমি চা পর্যন্ত খাই না, দিলে খাই না, গেলে না দিলে খাই না, তো আমার নেশা ছিল এই আবৃত্তি করতে হবে, ওই রকম অভিনয় করতে হবে।
1: কাদের খুব ভালো লাগতো, কাদের অভিনয়, কাদের আবৃত্তি?
0: আমি তো মানে আমি ফ্যান ছবি বিশ্বাস, আর আমি এখন অভিনয়ও করি ছবি বিশ্বাস, কারণ আমার এখন স্টেজে কাবুলিওয়ালা এবং জলসাঘর দুটো চলছে, তো ন্যাচুরালি আমি তো একদম মুগ্ধ হয়ে, আর বাবার মধ্যে ওইটা ছিল বলে বাবাকে এনকারেজ করত, তখন আমি এবং বাবা একসঙ্গে একটা গ্রুপ থিয়েটার করতাম।
1: আচ্ছা,
0: গ্রুপ থিয়েটার করলেই তবে নাটক শেখা যায়, অভিনয় শেখা যায়, যে কোন দিকে তাকাতে হয়, কিভাবে নিতে হয়, ব্যাক স্টেপের মানে কি, পুরো ইয়েটা স্টেজটা কি করে কভার করতে হয়। আর তারপর তো আমার মানে গুরুদেব মনমস্য ব্যক্তি ছিলেন উৎপল দত্ত, ওনার কাছেও কিছু শিখেছি। তারপর
1: উৎপল দত্তের সঙ্গে দলে কাজ করেছেন আপনি?
0: দলে মানে কি, উৎপল দা যখন বেঁচে ছিলেন আমার কিছুই করা হয়নি, উৎপল দা মারা যাবার পর শোভাদি ফোন করে বললেন তোমাকে তো করতে হবে, টেনের তলোয়ার আমাদের হাতে তুলে দিলেন। আর এবারে কল্লোল একবার হয়েছিল বিশ্ববঙ্গ সম্মেলন এখানে রবীন্দ্র সদনে, বহু বছর আগেকার কথা বলছি, উৎপল দা তখন নেই, শোভাদি ফোন করে বললেন বাসুদেব এটা তোমায় করতে হবে অ্যাডমিরাল র্যাটরে। আমি বললাম ও বাবা, ও তো হাঁটুতে হাঁটু ঠুকে যাবে, শোভাদির ভাষা তো, বললেন ন্যাকামি করো না, তোমাকে সবাই শিখিয়ে দেবে, দাদার রোলটা তুমি ছাড়া কে করবে। এইসব জীবনে পাওয়া আমার,
1: সত্যি তাই
0: দারুণ পাওয়া, নাটক থেকে কিছু পাওয়া যায় না, অন্য জীবনটা কি করলে, ওটা সময়টা নষ্ট করলে কেন, তুমি তো আরো কয়েক হাজার কয়েক লক্ষ টাকা রোজগার করতে পারতে একটা মুহূর্তের জন্য। আমার মনে হয়নি আমি কিছু হারাইনি, সব পেয়েছি সঞ্চয়। আমি ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে অভিনয় করছি শ্রীমতী ভয়ঙ্করী, পাশে দাঁড়িয়ে আছেন, আমি জানিও না, শেষ হওয়ার পর ডক্টর সরোজ গুপ্ত তখন বেঁচে ছিলেন বললেন যে বাসুর দিকে এসো, কে আর দাঁড়িয়ে আছেন দেখো। আমি দেখলাম ভানু বন্দ্যোপাধ্যায়, আমি পায়া দিয়ে প্রণাম করতে গেলেন, হাতটা ধরে নিলেন, বলে এক আড্ডা সিন করা সহজ, থ্রু আউট মেনটেন করা বড় কঠিন। তার কয়েকদিন পরে সরোদা আবার ডেকেছে, অপারেশন শেষ করেছি, আমি বললাম বাবা আবার সুপারিনটেন্ডেন্ট ডাকছে কেন, কী করলাম, গিয়ে দেখি রবি ঘোষ বসে আছেন। রবি ঘোষ আমি ঢুকতেই উঠে দাঁড়িয়ে সেই চিরা চত, আমাকে ভানুদা বললেন আপনার সঙ্গে ওই ডাক্তারকে একবার দেখাই এসো। ডাক্তারের দেখা মানে কি, মানে ওনার এত মুভড হয়েছিলেন ওই মিলন সেন দেখে, তো উনি মনে করলেন যে একবার ওর সঙ্গে আলাপ করা দরকার, কারণ তখন এমনি প্রফেশনাল স্টেজে ওনারা নামাচ্ছিলেন শ্রীমতী ভয়ঙ্করী। তো এই থিয়েটার জীবনে অনেক কিছু পেয়েছি,
1: মানে এটা কত বড় পাওয়া যে আপনার অভিনয় ভানু বন্দ্যোপাধ্যায় দেখলেন, দেখে রেকমেন্ড করলেন রবি ঘোষকে,
0: রবি ঘোষকে
1: যে একবার দেখে এসো, দেখা করে এসো,
0: হয় না গো। কত জীবনে ঘটেছে, বেহালার চেম্বার থেকে বাড়ি ফিরছি, আমি ড্রাইভারের পাশে বসি, ড্রাইভার বললো দাদাবাবু উনি দেখছেন, তো পাশেই দেখলাম যে একজন সার্জেন্ট মোটর বাইক নিয়ে যাচ্ছেন, তো আমার দিকে চোখাচোখে হতেই কাঁচটা নামালাম, উনি বললেন চালিয়ে যান স্যার, দারুণ হচ্ছে, আমিও দেখি। এসবগুলো কোথা থেকে পাওয়া যাবে, এই জীবনে এসব করেছি বলে তো পেয়েছি। আর ডাক্তারি তো করেছি ভাই, মন দিয়ে সারা জীবন সৎপথে থেকে করেছি বলে মানুষের এত ভালোবাসা, এত বিশ্বাস,
1: মানে এই নিশ্চিন্তিটা একটা খুব বড় জিনিস যেটা আপনার পেশেন্টদের কাছে রয়েছে, যে ডক্টর বিডি মুখার্জির কাছে ঠিক আছে আমার আর কোনো চিন্তা নেই, কারণ মূলত মেয়েদের ক্ষেত্রে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভীষণ সেন্সিটিভ একটা জায়গা হলো মা হওয়ার মুহূর্ত, এবং সেই সময়টা ওই মুহূর্তটা কার হাতে আমি তুলে দিচ্ছি, যেখানে আমার জীবন এবং আমি যাকে সবচেয়ে বেশি প্রোটেক্ট করতে পারি তার জীবন জড়িয়ে রয়েছে, তো সেই মুহূর্তটা আপনার হাতে অবলীলায় তুলে দিয়ে নিশ্চিন্ত হতে পারে বহু বহু মা, তো এইটাও তো একটা খুব বড় পাওনার জায়গা।
0: নিশ্চয়ই,
1: যদি আপনাকে এইটা বলি যে অভিনেতা হিসেবে আপনার যা যা প্রাপ্তি এবং ডাক্তারবাবু হিসেবে আপনার যা যা প্রাপ্তি, আপনি কোনটাকে এগিয়ে রাখবেন?
0: ডাক্তারিটা দেখো অনেক অনেক যোজন এগিয়ে আছে, কারণ অনেক কষ্টে এখানে আমায় ডক্টর বিডি মুখার্জি হতে পেরেছি, অনেক মানুষের চোখের জলও যেমন দেখেছি, মুখের হাসি তো প্রায় দেখেছি। আমার একটা ইন্টারভিউয়ের কথা বলি, আমাকে জিজ্ঞেস করেছিলেন একজন কি দুটো তো একেবারে উল্টো, মানে বোটানিতে যাকে বলে অপোজিট ডেকাসেট।

0: হ্যাঁ, দুটি পাতা উল্টো দিকে মুখ করে আছে, কোথায় ডাক্তারি আর কোথায় অভিনয়, তা আপনি এর মধ্যে মিল কোথেকে পেলেন, কি করে শিখলেন, কবে থেকে অভিনয়েতে এলেন? অভিনয় তো কবে থেকে এলাম জিজ্ঞেস করলে আমি বলি জন্ম থেকে, কারণ আমার বাড়িতে বাঁধানো স্টেজ আছে যেখানে আমি দুর্গা পুজো করি, শিমুলিয়া গ্রাম, মুর্শিদাবাদ, হ্যাঁ, নাট মন্দির, একদম সব কিছু। হয় আগেকার দিনে জমিদার বাড়ি যেমন হয়। তো ওই প্রশ্নটার উত্তর হচ্ছে এইটা, যখন একটা ইনফার্টাইল কাপল, মানে যাদের বাচ্চা হচ্ছে না, তারা এলো, তাদের হিস্ট্রি নিলাম, পরীক্ষা করলাম, ট্রিটমেন্ট করলাম, এবার প্রেগনেন্সিটা এলো, যেদিন সেই বাচ্চাটা ভূমিষ্ঠ হলো, মায়ের হাতে তুলে দিতে পারলাম না, সেইটা একদম প্রাণ ভরে যায়। কোনো পয়সা দিয়ে এই জিনিস পাওয়া যায় না, এই আনন্দ। ঠিক সেই রকম একটা নতুন বই হাতে পেলাম, সেটাকে এডিট করলাম, তাকে ঠিক করলাম যে এইভাবে কম্পোজিশন হবে, সাউন্ড কোথায়, মিউজিক কীভাবে, লাইটটা কোথা থেকে পড়বে, সব কিছু করে যেদিন প্রেজেন্ট করলাম স্টেজে, আর দর্শকের ওই হাজার মানুষের বাহবা বা হাততালি, সেটাতেও ঠিক ওই রকমই মনটা ভরে যায়। তো আমার কাছে ঠিক এইটা
1: আসলে অনুভূতিকে আমরা তো ওই দাঁড়ি পাল্লায় চাপাতে পারছি না যে এটার ওজন বেশি, ওটার ওজন কম।
0: একদম ঠিক কথা, অনুভূতিটাই তাই। আমি তো প্রথম দিকে বললাম না, যেটাই করতে হবে অন্তত আমার জীবনের এটা উপলব্ধি, ভালোবেসে করতে হবে। এটা করতে হয় করা, এই সারাদিন কাজ করে আমি তো এই কটা টাকা পাবো, অথবা এটুকু করবো, ডাক্তারিতে নার্সিংয়ে এসব তো হয় না। তোমার তো জীবনটা তুমি উৎসর্গ করেছো ওই জন্যে, দিনের পর দিন রাত্রি জাগতে হয়েছে, কতবার জীবনে রাত্রি জাগতে হয়েছে, তার জন্য কি ফিস বেড়ে যাবে? এগুলো তো হয় না। তো এগুলো কমিটমেন্ট অফ ইয়োর লাইফ, তোমার জীবনে তুমি কিসে কমিটেড। কেউ যদি মনে করে আমি আড্ডা মেরে জীবন কাটাবো, হ্যাপি গো লাকি ম্যান, সেটা তাই হবে। কিন্তু ক্রিয়েটিভ কিছু করা, যে সমাজকে কিছু দিয়ে যাব, সেটা করতে গেলে তার জন্য সাধনা লাগে।
1: নিশ্চয়ই। আপনার 6টা বছর বিদেশে কেটেছে একটু আগেই আপনি বললেন, তো ওই সময়টাতে যখন আপনি পড়াশোনা করছেন, বিদেশে রয়েছেন, সেখানে কি এই গ্রুপ থিয়েটার বা এগুলো তো কোনো কিছু গিয়ে পৌঁছতে পারছে না, সেই সময়টা কি কখনো মনে হতো যে খুব সাফোকেটেড লাগছে, একটু যেন আমার জ্বালনা লাগবে, শ্বাস লাগবে?
0: কি মনে হতো তা না, ঘটনাটা বলি, সত্য ঘটনা। ওখানে যখন ছিলাম, যেহেতু দুর্গাপুজো বললাম যে করতাম, ওইখানে গিয়ে পুজোর সময় হাউমাউ করে কাঁদতাম, আর আমার বউ বলতো যে তুমি এমনি করছো কেন, তুমি তো ফিরে যাবে, ফিরে গিয়ে আবার সব কিছু করবে, দুর্গাপুজো করবে। ওই একটা টাইম আমি অসম্ভব রকম ইমোশনাল হয়ে যেতাম, এখনও কথা বলতে বলতেও গলাটা কাঁপছে, ওই জন্যে অসম্ভব ইমোশনাল হয়ে যেতাম। তাছাড়া তো পড়াশুনো করে আর কাজ করে, আর তখন ছোট্ট বাচ্চা আমার, সেই নিয়ে তো সময় কেটে যেত হুড়ুর করে। উইকেন্ডে ওখানে তো উইকেন্ড ছুটি মানে ছুটি, আর কাজ করছো মানে নাক ডুবিয়ে কাজ করছো, মাঝখানে কিছু কোটটা চেয়ারে রেখে ঘুরে এলাম, এসব কালচার তো নেই। তো ন্যাচুরালি যখন ছুটি তখন বেরিয়ে পড়লাম বাচ্চা বউ নিয়ে, কোথাও একটা গিয়ে একটু স্যান্ডউইচ নিয়ে চলে গেলাম, মাঠের ধারে বসে খেলাম, ওটা অদ্ভুত লাইফ, অদ্ভুত লাইফ। তো সেইখানে ওই গ্রুপ থিয়েটার এই চর্চা এগুলো তো হয়নি, একেবারেই হয়নি। তখন ওই ফোকাসড, তাড়াতাড়ি করে এমএসসি পাস করতে হবে, কাজ করতে হবে, দেশে ফিরতে হবে, বাবা শরীর খারাপ, দুর্গা পুজো করতে হবে, এই যে মোটিভেশন, এইগুলোই আমাকে মোটিভেট করতো ওখান থেকে।
1: এটা তো একটু জানতেই ইচ্ছে করে যে যারা মূলত বিজ্ঞানের নানান ধরনের উচ্চশিক্ষায় জড়িত রয়েছেন, বিজ্ঞানের নানান জায়গায়, কেউ গবেষণা করছেন, কেউ ডাক্তার, নানানভাবে, পরিকাঠামোর দিক থেকে, কাজের দিক থেকে পরিকাঠামো যদি আমরা বলি, অনেক বেশি উন্নত বাইরে, সেখানে আমাদের এখানে বাইরে কাজ করতে করতে, সেখানে গবেষণা, সেখানে উচ্চশিক্ষা করতে করতে অনেকেই ভাবেন দেশে ফিরে গিয়ে তো আমি আর এইগুলো পাবো না, এইভাবে কাজ করতে পারবো না, তার চেয়ে এখানেই সেটেল করে যাই। আপনি সেটা ছেড়ে দিয়ে আবার ফেরত এলেন দেশে, আপনারা তো ওখানে একটা জায়গা ছিলই, চাইলে ওখানে আপনি আরো অনেক ভালো পরিকাঠামোতে ডাক্তার হিসেবে অনেক অনেক বেশি বড় পরিসর পেতেন কাজ করার।
0: ঠিক কথা।
1: কেন?
0: আমার যিনি কনসালটেন্ট ছিলেন, সে তো আমাকে বলেছিল, ও তো মাকার্স বলে ডাকতো, মাকার্স,
1: মাকার্স কেন, মুখার্জি,
0: মুখার্জি থেকে মাকার্স, মাকার্স, দিস কান্ট্রি সুটস ইউ ভেরি ওয়েল, ওয়াই ডোন্ট ইউ স্টে ব্যাক। আমি তখন ওকে বলেছিলাম আমার বাবার শরীর খারাপ, বয়স হচ্ছে, আমার যেতেই হবে, প্লাস ওকে বোঝালাম দুর্গাপুজোটা কি, অ্যান্ড আমাদের এটা হৃদয়ের জিনিস, মুখের নয়। তো সেই জন্যে এই এই দুটো হচ্ছে আসল কারণ।

ফিরে আসা, অভিনয় করা নয়, কিন্তু এই দুটো আসল কারণ ফিরে আসা। হ্যাঁ, যারা ওখানে আছেন সত্যি কোনো তুলনা হয় না, এখানের পরিকাঠামো কাজ করার সুযোগ আর ওদেশে কাজ করার সুযোগ, ওদেশে পরিকাঠামো কোনো তুলনা হয় না, সত্যি কথাই তাই। কিন্তু আবার সেই কথা, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। নটী বিনোদিনীকে বলেছিল গিরিশ ঘোষ।

0: সিরিয়াল করেছেন, এই সবগুলো যে আপনি করলেন তার মধ্যে খুব ভালো লাগার যদি বলি একটু এগিয়ে রাখবেন কাকে?
1: হ্যাঁ, ডেফিনেটলি মঞ্চ অভিনয়।
0: মঞ্চকে?
1: মঞ্চ অভিনয় আমি একবার জীবনে যাত্রা করেছি।
0: যাত্রা করেছেন?
1: একবার, এইখানে হয়েছিল জনমেলা।
0: আচ্ছা।
1: রবীন্দ্র সদনের উল্টো দিকে তখন বিশাল মাঠ ছিল, ওইখানে ম্যারাক বেদে হয়েছিল। তুমি তখন হয়তো জন্মাওনি।
0: ওই মোহরকুঞ্জ এখন যেখানে?
1: হ্যাঁ, ওই সবগুলো তখন কিচ্ছু ছিল না। ওইখানে হয়েছিল নটি বিনোদিনী, তখন বয়স কম, আমি করেছিলাম গুরমুখ রায়। পরবর্তী জীবনে আমি করেছি গিরিশ ঘোষ অনেকবার, বহুবার। আর কিন্তু মঞ্চ নাটকটা অন্য জিনিস, সিনেমা সিরিয়াল এসব করাগুলো অনেক সহজ, কারণ অনেকবার তুমি টেক করতে পারো, রিটেক হয়, সময় দেয়, দুটি মাত্র লাইন একসঙ্গে হলো। আর এটা তো দেড় ঘন্টা, আমি হরর করে বলে যাচ্ছি, ইফ ইউ সি মি অন স্টেজ যশাগর, তো আমি তো এক ঘন্টা চল্লিশ মিনিট কথা বলে যাচ্ছি কন্টিনিউয়াসলি ওকে ঘিরেই, বিশ্বম্ভর রায়কে ঘিরেই তো সব কিছু। তেমনি কাবুলিওয়ালা, একটা সিন ছাড়া সব জায়গায় তো কাবুলিওয়ালা আমি নেই,
0: তাই তো।
1: আর তাছাড়া অন্য কিছু, ওকে ছুরি মারা, ওকে জেলে দেওয়া, সব কিছু।
0: এইটা তো
1: রহমত পুরোটাই তো, এইটা আর কি সবটাই তো মনে রাখতে হয়, এটা মনে রেখে তবেই অভিনয় করতে হয়। সেই জন্য এটা অনেক শক্ত, অনেক বেশি ক্রিয়েটিভ, অনেক বেশি লাইভ, মানে তক্ষুনি তক্ষুনি অডিয়েন্স রিয়াকশনটা পাওয়া যায়।
0: হ্যাঁ,
1: সেইটা একটা বিরাট নেশা।
0: যে আমি পারফর্ম করার পরে সিরিয়াল হোক বা ছবি হলে পৌঁছবে বা টেলিকাস্ট হবে, তারপর টিআরপি দেখে বা বক্স অফিস দেখে আপনারা জানতে পারছেন যে দর্শক কেমন নিয়েছেন, কিন্তু স্টেজে একদম সঙ্গে সঙ্গে কানেক্ট করা যায়, সত্যিই তাই। আপনার এই কাজগুলোর সঙ্গে এনজিও আবার জড়িয়ে রয়েছে, একটু সেই গল্পতে আসি। মানে এটাই যথেষ্ট চব্বিশ ঘন্টার জন্য, তার সঙ্গে বাকি সময়টুকু কোথা থেকে খুঁজে পেলেন এনজিওর জন্য?
1: মানে খুঁজে তো সবই পাওয়া যায় যদি, হ্যাঁ, খ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর, পরশ পাথর আমি সব জায়গাতেই দেখতে পাই যেখানেই যাই। একটা আমার এনজিও আছে যেটার নাম নাওয়া, নিঃশব্দ অঙ্গীকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। যে বছর আয়লা হলো সে বছর আমরা কয়েকজন ডাক্তার কুঠারির সবাই মিলে একটা এনজিও তৈরি করলাম, এখন অনেকে তাতে হাত মিলিয়েছেন। তখন কুলতলি সুন্দরবনে একটি স্কুলকে আমরা অ্যাডপ্ট করলাম, তার সব কিছু করা। তখন গিয়ে দেখলাম, আমি গাইনোকোলজিস্ট হিসেবে, সে মেয়েরা স্যানিটারি ন্যাপকিনের কোনো কনসেপ্ট নেই, তারা জানেই না মেনস্ট্রুয়াল হাইজিন কাকে বলে, সেই সব শেখানো, তাদেরকে ওইগুলো সব সাপ্লাই করা। একটা ফুল ফ্লেজড স্কুল আমরা তৈরি করেছি। আমার অত্যন্ত অহংকার হয় এবং মনটা ভরে যায় যে আমরা স্কলারশিপ দিতে পারি, ভগবান সেই 45টা ছেলে মেয়েকে আমরা পড়াচ্ছি। এবং
0: এটা কি রেসিডেন্সিয়াল, ওরা থেকে পড়ে না
1: বাড়িতে? না, বাড়িতে। তাদেরকে স্টেডিয়াম ড্রেস দেওয়া সব কিছু সব আমরা করেছি, বই খাতা, তাদের ড্রেস ফ্রেস কিছু ছিল না। তারপরে যেটা হয়, যেটা হায়ার এডুকেশনে কেউ কেউ আটকে গেছে পয়সার জন্য পড়তে পারছে না, এইরকম অনেক স্কলারশিপ আমরা দিয়েছি, এরকম স্কলারশিপও দিয়েছি, তারা ডাক্তার হয়েছে, নার্স হয়েছে। সেগুলো দেখলে না মন ভরে যায়।
0: বাহ, মন আমাদেরও প্রায় ভরছিল, কিন্তু তাও মনে হচ্ছে আরও কিছু শুনতে পেলে ভালো হয়। কিন্তু ঘড়ির কাঁটা বলছে যে না না, খুব হয়েছে, আজকের মতো এখানেই থাক। আপনি কিন্তু কথা দিয়েছেন যে সামনে দুর্গাপুজো আসছে, তার আগে আবারও সময় দেবেন।
1: নিশ্চয়ই
0: চণ্ডীপাঠ সেদিন শুনবো।
1: ঠিক,
0: আজকে না হয় চণ্ডীপাঠটা মুলতবি রইল, থাক, সেদিন শোনা যাবে। একেবারে শেষ বেলায় আপনাকে বলতে বলবো একটা বার্তা, যে এই সময়টায় দাঁড়িয়ে সত্যি আমরা নানানভাবে সময় নষ্ট করছি, আবার অনেকেই রয়েছে যাদের সংসারের হাল ধরতে হয় বলে এমন কিছু কাজে তারা ব্যস্ত থাকেন যে কারণে প্যাশনের দিকে, ভালো লাগার দিকে যেতে পারছেন না। যারা চাইবে, অন্তর থেকে চাইবে যে আমি আমার সময়টাকে, চব্বিশটা ঘন্টাকে ঠিকঠাক কাজে লাগাবো, তারা কি করবে? আপনার বার্তা।
1: আমার জীবন দিয়ে আমি সেটাকে বলেছি, প্রতিষ্ঠা করেছি, যে কী কী করা যায়। আর কিছু মানুষের যেটা বললে যে বাধ্যবাধকতা থাকে সংসারের চাপে ছেড়ে দিয়ে সব কিছু করতে, কিন্তু যারা সেটা থাকে না যাদের, তাদের সময়টা নষ্ট করা উচিত না। আর আমি বললাম যে একটা ছাপ রেখে যেতে হবে, সমাজকে কী দিলাম আমরা, তো শুধু হাত বাড়িয়ে নিয়েই যাই। তুমি প্রকৃতির কাছে দেখো, আমরা সব কিছু নিচ্ছি, দিচ্ছি কতটুকু?
0: দূষণ
1: তো এই, আমরা সব সময় এই রকম কাণ্ডগুলো করি। তা এই যদি একটু এই রকম পজিটিভ থিঙ্কিং হয়, আমাদের চিন্তাধারাটা যদি ওরকম হয়।

0: তাহলে ওই বাবা মাকেও বলি, ওই যে আবৃত্তি শিখছে, নাচ শিখছে, গান শিখছে, কোনোটা কিন্তু বৃথা যায় না, কোনোটাই বৃথা যায় না, তার জন্য কোনো সময় নষ্ট হয় না, নষ্ট বলে কিছু নেই,
1: যদি সেটা তুমি ধন কিছুই যায় না ফেলা,
0: একদম
1: এটাই তার মানে বলা যায়। আজকের এই সমস্ত কথার নাটশেল হিসেবে রয়ে গেল, তার সঙ্গে ওই আমরা যাকে বলি লুকিং ফরওয়ার্ড, অপেক্ষায় রইলাম আপনার কাছ থেকে চণ্ডীপাঠ শোনা, সেটা নিশ্চয়ই আগামী কোনো দিন। অনেক ভালো লাগলো, আর খুব ভালো থাকুন, এইভাবে সৃষ্টির মধ্যে থাকুন, আমরা যাতে আরও অনেক কিছু পাই।
0: হ্যাঁ, যতদিন বাঁচি চেষ্টা করব। আমিও ধন্য হলাম এখানে আসতে পেরে,
1: অনেক ধন্যবাদ।
0: নমস্কার।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আকাশবাণী কলকাতার পডকাস্টে আমরা কথা বললাম বিশিষ্ট গাইনোকোলজিস্ট, স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং একই সঙ্গে বিশিষ্ট অভিনেতা ডাক্তার বাসুদেব মুখোপাধ্যায়ের সঙ্গে। তার জীবনের নানান গল্প, আর অবশ্যই সেসব গল্প যা আমাদেরকে প্রেরণা দেবে আর অনেক কিছু করার, ভালো কিছু করার। আসুন সেই প্রেরণাটুকু নিই, ভালো থাকি, ভালো রাখি সকলকে। নমস্কার।

এতক্ষণ শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পডকাস্ট। স্বনামধন্য ডাক্তার ও অভিনেতা বাসুদেব মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় ছিলেন শর্মিষ্ঠা সরকার। সম্পাদনা শ্রেয়া চক্রবর্তী, প্রযোজনা দুর্বাদে।

রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।

আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে সময় বদলে বদলে যাচ্ছে, আর এই সময় বদলে যাচ্ছে বলেই আমাদের জীবনটা এতটা সুন্দর। ক্যালেন্ডারের পাতা বলছে আজ জুলাই মাসের 31 তারিখ, আর স্টুডিওর ঘড়ি বলছে সকাল 10টা। শুরু হলো গানের ভেলা। আজকের গানের ভেলায় আধুনিক গানের সঙ্গে সঙ্গে এমন এক মানুষের জীবনকে নিয়ে আমরা উদযাপন করব যাকে দেখে আমরা সত্যিই শিখতে পারি, তার যাপন দেখে তার জীবনটা সত্যি উদযাপনের মতোই সুন্দর। অনেক চড়াই উতরাই আছে, তবে এক লহমায় দেখতে গেলে তার এই জীবন আমাদের কাছে একেবারে সঙ্গীতের মতন শুদ্ধ, সব শুদ্ধ করে দেয়। এমনই এক মানুষকে নিয়ে আজকে গানের ভেলায় ভেসে যাওয়ার পালা।

তিনি আমাদের বন্ধু তো বটেই, আজ তাকে নিয়ে উদযাপনের পালা। তার প্রথম পরিচয় তিনি আভাস গঙ্গোপাধ্যায়, এই নামে আমরা তাকে চিনি। তবে এই নামটি তো তার উত্তরাধিকার সূত্রে পাওয়া, যাকে বলে অর্জন করা। তবে সারা ভারতবর্ষ তথা পৃথিবী বা আমার আপনার নতুন বাঙালি তাকে কিন্তু চেনেন কিশোর কুমার হিসেবে। বিস্ময় এমন একজন বিস্ময় আমাদের আশেপাশে খুব কম চোখে পড়ে। একদিকে সঙ্গীত, আর সেই সঙ্গীতে তার সহজাত প্রবৃত্তি একেবারে অবিশ্বাস্য, আর তার দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম, এই সব মিলেমিশে এক শৈল্পিক উত্তরাধিকার কিশোর কুমার। আজকের গানের ভেলায় তাকে কেন্দ্র করে তার গান দিয়েই সাজানো আমাদের এই পথ চলা, এই গানের ভেলা। আর এই যে উত্তরাধিকার সূত্রে আমরা যারা তাকে শুনতে পাচ্ছি, তাকে ক্রমান্বয়ে যাপন করছি, তারা প্রতিনিয়ত বুঝতে পারছি যে তার এই যে শিল্প সত্তা, তা কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ধরে একেবারে বয়ে নিয়ে চলেছেন তিনি। আমরা সেই প্রজন্ম থেকে নতুন প্রজন্ম পর্যন্ত তার গানে আজও বুঁদ হয়ে আছি, আর এতগুলো বছর পরেও

কিশোর কুমার আমাদের কাছে সমানভাবে প্রাসঙ্গিক আজও। আমাদের সঙ্গে আজকে এই সময়টা গানের ভেলায় জুড়ে থাকবেন কিশোর কুমার, আজ তাঁকে নিয়েই উদযাপন আমাদের। আর আপনারাও যদি সঙ্গী হতে চান তাহলে 2213-1342 শ্রোতা বন্ধুরা এই নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। আজকে গানের ভেলায় কিশোর কুমার।

বাবার খুব শখ ছিল উকিল বন্ধুদের বাড়িতে ডেকে এনে আসর বসাতেন, আর সেই আসরে ঘুম থেকে টেনে তুলে আমাকে বলতেন, খোকা ওরে খোকা, শুনে দে সকলকে অশোক আর দেবিকার ওই গানটা তাড়াতাড়ি। আর আমি সেই আসরে গান শুনিয়ে পেয়েছি কত সম্মান, কত ক্যাশ, কত কড়ি। তখন আমি কি গান গাইতাম জানেন?

কিশোর কুমার হারিয়েছে গাঙ্গুলি, বুঝলেন না? বোঝাচ্ছি, আমি গায়ক হলাম, খুব নাম হলো, আমি অভিনেতা হলাম, আরো নাম হলো। আরে কায়র, নিকলতা কিউ নহি বাহার, পূজা কর উস ঔরত কি জো তেরে জুতে খোলনে মে আপনা স্বর্গ সমজতি হ্যায়, মগর তু তো উস ঔরত কি পূজা কর রহা হ্যায় জিসকে জুতে তুঝে খোলনে পড়তে হ্যায়। হঠাৎ হঠাৎ আমার জীবনের আকাশে উঠলো ঝড়, ঝড় না ঝড় না কর, আয় কর আয় কর আমায় করলো দেশান্তর সংসারে।

0: কিশোর কুমারকে নিয়ে আজকের এই গানের ভেলা অনুষ্ঠান। বন্ধু রয়েছেন টেলিফোনে, নমস্কার।
1: হ্যালো, আমি ঝাড়গ্রাম থেকে সীতাংশু মর্দানিয়া বলছি।
0: নমস্কার, বলুন।
1: বলছি কিশোর কুমার সম্বন্ধে তো বলার কিছু নেই, যা বলবো সবকিছুই কম বলা হবে। আমি একটা গানের অনুরোধ করছি, সে যেন আমার পাশে আজও বসে থাকে। সেই গানটি
0: নিশ্চয়ই আমরা লিখলাম, আর যদি সুযোগ হয় সংগ্রহে থাকে অবশ্যই শোনাব। নমস্কার, ধন্যবাদ আপনাকে।
1: আচ্ছা, নমস্কার।
0: নমস্কার। আসলে জন্মভূমির প্রতি তো একটা টান সকলেরই থেকে যায়, আর সেই টানটা বোধহয় আজীবন আমাদেরকে তাড়া করে নিয়ে বেড়ায়। কিশোর কুমারের জীবনেও সেই রকম একটা টান ছিল। জন্ম হয়েছিল খান্ডোয়ায় এবং তার যাপনে বারবার সেই কথা ফিরে ফিরে আসে যে তিনি চেয়েছিলেন খান্ডোয়াকে আরও নতুন করে দেখতে। তাই তিনি স্বপ্ন দেখতেন তার জন্মভূমিকে নিয়ে। তার ভালোবাসার কথা, ভালো লাগার কথা বারংবার ফিরে ফিরে এসছে তার গানে, এবং তার যাপনের মধ্যেও আমরা সেই কথা পাই। আসলে প্রতিভা, কীর্তিকলাপ, যাপন সব কিছু নিয়েই কিশোর কুমার আমাদের কাছে চিরকিশোর।

আমি যদি পরবর্তী 50 বছরের জন্য কোনো পুরুষ কণ্ঠকে বেছে নিতে বলা হয়, তবে আমি নিশ্চিত যে সেই কণ্ঠ হবে কিশোর কুমারের। একথা বলেছিলেন স্বয়ং লতা মঙ্গেশকর। আর সেই সময় দাঁড়িয়ে মানসিক বিকাশের সঙ্গে সঙ্গে জড়িয়ে থাকা কতগুলো নাম, সেই সময় ভারতবর্ষ জুড়ে যে নামগুলো আমাদেরকে প্রতিনিয়ত চেতনার দর্পণকে মার্জন করতে শেখাচ্ছে, তেমন নাম সুনীল গাভাস্কর, রাজেশ খান্না, অমিতাভ বচ্চন, আর সঙ্গে সঙ্গে কিশোর কুমার, উদ্দাম স্বভাবের

0: লোক বা তরুণ বললে ভুল হবে না তাকে। আদব কায়দায় একেবারে সেই চিরকিশোরের ছোঁয়া সারা জীবন। এবং কিশোর কুমার ছিলেন এমনই একজন মানুষ যার জীবনের সঙ্গে যাপনটা জড়িয়ে থেকেছে আজীবন, সেই তারুণ্যের যাপন। স্কুল থেকে ফেরার পথে পানের দোকানে থমকে দাঁড়ানো, রেডিওতে ক্রিকেট খেলার ধারাভাষ্য শোনা, হিন্দি সিনেমার গান শোনা, তার সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদের বঙ্গজীবনের অঙ্গ হয়ে যাওয়া কিশোর কুমার। সে যুগে বিবিধ ভারতী রেডিও ছিলেন, যার বর্তমান নাম শ্রীলঙ্কা ব্রডকাস্টিং কর্পোরেশন, তাদের সঙ্গে তাদের কাছে ওই কিশোর কুমার নামটি গায়ক এবং সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত ছিল। আর আজও আমাদের প্রত্যেকের জীবনে যারা সঙ্গীতকে ভালোবাসি, সুরকে ভালোবাসি, তাদের কাছে কিশোর কুমার একেবারে আত্মার আত্মীয়। গান দিয়ে স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন যে তিনি, প্রেমে পড়ার আনন্দকে গানের ভাষায় প্রকাশ করতে শিখিয়েছিলেন, জীবনের তৃপ্তি লাভ করতে শিখিয়েছিলেন। এবং সেই তৃপ্তি লাভ করা বা সেই তৃপ্তি লাভ করতে যে বিলাসিতা বা বাহুল্যের প্রয়োজন হয় না, সেটা বুঝিয়েছিলেন স্বয়ং কিশোর কুমার। বন্ধু রয়েছেন টেলিফোনে, শুনবো তার কথা। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ
1: হ্যাঁ, আমি বহরমপুর থেকে দীপক চক্রবর্তী বলছি।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: বিষয়টা হচ্ছে যে একটু তাল কেটে গেল আজকে যে কিশোর কুমারকে নিয়ে প্রোগ্রাম করছেন, সেটা হচ্ছে যে সেটা কারণ হচ্ছে যে আজকে তো মোহাম্মদ রফির মৃত্যুদিন। তো মোহাম্মদ রফির গান যদি মাঝে মাঝে শোনান, ওনার তো বাংলা গান অনেক আধুনিক গান আছে,
0: বেশ
1: তো সেই কারণে ওনাকেও শ্রদ্ধা জানিয়ে আজকে মোহাম্মদ রফিকে শ্রদ্ধা জানিয়ে আজকে যদি মোহাম্মদ রফির গানগুলো শোনাতে পারতেন, তার সঙ্গে সঙ্গে কিশোর কুমার তো নিশ্চয়ই আমাদের মাথার উপর আছেন, উনি তো অনবদ্য মোহাম্মদ রফি, কিশোর কুমার, মান্না দে, মহেন্দ্র কাপুর, মুকেশ, মানে হিন্দি এতে বলছি আমি। তো সেই কারণেই বলছি যে ওনার ক্ষেত্রে আজকে কিশোর কুমারের গান শোনাতে ভালোই লাগছে। ওনার তো প্রচুর গান, অগাধ সমুদ্রে মানে ঝাঁপ দেওয়া যাকে বলে, সেই কারণে তার সঙ্গে সঙ্গে যদি মোহাম্মদ রফিকে শ্রদ্ধা জানিয়ে ওনার গান কি শোনাতে পারতেন।
0: অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আমরা উদযাপন করব জীবন, আমরা উদযাপন করব অবশ্যই সেই সব স্মরণীয় মানুষদের, আজকে গানের ভেলায় কিশোর কুমার।

বিনোদনের জগতে জনপ্রিয়তা প্রাসঙ্গিকতা এই দুটো সমান্তরালভাবে টিকিয়ে রাখা কিন্তু অত্যন্ত কঠিন। একজন শিল্পীর ভাগ্য কিংবা একজন সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হতে পারে অবশ্যই হৃৎপিণ্ডের স্পন্দনের মতন, তাই না? আর সেই পরিবর্তনই পৃথিবীর চিরন্তন সত্যগুলোর মধ্যে একটি অন্যতম, সময়ের নিয়ম। আর আমাদের জ্ঞানের পরিধির মধ্যে কিশোর কুমার হয়তো সেই মানুষ, সেই অন্যতম মানুষ যিনি সেই প্রচলিত ধারাকে প্রতিরোধ করতে সক্ষম হয়েছিলেন। শ্রোতাবন্ধু অনুরোধ করেছিলেন একটি গানের, এখন শুনবো সেই গানটি।

0: বন্ধু রয়েছেন দূরাভাষে। নমস্কার।
1: নমস্কার। নমস্কার দাদা ভাই।
0: হ্যাঁ নমস্কার।
1: কিশোর কুমারকে অনুষ্ঠান করছেন, খুবই ভালো লাগছে। আমি একটা ওনার একটা ঘটনা শেয়ার করতে চাই।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: ওনারই ছেলে অমিত কুমারের মুখেই ইন্টারভিউ তো শোনা। বিখ্যাত বই যখন আরাধনার মিউজিক চলছে রেকর্ড হবে, তো সেই বিখ্যাত গান রূপচেরা মস্তানা মিউজিক জুড়ে উপস্থিত আছেন এস ডি বর্মন, শক্তি সামন্ত এবং পুরো মিউজিক স্টাফ। এস ডি বর্মন তার প্রচলিত ভাটিয়ালি সুরেই তিনি সুর করবেন ঠিক করেছেন, তো সেইভাবে গাইছেন। তো সবাই মোটামুটি একটা অস্বস্তি প্রকাশ করছে, শক্তি সামন্ত আড্ডি বর্মন দিকে তাকাচ্ছে, আড্ডি বর্মন কিশোর কুমারের দিকে তাকাচ্ছে, কিন্তু কেউ মুখের উপর বলতে পারছে না যে এটা ঠিক হচ্ছে না। কারণ কিশোর কুমার বলেন, দাদা আপনার একটা গান আমার মনে পড়ছে, ছোট বয়সে শুনেছিলাম। বলে কি বলো না, ইয়ারকি মা চুরনা একটু শুনুন না। তখন উনি বললেন যে একটু দূরে শ্বশুর বাড়ি গিয়ে দেব আমার গুলি। আজকে যদি ওরা বাংলা ভাষা শোনান খুব আনন্দিত হবে, এত কাছে দুজন।
0: অবশ্যই আমরা চেষ্টা করি, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আসলে আমরা না কিশোর কুমারের সঙ্গে একেবারে প্রভাতকালে সূর্যের তুলনা করতেই পারি। আমাদের ভারতীয় সংস্কৃতির একেবারে ধারাকে তিনি তার মতো করে চালিত করেছিলেন। আমরা শুনলাম সেই কথা, এমন একজন প্রতিভাকে পেয়েছিলাম তার সুনিয়ন্ত্রিত স্বরক্ষেপণ আমাদেরকে কখনো কাঁদিয়েছে, কখনো হাসিয়েছে, আনন্দ দিয়েছে। আর তার ধারা আজও কিন্তু অমলিন আমাদের জীবনে। আজকে নবীন প্রজন্ম

কিশোর কুমারকে চিনতে শিখেছে, ভালোবাসতে শিখেছে। আজকে একেবারে বলতেই হয় যে যে সমস্ত শিল্পীদের গান আমরা সোনার তালিকায় রাখি, কিশোর কুমার রয়েছেন তার মধ্যে অন্যতম হয়ে, এবং বেতার জগতের একচ্ছত্র অধিপতি এখনও কিশোর কুমার। পরের গানে আমরা আবারও শুনব কিশোর কুমারকে।

চৌঠা আগস্ট তার জন্মদিন, অর্থাৎ কিশোর কুমারের জন্মদিন। 1929 সালের এই দিনেই তিনি জন্মগ্রহণ করেছিলেন খান্ডোয়ায়, খান্ডোয়ার গাঙ্গুলি নিবাস। আর বাবার নাম কুঞ্জলাল গাঙ্গুলি, মা গৌরী দেবী, তাঁদের সন্তান। আর আদরের ডাক ছিল খোকা। আসলে আমাদের প্রত্যেকেরই বোধ হয় এরকম একটা করে আদরের নাম থাকে, এবং সেই নাম আমাদেরকে সারা জীবন এগিয়ে নিয়ে চলে। যেমন আভাস গাঙ্গুলি বদলে গিয়ে কিশোর কুমার হতে পারে, কিন্তু সেই কিশোর কুমারের তলায় কোথাও গিয়ে যত্নে লালিত হয় আভাস গাঙ্গুলি কিংবা খোকা এই নামটি। আর প্রত্যেক সন্তান তার বাবা মায়ের কাছে তো আদরের হয়নি, সেখানে সত্যি কথা বলতে কোনো কমতি থাকে না, কোনো কৃপণতা থাকে না। আর সব কিছু মিলিয়ে যখন সেই সময় কাটে মায়ের কাছে, মা যখন সবজি কাটায় ব্যস্ত, তখন খোকা তার সঙ্গী। আর সেই মা বাবা বুঝতে পারলেন যে খোকার সঙ্গীতের প্রতি একটা প্রাথমিক আকর্ষণ রয়েছে, আর ছেলেকে রোজ সকালে কিংবা রাত্রিরে ঘুম পাড়ানোর সময় মায়ের একটা অভ্যেস হয়ে গিয়েছিল সুকুমার রায় পড়ে শোনানো। কবিতার প্রতি একটা আগ্রহ জন্মালো, পাশাপাশি ছন্দ তাল, সেই সম্পর্কে বোধ তৈরি হলো শিশু কিশোরের ওরফে খোকার। পরের গানে আবার

0: দূরাভাষে বন্ধু রয়েছেন, শুনবো তার কথা। নমস্কার।
1: নমস্কার
0: নমস্কার নমস্কার,
1: আমি পোদরা বাচারপাড়া সাঁকড়াইল হাওড়া থেকে প্রশান্ত বাচার বলছিলাম।
0: আচ্ছা নমস্কার।
1: তখন সালটা ছিল 1974 সাল।
0: হুম হুম।
1: মুকুল দত্ত চারটি গান লিখেছিলেন।
0: আচ্ছা।
1: লতা মঙ্গেশকর গাইবে, দুটি কিশোর কুমার। লতা মঙ্গেশকর যে দুটো গান গাইবেন, কিশোর কুমার সুর দিয়েছিলেন। কি লিখি তোমার আর ভালোবাসা আগুন জেলে। আর কিশোর কুমারকে লতা মঙ্গেশকর দুটো গানে সুর দিয়েছিলেন, তারে আমি চোখে দেখিনি আর আমি নেই ভাবছি ব্যথায় ব্যথায় মন ভরে যায়। হ্যাঁ, এই চারটি গানের মধ্যে যদি শোনাতে পারেন আমি খুব খুশি হব। নমস্কার।
0: নিশ্চয়ই শুনতে থাকুন, যদি সংগ্রহে থাকে অবশ্যই শোনাব। আসলে প্রত্যেক মানুষের জীবনে বোধহয় একটা আদর্শ থাকে, আর পরিবার থেকেই সেই আদর্শ তৈরি হয়। আমাদের পরম শ্রদ্ধেয় আজকে যাকে নিয়ে এই গানের ভেলা সাজানো, সেই কিশোর কুমার, তার একটা দৈনন্দিন অভ্যেস হয়ে গিয়েছিল, বলতে পারেন মায়ের মাধ্যমেই হয়েছিল, স্বামী বিবেকানন্দের বাণীর একটি ইংরেজি অনুবাদ সবসময় পকেটে রেখে দেওয়া, আর সেই অভ্যেস আজীবন বজায় রেখেছিলেন। তেমনি তার জীবনটা সত্যি সত্যি অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়ে গেলেও কোথাও গিয়ে মনে হয় এই স্বামীজির আদর্শ এবং বাণী তাকে সারা জীবন এগিয়ে নিয়ে গেছে লক্ষ্য পূরণের দিকে। পরের গানে আবারও কিশোর কুমার।

0: আবারও বন্ধু রয়েছেন টেলিফোনে, শুনব তার কথা। নমস্কার।
1: নমস্কার, আমি খড়গপুর থেকে আশিস কিলো বলছিলাম।
0: হ্যাঁ নমস্কার।
1: আমি ছোটবেলায় মেদিনীপুরে ওনার একটা প্রোগ্রাম দেখেছিলাম, মানে কিশোর কুমার নাইট, তখন থেকেই নাইট বলেই প্রচন্ড। আচ্ছা, উনি স্টেজে উঠলেন, উঠেই বলছে আমার গলা কিন্তু ভালো না, আপনার আমার ছেলে টানবে অমিত কুমার। আমি দেখলাম ম্যাক্সিমাম টাই ছেলে গাইলো পুরো, কিন্তু সবাই হাসি মুখ নিয়ে বাড়ি গেল।
0: বেশ,
1: আমি একটা শুন, আমি আপনি তো মুকুল দত্তের গান করে বেড়াচ্ছেন, মুকুল দত্তের বাড়ি কিন্তু আরজির বাড়ি খড়গপুর, আমার বাড়ির থেকে 8 কিলোমিটার দূরে। উনি বম্বে থাকতেন দাদারের কাছে, তো ওর ওই চোখের জলের হয় না কোনো রং, ওই একই পুজো, ওই গানটাই খুব ভালো লাগে। আমি জানি না এই গানটা বাজিছে কিনা আজকে, আমি একটু দেরিতে এসেছি।
0: অবশ্যই, আমরা প্রায় শেষের দিকে পৌঁছে গিয়েছি। হ্যাঁ, সুযোগ থাকলে অবশ্যই বাজাব।
1: নমস্কার।
0: নমস্কার, ভালো থাকবেন। স্কুল কলেজ সব জায়গাতেই তার কিন্তু একটা সাফল্য ছিল, একটা পরিচিতি ছিল। তিনি স্কুল জীবনে পড়াশুনো করছেন এবং সেই পড়াশুনোর পাশাপাশি গানটাও কিন্তু চলছে। অঙ্কে দুর্বল ছিলেন, সেই গল্পটা কিশোর কুমারের ডায়েরি থেকেই পাওয়া যায়, কিন্তু পরবর্তীকালে যখন ইন্টারমিডিয়েট আর্টস বা অন্তর্বর্তী কলা বিভাগে ভর্তি হয়েছিলেন হিন্দি, সিভিক্স এবং ইকোনমিক্স নিয়ে, সেখানে কিন্তু কলেজের মধ্যেও বন্ধুবান্ধবদের সঙ্গে একটা গানের অত্যন্ত ভালো সম্পর্ক তৈরি হয়েছিল এবং তাই তাকে পরবর্তীকালে পরিচিতি দেয়। আর কোথাও গিয়ে কখনো না কখনো সেই শান্ত গলার কিশোর কুমার আমাদের কাছে তারুণ্যের প্রতীক, তার গানের জন্য, তার কণ্ঠস্বরের জন্য, তার অভিনয়ের জন্য অবশ্যই। আজকে গানের ভেলায় আমরা শ্রদ্ধা জানালাম কিশোর কুমারকে।

কতকটা গঙ্গা জলেই গঙ্গা পুজো করার মতন আজকের গানের ভেলা। শ্রদ্ধা জানালাম কিশোর কুমারকে, আপনাদের সঙ্গে ছিলাম আমি সম্মান, সম্মান দাস।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় প্রিয়াশা চক্রবর্তী এবং অর্ণব চক্রবর্তী।

0: হয়েছে হয়েছে, অনেক অপেক্ষা হয়েছে, আর অপেক্ষা নয়, এবার একেবারে সপ্তাহান্তের শুরু। লোকজন বলছে যে পকেট খালি হচ্ছে, সময়ের পর সময় চলে যাচ্ছে, বৃষ্টির পর রোদ উঠে যাচ্ছে, রোদের পর বৃষ্টি উঠে যাচ্ছে,
1: জুলাই এবার বৃষ্টি উঠে যাচ্ছে,
0: হ্যাঁ সব হচ্ছে, কিন্তু জুলাইটা শেষ হচ্ছে না।
1: ঠিক কথা, জুলাই শেষ হচ্ছে না, মানে জুলাই মাসটা মনে হচ্ছে গোটা তিন চারটে মাস নিয়ে আর কি প্যাকড।
0: হ্যাঁ, মানে যতই ঝোলাক জুলাই আমরা ঝোলাতে পারি না, কারণ জুলাইয়ে এই যে এতগুলো দিন কাটানোর পরে আর বাড়তি পাওনা কিন্তু আজকে রয়েছে তোমাদের জন্য।
1: একদম,
0: যে বাড়তি পাওনাটা কি তোমরা জানো, মাসে দুটো করে মগজ বিটার পাও, এইবার তো বোনাস, এই এতগুলো দিন লম্বা জুলাই, সে কারণে কি তোমাদের জন্য আরো একটা মগজ বিটার। যে মগজ বিটার নিয়ে আজকে তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব অ্যান্ড প্রিয়াশা।
1: একদম,
0: এবার হট সিটে যেহেতু দুজন এবং হট সিটের ওপারে, মানে এই যে আমাদের এই ট্রান্সমিশনের ওপারে যারা বসে থাকো, তারাও এই মগজ মিটারের জন্য আমাদের মতো অপেক্ষা করো বা আমাদের থেকে একটু বেশি করো,
1: একটু বেশি অপেক্ষা করে। ঠিক,
0: সো সেই সমস্ত অপেক্ষার আজকে অবসান, তার কারণ মগজ মিটার মানে মগজাস্ত্রের লড়াই অ্যান্ড বস, প্রশ্ন উত্তরের খেলা। সো প্রশ্ন করব, উত্তর দেবে, এবং উত্তর জানলে ভালো, না জানলেও কোনো ক্ষতি নেই, উত্তর জেনে যাবে, হ্যাঁ, তবে ওইটা জানলে ভালো না জানলে ভালো, কিন্তু বলতে পারলে লাভ, বলতে না পারলেও লাভ, বলতে না পারলে লস, টোটাল লস। সো বস, লস করা যাবে না, আড্ডা দিতে হবে, চলে আসতে হবে 0332131342 নম্বরে।
1: এবং হ্যাঁ, এবং যদি আমাদেরকে ফোনে না পাও বা ফোনে ব্যস্ত পাও, কারণ তোমরাই ফোন

0: করবে ব্যাক টু ব্যাক। তো সেক্ষেত্রে চলে আসতে পারো যুববাণী কলকাতার ফেসবুক পেজে, সেখানে আমাদের আজকের মগজ মিটারের যে পোস্টার রয়েছে পোস্টারের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, এবং আমরা একটু পর লাইভ যাব, সেই লাইভের কমেন্ট বক্সেও তোমরা এসে জুড়তে পারো, কমেন্ট করতে পারো, জানাতে পারো তোমার উত্তর।
1: একেবারে মানে আর কিছু বলার বাকি রাখলো না,
0: সব অপশন বলে দিয়েছি,
1: সমস্ত অপশন বলে দিয়েছে। কিন্তু এবার যেটা বলা সেটা হচ্ছে গিয়ে মগজ মিটারে সময় নষ্ট করা যাবে না। ফোন নাম্বারটা আর একবার মনে করিয়ে দিই যদি কেউ ভুলে টুলে গিয়ে থাকো,
0: ঠিক
1: সেটা হচ্ছে গিয়ে 0332131342।
0: আর যখন ফোন করবে তখন রেডিও সেট থেকে একটু দূরে গিয়ে ফোন করবে, যাতে আমরা তোমার উত্তর শুনতে পারি একবারই।
1: এই তো বলে দিয়েছে বিধিবদ্ধ সতর্কীকরণ, সো এবার সতর্ক সতর্ক হয়ে বসে যাও, কারণ প্রথম রাউন্ডের নাম তোমরা জানো, অ্যাজ ইউজুয়াল আমি কে, আমি কে তোমরা জানো, কিন্তু অ্যাজ ইউজুয়াল এটাই বলে থাকি আমি কে জানলেও আমি কে খুঁজতে হবে। এ আমি সে আমি নয়, এ আমি এমন একজন মানুষ যাকে ওই ক্লুয়ের সিঁড়ি বেয়ে ধরে ফেলতে হবে।
0: একদম, আমি কেতে আমরা যেটা করি সেটা হচ্ছে তোমাকে আমরা পাঁচটা স্টেটমেন্ট বা ক্লু দিই, এবং সেটার ভিত্তিতে তোমরা কাকে গেস করছো সেই উত্তরটা আমাদেরকে ফোন করে জানাবে বা কমেন্ট করে জানাবে বা হোয়াটএভার, সমস্ত উত্তরই আমরা নেব।
1: আহা, বেশ বেশ বেশ, চলো করা যাক গেস। প্রথম ক্লু থাকছে তোমাদের জন্য, ইটস এ মাস্টার ক্লু। আমি একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী, মানে খুব খুব খুব কঠিন ক্লু দিয়েছি, এত কঠিন ক্লু,
0: এত সঙ্গীত শিল্পী অর্ণব, মানে তুমি একটা ক্লু দিলে এটা,
1: তাতে কি হয়েছে? প্রথমটাকে বলে যে ওয়াইল্ড গেস করা পালা, ওই জন্য বলে মাস্টার ক্লু। এখান থেকে অনেক অনেক কিছু হতে পারে, এসে অনেক কিছু তোমরা বলতেই পারো, কিন্তু উত্তর অনেক কিছু হবে না, উত্তর একটাই হবে। সো সেই একটা উত্তর নিয়ে চলে এসে ফোন লাইনে, এবং বলতে বলতে দেখতে পাচ্ছি ফোন লাইনে বিল করছে, দেখি এই ক্লু থেকে কে উত্তর দিতে পারে।
0: নমস্কার,
2: হ্যালো,
1: হ্যাঁ তোমার জন্য না, এটা যার যারা এই ক্লিয়ার পর হ্যাঁ উত্তর দিতে চাইছো, এটা সবার জন্য। ও মাই গড, ইউ আর ব্রিলিয়েন্ট ব্রো।
0: আরো একটা উত্তর আসছে, আমরা দেখি এই ক্লিয়ার পর
1: আবারও শুনি
0: কে রয়েছে,
1: কে রয়েছে আমাদের সঙ্গে। কারণ বন্ধু একদম তথ্য নিয়ে উত্তর দিয়েছে, তো কিশোর কুমার যখন বন্ধু বলেছেন তখন তার কথা তো মানতেই হবে, এবং মেনে যেটা করতে পারি আমরা আরো একটা ক্লু দিতে পারি, এত কঠিন করবো না, এত কঠিন তোমাদের জন্য একদম করবো না, চলে যাবো পরের ক্লুতে। পরের ক্লুটা হচ্ছে আমি মূলত বাঙালি হলেও আমার জনপ্রিয়তা সারা ভারত জুড়ে।
0: বলো বলো বলো, এইবার সেকেন্ড ক্লু এর পর এবার আমি নিশ্চিত যে এবার হয়তো উত্তর পাল্টাতেও পারে, মানে প্রথম ক্লু এর পর আমরা যা উত্তর পেয়েছি তারপর হয়তো উত্তর পাল্টে,
1: এবার এইটাকে তুমি ক্লু হিসেবে দেখবে না গুগল হিসেবে দেখবে সেটা তোমার ব্যাপার। যাই হোক, বলো বলো বলো সবে কি হবে উত্তর, উত্তর দাও 0332131342 নম্বরে। আর যেটা করতে পারি, যেটা আমরা করে থাকি, সেটা হচ্ছে গিয়ে একটু সময় দিয়ে থাকি তোমাদেরকে, এবং সেই সময়টা একেবারেই বোরিং কাটবে না, নারে না বোরিং কাটবে না, কারণ শুনবে নারে না ফ্রম অরিজিৎ সিং। ফিরছে এক্ষুনি মগজ মিটার নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব অ্যান্ড প্রিয়াশা, সো কোথাও যেও না যারা এখনো টিউন করোনি, ইটস 6:30 মিনিট লেট, কি করছো টিউন করে নাও, ফিরছি এক্ষুনি গানটার পরে।

0: মগজ মিটার।
1: ফিরে এলাম, না রে না, উত্তর তো আসছে না, এ কথা বলার আমাদের কোনো উপায় নেই, কোনো অবকাশ নেই, কারণ উত্তর প্রচুর আসছে।
2: তোমরা মাঠে ঘাটে দোকানে বাজারে সিনেমা হলে যেখানেই থাকো না কেন, সেখান থেকেই উত্তর দিতে পারবে, আমাদের ফোন করতে পারবে। আমরা কি অর্ণব একদম সরাসরি আমি কে রাউন্ডের থার্ড ক্লুতে যাব?
1: যাই, চলেই যাই, চলেই যাই, সহজ করেই দিই।
2: হ্যাঁ,
1: পরের ক্লু হচ্ছে, আমার ঝুলিতে রয়েছে 8-8 ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড এবং 4 BFJA অর্থাৎ বেঙ্গলি ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড, 4 রয়েছে আমার ঝুলিতে। ভাবো তো কত ভারী সে ঝুলি। উত্তর দাও কার কথা আমরা বলছি। প্রথম 3 ক্লু একবার মনে করিয়ে দিই, আমি একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী। সেকেন্ড ক্লু, আমি বাঙালি সঙ্গীত শিল্পী হলেও আমার জনপ্রিয়তা সারা ভারত জুড়ে। এবং থার্ড ক্লু, আমার ঝুলিতে রয়েছে 8 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এবং 4 BFJA অ্যাওয়ার্ড। নাও ইটস টাইম টু টেক ইউর কল, দেখবো কে রয়েছে ফোনের ওপারে।
2: নমস্কার।
3: হ্যালো,
2: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি নদিয়া জেলার নাকাশিপাড়া থেকে লালু শেখ বলছি।
2: হ্যাঁ, উত্তরটা
1: তবে যেটা বলতে পারি সেটা হচ্ছে গিয়ে আরো একটা ফোন কল নিতে পারি, তারপর যাবো নয় পরের ক্লু এর দিকে। আমাদের সঙ্গে
2: নমস্কার।
1: নমস্কার।
2: একজন নয় তিনজন বলেছে কিশোর কুমার, আর একজন বলেছে কুমার শানু। এবার কি হতে চলেছে?
1: এবার একটা মজার বিষয় আছে, এই যে কুমার শানু বললো, এটার মধ্যে কিন্তু একটা কিশোর কুমারের টাচ রয়েছে। এমনি এমনি কিন্তু বলেনি বন্ধু,
2: ঠিক ঠিক।
1: তো সেটা সঠিক কি?

0: আমরা বলবো, তবে তার আগে আমরা পরের ক্লু দিয়েই দিই।
1: একদম একদম,
0: পরের ক্লু দিয়ে দাও দেখি।
1: পরের ক্লু হচ্ছে, আমি কোরাস সিঙ্গার হিসেবে শুরু করলেও 1948 এ প্রথম প্লেব্যাকের সুযোগ পাই। আমি কোরাস সিঙ্গার হিসেবে শুরু করলেও 1948 এ প্রথম প্লেব্যাকের সুযোগ পাই। এবার তো বলতেই হবে, এবার আমার মনে হয় যা উত্তর আসবে আমরা সব ধরে নিতে পারি সঠিক উত্তর, নাকি?
0: এবার মোটামুটি লোকজন যারা উত্তর দিচ্ছে তারা এটুকু রিসার্চ তো করেই নিয়েছে।
1: একদম।
0: তো এবার আমরা নিশ্চয়ই আরো ফোন কলে যাব। দেখি ফোন কলের দিকে আরেকবার কান পাতা যাক, কে রয়েছে আমাদের সঙ্গে।
1: নমস্কার।
0: আপনি তো একটা ছোটখাটো রচনা বলে দিলেন বন্ধু, বেশ ভালোই করেছেন, তাতে আমাদের কোনো অসুবিধা নেই, বলতেই পারেন। উত্তর একটা পেয়ে গেছি আমরা, আরো উত্তর পাচ্ছি আমাদের, আমরা দেখতে পাচ্ছি কমেন্ট বক্সে, আমাদের পোস্টারে কমেন্ট বক্সে। লাইভের কথা পিয়াসা বলেছে বটে, এখনো লাইভ যায়নি তাই এখনো অবধি পোস্টারে কমেন্ট বক্স রয়েছে ভরপুর। সেখানে কি কি উত্তর পেয়েছি পিয়াসা আমরা?
1: সেখানে একেবারে লম্বা একটা লিস্ট আমি দেখতে পাচ্ছি। পুষ্পিতা হাজরা, মুনিরা খাতুন, সরস্বতী মজুমদার, সহেলি পাল, অমিতাভ শেঠ সকলেই কিন্তু বলছে কিশোর কুমার। কিন্তু কিন্তু কিন্তু এখানে একটা অন্যরকম উত্তর পাওয়া গেছে, সন্তু বসাক, সে বলছে আর ডি বর্মন।
0: আচ্ছা,
1: আরও আছে অলোকা নাগ, শুভশ্রী, পিউপা ঘোষ, অসীম কুমার মণ্ডল, উত্তম প্রামাণিক, মানসী দাস, সুরজিৎ দেবনাথ, সবাই বলছে কিশোর কুমার। মানে এই যে কিশোর, আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আমাদের কমেন্ট বক্সটা বেশ ইন্টারেস্টিং এবার জমে উঠেছে। এবার সুরজিৎ দেবনাথ বলছে মান্না দে, মানসী দাস বলছে শান। আচ্ছা, মানসী দাস দুবার উত্তর দিয়েছে, তার মানে আমার বিশ্বাস পরের ক্লু শোনার পর তার উত্তর হয়তো শান। ওকে, আর রিমা মুখার্জিও বলছে কিশোর কুমার। তাহলে আমরা কি কি উত্তর পেয়েছি? কিশোর কুমার, কুমার শানু, শান, আরও উত্তর পেয়েছি সেটা হচ্ছে মান্না দে। ওকে, সো এতগুলো উত্তর আমাদের কাছে,
0: দেখি তাহলে এবার যেটা সঠিক কোনটা সেটা বলবোই, কারণ এর পরে ক্লু দেওয়া মানে সেটা কাইন্ড অফ উত্তরই দিয়ে দেওয়া। এবার আমরা যেটা করব, আরো একটা ফোন নেব এই ক্লু এর পরে, লাস্ট ফোন, এই ক্লু এর পরে তো লাস্ট ফোন। দেখি কে রয়েছে আমাদের সঙ্গে।
1: নমস্কার।
0: না, কোন কারণে শোনা, কারণ এই একটা আমাদের কার্ডস রয়েছে, লাস্ট বলার পর কেটে দেয়, এটা একটা অদ্ভুত কার্ডস রয়েছে, মানে এই আমরা অনেকদিন ধরে ফেস করছি। এই যে ফোন লাইনে কিন্তু বন্ধু হয়ে গেছে, শুনবো কে রয়েছে।
1: এবার এটা লাস্ট ফোন। নমস্কার।
2: নমস্কার দাদা ভাই, দিদি ভাই,
1: কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি মারতাম শিবতলাপাড়া বীরভূম থেকে কিশোর কুমার দাস কথা বলছি।
1: আরে বাস, হ্যাঁ উত্তরটা,
2: হ্যাঁ উত্তরটা মোহাম্মদ রফি, আজকে মোহাম্মদ রফির জন্মদিন।
1: ওরে বাবা রে,
0: বোঝো কাণ্ড,
1: এখানে কিরম একটা, আমি মানে আমরা একটা ফার্স্ট আমিকে রাউন্ড রেখেছিলাম, এবং ফার্স্ট আমিকে রাউন্ডে একেবারে দুমতানানা দুমতুনা দুমতানানা চারিদিক থেকে মিউজিক বাজছে, এত উত্তর পেয়ে গেছি
0: আমরা। মেগা সিরিয়ালের মিউজিক, কি কি কি আমরা করে উঠছি একটা উত্তর পাওয়ার পর।
1: এক্স্যাক্টলি।
0: যাই হোক, এবার উত্তর তো বলে দিতে হবে, সময় অনেক পেরিয়ে যাচ্ছে, চলে যাব পরে ক্লু এন্ড দ্য ফাইনাল ক্লু।
1: ফাইনাল ক্লু, আমার জন্ম 1929 সালের বর্তমান ভারতবর্ষের খান্ডোয়াতে।
0: আচ্ছা,
1: এটা হচ্ছে লাস্ট এন্ড ফাইনাল ক্লু।
0: আমি আমি এটা অ্যাড করে দিই, একদম শেষ করে দিই আমি ক্লুটাকে, যেখানে আর কোনো কোনো অদিমত থাকতে পারে না।
1: হ্যাঁ, করে দাও।
0: আমার আসল নাম কি বলতো? আমার আসল নাম আভাস কুমার গঙ্গোপাধ্যায়। এবার আর কে বাদ যায় উত্তর দিতে? দেখি লাস্ট ফোন কল নিয়ে একটা,
1: এইবার একদম
0: একদম জলবত তরলং প্রশ্ন, কে দিচ্ছে উত্তর ফোন লাইনে?
1: নমস্কার।
0: আমরা কি বলবো, আপনি বলে দিলেন যে আর বাড়িয়ে কি হবে, এবার তো বলে দিতেই হবে অবশ্যই কিশোর কুমার, বা যদি বলি আভাস কুমার গঙ্গোপাধ্যায় যে নামেই ডেকে বলি, সেই মানুষটি হচ্ছে আমাদের উত্তর, উত্তরের উপরে মানে প্রশ্নের উপরে তিনিই ছিলেন। তো যারা সঠিক উত্তর দিয়েছে, অনেকে দিয়েছে অনেকে দাওনি, বাট সবার জন্য আর জোরে হাততালি, ওয়েল ডান, ওয়েল ডান। এই তো এবার মজা পেয়েছি,
1: প্রচুর উত্তর
0: পেয়েছি আজকে আমি, কেমনটা প্রচুর মজা পেয়েছি। হ্যাঁ, আমি কের পরে আজকে ভীষণ মজা পেয়েছি,
1: প্রচুর উত্তর পেয়েছি। মানে অন্যান্য দিন যেটা হয় আমরা দেখতে পাই যে ম্যাক্সিমাম ভোট একটা উত্তরের দিকেই এগোচ্ছে, কিন্তু আজকে সেটা হয়নি। আজকে
0: এবার এবার আরেকটা মজার কথা বলি তোমাদেরকে, এই যে লাইভের কথা পিয়াসা বলেছিল ওর কথা কি আমি ফেলতে পারি?
1: না,
0: একদম ফেলতে পারি না। আমরা এসে গেছি অলরেডি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভ এসো, তোমরা সেখানেও আমাদেরকে জয়েন করতে পারো, লাইভটা শেয়ার করতে পারো, যাতে এই সামনাসামনি আড্ডাটা তোমার সঙ্গে হতে পারে এবং শেয়ার করলে বাকিদের সঙ্গেও হতে পারে,
1: এবং তোমরা উত্তরটাও এই লাইভের কমেন্ট বক্সে দিতে পারো
0: সর্বত্র।

0: জন্য জায়গা খোলা, কিন্তু কি কারণে খোলা? প্রশ্নের জন্য। তো চলে যাবো পরের প্রশ্ন, যে প্রশ্নটা আসবে পরের রাউন্ড থেকে, যে রাউন্ডের নাম তোমাদের ভীষণ চেনা ভীষণ জানা, রাউন্ডের নাম চট জলদি চারপাশ। তো চট জলদি কয়েকটা প্রশ্ন এবং চট জলদি তার উত্তর আমরা নেব 0332131342 নম্বরে কিংবা আমাদের কমেন্ট বক্সে। প্রথম প্রশ্ন কি থাকছে?
1: প্রথম প্রশ্ন, ভারতের হয়ে কমনওয়েলথ গেমস এ প্রথম ব্যক্তিগত স্বর্ণপদক কে জিতেছিলেন?
0: এই তো সহজ প্রশ্ন, কারণ সহজ দিয়ে শুরু করতে হয়। কমনওয়েলথ গেমস চলছে আমরা জানি, তো কমনওয়েলথ গেমস নিয়ে প্রশ্ন থাকবে না, তা তো হতেই পারে না। প্রথম প্রশ্ন যেটা প্রিয়াশা রেখেছে, ভারতের হয়ে কমনওয়েলথ গেমসে প্রথম ব্যক্তিগত স্বর্ণপদক কে জিতেছিলেন? উত্তর দেখতে পাচ্ছি, আগের উত্তর রিমা মুখোপাধ্যায়, রিন্টু আমাদের লাইভে বলছেন কিশোর কুমার।
1: না,
0: কিশোর কুমার তো আমরা পেয়ে গেছি, আমরা জেনে গেছি। এইবার কিশোর কুমার নিশ্চয়ই কমনওয়েলথ গেমস খেলেননি। কমনওয়েলথ গেমসে প্রথম ভারতের হয়ে ব্যক্তিগত স্তরে ব্যক্তিগতভাবে স্বর্ণপদক কে জিতেছিলেন? উত্তর দাও। ফোন লাইন কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি ব্লিঙ্ক করছে। শুনবো কে রয়েছে আমাদের সঙ্গে।
1: নমস্কার।
0: দুরকম ব্যাপার হয়, একটা হচ্ছে কিশোর কুমার উত্তর দিতে বন্ধু এসেছিল, কিংবা কিশোর কুমারের কোন প্রিয় গান এই সমস্ত কিছু যারা বলতে এসেছিল, সেই সমস্ত বলতে এসে হঠাৎ করে আমি দিয়েছি প্রশ্নপত্র পাল্টে। এই যে প্রশ্নপত্র পাল্টে গেল,
1: এরকম এক্সামিনার হলে চলবে না।
0: যারা কিশোর কুমারের নাম নিয়ে এসে ফিরে যাচ্ছ বা কিশোর কুমারকে নিয়ে স্মৃতিচারণ, কিশোর কুমারের প্রিয় গান এসব বলতে এসে ফিরে যাচ্ছ, তাদের আমি ফেরাবো না। তাদের জন্য থাকবে একটা ফাটাফাটি সুন্দর মজার হাসির আড্ডার গান। কি গান, এনজয় করো কিশোর কুমারের কণ্ঠে। নাম না হয় নাইবা বললাম, ফিরছি এক্ষুনি অর্ণব আর প্রিয়াশা তোমাদের সঙ্গে রয়েছি মগজ মিটার নিয়ে।
2: সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, সিং নেই তবু নাম তার সিংহ।

0: মগজ মিটার। ফিরে এলাম তোমাদের সঙ্গে আড্ডায়, এবং নাকমলা কানমলা কিচ্ছু তোমায় খেতে হবে না, কোনো চিন্তা নেই।
1: তোমরা উত্তর ভুল দিলে আমরা একদম কিছু বলবো না,
0: কোনো নাকমলা কানমলার কোনো সিনই নেই বস। যেটা হবে সেটা হচ্ছে চট জলদি চারপাশের প্রথম প্রশ্ন ছুড়ে দিয়ে গেছিলাম, সেই প্রশ্নের উত্তর দিতে হবে। 03221313342 ইজ দ্য নাম্বার, ঝটপট করে উত্তর দাও, এবং বলতে বলতে ফোন লাইন করছে ব্লিঙ্ক। দেখি কে রয়েছে পারে, কে রয়েছে আমাদের সঙ্গে।
1: নমস্কার,
0: হ্যালো বন্ধু, বলো, শুনতে পাচ্ছি? মানে এরকম মজার বিষয় ভেবে দেখো, সেটা হচ্ছে বলেছি ভারতের হয়ে কমনওয়েলথে ব্যক্তিগত স্তরে প্রথম স্বর্ণপদক কে জিতেছেন? উত্তর হচ্ছে রোহিত শর্মা। ও মাই গড, আরেকটু ভেবে তো বলা যেতে পারে। যেমন দেখতে পাচ্ছি আমাদের লাইভে অনেক উত্তর এসছে, কুণাল চৌধুরী, প্রশান্ত ধক, পিউপা ঘোষ, সুমিতা রায়, বাবাই চক্রবর্তী, বিষ্ণুপ্রিয়া দাস। বিষ্ণুপ্রিয়া দাস বলছে মালসওয়ারী কানাম। আচ্ছা, মিলখা সিং বলছে বাকিরা সবাই, প্রবাল মহাপাত্র এবং মুনিরা খাতুন, এদের নাম বাদ গিয়েছিল, এরা প্রত্যেকে বলছে মিলখা সিং।
1: বেশ বেশ বেশ।
0: তো এবং আমাদের পোস্টার, সেই কমেন্ট বক্সে এসে উত্তর, সেটাও ঝট করে একবার চোখ রাখবো। পোস্টারে দেখতে পাচ্ছি অনেকগুলো উত্তর, তবে তার আগে ফোন লাইনটা একবার দেখে নেবো। ফোন লাইনে একটা উত্তর নিই, চলো। কে রয়েছে আমাদের সঙ্গে, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, না এই যে বৃষ্টি বৃষ্টি বলছিলাম, বৃষ্টিতেই দিয়েছে তারটা কেটে, বৃষ্টিতেই দিয়েছে নেটওয়ার্কটা কেটে, বুঝতে পারছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমরা কমেন্ট করতে পারো যদি ফোনে কোনোভাবে নেটওয়ার্কে গন্ডগোল হয়, কিন্তু আমরা বারবার ট্রাই করতে থাকবো, যেমন আরও একবার ট্রাই করবো ফোন লাইনে কে আছে সেটা চেষ্টা করার, আমাদের সঙ্গে নেওয়ার। দেখি কে রয়েছে আমাদের সঙ্গে।
1: নমস্কার,
2: নমস্কার,
0: নমস্কার,
1: কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: বহরমপুর কাশিম বাজার পালপা থেকে মনোজ বলছি।
1: হ্যাঁ, উত্তরটা
2: সত্যজিৎ রায়।
0: উত্তরটা সত্যজিৎ রায়। অসাধারণ,
1: এরকম ভাবে উল্টো দিক থেকে আমরা যে উত্তর গুলো পাচ্ছি, আমরা এত ভাবে প্রশ্নটা করিনি।
0: এবং দেখতে পাচ্ছি অরিন্দম মন্ডল বলছে গলবীর সিং। আচ্ছা, আর কুণাল চৌধুরী তার ভালো লাগার কথা জানিয়েছে, থ্যাংক ইউ কুণাল। কুণাল বলছে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে,
1: অনেকদিন পর মানে আমার অনুষ্ঠানে আমি দেখছি অনেকদিন পর।
0: আমি তো দেখি কুণালকে, না না কুণাল তুমি রেগুলার থাকো, আমি তোমার ক্রেডিট দিচ্ছি। আচ্ছা, আমরা উত্তরে আসি, অনেকগুলো উত্তর নিয়েছি। এবার উত্তরে আসার আগে একবার কমেন্ট বক্সে চোখ রাখবো পোস্টারে, যেখানে দেখতে পাচ্ছি শতদল সামন্ত বলছে মিলখা সিং, এছাড়া দেখতে পাচ্ছি গুলবীর সিং বলছে অরিন্দম মন্ডল। উত্তর এসছে, উত্তর এসছে, মিলখা সিং বলছে শুভশ্রী, এবং অসীম কুমার মন্ডল বলছেন মিলখা সিং। সো এবার বলে দেওয়া পালা মিলখা সিং সঠিক উত্তর কিনা। সঠিক উত্তর কি প্রিয় আশা বলো তো? আবার একবার কমনওয়েলথ গেমস এর প্রশ্ন করি,
1: গেমস থেকে বেরোতে পারছে না ছেলেটা আজকে।
0: হ্যাঁ, কমনওয়েলথ গেমস এর পুরনো নাম, পূর্ব নাম কি ছিল বলো দেখি? কমনওয়েলথ গেমস এর পুরনো নাম, আগের নাম কি ছিল?
2: আচ্ছা,
0: উত্তর পেলাম মীরাবাই চানু। আমি কি প্রশ্নটা মানে যেটা করেছি ওটা বুঝতে পারেননি আপনি, বা মিস করে গেছেন? প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছেন, তাও কি প্রথমবার তিনি ছিলেন? ঠিক আছে, আমি একবার রিপিট করে দিই, কোনো ব্যাপার না। প্রশ্নটা হচ্ছে কমনওয়েলথ গেমস এর পূর্ব নাম মানে আগের নাম কি ছিল? উত্তর দাও 03-221-313-342 নম্বরে। কে রয়েছে আমাদের সঙ্গে শুনি একবার।
1: নমস্কার,

0: তোমরা লাইভে উত্তর দিতে পারো, তোমরা উত্তর দিতে পারো আমাদের পোস্টারে কমেন্ট বক্সে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের লাইভের কমেন্ট বক্সে। ফোন লাইন আবারও ব্লিঙ্ক করছে প্রিয়াশা, দেখি কে রয়েছে আমাদের সঙ্গে।
1: নমস্কার।
0: তোমরা উত্তর দাও, যদি সময় লাগে বলো, সময় দেবো, যেমন এখন আরেকবার সময় দিচ্ছি, তবে এই সময়টা দিচ্ছি এমনি নয়, উত্তর দেওয়ার জন্য। তো গানটা দেবো, একটা সুন্দর গান শোনাবো, সেই গানটা থেকে ফিরে এসে কিন্তু মিসড কল নয়, দিতে হবে কল এবং কল করে দিতে হবে উত্তর। কিন্তু যদিও গানটা থাকছে মিস কল, এটার দ্বারা অনুপ্রাণিত হয়ে না কিন্তু। ফিরছি এক্ষুনি মগজ মিটার নিয়ে, তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব এন্ড প্রিয়াশা, কোথাও যেও না, স্টে টিউনড।

0: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
1: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
0: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
2: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে।
3: কিংবা যদি তোমার হাতের কাজ হয়

0: হ্যালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুবমানি 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
1: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি দুটো ক্ষেত্রেই যুববানি কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
2: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
3: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
1: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56। আর তারপর এই কন্টেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলে এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
4: #YV56।
5: মগজ মিটার
3: ফিরে এলাম আবারও আড্ডায়, এবং একটা ফাটাফাটি গান শোনার পর যে বিষয়টা শুনলাম সেটা আরও বেশি ফাটাফাটি। তার কারণ তোমরা জানো যুববাণীর জন্মদিন আসছে, যেটার জন্য আমরা এক্সাইটেড থাকি, তোমরা এক্সাইটেড থাকো। আর এবার ইটস টাইম ফর দ্য 56th টাইম। তো এই 56তম জন্মদিনে একটা স্পেশাল কন্টেস্ট রয়েছে তোমাদের জন্য। তোমরা প্রোমোটায় সবটা শুনেছো, আমি একবার ছোট্ট করে রিপিট করি। এবার ওই যে এই যে হট সিটের কথা বলছিলাম, এই হট সিটটা ছুঁয়ে দেখার একটা সুযোগ থাকছে তোমাদের কাছে। তোমরা একটা ভিডিও পোস্ট করবে তোমাদের নিজেদের ফেসবুক পেজ বা প্রোফাইলে, যেখানে আমাদের মতো অনুষ্ঠান করছো, এরকম অনুষ্ঠান করার মতো একটা ভিডিও করছো, নিজেদের নাম বলে অনুষ্ঠান করবে, অন্য কিছু নাম বলবে না, এবং একটা ছোট্ট ভিডিও করবে 2 মিনিটের নিজের ফোনে, ফ্রন্ট ক্যামেরা হোক ব্যাক ক্যামেরা হোক, এবং সেটা পোস্ট করবে তোমার পেজ থেকে বা প্রোফাইল থেকে। আর লিখবে #YV56, সঙ্গে মেনশন বা ট্যাগ করবে আমাদের পেজ যেখানে এটা দেখছো, যুববাণী কলকাতাকে। সো এবার ব্যাক করি মগজ মিটারে। তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব আর প্রিয়াশা। আর তোমরা অনেকে আমাদেরকে অনেক ভালো লাগার কথা এতক্ষণ জানালে যে তোমাদের খুব ভালো লাগে শো,
6: আমাদেরও ভালো লাগে,
3: থ্যাংক ইউ সো মাচ। এবার যেটা ভালো লাগে সেটা হচ্ছে কি সঠিক উত্তর পেতেও। প্রশ্নটা কি ছিল, প্রশ্নটা মনে করাই, কমনওয়েলথ গেমসের পূর্ব নাম কি ছিল? তোমাদের নাম অলরেডি বলেছি লাইভে, যারা লাইভে উত্তর দিয়েছো, এছাড়া আমাদের পোস্টার কমেন্ট বক্সে অনেকে উত্তর দিচ্ছ এবং ফোন লাইনেও দিচ্ছ।
6: একদম ফোন লাইন অলরেডি ব্লিঙ্ক করছে, দেখি কে রয়েছে সঙ্গে। নমস্কার,
3: উত্তর পেয়েছি এবং বাকিরা উত্তর দিচ্ছ যে ব্রিটিশ এম্পায়ার গেমস, সেটা সঠিক কিনা সেটা আমরা বলবো,
6: নিশ্চয়ই বলবো। তার আগে আরেকটা
3: ফোন কল নিতেই হবে, দেখি কে রয়েছে আমাদের সঙ্গে।
6: নমস্কার,
7: আপনার
3: এই সৌজন্যে গুগল হলে কি করে হবে বলুন তো? গুগল মানে গুগল বলুন, আপনার ব্রাউজার বলুন, সবকিছু তো তারা বলে দিতেই পারে, কিন্তু এটা মগজ মিটার, এটা মগজ আসছে লড়াই। একটু চেষ্টা হোক, চেষ্টা হোক, তাহলে উত্তর দিতে ভালো লাগবে।
6: একটু মনে করে একটু ঘেটে ঘুটে তো উত্তর দেওয়া যায়।
3: অরিন্দম মণ্ডল, শুভশ্রী বলছে ব্রিটিশ এম্পায়ার গেমস, ও অরুণিমা বলছে ব্রিটিশ এম্পায়ার গেমস, থ্যাংক ইউ সো মাচ উত্তর দেওয়ার জন্য, এবং থ্যাংক ইউ সো মাচ বাকি কথাগুলো বলার জন্য। শ্রিয়া বলছে উদ্যোগটা খুবই সুন্দর, বয়স পেরিয়ে গেছে, ঠিক আছে কি করা যাবে। এবং সুমিতা রায় বলছে আসলে তোমাদের বলার ধরনটাই অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ সুমিতা, তোমাদের ভালো লাগলে সেটা আমাদের প্রাপ্তি। আর এবার উত্তর দেওয়াটা আমাদের উচিত, কারণ উত্তর অনেকগুলো প্রাপ্তি হয়েছে আমাদের,
6: অনেক উত্তর প্রাপ্তি হয়েছে।
3: সঠিক উত্তর কি বলতো প্রিয়াশা?
6: সঠিক উত্তর ব্রিটিশ এম্পায়ার গেমস।
3: এবং এই যে ব্রিটিশ এম্পায়ার গেমস, এটা কিন্তু অনেকদিন নামটা ছিল, 1954 সাল পর্যন্ত এই নামটাই ছিল, তারপর হয়েছে কমনওয়েলথ গেমস। সো যারা দিয়েছো ব্রিটিশ এম্পায়ার গেমস এটাই উত্তর, তাদের জন্য একটা জোরে জোরে জোরে হাততালি, ওয়েল ডান।
6: ওকে,
3: এবার আমরা চলে যাব একেবারে শেষ প্রশ্নে, চটজলদি চারপাশের একেবারে শেষ প্রশ্ন এই রাউন্ডের, যেটা তোমাদের বলতে হবে সেটা হচ্ছে গিয়ে এশিয়ার সবচেয়ে পুরনো ফুটবল লীগ সেটি কোনটি, এবং যদি এটা বলতে পারো যে সেটা কত সালে শুরু হয়েছিল,
6: ওটা অ্যাডিশনাল,
3: তাহলে ওটা অ্যাডিশনাল বোনাস উত্তর হবে।
6: আমরা এক নাম্বার এক্সট্রা দেব না, কিন্তু আমরা অ্যাডিশনাল উত্তরটা চাইবো, যেটা আমরা দেব।
3: প্রশ্ন আরেকবার মনে করাই, এশিয়ার সবচেয়ে পুরনো ফুটবল লীগ তার নাম কি এবং সেটি কত সালে শুরু হয়েছিল? এবং দেখতে পাচ্ছি ফোন লাইন অলরেডি ব্লিঙ্ক করছে, শুনবো কে রয়েছে আমাদের সঙ্গে। কে বলছো, কোথা থেকে বলছো? উত্তরটা হচ্ছে ডুরান্ট কাপ। আচ্ছা বেশ, ওকে উত্তর পেলাম, উত্তর পেলাম।
6: এবার উত্তর দিলেও সেটা আমরা বুঝতে পারলাম না,
3: নাম না শুনলে বড় মুশকিল জানো তো, মানে কে উত্তর

0: যদি বুঝতে না পারি তাহলে কি করে চলবে বলো তো?
1: একদম একদম। বলতে বলতে আরো একজন উত্তর নিয়ে দেখি। নমস্কার।
2: নমস্কার।
1: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
0: এটার জন্য আকণ্ঠ ভালোবাসা
1: জানালাম।
0: উত্তরটা পাওয়া হলো না, উত্তরটা দিতে হবে। উত্তর দেখতে পাচ্ছি CFL বলছে আমাদের লাইভে, মনিরা খাতুন, অমিতাভ সেন বলছে ডুরান্ট কাপ 1890 থেকে স্টার্ট হয়েছিল, ডুরান্ট কাপ শুভশ্রী বলছে 1888 থেকে শুরু হয়েছিল। আচ্ছা, কলকাতা ফুটবল লীগ বলছে হাসি দত্ত। ওকে হাসি, শুনতে থাকো এবং বাঁচিয়ে রেখো তোমার মনের এবং মুখের হাসি, নিশ্চয়ই তোমার মুখে হাসি ফুটবে উত্তর পেলে। এটা একটা ক্লু দিলাম তোমাকে। মৈত্রী মাইতি জয়শ্রী বলছে কলকাতা ফুটবল লীগ CFL এবং এশিয়া, এছাড়া দেখতে পাচ্ছি এশিয়ান ফুটবল কনফেডারেশন, আচ্ছা এটা তো কোনো লীগ নয়, পিউপা। কুণাল ঘোষ বলছে ডুরান্ট কাপ, রুমকি মুখার্জি বলছে ক্যালকাটা ফুটবল লীগ। এবং আমাদের ফোন লাইনে আরও এক বন্ধু, লাস্ট ফোন কল এই প্রশ্নের জন্য, দেখবো কে রয়েছে আমাদের সঙ্গে।
1: নমস্কার।
0: ঠিক আছে, অনেক উত্তর পেয়েছি।
1: এইটা না প্রত্যেকটা প্রশ্ন করছি আর এরকম ভাবে আমরা মানে
0: আমরা
1: সারপ্রাইজড হয়ে গেছি
0: ক্ষেত্রে।
1: হ্যাঁ, এত উত্তর
0: তো ঠিক আছে, উত্তর যখন পেলাম এবার তো সঠিক উত্তরটা বলতে হবে। সঠিক উত্তরটা বলেই দেবো, তবে এখানে না একটা খুব মজার জিনিস ঘটেছে, একটা ছোট্ট গুগলির মতো কাজ করেছে এই প্রশ্নটা। আমি প্রশ্নটা করেছি এশিয়ার সবচেয়ে পুরনো ফুটবল লীগ কোনটি, আমি কিন্তু বলিনি এশিয়ার সবচেয়ে পুরনো ফুটবল ট্রফি বা ফুটবল কাপ বা যদি বলি ফুটবল চ্যাম্পিয়নশিপ কোনটি। এইবার আমরা অনেকেই জানি যে লীগ ফরম্যাট এবং কাপ ফরম্যাটের মধ্যে একটা কিন্তু ডিফারেন্স আছে। আমি বলেছি লীগ, অ্যান্ড দিস ওয়াজ দ্য ক্লু। সঠিক উত্তর কিন্তু ডুরান্ট কাপ, সেই কারণে হলো না, ডুরান্ট কাপ হয়তো একটু আগে থেকে, কিন্তু CFL অর্থাৎ ক্যালকাটা ফুটবল লীগ, আমাদের বাংলার কলকাতার ময়দানে ফুটবল, ক্যালকাটা ফুটবল লীগ যা এখনো চলছে, সেটি কিন্তু সঠিক উত্তর,
1: এবং যার শুরুটা হয়েছিল 1898 তে।
0: একদমই তাই, সঠিক উত্তর যারা দিয়েছো তাদের জন্য একটা জোরে হাততালি, ওয়েল ডান, ভেরি গুড। আর এবার যেমনটা বললাম যে এবার আমাদের চলে যাওয়ার পালা পরের রাউন্ডে, কারণ ওই যে বললাম এই রাউন্ডের শেষ প্রশ্ন তোমাদের করে দিয়েছি। এবং প্রিয়াসা একটা খুব ইম্পর্টেন্ট কথা বললো একটু আগে, যে এমন এমন উত্তর পাচ্ছি যেটা থেকে আমরা ভেবা চাকা খেয়ে যাচ্ছি
1: সত্যি।
0: সো ইটস টাইম ফর ইউ, কি বলো তো, ভেবা চাকা খাওয়ার, কারণ পরের রাউন্ডের নাম ভেবা চাকা। এই রাউন্ডে তোমরা জানো, তোমরা রেগুলার লিসনার, তোমরা রেগুলার পার্টিসিপেট করো, কি থাকে ভেবা চাকায়? ভেবা চাকা না খাওয়ার মতন কতগুলো গুগলি বা ধাঁধা থাকে।
1: এক্স্যাক্টলি, যেগুলো শুনে তোমরা ভেবা চাকা খেয়ে আমাদের উত্তর দাও।
0: আমার ভেবা চাকা খেয়ে খাবে না বলছি না, ভেবা চাকা না খাওয়ার মতই থাকবে, নো চিন্তা, নো টেনশন।
1: অর্ণবের কথা বিশ্বাস করবে না, একদম না।
0: বেশ, বিশ্বাস করবে কিনা সেটা তোমার দেখার পালা, দেখো তো বিশ্বাস করো কিনা। প্রথম প্রশ্ন শুনে,
1: ঠিক ঠিক,
0: প্রথম প্রশ্ন হচ্ছে আমার কোনো গলা নেই, এই আমার কথা বলছি না কিন্তু, আমি যার কথা বলছি তার নেই, আমার কোনো গলা নেই তবু আমি কথা বলি আর গান শোনাই, আমার কোনো ডানা নেই তবু আমি তরঙ্গের মতো সারা বিশ্বে ঘুরে বেড়াই, বলতে হবে আমি কে। এই আমি কে রাউন্ডটা কিন্তু ফিরে আসে, কিন্তু এই প্রশ্নের শেষে থাকছে আমি কে। রিপিট করি একবার আমরা,
1: গেস, হ্যাঁ রিপিট করি, আমার কোনো গলা নেই তবু আমি কথা বলি আর গান শোনাই, আমার কোনো ডানা নেই তবু আমি তরঙ্গের মতো সারা বিশ্ব ঘুরে বেড়াই, আমি কে? এই যে আমি, এটা হচ্ছে আমি বা আমার, এটা হচ্ছে কোড আনকোড আমি বা আমার, মানে আমরা যার কথা বলছি তার, আমাদের দুজনের নয় কিন্তু, বা তোমাদেরও নয় ডেফিনেটলি।
0: তো সেটা উত্তর দাও,
1: উত্তর উত্তর একদম ঝড়ের গতিতে আসতে শুরু করেছে, জাস্ট প্রশ্নটা রেখেছি আর উত্তর আসছে শুরু।
0: একদম উত্তর আসছে, শুভশ্রী বলছে রেডিও, এনাক্ষী দাস বলছে রেডিও, সবাই প্রাণ ভরে উত্তর দিচ্ছে রেডিও প্রোগ্রাম শুনতে শুনতে,
1: রেডিও।
0: এবং আমরা আমাদের পোস্টারে কমেন্ট বক্সেও কিন্তু উত্তর নেব, এবং অবশ্যই আমাদের ফোন লাইনে উত্তর নেব। ফোন নাম্বারটা ওয়ান সেকেন্ড রিপিট করি, 03221313342। ফোন লাইনে একবার ঝট করে কান রাখবো, দেখবো কে রয়েছে আমাদের সঙ্গে।
1: নমস্কার।
3: নমস্কার।
1: হ্যাঁ
0: নমস্কার,
3: আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
1: বলো সায়ন,
0: বলো।
3: উত্তরটা হবে রেডিও, আর অনেক দিন পর প্রিয়াসের দিকে পেয়ে খুব ভালো লাগছে।
1: হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, তুমি ভালো আছো তো?
3: খুব ভালো আছি
1: একদম একদম বেশ
0: থ্যাঙ্ক ইউ সো মাচ শুনতে থাকো সায়ন শুধুমাত্র রেডিও বলেনি উত্তর দিয়েছে এবং ভালোভাবে কথা জানিয়েছে থ্যাঙ্ক ইউ সো মাচ সুমিতা রায় বলছে রেডিও প্রবাল মহাপাত্র বলছে রেডিও মুনিরা খাতুন বলছে রেডিও মোহিত

0: আমি তো জয়শ্রী বলছি আকাশবাণী, সুমিতা রায় বলছে রেডিও, কুণাল সরকার বলছে রেডিও, অরিন্দম মন্ডল এবং হাসি দত্ত বলছে রেডিও।
1: হাসি দত্ত বলছে অবভিয়াসলি রেডিও হবে না, মানে হতেই হবে,
0: হতেই হবে। এবং রেডিওর এপারে বসে আমরা কি করে বলি যে এটা হবে না? সঠিক উত্তর তো এটাই, যার কোনো গলা নেই, যে কথা বলে, গান শোনায়, যার কোনো ডানা নেই, কিন্তু তবুও তরঙ্গের মতো সারা বিশ্বে ভেসে বেড়ায় এবং পৌঁছে যায় তোমার কান থেকে সরাসরি তোমার মনে। উত্তর অবশ্যই রেডিও। যারা দিলে সঠিক উত্তর তাদের সবার জন্য একটা জোরে হাততালি। Well done.
1: And point to be noted, এই প্রশ্নে আমরা একটাই উত্তর পেয়েছি,
0: একজন বলেছেন আকাশবাণী, এবং সেটা আমি রেডিও শোতে কাউন্ট করছি। আকাশবাণী তো বটেই, তোমার বন্ধু আকাশবাণী তো নিশ্চয়ই, এটা তো রেডিওরই পার্ট। এবং দেখতে পাচ্ছি প্রার্থনা দাস এখন উত্তর দিচ্ছে, রুমকি বলছে মন। আবারও একটু ওড়ার কথা বলবো, ওড়ার কথা বলি, সেটা হচ্ছে চোখ নেই তবু কাঁধে, ডানা মেলে ডানা নেই তবু ওড়ে, মাফ কিয়া যায়, সেটা হচ্ছে গিয়ে ডানা মেলাটা আমি ছাড়তে পারছি না। চোখ নেই তবু কাঁধে, ডানা নেই তবু ওড়ে, বলো তো কি? বলো দেখি,
1: বলো বলো।
0: এখানে ইম্পর্টেন্ট কয়েকটা জায়গা আছে, এক হচ্ছে কাঁধে, দুই হচ্ছে ওড়ে। তো উত্তর দাও, উত্তর দেবে কোথায়? 03221313342 নম্বরে, কিংবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আমাদের লাইভে, কিংবা আমাদের পোস্টারে কমেন্ট বক্সে।
1: একদম একদম, প্রচুর জায়গা আছে উত্তর দেওয়ার, উত্তর দাও। মানে অন্য এরকম ভাবে বললো একটা অসাধারণ প্রশ্ন, বাহ বাহ, প্রশ্ন আস্তে আস্তে আমরা উত্তর পেয়ে গেছি।
0: হ্যাঁ, না না, উত্তর নেই, আজকে সব উত্তর পড়বো, তবে তার আগে আরেকটু সময় দেব তোমাদেরকে,
1: একটু ভাবো।
0: হ্যাঁ ভাববো, আমরা ভাববো, তোমরা ভাবো, উত্তর দাও, আমরা উত্তর নেব। ফোনের এপারে রয়েছি, রেডিওর এপারে রয়েছি, অর্ণব এন্ড প্রিয়াশা মগজ মিটার নিয়ে কোথাও যেও না, আর ফিরছি এক্ষুনি, কোথাও যাচ্ছি না, নারে না, শুনছি অরিজিৎ সিং এর কণ্ঠে।

0: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
1: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
0: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
2: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে,
3: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্ম।

0: যুবমানি 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক, আর করে দাও পোস্ট।
1: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
2: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
3: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
1: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56। আর তারপর এই কন্টেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলের এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
4: #YV56।
5: মগজ মিটার
3: ফিরে এলাম আবারও আড্ডায়। মগজ মিটার নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব অ্যান্ড প্রিয়াশা। আর যেমনটা তোমরা জানো যে একটা প্রশ্ন ছুড়ে দিয়ে গেছিলাম, একটা ধাঁধা ভেবাচাকা রাউন্ডের সেকেন্ড এবং শেষ ধাঁধা, আরো একটা ওড়ার পালা বলেছিলাম, চোখ নেই তবু কাঁদে, ডানা নেই তবু ওড়ে, বলতে হবে। এবার
6: তোমরা উড়ে উড়ে আমাদেরকে কি
3: উত্তরে অনেক দেখতে পাচ্ছি। শ্রীধর দাস, প্রার্থনা দাস, সাবা শারমিন, বিষ্ণুপদ দাস, মানসীষ দাস সেন, সুমিতা রায়, মাইতি জয়শ্রী, প্রত্যেকে বলছে মেঘ, এবং থ্যাংক ইউ সো মাচ। আর একটা প্রশংসা পেলাম, রিয়া হালদার বলছে তোমাদের জুটিটা সুন্দর,
6: থ্যাংক ইউ সো মাচ।
3: এবং ফোন লাইন করছে ব্লিঙ্ক, খুব ঝটপট নেবো উত্তর, সময় একদম কম। কে রয়েছে আমাদের সঙ্গে?
6: নমস্কার।
7: হ্যালো,
6: হ্যাঁ, কে বলছো, কোথা থেকে বলছো?
3: অনেকগুলো উত্তর পেয়েছি, অনেকগুলো কমেন্ট পেয়েছি, উত্তর একটাই
6: পেয়েছি, ঠিক।
3: তো এটা কি সঠিক উত্তর প্রিয়াশা?
6: অবশ্যই এটা সঠিক উত্তর।
3: তো যারা দিলে সঠিক উত্তর,
6: মেঘ
3: মেঘ, তাদের জন্য একটা জোরে হাততালি, ওয়েল ডান। আর এবার খুব সময় যেহেতু ক্রাঞ্চ আমাদের হাতে, চলে যাবো পরের রাউন্ড এবং ওয়ান অফ দ্য মোস্ট অ্যাওয়েটেড রাউন্ড, অডিও রাউন্ড।
6: অডিও রাউন্ড
3: ভীষণ ইজি। অডিও রাউন্ডের স্ট্রাকচার তোমরা জানো, কয়েকটা ক্লিপিংস শোনাবো এবং তারপর থাকবে কয়েকটা প্রশ্ন, ঝটপট করে শোনো প্রথম ক্লিপিংসটা, তারপর আসছি প্রশ্ন নিয়ে।

0: আমি একটু আগে পিয়াসাকে বলছিলাম এই গানটা বোধহয় আজকে আমার জন্য গান, আজকে আমার ঠিক সকাল থেকে শরীরটা এরকমই,
1: এবং চোখে আলো লাগছিল না,
0: চোখে আলো লাগার পর একটু অস্বস্তি লাগছিল এবং এই জ্বরের বিষয়গুলো যা যা বললো গানে সবটা ঠিক আছে, কিন্তু যেটা প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে কার কণ্ঠ শুনলে, ভীষণ ইজি, ভীষণ চেনা কণ্ঠস্বর, কার কণ্ঠে গানটা শুনলে শরীর ভালো নেই, উত্তর দাও
1: ফোন লাইনে, ফোন লাইনে, হ্যাঁ
0: ফোন লাইন লিংক করছে, কে রয়েছে আমাদের সঙ্গে?
1: নমস্কার।
0: না এই তো ওই যে বললাম নতুন প্রশ্ন কিছু আসলেই না,
1: প্রথম ফোন কলে, হ্যাঁ মানে প্রথম ফোন কলে বন্ধু আগের প্রশ্নের উত্তর দিতে আসে, তারপর আমরা পরের প্রশ্ন করে দিই।
0: তবে লাইভ এক্ষেত্রে এগিয়ে রয়েছে দুগোলে, লাইভে দেখতে পাচ্ছি দুটো কমেন্ট, মুনিরা খাতুন এবং জয়ত্রী, জয়শ্রী মাইতি বলছে অনুপম রায়, এবং
1: লাস্ট কমেন্ট
0: রুমকি মুখোপাধ্যায়, ইনাক্ষী দাস বলছে অনুপম রায়, আরো কমেন্ট আসছে বাবাই চক্রবর্তী বলছে অনুপম রায়, অমিতাভ শেঠ বলছে অনুপম রায়, শুভশ্রী বলছে অনুপম রায়, সবাই কমেন্ট করতে থাকো এবং ফোন লাইনে তো চোখ রাখতে হবে, ফোন লাইনে দেখবো কে রয়েছে আমাদের সঙ্গে, কে রয়েছে আমাদের সঙ্গে?
1: নমস্কার।
2: নমস্কার,
1: হ্যাঁ কে বলছো, কোথা থেকে বলছো?
2: আমি বাঁকুড়া জেলার কামারপুকুর থেকে বলছি, উত্তরটা হবে অরিজিৎ সিং।
0: তোমার নামটা? বন্ধু নিজের নামটা বললো না, বন্ধু বোধহয় টিউশন ব্যাচ বা স্কুল কেটে অনুষ্ঠান শুনছে, ঠিক আছে হতেই পারে,
1: ঠিক আছে শোনো, ভালো ভালো
0: ক্লাস টাস করো, হ্যাঁ বাবা
1: বাবা,
0: না না করতে তো হবে মা,
1: তুমিও তো করতে না বলো,
0: ঠিক আছে না না এই এই ব্যাচ এসব বলতে আছি, আচ্ছা উত্তর আসছে দেখতে পাচ্ছি, শ্রীধর দাস, সোহেল রানা, প্রবাল মহাপাত্র, সুমিতা রায়, অরিন্দম মণ্ডল এবং রিমো মুখোপাধ্যায়, রিটু বলছে অনুপম রায়, সো উত্তর অনেকগুলো পেয়েছি, এবার তোমাদের রায় শুনে নিয়েছি, প্রার্থনা দাস বলছে অনুপম রায়, তোমাদের রায় শুনে নিয়েছি এবং আমাদের রায় কি, এটা কি সঠিক উত্তর প্রিয়াশা?
1: আমাদের রায়,
0: আমাদের
1: রায় হচ্ছে অনুপম রায়,
0: একেবারে সঠিক উত্তর অনুপম রায়, আর জোরে হাততালি।

ওয়েল ডান, ওয়েল ডান। আর এবার চলে যাব আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্ন আরও একটা ইজি প্রশ্ন, সে প্রশ্নটা তোমাদের আগে শুনিয়ে নিই, খুব ইন্টারেস্টিং একটা টিউন শোনাবো, আগে শোনো তারপর করছি প্রশ্ন।

0: ট্রেনটা
1: না আমরা গানটার নাম তো জানতে চাইবো না, যেটা কি গানের টিউন শুনলো বন্ধুরা
0: চাইবো না,
1: না
0: কঠিন করবে
1: একটু এটা বলতে হবে যে আমরা কোন সিনেমার গান শুনলাম, মানে কোন সিনেমার গানের টিউন শুনলাম।
2: হ্যাঁ তাহলে আমি বলেই দিই, এটা গান কম সতর্কবাণী, মানে সতর্কতা বেশি। আচ্ছা সেটা যদিও প্রশ্ন নয়, গানের নাম বলতে হবে, সিনেমার নাম। প্রিয়া আশা করেছে প্রশ্ন, মানে টিউনটা শুনতে শুনতে উত্তর দাও। দেখি ফোন লাইনে কে রয়েছে আমাদের সঙ্গে, কে বলছো, কোথা থেকে বলছো?
1: নমস্কার,
3: আমি বরগাছা থেকে প্রশান্ত ধর বলছি। শাহজাহান এজেন্সি ছবির গান হবে।
0: আচ্ছা বেশ, ওকে শুনতে থাকুন। ইন্টারেস্টিং ইন্টারেস্টিং।
1: আচ্ছা ওখানে লাইভে আমাদের শুভশ্রী কমেন্ট করেছে সিনেমার নাম সোয়েটার, বাবাই চক্রবর্তী লিখেছে প্রেমে পড়া বারণ। হ্যাঁ ঠিক কথা, প্রেমে পড়া সত্যিই বারণ, আমাদের অনেকেরই বারণ,
0: তাই
1: বা হয়তো বারণ নয়, যাই হোক
0: না সেসব তোমার নিজস্ব বিষয়, আমি তার মধ্যে ইন্টারফেয়ার করছি না।
1: না না আমার না, আমি এটা আমাদের বললাম।
0: আচ্ছা আচ্ছা, আমাদের শুভশ্রী বলেছে সোয়েটার, অনেক কি বলছে সোয়েটার, বাবাই চক্রবর্তী বলছে সোয়েটার, সুমিতা রায় বলছে প্রেমে পড়া বারণ, আমরা জানি সেটা বুঝে গেছি। আচ্ছা বেশ, উত্তর এবার বলে দিই আমরা। সুমিতা রায়, মাইতি জয়শ্রী বলছে সোয়েটার, সঠিক উত্তর। এই যে এত সুন্দর গানটা শুনলে তোমরা ধরতে পারলে না অনেকে, কি করে হয় বলো তো? অনেকে অবশ্য ঠিক বলেছো, যারা ঠিক বলেছো বা যারা একটু জন্য মিস করেছো,
1: সবাই ঠিক বলেছো,
0: তাদের জন্য বলি সঠিক উত্তর সোয়েটার, একটা জোরে হাততালি সবার জন্য, ওয়েল ডান। আর এবার র‍্যাপ আপ করার পালা, তবে র‍্যাপ আপ করার আগে যেটা থাকে সেটা হচ্ছে আরো একটা গান তো নিশ্চয়ই থাকবে, গানের আগে একটা ছোট্ট প্রশ্ন, একদম এটা একদম মানে র‍্যাপিড ফায়ারের মতো হবে, ঠিক আছে? এই একটা সুন্দর গানের অংশ শোনাবো, শুনে বলতে হবে যে কোন বাংলা গান রয়েছে এই একই সুরে, ঝট করে শোনো একটা হিন্দি গানের ছোট্ট অংশ।

0: আরো শোনাতে হবে নাকি? আর মনে হয় শোনাতে হবে না, বলতে হবে একই সুরে কোন বাংলা গান রয়েছে, খুব পরিচিত গান। উত্তর দাও ফোন লাইনে, বললাম যে র‍্যাপিড ফায়ার, ঝটপট দাও।
1: বলতে বলতে বলতে বলতে
0: ফোন লাইনে কে রয়েছে আগে দেখি।
1: নমস্কার, কে বলছো, কোথা থেকে?
2: প্রেম আমার।
0: প্রেম আমার, আচ্ছা
1: ভালো, এখানে শুভশ্রী, বাবাই চক্রবর্তী, তারপরে
0: শুভশ্রী বলছে মনে মেঘ জমতে থাকে, মন মাঝিরে বলছে বাবাই চক্রবর্তী, এনাকি দাস ও সেম উত্তর, অমিতাভ শেঠ, সুমিতা কর্মকার, দেবাঞ্জলি পানিগ্রাহী, প্রবাল মহাপাত্র এবং রুমকি মুখার্জি প্রত্যেকে বলছে মন মাঝিরে। এবং আমরা কি করে বলতে পারি যে তোমরা সঠিক উত্তর দাওনি?
1: প্রত্যেকে
0: একদম সঠিক উত্তর দিয়েছে, তাই সবার জন্য একটা শেষবারের মতো, আজকের মতো একটা জোরে হাততালি, ওয়েল ডান। যেমনটা বললাম সময় খুব কম, আমাদের করতে হবে র‍্যাপ আপ। আজকে এতক্ষণ অনেকক্ষণ আড্ডা দিলাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গ দেওয়ার জন্য,
1: এত এত ভালো ভালো কমেন্ট করার জন্য, এত এত উত্তর দেওয়ার জন্য, সবকিছুর জন্য
0: থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। সবাই খুব ভালো থেকো আর অবশ্যই শুনতে থেকো তোমার প্রিয় যুববাণীকে। আজকের মতো বলছি টাটা, সঙ্গে ছিলাম অর্ণব আর প্রিয়াশা, আর যেতে যেতে যে গানটার কথা তোমরা বললে সেটা থাক অরিজিৎ সিং এর কণ্ঠে, মন মাঝিরে তোমাদের জন্য।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় প্রিয়াশা চক্রবর্তী এবং অর্ণব চক্রবর্তী, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলেকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলেকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলেকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া রিলেকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রেলকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী বিদিশা দাশ।

শুনলেন নজরুল গীতি, শিল্পী বিদিশা দাস। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন লোকগীতি, শিল্পী কার্তিক দাস বাউল।

0: শুনলেন লোকগীতি, শিল্পী কার্তিক দাস, বাউল, আকাশবাণী কলকাতা। এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি রঞ্জনা চৌধুরী। জলপাইগুড়ি জেলায় কেন্দ্রীয় সঞ্চার ব্যুরো সিবিসি ও বাহাদুর গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে দুদিনব্যাপী আলোচনা চক্রের আজ শেষ দিন। ভারতীয় ন্যায় সংহিতা, নেশামুক্ত ভারত, হর ঘর তিরঙ্গা নিয়ে আলোচনা ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম, শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা, লোকনৃত্য, গীতের আয়োজন করা হয়। নির্ধারিত দামের থেকে বেশি মূল্যে সার বিক্রি হচ্ছে, এই অভিযোগ পেয়ে রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল গত সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় একটি দোকানে অভিযান চালান। তিনি বলেন, এখনও অনেক চাষিদের কাছ থেকে প্যাকেটে লেখা দামের থেকে বেশি টাকা নেওয়া হচ্ছে। অভিযুক্ত সার দোকানদারের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে বলে জানান মন্ত্রী। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলেছেন, চাষিদের স্বার্থ রক্ষাই সরকারের মূল লক্ষ্য, সে কারণেই প্রতি কুইন্টালে ধানের মূল্য 200 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। সরকার ব্যবসায়ীদের বিরোধী নয় বলেও স্পষ্ট করেন তিনি। খাদ্যভবনে চালকল মালিকদের সঙ্গে বৈঠকে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দেন তিনি। কেউ যদি টাকা দাবি করেন তাহলেও অভিযোগ জানাতে হবে, অভিযোগ প্রমাণিত হলে এক সপ্তাহের মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে। ধান সংগ্রহ ও প্রক্রিয়াকরণ আরও কীভাবে উন্নত করা যায় তা নিয়ে শীঘ্রই কৃষি দপ্তরের সঙ্গে বৈঠক করা হবে বলেও জানান মন্ত্রী। হত্যার চেষ্টার একটি মামলায় দোষীকে 7 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিয়েছে হুগলির চুচুড়া আদালত। জানা গেছে, 2020 সালে সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে অরবিন্দ ঘোষ নামে ওই ব্যক্তি এক বৃদ্ধাকে ট্রাক্টরের চাকায় পিষে হত্যার চেষ্টা করে। সশ্রম কারাদণ্ডের পাশাপাশি 10,000 টাকার জরিমানার নির্দেশ দিয়েছেন চুচুড়া আদালতের অতিরিক্ত দায়রা বিচারক। 2028 সাল থেকে রাজ্যে বিদ্যালয়ের পাঠ্যসূচির আমূল পরিবর্তন করা হবে। বিদ্যালয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন গতকাল বিকাশ ভবনে এক অনুষ্ঠানে একথা জানান। তিনি বলেন, প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নতুন সিলেবাস তৈরি করা হবে। মন্ত্রী আরও জানিয়েছেন, সরকার রাজ্যে জাতীয় শিক্ষানীতি কার্যকর করার যে ঘোষণা করেছে তার প্রেক্ষিতে সিলেবাসে সংশোধন ও পরিমার্জনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি পাঠ্যসূচি পর্যালোচনার পাশাপাশি পাঠ্যপুস্তকগুলিরও মূল্যায়ন করবে। কমিটির সুপারিশের ভিত্তিতেই 2027 শিক্ষাবর্ষ থেকে পাঠ্য বইতে কিছুটা পরিমার্জন করা হবে। তারপর 2028 কার্যকর হবে জাতীয় শিক্ষানীতি। স্কুলছুট শিশুদের মূলধারার শিক্ষায় ফিরিয়ে আনতে জাতীয় মুক্ত বিদ্যালয় NIOS এর সঙ্গে সমঝোতা স্মারক মৌ স্বাক্ষর করেছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। গতকাল বিকাশ ভবনে এক অনুষ্ঠানে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন, সচিব বিনোদ কুমার, সমগ্র শিক্ষা মিশনের রাজ্য প্রকল্প অধিকর্তা বিভু গোয়েল এবং NIOS এর সচিব কর্নেল শাকিল আহমেদ উপস্থিত ছিলেন। এই উদ্যোগের ফলে স্কুলছুটের হার কমবে বলে স্কুল শিক্ষামন্ত্রী জানিয়েছেন। হুগলির ভদ্রেশ্বরে হাওড়া বর্ধমান মেনলাইনে আজ সকালে একটি ব্যান্ডেলকামী মালগাড়ির ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে, ফলে আপ এবং রিভার্স লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। বর্তমানে কেবল একটি ডাউন লাইন দিয়ে ট্রেন চালানো হচ্ছে। রেল সূত্রে জানানো হয়েছে, পরিষেবা স্বাভাবিক করার সব রকম প্রচেষ্টা চলছে। উত্তরবঙ্গে আগামী 5 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো, পরের খবর 12:50।
0: আকাশবাণী কলকাতা। এখন শুনবেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন জেলাগুলির বেশিরভাগ জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ অংশে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এক সতর্ক বার্তায় জানানো হয়েছে, 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি

0: সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার দুই একটি অংশে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দু একটি জায়গায়। শুনলেন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। এখন শুরু হচ্ছে উনো জমির দুনো ফসল।
1: বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমরা জানি আমাদের দেশে প্রায় 60% মানুষের রুজি রোজগার জোটে কৃষি থেকে। এদের অধিকাংশই মহিলা ও যুবা। ফসলের দাম সংগ্রহ এবং গণবণ্টনে একযোগে নজর দেওয়ার মাধ্যমেই একমাত্র চাষীদের মূল সমস্যাগুলো দূর করা সম্ভব। চাষীদের সামনে এসবের সঙ্গে জুড়েছে জলবায়ু রদবদলের ঘোর সমস্যা। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে খারাপ বা প্রতিকূল প্রভাব হতে পারে গরম বৃদ্ধি, সমুদ্রে জলস্তর বৃদ্ধি এবং বৃষ্টিপাত বড় বেশি কম বেশি হওয়া। চাষির সমস্যা দেখার সময় সুখা অঞ্চল, আধা সুখা এলাকা, সেচের সুযোগ পাওয়া অঞ্চল, মাটির তলাকার জল তুলে চাষের ব্যবস্থার এলাকা এবং পাহাড় অঞ্চলে বাগিচা চাষে যে সমস্ত কৃষক বন্ধুরা যুক্ত রয়েছেন তাদের সমস্যাদির দিকে সমান নজর দেওয়া উচিত। এইসব পরিবেশে চাষবাসে নিযুক্ত কৃষকদের প্রয়োজন বুঝে সেই মতো সহায়তা যোগানো দরকার। যাকগে, এসব তো আমাদের নিত্য দিনকার কথা, বরং আসি আজকের মূল আলোচনায়। যে কথা বলছিলাম, জলবায়ু পরিবর্তন আজকের দিনে কৃষিক্ষেত্রে বড় বেশি চর্চিত বিষয়। কৃষিক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের ফলে কিভাবে কৃষি ও কৃষক প্রভাবিত হচ্ছেন, জলবায়ু পরিবর্তন কৃষিক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, আসুন না এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব আজকের এই অনুষ্ঠানে। আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আজ উপস্থিত আছেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত এগ্রিকালচারাল টেকনোলজি অ্যাপ্লিকেশন রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ আটারি কলকাতার প্রধান বিজ্ঞানী ডক্টর ফিরোজ এইচ রহমান। ডক্টর রহমান, আপনাকে স্বাগত।
2: নমস্কার
1: ডক্টর রহমান। যে কথাটা বলছিলাম যে জলবায়ু পরিবর্তন বা যাকে আমরা ক্লাইমেট চেঞ্জ হিসেবে বুঝি, আজকের দিনে বিশেষভাবে একটা চর্চার বিষয় হয়ে উঠেছে এবং কৃষিক্ষেত্রে এর প্রভাব সর্বত্র নানা ধরনের সেমিনার বা কর্মশালা আমরা দেখতে পাচ্ছি। তো আপনি কি আমাদের একটু বুঝিয়ে বলবেন আসলে ব্যাপারটা কি?
2: দেখুন, প্রথমে আমি বলবো যে এই যে সবাই আজকাল আমরা বলছি জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ এবং আবহাওয়ার পরিবর্তন, তা আমি বলবো এটা আবহাওয়া ঠিক নয়, জলবায়ুর পরিবর্তন। আবহাওয়া জলবায়ুর মধ্যে প্রথমে আমাদের বুঝে নিতে হবে জলবায়ুটা কি, আবহাওয়াটা কি,
1: পার্থক্যটা কোথায়।
2: পার্থক্যটা হচ্ছে আবহাওয়া যে দৈনন্দিন যে ব্যাপারটা, দৈনন্দিন কত বৃষ্টি হলো, কত গরম পড়লো, কত তাপমাত্রা হলো, সেটাকে আমরা আবহাওয়া হিসেবে বলি। আমরা যখন কাউকে প্রশ্ন করি না আজকের আবহাওয়াটা কেমন, আমরা কিন্তু কখনো বলি না আজকের জলবায়ু কেমন। জলবায়ুটা হচ্ছে একটা একটা নির্দিষ্ট সময়, সেটা মোটামুটি ধারা আমাদের বিজ্ঞানীরা আমরা বলি 30 বছরে একটা অ্যাভারেজ নিয়ে বা 20 বছরে একটা অ্যাভারেজ নিয়ে পড়া হয় যে ওই অ্যাভারেজ টেম্পারেচার, অ্যাভারেজ তাপমাত্রা, অ্যাভারেজ কত বৃষ্টি, সেগুলোর কি কি কি কি পরিমাণটা, পরিসংখ্যানটা কি, সেটাকে ওভারঅল নিয়ে আমরা জলবায়ু বলি। তো এই জলবায়ুর পরিবর্তনটা সত্যি হচ্ছে, সত্যি হচ্ছে, তার অনেকগুলো কারণ আছে, আমি কারণে আসছি। তার আগে আমি যে জলবায়ুটা বলছি, সে জলবায়ুটা জানতে হবে জলবায়ুটা ছিল কি। জলবায়ুতে মেনলি আমরা কি দেখি, যেটা অ্যাটমোস্ফিয়ার, যেটাকে আমরা ইংরেজিতে অ্যাটমোস্ফিয়ার বলি, যেটা বাতাস, এয়ার, বাতাস, তারপর যে হাইড্রোস্ফিয়ার, জল, এছাড়া কি আছে যে আইস, বরফ, এবং লিভিং থিংস, যেখানে জীব সংকুল যে আছে, যে সেটা মানুষ হতে পারে, প্রাণী হতে পারে, ছোট ছোট কীট হতে পারে, সব সেটাকে আমরা বলি ইংরেজি ভাষায় বায়োস্ফিয়ার। এছাড়া হচ্ছে লিথোস্ফিয়ার, যেটাকে বলা হয় পৃথিবীর যে আর্থ ক্রাস্ট, যেটা যে ভূপৃষ্ঠ স্তর, যেটা এই সবকিটা সবকটার মধ্যে নিয়েই হচ্ছে আমাদের জলবায়ু। এবার জলবায়ুটা ডিপেন্ড করে, জলবায়ুটা কতটা পরিবর্তন হবে কি হবে না তা ডিপেন্ড করে, কিন্তু একটা একটা সুন্দর ভাষায় বলা হয় প্ল্যানেটস এনার্জি বাজেট, মানে আমাদের এই পৃথিবীর বা আমাদের গ্রহের যে এনার্জি শক্তি তার বাজেট। যেমন আমরা বাজেট করি না যে আমার কাছে কত এলো কত গেল, যেমন গভর্নমেন্ট যেমন বাজেট করে, তেমনি এই ক্লাইমেটের একটা বাজেট থাকে। সে বাজেটটা কিছুই না যে কতটা বিকিরণ, তাপ বিকিরণ কতটা এলো এবং কতটা গেল, এদের যে ব্যালান্সটা, সেই ব্যালান্সটাই হচ্ছে কিন্তু আমাদের

0: গ্রহের এনার্জি বাজেট ও যেটা কি ঠিক করে হচ্ছে আমাদের জলবায়ুটাকে।
1: ডক্টর রহমান, আপনি তো কত সুন্দর করে বুঝিয়ে বললেন যে জলবায়ু মানে একটা দীর্ঘ সময় ধরে, 10 বছর, 20 বছর, 30 বছর এরকম একটা সময় ধরে জলবায়ু গঠিত হচ্ছে। তাহলে হঠাৎ করে জলবায়ু কি কারণে পরিবর্তন হচ্ছে যাতে একটু বলেন।
0: অ্যাকচুয়ালি আমি বলবো এটা হঠাৎ করে নয়, এটা বহুদিন ধরে আসছে, কিন্তু এই দিকগুলো বিভিন্ন আমরা বিজ্ঞানীরা রিসার্চের কাজে জড়িয়ে থাকতে থাকতে আমরা এখন আমরা হয়তো ওটা একটা পয়েন্ট নিচ্ছি, কিন্তু এটা কিন্তু নতুন বিষয় নয়। জলবায়ু পরিবর্তন অনেক দিন ধরেই হয়ে আসছে, কিন্তু এখন এটা তার একটা অ্যাকিউট আকার নিয়ে নিয়েছে, একটা ভয়াবহ আকার নিয়ে নিয়েছে। এখন সেই জলবায়ু পরিবর্তনের যে ফলগুলো হচ্ছে, সেই ফলগুলোর কথা ভেবেই আমরা আতঙ্কিত হয়ে পড়ছি যে আগামী 30 বছর পরে আমাদের কি অবস্থাটা হবে, সেটা এখন এত বেশি আমরা ভেবে উঠছি। তার জন্যই কিন্তু এখন মনে হচ্ছে যে হঠাৎ করে বোধহয় আমরা জলবায়ুর পরিবর্তনটা নিয়ে আমরা বেশি ভাবতে বসেছি।
1: তাহলে কৃষিক্ষেত্রে যদি আমরা ভাবি, তাহলে কি কারণ হতে পারে?
0: কৃষিক্ষেত্রে যে কারণটা, যে কারণে আমি বলবো জলবায়ু পরিবর্তনের যে কৃষির কি প্রভাব পড়বে, বা আপনি যে প্রশ্ন করলেন যে জলবায়ু পরিবর্তনের কি কারণটা হতে পারে,
1: এটা কি আপনি বলতে চাইছেন যে আমাদের যে কৃষকরা যে ধরনের চাষ পদ্ধতি করেন বা যেভাবে চাষের কাজে নিযুক্ত আছেন, যেভাবে ফসল ফলাচ্ছেন, তার মধ্যে কিছু ত্রুটি বা পদ্ধতিগত কোন রকম ভুল হওয়ার কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে?
0: নিশ্চয়ই আছে, কারণ চাষি ভাইরা তারা তাদের ফলন কথাটা পাবে ছাড়া সেই সেই জায়গাতে বেশি কনসেন্ট্রেট থাকে যে আমাকে এত এত বিঘাতে এতটা জমিতে এতটা বেশি ফলন পেতে হবে। তার জন্য তারা কি করছে, যথেচ্ছভাবে কিন্তু রাসায়নিকগুলো বেশি পরিমাণে ব্যবহার করছে।
1: আচ্ছা,
0: এবং জমি বানানোর জন্য দেখা গেল তারা হয়তো পাশে কোন জঙ্গল এরিয়া আছে, সেটা কেটে তারা জমি বানিয়ে ফেললো, এবং সেখানে পাশাপাশি আমাদের কিছু একটু আগে বলেছিলাম শহরাঞ্চলে কিছু মার্কেট তৈরি হলো, বাজার তৈরি হলো, তাতে কিন্তু যে গাছগুলি ধ্বংস হলো তারা কিন্তু সেই আমরা যেটা ছাড়ছি হিউম্যান বিং থেকে। ইভেন আপনাকে আরেকটা কথা বলে রাখি যে আমাদের লাইফ স্টক ক্যাটল, আপনার গ্যাথার্থে আমি জানি ক্যাটল থেকে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু গ্রিন হাউস গ্যাস কিন্তু রিলিজ হয় প্রতিনিয়ত। তারা যে খাবারটা খায়, ফডার খাচ্ছে, এবং তাদের যে ভেতরে যাচ্ছে, পেটের ভেতরে যাচ্ছে, যে রুমিনেন্ট থাকছে, সেখান থেকে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু গ্রিন হাউস গ্যাস মিথিনটা কিন্তু বেরিয়ে আসে। তো সেটাও কিন্তু আমাদের ভাববার বিষয় যে গবাদি পশু বা আমাদের যে লাইফ স্টক, যে বাড়িতে গরু ছাগল যে গরু আছে, বিশেষ করে গরুর ক্ষেত্রে আমি বলবো, গরু মোষের ক্ষেত্রে বলবো, তাদের কিন্তু সঠিক মাত্রায় সঠিক খাদ্য কিন্তু দেওয়া উচিত, নাহলে কিন্তু সেখান থেকেও কিন্তু একটা হিউজ পরিমাণ কিন্তু গ্রিন হাউস গ্যাস কিন্তু আসছে। তো সেই চাষিদি ভাইদেরকে আমি একটা কথাই বলবো, যথেচ্ছ পরিমাণে রাসায়নিক ব্যবহার করাটা কিন্তু আমাদের কমাতে হবে, যতটা প্রয়োজন, যেভাবে প্রয়োজন, যখন প্রয়োজন ঠিক তখনই কিন্তু এগুলো আমাদের করা উচিত, কিন্তু সেটা হচ্ছে না। আমরা সবসময় চাইছি যে আমাদের ফলন বাড়াতে হবে, ফলন বাড়াতে হবে, কিন্তু ফলনটা বাড়ানোর জন্য যে বৈজ্ঞানিক পদ্ধতিগুলো আছে সেগুলো কিন্তু আমাদের
1: সময় এসেছে। কৃষক ভাইদের কিন্তু শুধুমাত্র নিজের কথা নয়, ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে, আমাদের পরিবেশ কথা ভেবে, আমাদের আমাদের যে একটা বাসযোগ্য করে তোলা পরবর্তী প্রজন্মের জন্য, সেই কথা মাথায় রেখে কিন্তু চাষবাস করা
0: একদমই তাই। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, আমাদের সুন্দরবন এরিয়াতে আপনারা অনেকেই জানবেন 2009 সালে বোধহয় ডেটটা সম্ভবত 25 মে কি 28 মে ছিল, আয়লা বলে একটা সাইক্লোন আসে, ভয়াবহ সাইক্লোন। এবং আমি আপনাদের জানাই সাইক্লোনটা এতটাই বীভৎস ছিল, যদি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে সুন্দরবন না থাকতো তাহলে হয়তো কলকাতাটা টোটাল ভ্যানিশ হয়ে যেত, শেষ হয়ে যেত, থাকতো না। সুন্দরবনটা আমাদের কিন্তু বড়ভাবে, বিশালভাবে আমাদের বাঁচিয়ে দিয়েছে। এবং আয়লার প্রভাবে কিন্তু, যে সাইক্লোনটা এসেছিল আয়লার প্রভাবে কিন্তু আমাদের যেমন সুন্দরবন বাঁচিয়েও দিয়েছে, তেমনি ওখানকার চাষি ভাইদের কিন্তু অনেকটা ক্ষয়ক্ষতিও হয়ে গেছে, কারণ সমুদ্রের নোনা জলগুলো কিন্তু তারা সেগুলো কিন্তু তাদের চাষযোগ্য জমিতে কিন্তু চলে এসছে। এবং আরেকটা কথা বলে রাখি, আমরা বিজ্ঞানীরা দেখেছি যে আগে সাইক্লোন বছরে 2 বছরে একবার আসত, কিন্তু সুন্দরবন বা এই সমস্ত সামুদ্রিক এরিয়া দেখা যাচ্ছে যে ছোট বড় মিলিয়ে লাস্ট কয়েক বছরে অ্যাভারেজ 4টে থেকে 5টা সাইক্লোন আসছে। এগুলো কি? এগুলো কিন্তু জলবায়ুর পরিবর্তনের কিন্তু প্রভাব।
1: ডক্টর রহমান, এই সঙ্গে আমি একটু যোগ করতে চাই আমার যে অভিজ্ঞতা বলে, যে আমি যেটা একটা আর্টিকেলে পড়ছিলাম যে এই যে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে একটা বিস্তীর্ণ এলাকা নিয়ে যে বাদাবনের রয়েছে আর কি, তো এই বাদা বন, এই যে সামুদ্রিক জলোচ্ছ্বাস বা এই সমস্ত কিছু, আয়লা বলুন বা উড়িষ্যায় যে জলোচ্ছ্বাস হয়ে গেল, মানে এতে যে ক্ষয়ক্ষতি হয়ে গেল, তো এটা বাদা বন থাকাতে অনেকটাই সামলানো সম্ভব হয়েছে। কিন্তু আজকাল কিছু মানুষজন ভাবছে যে বাদা বন কেটে সেখানে যদি একটা

0: ক্যারি করা যায়, তাহলে মাছ চাষ অনেকটাই আর্থিক উন্নয়ন ঘটবে। তো এই যে ধারণাগুলো, এই ধারণাগুলো কৃষক বন্ধুদের কাছে যাওয়া উচিত যে এটা, এতে জলবায়ু পরিবর্তন হয়ে যেতে পারে, এই শুধুমাত্র একটা মানে বাদাবন কেটে মাছ চাষে ভেড়ি করে ফেললাম, ওই করে ফেললাম, তাতে করে আমি কিন্তু আমাদের যে বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্রে আমরা একটা আঘাত হানছি এবং এটা আগামীতে ঝড়ঝড় যা আমাদেরই সহ্য করতে হবে।
1: একদম তাই, একদমই তাই। কারণ কি সবসময় শুধু আমি ফলন ফলাবো, চাষ করব, মাছ চাষ করব, ইনকাম করব, এটা তো নয়। আমাকে পরিবেশটারও ভারসাম্য রাখতেই হবে। আমি আমার খেয়ে পরে জীবন বাঁচিয়ে দিলাম, তারপরে আগামী দিনে আমার পরের জেনারেশন তারা কি খাবে, তারপরে তারা কি খাবে, এইভাবে স্বার্থপরতা মতো চিন্তা করলে তো হবে না। আমাকে চিন্তা করতে হবে মানুষ, মনুষ্য জাতির উপরে, আগামী জেনারেশন কি হবে, 50 বছর পর, 100 বছর পর। এভাবে সবাই যদি আমরা এইভাবে চিন্তা করি, তাহলে একটা সময় তো মনুষ্য জাতি বিলোপ হয়ে যাবে। তেমনি আমি বলছি যে সুন্দরবন বা এই সমস্ত সামুদ্রিক উপকূলবর্তী জায়গাগুলো আছে, যেখানে যে জঙ্গলগুলো আছে, সেগুলোকে আমাদের মেনটেন করতে হবে, তাহলে পরিবেশের ভারসাম্য কিন্তু এক সময় নষ্ট হয়ে যাবে।
0: ঠিক তেমনি আপনি যেটা বললেন যে আজকাল যে বন ধ্বংস হয়ে যাচ্ছে, মানে বন থেকে কাঠ কেটে মানুষ বন তো নষ্ট করে দিচ্ছে, কিন্তু একটা গাছ লাগাচ্ছে না। আমরা যদি একটা গাছ কাটি, একটা দায়িত্ব এসে যায় যে তার পরিবর্তে যদি একটা গাছ লাগাই, কারণ এই যে মানে বন ধ্বংস করা, বন তো আমাদের অনেকটাই রক্ষা করছে, যে বৃক্ষরাজি, আমরা যে কার্বন ডাইঅক্সাইড আমরা শ্বাসের সঙ্গে ছাড়ছি, বন সেটা আমাদের কাজে লাগাচ্ছে, অক্সিজেন দিচ্ছে, তো এটা তো মাথায় রাখতে হবে এবং কৃষক বন্ধুদের মধ্যে বোঝার সময় এসেছে।
1: অবশ্যই কৃষক বন্ধুদের বোঝার সময় এসেছে, এবং আমি মনে করি আমাদের দেশের চাষি ভাইরা যথেষ্ট পরিমাণে শিক্ষিত, তারা বোঝে, তারা বোঝেন। কিছু কিছু লোকে হয়তো সেটা হয়তো বুঝতে চান না, কিন্তু তাদেরকে আমি বিনীত অনুরোধ করব, বিনম্র অনুরোধ করব, তারাও ভাই আপনারা এগিয়ে আসুন, বুঝতে শিখুন। আমাদের পরিবেশটাকে কোনোভাবে কিন্তু, পরিবেশের ভারসাম্যটাকে কোনোভাবে কিন্তু নষ্ট করা যাবে না, এটা আমরা আপনাদের কাছে অনুরোধ থাকলো। এবং শুধু তাই নয় যে মাছের জঙ্গল কেটে ভেড়ি করেই চাষ করবে এবং মাছ চাষ করে উন্নতি হবে, ইনকাম হবে, তা নয়। আজকাল অনেক রকম প্রযুক্তি এসে গেছে সুন্দরবনে, সুন্দরবন টাইপের যে জায়গাগুলো আছে সেখানে বিভিন্ন টাইপের, আমি আসছি সেই আলোচনা একটু পরে, যে বিভিন্নভাবে চাষাবাদ করে কিন্তু আমাদের চাষিভাইরা কিন্তু ওখানে খুব ভালো ফলন করছেন এবং তাদের লাইভলিহুড, তাদের জীবিকা কিন্তু অনেক,
0: জীবন জীবিকার মান অনেকটাই
1: উন্নত হয়ে গেছে। তেমনি তো আমি আপনাকে এই প্রসঙ্গে একটা কথা বলি, যেমন সুন্দরবন এরিয়া যখন আমরা আলোচনা করছি, ওখানে একটা প্রযুক্তি আছে যেটাকে বলা হয় ল্যান্ডস্কেপিং এবং আইল কালটিভেশন। আপনাকে আমি জানাচ্ছি, যখন আয়লা হল 2009, তারপরে কিন্তু ওখানকার চাষি ভাইদের সমস্ত চাষযোগ্য জমি কিন্তু যখন নোনা জলে ভরে গেল, তখন তারা কিন্তু ভাবলো যে এবার আমাদের কি হবে। বেশিরভাগ চাষি ভাইরা বা তাদের ছেলেরা তারা কিন্তু ওখানে মাইগ্রেট করে কলকাতা এবং এরকম বড় বড় শহরের দিকে তারা চলে যায় এবং পশ্চিমবঙ্গের বাইরেও তারা চলে যায়। ভাবলো যে চাষাবাদ তো আর হবে না,
0: চাষবাস থেকে বিমুখ
1: হয়ে তারা তখন অন্যরকম একটা জীবিকার জন্য লেবার করা বা কোন জায়গায় কোন বিল্ডিং এর রাজমিস্ত্রির কাজে বা হেল্পার হিসেবে থেকে বা কোন ট্রান্সপোর্ট এজেন্সিতে বিভিন্নভাবে তারা নিজেকে নিয়োজিত করা,
0: বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ওরা চলে যায়।
1: তারপর সেখানে এই যে টেকনোলজিটা যেটা আমরা আনতে পেরেছি আমাদের বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং আমাদের যে ICR যে ইনস্টিটিউট যেখানে সে জায়গায় আছে, তারা যে টেকনোলজিটা নিয়ে এসে প্রযুক্তিটা এনেছে ল্যান্ডস্কেপিং এবং আইল কালটিভেশন, সেটা কিছুই না। একটা নোনা জমি যদি আমি ধরে নিই, এক বিঘা জমি মতো যদি আমি কোন চাষি ভাই ধরুন আছে, চাষি ভাই কি করবে, এক বিঘা জমির অর্ধেক জায়গা সেখানে পুকুর একটা খনন করবে। পুকুর খনন করার পর যে মাটিটা পেল, সেই মাটিটা দিয়ে বাকি অর্ধেক জমিতে তারা মাটিটাকে ছড়িয়ে দেবে, পুরো মাটিটা নয়, ওই যে মাটিটা উঠলো তার হাফ মাটি জমিতে ছড়িয়ে দিল, হাফ মাটি দিয়ে পুকুরের চারিদিকে বেঁধে একটা বান তৈরি করে দিল। তাতে কি হলো, মাটিটা কিন্তু উঁচু হয়ে গেল, যে জমিটা উঁচু হয়ে গেল সেই জমিতে কিন্তু বর্ষাকালে ধান চাষ হতে পারে এবং যে পুকুরটা হলো সেই পুকুরের সাইডে যে বাঁধটা হলো সেখানে কিন্তু বিভিন্ন রকমের সবজি চাষ হতে পারে এবং যে পুকুরটা হলো সেখানে মাছ চাষ হতে পারে, হাঁস চাষ হচ্ছে এবং এই টোটাল ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ হচ্ছে। এইরকম মডেল সুন্দরবন এরিয়াতে হাজার হাজার আছে। এইরকম টেকনোলজি যখন এলো আমাদের যে পলিসি মেকাররা, তাদের আরো বিভিন্ন, তারা যখন দেখলেন যে এই প্রযুক্তিটা করে চাষি ভাইরা সত্যি ভালো তাদের জীবিকা তাদের মেনটেন করতে পারছে, দেখা গেছে যে মাইগ্রেশন যেটা হতো, যে কৃষি থেকে বিমুখ হয়ে বিভিন্ন জায়গায় চলে যাওয়া, সেটা কিন্তু আমরা অনেকটাই চেক করতে পেরেছি। আমার কাছে সংখ্যান আছে, ডেটা আছে, আমি বলতে পারি 70% মতো আমরা কিন্তু সেটা আটকাতে পেরেছি। চাষি ভাইরা কিন্তু এখন ওখানে সেরকম চাষ করছেন এবং আমাদের সরকার থেকে বা আমাদের পলিসি মেকার

0: থেকে বা আমাদের স্কিম থেকে এখন কিন্তু হিউজ বাজেট যাচ্ছে সেই প্রযুক্তিটাকে আরো বিভিন্ন জায়গায় রেপ্লিকেট করার জন্য, এবং চাষি ভাইরা কিন্তু গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করছেন। এবং এই প্রযুক্তিটা শুধু আমাদের রাজ্যে নয়, গোটা দেশে কিন্তু বিভিন্ন ফোরামে আমরা যখন বলি আমরা কিন্তু বিভিন্ন জায়গায় তার একটা মানে বাহবা আমরা পেয়েছি এবং এটা অ্যাকসেপ্টেন্স খুব দারুণভাবে আমরা অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। এবং বেশ কিছু চাষি ভাই আমাদের ন্যাশনাল ফোরামে কিন্তু সেখানে তারা কিন্তু সেখানে গিয়ে অনার্ড হয়েছেন, ফেলিসিটেশন পেয়েছেন।
1: ডক্টর রহমান, একটু আপনার কাছে জানতে চাইবো, এই যে জলবায়ু পরিবর্তন আজকে কৃষিক্ষেত্রে একটা বড় ভাবনা হয়ে দাঁড়িয়েছে, বিশেষত আমরা যখন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের হয়ে বলবো তখন সারা দেশের কথা আপনারা ভাবছেন যে জলবায়ু পরিবর্তন কৃষিক্ষেত্রে কি প্রভাব ফেলছে, তো এই ধরনের কাজ করতে গিয়ে আপনারা কতটা সচেতনতা তৈরি করতে পেরেছেন কৃষক বন্ধুদের মধ্যে?
0: প্রথমে আমি বলি যে কৃষির এই যে কৃষিতে কি প্রভাবটা পড়েছে, একটা দুটো আমি আপনাদের ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স জানাতে চাই। যেমন প্রথমত এই যে জলবায়ু পরিবর্তনের জন্য আমরা দেখেছি যে অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার মানে আবহাওয়ার যে তাপমাত্রাটা সেটা কিন্তু প্রায় দুইয়ের কাছাকাছি 1.8 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে গেছে, সেটা কিন্তু হ্যাভক, সেটা কিন্তু হিউজ। এরকম ভাবে যদি
1: টেম্পারেচার বেড়ে যাওয়া মানে তো
0: সাংঘাতিক ব্যাপার, এবং আলটিমেটলি কি হবে, আমাদের সমুদ্রের জলস্তরে কিন্তু তাদের কিন্তু রাইজ হয়ে হয়ে একটা সময় এমন হয়ে যাবে, আমরা সবাই জানি যে 78% আমাদের কিন্তু জলভাগ, 22% স্থলভাগ। এভাবে যদি টেম্পারেচার বাড়তে থাকে, জলভাগ স্ফীত হতে থাকে, তাহলে কিন্তু ধীরে ধীরে স্থলভাগ কিন্তু একটা সময় এমন ভাবে কমে আসবে আমাদের কিন্তু বসবাস করাই কিন্তু দুঃসাধ্য হয়ে উঠবে।
1: ঠিক
0: তেমনি আবার আপনি দেখবেন বর্ষাকালে অনেক সময় বৃষ্টি, আমরা যেমন বলি 8ই জুন হচ্ছে আমাদের বর্ষা আসার দিন, আপনি খেয়াল করে দেখবেন লাস্ট 10 বছরে বর্ষা কিন্তু 8ই জুন আসছেন, আস্তে আস্তে জুনের শেষ হয় বা জুলাই আসে, এটাও কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাব। তেমন বৃষ্টি আর যখন আবার যদি জুলাইতে যদি বৃষ্টি আসে, সেই বৃষ্টি কখনো হচ্ছে কখনো হচ্ছে না। আবার আপনি দেখবেন দুর্গাপুজোর সময়, যেটা আমাদের বাঙালিদের সব থেকে বড় উৎসব, সেই উৎসবে কিন্তু অনেক সময় বর্ষাতে কিন্তু আমাদের নাজেহাল করে দিচ্ছে, পুজোটাকে মাটি করে দিচ্ছে, এটাও কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাব। কারণ বর্ষাকাল জুন থেকে অগস্টে শেষ অব্দিক বর্ষাকাল হওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে বর্ষাকালটা অনেক দেরিতে আসছে, প্রলংড হয়ে যাচ্ছে, অক্টোবর অব্দি বর্ষাকাল থেকে যাচ্ছে। এবং আমি আপনাকে আরো বলি, এটা এছাড়া পাশাপাশি কি হচ্ছে, অনেক সময় গাছের ফল মুকুল দেখবেন অনেক সময় আগে চলে এসে গেছে, যে সময় আসার কথা আগে চলে আসছে। আবার এটাও আমি গোটা বিশ্বায়ন যদি বিশ্বে গোটা বিশ্বের চিত্র দিয়ে দেবে ধরি আপনাকে বলি, আন্টার্কটিকা যেখানে বরফ ছাড়া কিছু নেই সেখানে দেখা যাচ্ছে যে ঘাস হচ্ছে, এটা জলবায়ু, হ্যাঁ যেটা জলবায়ুর পরিবর্তন। এবং চাষি ভাইরা নিজের নিজের মতো করে কিছু ক্রপিং প্যাটার্ন তারা আস্তে আস্তে চেঞ্জ করে ফেলছে, একটু আগে আমি বলেছিলাম সি লেভেল উঠে আসছে। এবং এভাবে যদি চলতে থাকে, আপনি আমি একটা ফ্যাক্টস দিয়ে বলি যে 2050 অব্দি আমরা দেখেছি গোটা দেশের 25 মিলিয়ন শিশু আমাদের কিন্তু ম্যালনারিস্ট মানে অনাহারে তারা কিন্তু মারা যাবে। এবং আমাদের দেশের প্রধান ফসল বলতে আমি রাজ্যের কথা বলছি না, দেশের ফসল যেমন ধান এবং গম, দেখা যাচ্ছে এরকম চলতে থাকলে যে আমাদের শতকরা 30% গমের উৎপাদন কমে যাবে, ধানের 25-15% উৎপাদন ক্ষমতা কমে যাবে। এবং এই যে প্রভাবটা আমাদের জলবায়ু পরিবর্তনের কৃষির উপরে, এটা কিন্তু আমাদের ভাববার সময় কিন্তু এখন এসে গেছে।
1: তাহলে তো আপনি বলছেন যে এই যে অবস্থাটা চিত্রটা তুলে ধরলেন, এ তো দেশের পক্ষে মঙ্গলজনক একেবারেই নয়, কারণ এতে করে তো দেশের আর্থিক অবস্থা নেবে যাবে অনেকটাই
0: নেবে যাবে,
1: কৃষকদের রুজিরুটি অনেকটাই খারাপ হয়ে যাবে।
0: এবং সে কারণেই প্রতিনিয়ত আমরা বিজ্ঞানীরা আমাদের যে সংস্থার অধীনে আমরা কাজ করি ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ, সেখান থেকে বিভিন্ন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যাতে জলবায়ু পরিবর্তন তার সঙ্গে সঙ্গে কৃষির উপরে যে প্রভাবটা পড়ছে সেই প্রভাব কৃষি জলবায়ু পরিবর্তনটা কিছুটা হলেও কন্ট্রোল করলে পুরোটা আমরা কন্ট্রোল করতে পারবো না,
1: অনেকটাই আমাদের হাতের বাইরে
0: অনেকটাই আমি বলবো 70% আমাদের হাতের বাইরে। কিন্তু আমাদের কি করতে হবে, কৃষি কাজটা তো চালিয়ে যেতে হবে। আমাদের দেশে আমি আপনাকে একটা ফ্যাক্ট ফিগার বলে দিই, আমাদের দেশে জনসংখ্যা যতটা আছে প্রতি বছর জনসংখ্যা কিন্তু আমাদের 2-3 কোটি জনসংখ্যা বাড়ছে, তাহলে আমাদের জমির পরিমাণ কিন্তু কমছে, তাহলে আমাদের ফসল কিন্তু ফলন বাড়াতে হবে, কিন্তু জলবায়ু পরিবর্তনের নতুন করে একটা সমস্যা তৈরি করে।
1: তাহলে সেই ক্ষেত্রে ডক্টর রহমান, আপনারা যারা রয়েছেন ICAR এর কৃষি বিজ্ঞানী এবং যারা ধরুন বিভিন্ন প্রকল্প প্রণয়ন করছেন কৃষক বন্ধুদের কল্যাণার্থে, রয়েছে আমাদের বিভিন্ন বিভাগে যে সমস্ত কৃষিবিদ যারা খুবই মানে বিবেচক, তো তারা কি ভাবছেন, এর ভূমিকা কি রয়েছে?
0: আমি একটু আগে বলছিলাম

যে আমাদের ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের তরফ থেকে এক নেটওয়ার্ক প্রজেক্ট করা হয়েছে, যেটা এই টোটালি যারা কাজ করবে এই জলবায়ু পরিবর্তনের সঙ্গে যে কৃষির সঙ্গে যে কৃষির যে কৃষির যে এফেক্ট, কৃষির যে প্রভাব এই জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যাতে আমাদের সাস্টেনেবল বা সমতা বজায় রেখে চেষ্টা চাষাবাদ করতে পারি তার জন্য একটা ন্যাশনাল নেটওয়ার্ক প্রজেক্ট আমরা লঞ্চ করেছি, যেটাকে বলা হয়

0: নেটওয়ার্ক প্রজেক্ট আমরা লঞ্চ করেছি এবং এই সেই প্রজেক্টটা কিন্তু আমাদের গোটা দেশেই চলছে এবং আমাদের রাজ্যেও কিন্তু বিভিন্ন জায়গাতে আমরা প্রজেক্টটা চালাচ্ছি। সেখানে কি সেখানে এই প্রজেক্টটা কি করছে, আমাদের যতগুলি কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে আমাদের রাজ্যে আপাতত তিনটি কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে মডেল কিছু তৈরি করেছি। যে একটু আগে আমি বলেছিলাম আমাদের চাষাবাদ করার জন্য মেন চারটে জিনিস কি, সেটা হচ্ছে ন্যাচারাল রিসোর্স, সেটা কি জল এবং বায়ু, এগুলোকে ম্যানেজ করা। আরেকটা হচ্ছে ক্রপ প্রোডাকশন, ফলন, চাষ ফলন। এই যে বিভিন্ন যে আমাদের মডিউল, এই মডিউলের উপরে কিন্তু আমাদের প্রজেক্ট কাজ করছে। এবং কৃষি বলতে, ভারতীয় কৃষি বলতে আমরা কিন্তু শুধু চাষাবাদ নয়, আমাদের কিন্তু লাইফ স্টক মানে অ্যানিমাল হাজবেন্ডারিটাও কিন্তু আমাদের
1: মানে কৃষি এবং সংশ্লিষ্ট যে সমস্ত দপ্তরগুলো রয়েছে, যে সেটা প্রাণী পালন হতে পারে, সেটা মাছ চাষ হতে পারে, রেশম চাষ হতে পারে, সমস্ত কিছু মিলিয়ে। আচ্ছা, এতে ডক্টর রহমান, চাষিরা ঠিক কতটা লাভবান হচ্ছে?
0: লাভবান হচ্ছে আমি আপনাকে বলবো, যেমন বিভিন্ন স্ট্রেস কি, যেমন একটু আগে বলেছিলাম যে অসময়ে বৃষ্টি ফ্লাড হচ্ছে, অসময়ে খরা ড্রাউট হচ্ছে, তারপরে আইলার টাইপের যেগুলো হচ্ছে তাতে জমি নোনা জমি হয়ে যাচ্ছে। সেরকম আমাদের বিজ্ঞানীদের প্রতিনিয়ত চেষ্টায় আমরা বিভিন্ন রকম ভ্যারাইটি তৈরি করতে পেরেছি। যেখানে খরা থাকছে সে খরা প্রবণ কিছু ধানের ভ্যারাইটি, আমি একটা দুটো নাম বলছি, সহভাগী, অঞ্জলি, A404, নবীন, অভিষেক, নতুন কিছু ভ্যারাইটি আমরা এনেছি যেগুলো যেখানে খরা প্রবণ এরিয়াতে কিন্তু এই ধানগুলি চাষ করলে তারা কিন্তু অল্প জলেও চাষ হয় এবং একটু তাড়াতাড়ি হয়। অন্য ধান চাষ, ধান যেগুলো 130 দিন বা 140 দিন লাগে, এটা কিন্তু 120 দিনের মধ্যে চাষাবাদ হয়ে যাচ্ছে। তেমনি একটু আগে বললাম যে লবণাক্ত জমি যেখানে হচ্ছে, সেই লবণাক্ত জমিতেও ধান কিছু আমাদের ধান চাষ করছে, তার কিছু ভ্যারাইটি যেমন ক্যারি ধান 5, উষার ধান 3, SR 268, জারাভা, গীতাঞ্জলি, এরকম কিছু নতুন নতুন ভ্যারাইটি, নতুন নতুন জাত এসে গেছে যেগুলো ওই নোনা জমিতেও চাষ হচ্ছে। আবার তেমনি যেখানে বন্যা হচ্ছে, বন্যা প্রবণ এরিয়া, বন্যা প্রবলিত এরিয়া যেগুলো, সেখানে কিন্তু স্বর্ণ, সাবওয়ান, সবিতা, এই ভ্যারাইটিগুলো আসে। তারা কিন্তু অন্য ধান, যেমন জল যদি তাদের প্রায় ডুবে যাওয়া অবস্থাতেও কিন্তু এই ধানগুলো চাষ করা যায়। তেমনি আমাদের পশ্চিমবঙ্গের মালদা জেলা কিন্তু এই ব্যাপারে খুব ভালো কাজ হচ্ছে।
1: আচ্ছা, একটু কি আমাদের বলবেন, এই যে আপনি বললেন এটা যে চাষি বন্ধুরা লাভবান হচ্ছে, এটা কি শুধুমাত্র আমাদের রাজ্য বা আপনাদের যে এলাকাধীন যে সমস্ত অঞ্চল রয়েছে তার কথা বলছেন নাকি সমগ্র ভারতের চিত্রটা?
0: আমি সমগ্র ভারতের কথাই বলছি। আমি যে প্রজেক্টের কথা একটু আগে বললাম, আমাদের গোটা দেশে 151খানা কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে কিন্তু এই কাজগুলো আমরা করছি। সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গে 3টি কৃষি বিজ্ঞান কেন্দ্রে কিন্তু এই প্রজেক্টটা চলছে। এবং এই প্রজেক্টটা শুধু কেভিকে 3টে চলা মানে এটা নয় যে তিনটি জায়গাতেই কাজ হবে। আমরা সেখানে যে বিভিন্ন এক্সটেনশন স্কিম যেগুলো আছে, এক্সটেনশন এজেন্সি যেগুলো আছে, এবং আমাদের এই রাজ্যে যে এগ্রিকালচার ডেভেলপমেন্ট যে বডি আছে তাদের সঙ্গে কিন্তু কোলাবোরেশন নিয়ে, যাতে এই টেকনোলজিগুলো, এই প্রযুক্তিগুলো অন্য অন্য জায়গাতেও আমরা করতে পারি, সেটা কিন্তু কাজ চলছে। এবং আশা করি আগামী 5 বছরের মধ্যে গোটা রাজ্যে কিন্তু এই প্রযুক্তিগুলো আমাদের সবার সমস্ত চাষিভাইদের কাছে পৌঁছে যাবে।
1: ডক্টর রহমান, তাহলে আজকের এই আলোচনা থেকে এটা তো খুব পরিষ্কার হয়ে গেল যে জলবায়ু পরিবর্তনের ফলে কৃষিক্ষেত্রে একটা কিন্তু ব্যাপক পরিবর্তনের মুখে আমরাও পড়ে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বিপদের সম্ভাবনা বা ঝুঁকির থেকে যাচ্ছে। তো প্রশ্ন হচ্ছে, যারা সরাসরি কৃষিকাজের সঙ্গে যুক্ত, অর্থাৎ আমাদের সেই কৃষক বন্ধুগণ বা চাষি বন্ধুরা, তারা কতটা এ সম্পর্কে ওয়াকিবহাল, তাদের কাছে কতটা সচেতনতা পৌঁছে দেওয়া গেছে, এ বিষয়ে কিছু বলবেন?
0: হ্যাঁ, আমি আসছিলাম, এটা তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমাদের এই প্রযুক্তি বা আমাদের যে রিসার্চ টেকনোলজি যেটা হচ্ছে সেটা তো চাষিভাইদের কাছে পৌঁছতেই হবে। আমি সমস্ত চাষিভাইদের কাছে এটি জানাবো, আমাদের রাজ্যে প্রতিটি জেলাতে কিন্তু একটা করে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে। চাষিভাইদের কাছে এটি অনুরোধ করব যে কৃষি বিজ্ঞান কেন্দ্রে প্রতিনিয়ত কিন্তু ট্রেনিং প্রোগ্রাম, অ্যাওয়ারনেস ক্যাম্প কিন্তু হয়, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের যে কৃষির উপর যে প্রভাব, এর উপরে কিন্তু ট্রেনিং প্রোগ্রাম প্রতিটি কৃষি বিজ্ঞান কেন্দ্রে কিন্তু হচ্ছে রেগুলার ওয়েতে। চাষিভাইদের কাছে এটি আমার অনুরোধ, আপনারা আসুন আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করুন এবং সেখানে ট্রেনিং প্রোগ্রামে, অ্যাওয়ারনেস ক্যাম্পে পার্টিসিপেট করুন, আপনারা জানুন প্রযুক্তিগুলো, ডেমনস্ট্রেশন প্রোগ্রামে অ্যাটেন্ড করুন। এবং আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে এটি একটা কাজ, ট্রেনিং এবং ডেমনস্ট্রেশন চাষিভাইদের ইনভলভ করে করা, এবং এভাবে কিন্তু সমস্ত আশা করি আগামী কয়েক বছর, 2-3 বছরের মধ্যে আমরা মোটামুটি পশ্চিমবঙ্গের চাষিভাইদের কাছে থ্রু কৃষি বিজ্ঞান কেন্দ্র আমরা পৌঁছে যেতে পারব এই প্রযুক্তিগুলো নিয়ে।
1: ডক্টর রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, তাহলে এতক্ষণ আমরা শুনছিলাম যে কৃষি ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের গুরুত্ব, আর এ বিষয়ে আমাদের বিশেষজ্ঞের মতামত।

0: রাকেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত এগ্রিকালচারাল টেকনোলজি অ্যাপ্লিকেশন রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ আটারি কলকাতার প্রধান বিজ্ঞানী ডক্টর ফিরোজ এইচ রহমান।
1: নমস্কার। উনো জমির দুনো ফসল অনুষ্ঠানটি এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন গীতিকা। আজকে শিল্পী মোহাম্মদ রফি। প্রথম গানটি মুকুল দত্তের কথায় শিল্পী মোহাম্মদ রফি।

পরের গানটি মুকুল দত্তর কথায় এবং বাসু মনোহারির সুরে, শিল্পী মোহাম্মদ রফি।

পরবর্তী গানটি প্রণব মিত্রর কথায় এবং বিনোদ চট্টোপাধ্যায়ের সুরে, শিল্পী মোহাম্মদ রফি।

শুনছেন গীতিকা, আজকের শিল্পী মোহাম্মদ রফি। পরের গানটি প্রণব রায়ের কথায় এবং বিনোদ চট্টোপাধ্যায়ের সুরে।

পরের গানটি গৌরী প্রসন্ন মজুমদারের কথায় এবং সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে, শিল্পী মোহাম্মদ রফি।

শুনলেন গীতিকা, আজকের শিল্পী মোহাম্মদ রফি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।

একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।

0: আকাশবাণী, খবর পড়ছি সুপ্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। নিটিশুতে ছাত্র আন্দোলনের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ সহ বিভিন্ন বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে আজ সংসদে উভয় কক্ষের অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে গেছে। লোকসভায় আজ জন্ম ও মৃত্যু নিবন্ধীকরণ সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। স্বচ্ছ নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। দিল্লির যন্তর মন্তরে গত 20 জুলাই ছাত্র বিক্ষোভ চলাকালীন দিল্লি পুলিশের আধিকারিকদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়েছিল বলে আহত পুলিশকর্মীদের পরিবারের সদস্যরা দাবি করেছেন। পশ্চিমবঙ্গের বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে জৈশ ই মোহাম্মদের এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। ভারোত্তোলক লাভপ্রীত সিং কমনওয়েলথ গেমসে রৌপ্য পদক পেয়েছেন। ডিসকাস থ্রোতে ব্রোঞ্জ পদক পেলেন সীমা কালিরামনা। প্রতিযোগিতায় ভারত এ পর্যন্ত 3টি সোনাসহ 17টি পদক পেয়েছে। আসছি বিস্তারিত খবরে। নিটিশুতে ছাত্র আন্দোলনের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ সহ বিভিন্ন বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে আজ লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে গেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরুর চেষ্টা করলে বিরোধী সাংসদরা সাম্প্রতিক ছাত্র আন্দোলনের উপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে স্লোগান দেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতির দাবি জানাতে থাকেন। অধ্যক্ষ সংসদের মর্যাদা রক্ষায় সভার প্ল্যাকার্ড ও ব্যানার না নিয়ে আসা পর্যন্ত এবং এই পর্বে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনার পরিবেশ তৈরির জন্য সাংসদদের আবেদন জানান।
1: आपको जनता ने चुनकर भेजा है संसद में चर्चा संवाद के लिए। आप सदन की पवित्रता को समाप्त कर रहे हैं, उसकी गरिमा को समाप्त कर रहे हैं। मैं आपसे पुनः आग्रह करता हूं कि आप अपनी अपनी सीट पे विराजें।
0: দুপুর 12টার পর সভার কাজ শুরু হলে প্রিসাইডিং অফিসার দিলীপ শইকিয়া জন্ম মৃত্যু নিবন্ধীকরণ সংশোধনী বিল 2026 সভায় পেশ করেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিরোধীদের হৈহট্টগোলের মধ্যে এই বিল পেশ করেন। তুমুল হৈহট্টগোলের মধ্যে কোনো রকম আলোচনা ছাড়াই বিলটি পাশ হয়ে যায়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আলোচনায় বিরোধীদের অংশগ্রহণ না করার জন্য সমালোচনা করেন। এদিকে রাজ্যসভার অধিবেশন আজ বেলা 11টায় শুরু হলে কেন্দ্রীয় মন্ত্রীরা বিভিন্ন বিষয় সংক্রান্ত রিপোর্ট সভায় পেশ করেন। গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজমন্ত্রকের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির রিপোর্টও পেশ করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান এক বিবৃতি দিয়ে জানান, তাঁর মন্ত্রকে ভুয়ো খবর সংক্রান্ত সমস্যার মোকাবিলায় যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের পর্যালোচনা সমন্বিত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির 22তম রিপোর্টে বিভিন্ন সুপারিশ কার্যকর করার প্রস্তাব করা হয়েছে। এরপর চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন জিরো আওয়ার শুরু করলে বিভিন্ন সাংসদ গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপনের দাবি জানান। বিরোধী সাংসদদের স্লোগান এবং হৈহট্টগোলে সভার কাজ ব্যাহত হওয়ায় চেয়ারম্যান সোমবার পর্যন্ত সভার কাজ মুলতবি করে দেন।
2: The House stands adjourned to meet at 11 a.m. on Monday, 3rd August 2026.
0: স্বচ্ছ নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। পরীক্ষায় দুর্নীতি এবং অনিয়ম প্রতিরোধে সংশোধনী বিল সংসদে পাশ হওয়ার পর সোশ্যাল মিডিয়ার এক ভিডিও বার্তায় তিনি বলেন, গত কয়েক দশক ধরে কেন্দ্র রাজ্য সরকারগুলি প্রশ্নপত্র ফাঁসের সমস্যায় ভুগছে, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে ফেলে

দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাজ মাধ্যমে এক বার্তায় বলেছেন, এই বিল শিক্ষার্থীদের ভবিষ্যৎকে আরও সুরক্ষিত করবে। দিল্লির যন্তরমন্তরে গত 20 জুলাই ছাত্র বিক্ষোভ চলাকালীন দিল্লি পুলিশের আধিকারিকদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়েছিল বলে আহত পুলিশ কর্মীদের পরিবারের সদস্যরা দাবি করেছেন। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে তাদের পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয় যে বিক্ষোভ মোকাবিলায় সামনের সারিতে থাকা আধিকারিকদের ঘিরে ফেলে পাথর ছোঁড়া হয় এবং আন্দোলনকারীদের মধ্যে অনেকেই তাঁদের শারীরিক হেনস্থা করেন। আহত পুলিশ আধিকারিকদের পক্ষ থেকে এই ধরনের হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং জন আন্দোলন চলাকালীন পুলিশদের আরও বেশি নিরাপত্তা দেওয়ার দাবি জানানো হয়েছে। সয়াবিন উৎপাদনের ক্ষেত্রে নিখুঁত বা সুনির্দিষ্ট প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যে ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় পরিচালিত একটি গবেষণা প্রকল্পের জন্য যুক্তরাষ্ট্রের একজন কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন থেকে $528,137 অর্থ সাহায্য পেয়েছেন। এই প্রকল্পটি 2026 সালের অক্টোবর থেকে 2029 সালের সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই প্রকল্পের লক্ষ্য হল সয়াবিন উৎপাদন ও চাষাবাদের উন্নতির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত একটি ব্যবস্থা গড়ে তোলা। গবেষকরা ফসল, মাটি ও আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য স্মার্ট সেন্সর, তারবিহীন নেটওয়ার্ক, ড্রোন থেকে প্রাপ্ত তথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করবেন। স্বাধীনতা সংগ্রামী শহীদ উধম সিংয়ের 87তম আত্মবলিদান দিবসে দেশের মানুষ আজ তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শহীদ উধম সিংয়ের আত্মবলিদান দিবসে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে একটি সংস্কৃত শ্লোক উদ্ধৃত করে তিনি বলেন, শহীদ উধাও সিংয়ের অসাধারণ সাহসিকতা আত্মত্যাগ দেশবাসী সারা জীবন মনে রাখবে এবং দেশের সম্মান ও সার্বভৌমত্ব রক্ষায় তার এই আত্মবলিদান পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ প্রসিদ্ধ হিন্দি সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদের জন্মবার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ মুন্সী প্রেমচাঁদকে গল্পের সম্রাট বলে অভিহিত করেন। আপনারা শুনছেন আকাশবাণী থেকে সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে জৈশ ই মোহাম্মদের এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে বেঙ্গল STF। সূত্রের খবর, হামিদ মণ্ডল নামে ওই জঙ্গি সাজ্জাদ ভাট গোষ্ঠী রাজধৃতকে আদালতে পেশ করা হবে। হামিদ মণ্ডলের মোবাইল থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির উপর নজরদারি করা হচ্ছিল বলে তথ্য মিলেছে। মুখ্যমন্ত্রীর উপর হামলার পরিকল্পনা ছিল বলে মনে করা হচ্ছে। কেরালার 11টি জেলায় আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। 3টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকালও 9টি জেলায় কমলা সতর্কতা জারি থাকবে বলে জানানো হয়েছে। এদিকে খারাপ আবহাওয়ার জন্য 2টি উড়ানের যাত্রাপথ তিরুবনন্তপুরম বিমানবন্দর দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ইন্ডিগোর কোচি থেকে মালেগামী এবং এয়ার ইন্ডিয়ার বেঙ্গালুরু থেকে কোচিগামী বিমান দুটিকে তিরুবনন্তপুরম বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছে। ভূমিকম্পের মুহুর্মুহু আঘাতে শুক্রবার 4-এর দিকে চীন, তিব্বত ও নেপালের কিছু অংশ বিপর্যস্ত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী চীনে আঘাত আনা শক্তিশালী কম্পনটির মাত্রা ছিল 4.5। NCS জানিয়েছে, আজ ভোরে চীনের 10 কিলোমিটার গভীরে 4.5 মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর আগে ভারতীয় সময় রাত 12:50 নাগাদ তিব্বতে 4.2 মাত্রার এবং রাত 1:18 3.4 মাত্রার শক্তিশালী কম্পন তিব্বতে অনুভূত হয়েছে। পাকিস্তানের বালুচিস্তানে এক কয়লা খনিতে বিস্ফোরণের ফলে কমপক্ষে 32 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। 10 জন শ্রমিক এখন আটকে রয়েছেন। মিথেন গ্যাস জমা হওয়ার ফলে এই বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারতীয় ভারোত্তোলক লাভপ্রীত সিং গতকাল পুরুষদের 110 কেজি বিভাগে রৌপ্য পদক এবং সীমা কালিরমনা মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছেন। গতকাল দিনের শুরুতে নীরজ চোপড়া সহ জ্যাভলিন থ্রোয়ার রোহিত যাদব এবং জসবীর সিং পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেন। পাশাপাশি ভারতের 2 ট্রিপল জাম্পার প্রবীণ চিত্রভেল এবং সেলভা প্রভু থিরু মারানো ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন। অন্যদিকে পুরুষদের ডেকাথলনে পদক জয়ের লড়াইয়ে এখনও টিকে আছেন তেজস্বী শঙ্করও। 5টি ইভেন্ট শেষে 4,339 পয়েন্ট নিয়ে তিনি প্রথম দিন দ্বিতীয় স্থান থেকে শেষ করেছেন। অষ্টম দিনের শেষে 110টি পদক নিয়ে অস্ট্রেলিয়া পদক তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে। অন্যদিকে 3টি স্বর্ণ, 10টি রৌপ্য এবং 4টি ব্রোঞ্জ পদক নিয়ে ভারত দশম স্থানে রয়েছে। ডুরান্ট কাপের 135তম আসর আজ শিলংয়ে শুরু হচ্ছে। এই শহরে টুর্নামেন্টের গ্রুপ ইর অন্তর্গত মেঘালয়ের 3টি ফুটবল ক্লাব
শিলং লাজং নং সেহ

স্পোর্টস অ্যান্ড সোশ্যাল কালচারাল ক্লাব লাংস সনিং ফুটবল ক্লাব ও মুম্বাই ফুটবল ক্লাবের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা বিকেল তিনটে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। নিট ইস্যুতে ছাত্র আন্দোলনের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ সহ বিভিন্ন বিষয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে আজ সংসদে উভয় কক্ষের অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে গেছে। লোকসভায় আজ জন্ম মৃত্যু নিবন্ধীকরণ সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। দিল্লির যন্তর মন্তরে গত 20 জুলাই ছাত্র বিক্ষোভ চলাকালীন দিল্লি পুলিশের আধিকারিকদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়েছিল বলে আহত পুলিশকর্মীদের পরিবারের সদস্যরা দাবি করেছেন। খবর এখন এই পর্যন্তই, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি রঞ্জনা চৌধুরী। পশ্চিমবঙ্গের বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে জৈশ মুহাম্মদের কুখ্যাত জঙ্গিকে হামিদ মণ্ডলকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। সূত্রের খবর, ধৃত জঙ্গি সাজ্জাদ ভাট গোষ্ঠীর সদস্য, আজ তাকে আদালতে পেশ করা হবে। ওই জঙ্গির মোবাইল থেকে মুখ্যমন্ত্রীর গতিবিধির ওপর নজরদারি সংক্রান্ত নানা তথ্য মিলেছে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রীর ওপর হামলার ষড়যন্ত্রের পরিকল্পনাও করা হচ্ছিল বলে সন্দেহ। প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের ফ্ল্যাট ও লকার থেকে 3.5 কেজি সোনা উদ্ধারের ঘটনার তদন্তে নেবে দক্ষিণ কলকাতার শর্ট স্ট্রিট ও খিদিরপুর সহ রাজ্যের 12টি স্থানে একযোগে অভিযান চালাচ্ছে ইডি। এই বিপুল পরিমাণ সোনা কোনো দুর্নীতি বা তোলাবাজির টাকায় কেনা হয়েছিল কিনা এবং তার ঘোষিত আয়ের সঙ্গে এই সম্পত্তি সামঞ্জস্যপূর্ণ কিনা তা খতিয়ে দেখে সোনার আসল উৎসের সন্ধান করতেই তদন্তকারীরা এই তল্লাশি চালাছেন। সরকার রাজ্যের 3টি বিমানবন্দরকে কেন্দ্রীয় বিমানবন্দর কর্তৃপক্ষকে হস্তান্তর করার জন্য প্রস্তাব পাঠিয়েছে। পুরুলিয়া, বালুরঘাট ও মালদা বিমানবন্দরকে হস্তান্তর করার জন্য কেন্দ্রীয় বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। পরিবহনমন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, পুরুলিয়ার ছড়রা এয়ারস্ট্রিপের পরিকাঠামো উন্নয়নের জন্য আবেদন জানিয়ে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কাছে লিখিত প্রস্তাব পাঠানো হয়েছে। কালীঘাট তৃণমূল কংগ্রেসকে ভবিষ্যতে আদালতের নির্দেশ যথাযথভাবে মেনে চলার জন্য সতর্ক করেছে কলকাতা হাইকোর্ট। বিড়লা তারামণ্ডলের সামনে 21 জুলাই শহীদ দিবসে সভা করা নিয়ে কালীঘাট শিবিরের বিপক্ষে আজ রিপোর্ট পেশ করেছে রাজ্য। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আদালতের নির্দেশ যথাযথভাবে মানা হয়নি এবং শর্ত দেওয়া সত্ত্বেও সেদিন 2টি রাস্তা অবরুদ্ধ করা হয়। বিচারপতি সৌগত ভট্টাচার্য তার নির্দেশে স্পষ্ট উল্লেখ করেছেন, এরপর যদি আদালতের নির্দেশ অমান্য করা হয় তবে আদালত বিষয়টিকে অত্যন্ত গুরুতর হিসেবে দেখবে। নিট ইউজি পরীক্ষায় কম নম্বর পাওয়ার অভিযোগে জাল নথি পেশ করে মামলা করায় 2 পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মামলার শুনানিতে জাতীয় পরীক্ষা সংস্থা এনটিএ এর আইনজীবী আদালতে জানান, পরীক্ষার্থীর দাখিল করা স্কোর কার্ড ও ওএমআর শিট জাল ও বিকৃত। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি অমৃতা সিনহা পর্যবেক্ষণ করেন যে আদালতকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই ভুয়ো নথি জমা দেওয়া হয়েছিল। এরপর হাইকোর্ট মামলাটি খারিজ করে দেয় এবং অভিযুক্ত পরীক্ষার্থীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করার জন্য এনটিএকে নির্দেশ দেয়। হত্যার চেষ্টার একটি মামলায় দোষীকে 7 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিয়েছে হুগলির চুঁচুড়া আদালত। জানা গেছে, 2020 সালে সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে অরবিন্দ ঘোষ নামে ওই ব্যক্তি এক বৃদ্ধাকে ট্রাক্টরের চাকায় পিষে হত্যার চেষ্টা করে। সশ্রম কারাদণ্ডের পাশাপাশি 10,000 টাকার জরিমানার নির্দেশ দিয়েছেন চুঁচুড়া আদালতের অতিরিক্ত দায়রা বিচারক। প্রায় 2 দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন। আজ 12:30 নাগাদ তিনি বিমানবন্দরে নামেন। আগামীকাল রবীন্দ্র সদনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। যে 3টি সংগঠনের উদ্যোগে তসলিমার কলকাতায় আসা, তাদের পক্ষ থেকে বিমানবন্দরে তাকে স্বাগত জানানো হয়। উল্লেখ্য, 2007 সালে তার লেখা দ্বিখণ্ডিত উপন্যাসকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়, উত্তাল হয়ে ওঠে মহানগর। তৎকালীন বামফ্রন্ট সরকার নিষেধাজ্ঞা জারি করে বইটির ওপর প্রবল বিক্ষোভের মুখে কলকাতা ছাড়তে বাধ্য হন তসলিমা। 2011 সালে রাজ্যে পালাবদল হলেও তাঁর কলকাতায় ফেরা হয়নি। বর্তমানে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর এই ফিরে আসা নিয়ে কলকাতার সাংস্কৃতিক এবং পাঠক মহলে তৈরি হয়েছে আগ্রহ। জলপাইগুড়ি জেলায় কেন্দ্রীয় সঞ্চার ব্যুরো সিবিসি ও বাহাদুর গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে 2 দিনব্যাপী আলোচনা চক্রের আজ শেষ দিন। ভারতীয় ন্যায় সংহিতা, নেশামুক্ত ভারত, হারঘর তিরঙ্গা নিয়ে আলোচনা ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম, শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা, লোকনৃত্য ও গীতের আয়োজন করা হয়। কেন্দ্রীয় সঞ্চার ব্যুরোর জলপাইগুড়ি শাখার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক প্রেম শেরপা জানিয়েছেন, সরকারি পরিষেবা মানুষ কীভাবে পাবেন এবং তাদের অধিকার নিয়ে আলোচনা হয়েছে। স্কুলছুট শিশুদের মূলধারার শিক্ষায় ফিরিয়ে আনতে জাতীয় মুক্ত বিদ্যালয় এনআইওএস এর সঙ্গে সমঝোতা স্মারক

0: মৌ স্বাক্ষর করেছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। গতকাল বিকাশ ভবনে এই উপলক্ষে এক অনুষ্ঠানে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন, সচিব বিনোদ কুমার, সমগ্র শিক্ষা মিশনের রাজ্য প্রকল্প অধিকর্তা বিভু গোয়েল এবং এনআইওএস এর সচিব কর্নেল শাকিল আহমেদ উপস্থিত ছিলেন। এই উদ্যোগের ফলে স্কুল ছুটের হার কমবে বলে স্কুল শিক্ষামন্ত্রী জানিয়েছেন। উত্তরবঙ্গে আগামী 5 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। গত 24 ঘন্টায় উত্তরবঙ্গে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছে জলপাইগুড়ির ডায়নায়, প্রায় 77 মিলিমিটার। অন্যদিকে দক্ষিণবঙ্গে সবথেকে বেশি, প্রায় 41 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বাঁকুড়ার কংসাবতী ড্যাম এলাকায়। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 5:10।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: দিদি দেখ দেখ,
3: হারিবদে ভাই
2: দেখা, ওয়াও এটা আমার প্রিয় রং।
3: সারাক্ষণ শপিং,
2: আমি জানি মা, এটাই তো খরচা করার বয়স, তাই না?
4: সেভিং করারও এটাই বয়স।
5: এও জানি বাবা, টাকা বাঁচাও আর ঠিক জায়গায় ইনভেস্ট করো। টাকার অঙ্কে সুদ পাবো, যেটা আবার ইনভেস্ট করলে সুদ পেতেই থাকবো।
6: আমি জানি তো।
5: আরবিআই এ কথা বলে,
7: শুরু করো সঠিক ভাবে, স্মার্ট হও আর্থিক ভাবে।
8: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: শুরু হচ্ছে মহিলা মহল, আপনাদের সঙ্গে অনিন্দিতা মল্লিক।

মহিলা মহলের শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মহিলা মহল। মহিলা মহলে আজকে অনুবাদ সাহিত্য নিয়ে কথা বলবো। সাহিত্য কথায় আমার সঙ্গে থাকবেন লেখিকা সম্পাদিকা সংযুক্তা দাস। আমাদের জন্মের পর যখন গল্প শুনতে শুরু করি আমরা, সেখান থেকেই তো আমাদের আগ্রহ তৈরি হয় সাহিত্যের ওপর। একদম প্রথমে তখনও হয়তো জানি না যে সেগুলো আমাদের ভারতবর্ষের দুটি মহাকাব্য। পরে জানি যে আমাদের দুটি মহাকাব্য রয়েছে, মহাকাব্য দুটি, রামায়ণ এবং মহাভারত। আমরা প্রথমে গল্পের মাধ্যমে শুনি, তারপর পড়ি আমাদের মাতৃভাষায়। উপেন্দ্র কিশোরের ছেলেদের রামায়ণ আর ছেলেদের মহাভারত, এগুলো দিয়ে আমার মহাকাব্যের ওই পথ চলাটুকু শুরু হয়েছিল। এগুলো কিন্তু বাংলায় লেখা নয়, আমরা পড়ছি বাংলায়, শুনেছি বাংলায়। আজকে সাহিত্য কথায় কথা বলবো অনুবাদ সাহিত্য নিয়ে, এবং সেই কারণে আমার একদম প্রথম মনে হলো সংস্কৃতে লেখা এই মহাকাব্যের কথা। এরপর তো আমরা থেকেছি বহু কাল ব্রিটিশ শাসনে ইংরেজি ক্লাসিকের ওপর, এবং সত্যি সেগুলো বিশ্বের সেরা ক্লাসিক বলা যেতে পারে। আমরা ছোটবেলায় গালিভার ট্রাভেল

0: পড়ছি।
1: একদমই,
0: আমরা রবিনহুডের সেই বিশাল কারিশমা নিয়ে আমরা প্রচন্ড উৎসাহী হচ্ছি, একটু বড় হতে হতে আমরা শার্লক হোমসে ওয়াটসন হয়ে উঠছি কখনো কখনো মনে মনে। তো এগুলো সবই তো অনুবাদে, অনুবাদ সাহিত্যের কথা বলতে গিয়ে আজকে আমাদের সঙ্গে পেয়ে গেছি লেখিকা, সম্পাদিকা এবং অবশ্যই শিক্ষিকা সংযুক্তা দাসকে।
1: নমস্কার
0: সংযুক্তা, আজকে আমাদের এই সাহিত্য কথা অনুষ্ঠানে স্বাগত।
1: ধন্যবাদ।
0: কথা হচ্ছে অনুবাদ সাহিত্যের কথা। এই অনুবাদ সাহিত্যের সঙ্গে আপনারও যে পরিচয় সেটার কথা আগে একটু জানতে চাইব।
1: আমার বাবা মার কথা প্রথমেই আসবে। বাবা মাকে আমি জবে থেকে জ্ঞান হয়েছে অবসর সময় সব সময় তাদের আমি বই হাতে নিয়ে দেখেছি অথবা রবীন্দ্রসঙ্গীত শুনতে। সেই সময় আমাদের পুরনো একটা টেপ রেকর্ডার হয়তো আমাদের সবার বাড়িতেই ছিল, সেখানে জ্ঞান হতেই শুনছি ওই শ্যামা নৃত্য নাট্য, সেটা হচ্ছে। তার পরবর্তীকালে আমার জন্মদিনে, প্রত্যেকটা জন্মদিনে আমি আর কিছু পাই না পাই বাবা মার কাছ থেকে প্রচুর বই পেতাম। তা সেই প্রথম পাওয়া বই ছিল আমার উপেন্দ্রকিশোর সমগ্র। সেই উপেন্দ্রকিশোর সমগ্রতে প্রথম আমি ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত শুধু নয় আরো কিছু নতুন জিনিস পেলাম। গ্রিক এবং রোমান মাইথোলজির ছোট ছোট ছোট ছোট গল্পগুলোকে যেভাবে তিনি একদম ছোটদের মতো করে, সেখানে আমরা মাতারিকির কথা পড়ছি, তারপরে আরো বিভিন্ন ওই যে পাথর ঠেলে ঠেলে ওপরে তুলছে আবার পাথরটা গড়িয়ে পড়ছে, তখনকার সব নামগুলো হয়তো আমার মনে থাকছে না কারণ তখন খুব ছোট, নামগুলো সব গুলিয়ে যাচ্ছে এই গল্পের সাথে ওই গল্প সেই গল্পের সাথে।
0: এই উপেন্দ্র কিশোরের কথা বলতে এইগুলো শুনতে শুনতে আমার সুকুমার রায়ের কথা মনে পড়লো। হারকিউলিসের পরিচয়টা বোধহয় আমরা
1: সুকুমার রায়ের কাছেই পাই। এবং এই যে গ্রিক এবং রোমান মাইথোলজি পাচ্ছি, ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত পাচ্ছি, তার সঙ্গে ছিল ছবিতে রামায়ণ, ছবিতে মহাভারত। এইগুলো পড়তে পড়তেই কিন্তু আমাদের অনুবাদ সাহিত্যের সঙ্গে অজান্তেই পরিচয় ঘটে যাচ্ছে। তারপরে দেখলাম আমাদের বাড়িতে একটা মিনি বুকের কালেকশন ছিল, তা তখন মিনি বুক এই শব্দটাও জানতাম না। দেখতাম ছোট্ট ছোট্ট কিছু বই, খুবই আকারে ছোট্ট, এবং বইটার হয়তো শুধু মূল বিষয়টা সেখানে দেওয়া আছে। সেখানে আমি প্রথম ইলিয়াড এবং ওডিসির হদিশ পাই, এবং তার সঙ্গে আরো একটি বই পাই যেটা অনেক পরে এসে আমি যখন মাস্টার ডিগ্রি করছি ইংরেজি সাহিত্যে, তখন সেই বইটা আমি মূলটা পড়বার সুযোগ পাই। বইটা ছিল ইবসেনের দ্য ডলস হাউস। সেইটার যখন পুতুলের ঘর বাড়ি সম্ভবত নাম ছিল বইটার অনুবাদ, ছোট্ট মতো বইটা, দেখতেও খুব মজার মিষ্টি মতো ছিল, ছোট মানুষদের আগ্রহ সঞ্চার করার জন্যই হয়তো, সেটা পড়েছিলাম। পরবর্তীকালে যখন আমি আমাদের মাস্টার ডিগ্রিতে স্পেশাল পেপারে ইউরোপিয়ান সাহিত্য আমি বেছে নিয়েছিলাম, তার মধ্যে অনেক বিকল্প ছিল, আমেরিকান সাহিত্য ছিল, আফ্রো আমেরিকান সাহিত্য ছিল, তা আমার কেন জানি না ইউরোপিয়ান সাহিত্যটা খুব মন টেনেছিল। সেখানে আমরা চেকফ পড়ছি, টলস্টয় পড়ছি, দস্তয়েভস্কি পড়ছি, এবং সেই যে ইবসেন পড়েছিলাম ছোটবেলায় সেটা আবার ফিরে আসছে এবং এখন মূল টেক্সটটা আমি পড়ছি। তা এই যে জার্নিটা, ছোট্টবেলায় ওই অনুবাদের সঙ্গে পরিচয় এবং তারপরে যখন বাবার সাথে লাইব্রেরি যাচ্ছি, লাইব্রেরিতে গিয়ে একটার পর একটা বিশ্ব সাহিত্যের মণিমুক্তের সঙ্গে পরিচয় ঘটছে, এইভাবেই ধীরে ধীরে কিন্তু অনুবাদের প্রতি ভালোবাসাটা জন্ম নিল নিজের অজান্তেই।
0: শ্রোতা বন্ধুরা ভাবছেন সংযুক্তার সাথেই কেন অনুবাদ সাহিত্যের কথা বলতে বসলাম, আসলে সংযুক্তাও অনুবাদক, ওর অনুদিত বই আমরা কিন্তু পড়ছি এখন অনুবাদ সাহিত্য হিসেবে। এই যে সাহিত্যিক হিসেবে এবং সেটা অনুবাদক হিসেবে যখন বই প্রকাশ হচ্ছে, এই সাহিত্যে আসাটা, অনুবাদ সাহিত্যে আসার ভালোবাসাটা কোথা থেকে?
1: আসলে আমি মূলত পাঠক, আমি সাহিত্যিক শব্দটা আপনি বললেন ঠিকই, সাহিত্যিক আমি একেবারেই নই, সাহিত্যিক অনেক বড় শব্দ, সেই জায়গায় আদৌ কোনোদিন পৌঁছতে পারবো কিনা আমি জানি না, একটু লেখালেখির চেষ্টা করি এইটুকুই। আর অনুবাদটা শুরু হয়েছিল খুব অদ্ভুত ভাবে, আমাদের সবারই খুব প্রিয় কবি শঙ্খ ঘোষ, উনার অনুবাদে আমি পাবলো নেরুদার একটি কবিতার বই পড়েছিলাম, সম্ভবত কেউ আমাকে উপহার দিয়েছিলেন, সেই বইটা আমি পড়ে আমার প্রথম পাবলো নেরুদার কবিতার প্রতি খুব আগ্রহ জন্মায়। এবারে আমি আন্তর্জাল ঘেটে প্রথম দিকে বই পাইনি, তারপরে বই পেলাম, এবার সেইগুলো পড়ার পর থেকে আমি নিজেই ডাইরেক্ট পাতায় অল্প স্বল্প নেরুদার কবিতা অনুবাদ করতাম। এটা কিন্তু কোনো বাণিজ্যিক কারণে বা কোথাও আমি পাঠাবো, একদমই তার কারণ আপনি জানেন নিশ্চয়ই যে ভারতবর্ষ সমস্ত যে আন্তর্জাতিক চুক্তিগুলো রয়েছে অনুবাদ মেধা সত্ত্ব সংক্রান্ত, তার প্রত্যেকটারই স্বাক্ষরকারী, এবং সেই জন্য আমাদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় অনুবাদের ক্ষেত্রে। কাজেই পাবলো নেরুদার কবিতা এখনো পর্যন্ত পাবলিক ডোমেনে আসেনি, আমরা এটা কপিরাইট লঙ্ঘন করে, মানে এটা যদি এখন আমি অনুবাদ করতে যাই, হয় আমাকে অর্থ দিয়ে কপিরাইট নিয়ে সেটার অনুবাদ করতে হবে, যেটা অত্যন্ত খরচ সাপেক্ষ এবং সময় সাপেক্ষ একটা পদ্ধতি, অথবা

আমাকে আইন লঙ্ঘন করে কাজটা করতে হবে, যেটা কখনোই কাম্য নয়। আমি নিজের মনের ইচ্ছায় ওটা করতাম, করতে ভালো লাগতো, কবিতা পড়তে ভালো লাগতো এবং অনুবাদগুলোও করতে ভালো লাগতো। এরকম করতে করতে তারপর আমি যে সম্পাদনা সংস্থার সঙ্গে যুক্ত, সেখানে বিভিন্ন কাজের সূত্রে আমাকে কখনো কখনো অনুবাদের কাজ করতে হতো। করতে করতেই আমাদের প্রধান সম্পাদক, সম্ভবত ওনার মনে হয়েছিল যে আমি এই কাজটা করতে পারবো। প্রথম আমার

0: করেছিলেন। কিন্তু সেই দুমার লেখা যে ভৌতিক বা হরর গল্প রয়েছে, উপন্যাস রয়েছে, এবং সেটা আমি করব, এটা আমি কখনো ভাবতে পারিনি। এটা আমি করতে পেরেছি এবং পাঠক সেটা পছন্দ করেছেন, তার জন্য আমি সর্বান্তঃকরণে কৃতজ্ঞ সকলের কাছে।
1: এরকম একটা উপন্যাস বেছে নেওয়ার কারণটা কি ওই ছোটবেলার একটা ভালোবাসার কথা শুনছিলাম, সেখানে প্রতীত রয়েছে?
0: হ্যাঁ, এটা তো একটা কারণ বটেই, তার সঙ্গে সঙ্গে দুমাকে বিশ্ব সাহিত্যে মানুষ মূলত চেনে অ্যাডভেঞ্চারার লেখক হিসেবে, তার যে এই দিকটাও রয়েছে, এই বিষয়টাও রয়েছে। তিনি ভৌতিক কাহিনী লিখেছেন এবং এই বইটাতে শুধু ভৌতিক নয়, ওই ফরাসি বিপ্লবের পরবর্তী সময়ের, এখানে শুধু ভূত প্রেতাত্মা এইগুলো বিষয় নয়, মানুষ যে কিভাবে পরস্পরের জীবনে আতঙ্কের পরিবেশ, আতঙ্কের পরিস্থিতি নিয়ে আসতে পারে, মানুষের নৃশংসতা যে কিভাবে আতঙ্ক জন্ম দিতে পারে, এগুলো উপজীব্য। তাহলে এটার মধ্যে বেশ কিছু স্তর ছিল যেটা আমাকে আকর্ষণ করেছিল, এবং আমার ইতিহাস খুব পছন্দের বিষয়। যদিও আমি ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু ইতিহাস ভীষণ ভালো লাগে বলে সেই সময়কার ওই ইতিহাস, যে দিকগুলোর কথা সেভাবে উঠে আসে না। আমরা ফরাসি বিপ্লবকে সবসময় একটা উজ্জ্বল আলোয় দেখি, লিবার্টি, ফ্রেটার্নিটি,
1: একদম
0: এই কথাগুলো আমরা বলি, কিন্তু ফরাসি বিপ্লবের পরবর্তী সময় একরকমের কথায় কথায় মানুষকে যেভাবে টার্গেট করে তাদের একদম হত্যা করে রক্তে স্রোত বইয়ে দেওয়া হয়েছিল, পথে ঘাটে রক্তের নালা বয়ে যেত, সেই ঘটনাগুলোর কথা হয়তো আমরা জেনে উঠি না। শ্রেণী শত্রু হিসেবে একদলকে, মানে আমার বিরুদ্ধে কথা বললেই সে শ্রেণী শত্রু, এবং তাকে মেরে ফেলাটাই, তাকে এলিমিনেট করে দেওয়াটাই একমাত্র উপায়। এই যে ঘটনাগুলো, এইগুলো সেভাবে আমরা জানতাম না, এটা আমাকে খুব আকর্ষণ করেছিল।
1: তারপর পথ চলা শুরু, তার পরবর্তী মানে অনুবাদ দোখ হিসেবেই ভালোবাসাটা সাহিত্যের সঙ্গে,
0: একদমই
1: এটা বোধহয় আমাদের সবাইয়েরই ছোট, কারণ আমাদের ছোটবেলায় আমাদের কাছে বই পড়াটাই ছিল প্রধানত বিনোদনের জায়গা।
0: একদমই
1: অনুবাদ সাহিত্যের সাথে আমাদের যে পরিচয় হয়েছিল, কি ধরনের অনুবাদ ভালো লাগতো?
0: আমার আসলে বইয়ের ক্ষেত্রে কোনো বাছাবাছি কোনোদিন ছিল না। যেমন আমি লুকিয়ে বাবা মায়ের লাইব্রেরি থেকে আনা বা বাড়িতে থাকা শারদীয়া পত্রিকা লুকিয়ে লুকিয়ে পড়ে ফেলতাম, হয়তো কিচ্ছু বুঝতাম না কিন্তু পড়ে ফেলতাম, এবং মা হয়তো কোনো সময় দেখতে পেলে একটু বকাবকি করতেন, কিন্তু বাবা দেখেও বলতেন ঠিক আছে পড়ো, কিছুই বুঝবে না পড়ো, একটা সময় নিজেই বুঝে যাবে কোনটা ভালো সাহিত্য কোনটা খারাপ সাহিত্য। আমার বাড়ির বই পড়ার পরিবেশটা ছিল ঠিক এরকম। তো সেই সময় আমি ভৌতিকও পড়তাম, আমি অ্যাডভেঞ্চারও পড়তাম, আমি সদাশিব পড়তাম, আমি ব্যোমকেশ পড়তাম, আবার তার সঙ্গে সঙ্গে ব্রাম স্টোকারের অনুবাদও পড়ছি, লীলা মজুমদারের করা বিভিন্ন বইয়ের যে অনুবাদ, বিশ্ব সাহিত্যের সেরা যে উপন্যাসগুলো সেইগুলো পড়ছি, পরবর্তীকালে মেরি শেলি পড়ছি, এই সমস্তগুলো পড়তে পড়তে
1: এখানে এই যে আমাদের ছোটবেলায় আর একটা বিরাট সম্ভার ছিল সোভিয়েত দেশের,
0: এটার কথা আমি আসতে যাচ্ছিলাম, যে পূজোর সময় বিশেষত আমরা এই বইগুলো সংগ্রহ করতাম। আমার একটা অসম্ভব প্রিয় বই আছে, ননী ভৌমিকের অনুবাদ করা আলেকজান্ডার বেলায়েভের উভচর মানুষ। এই বইটা আমি সারা জীবনে যে কতবার পড়েছি, একটি ছেলে একজন পাগল বৈজ্ঞানিক, তিনি বিভিন্ন প্রাণীর সাথে অন্য প্রাণীর ক্রস ব্রিড করান বা মিলিয়ে মিশিয়ে এর কানের সাথে ওর মাথা জুড়ে দেন, এই রকম করতে করতে তিনি একটি ছোট বাচ্চাকে উভচর বানিয়ে তুলেছেন তার বাবার কাছ থেকে কিডন্যাপ করে। এবার সেই যে উভচর মানুষের গল্পটা, সেই ছেলেটি বড় হয়ে ওঠে, একটি মেয়ের প্রতি সে আকৃষ্ট হয়, মেয়েটিও তাকে পছন্দ করে, কিন্তু এই যে অদ্ভুত একটা জীবন, অর্ধেক সময় ছেলেটি জলে থাকে, অর্ধেক সময় তার সাথে দেখা করতে আসে, এবং যত বেশি সময় সে ডাঙায় থাকে তত তার কিন্তু জলের যাওয়ার প্রবণতা বেড়ে যায়, কারণ তার শরীরে কষ্ট হতে থাকে, তার শরীরে ফুসফুসের সাথে সাথে ফুলকাও রয়েছে যেগুলোতে তার যন্ত্রণা হয়। এই যে অদ্ভুত একটা গল্পটার যে কনসেপ্টটা, এটা আমাকে
1: একটা মানুষের দ্বন্দ্ব,
0: জীবনের যে দ্বন্দ্ব, সে ভালোবাসাকে বেছে নেবে না জীবনকে বেছে নেবে, সে নিজের পালক পিতাকে বেছে নেবে না সত্যিকারের পরিবারকে বেছে নেবে, সে জল বেছে নেবে না ডাঙা বেছে নেবে, এই যে দ্বন্দ্বটা, এটা আমার ওই তরুণ বয়সে, একদম কম বয়সে তখন যেরকম আমাকে প্রভাবিত করেছিল, পরবর্তীকালেও বইটা পড়ে আমি একই রকমের আনন্দ পেয়েছি, এবং বর্তমানেও বইটা আমি আমার মেয়েকেও কিনে দিয়েছিলাম, সেখান থেকেও নিয়ে আমি মাঝে মাঝে পড়ি। এই প্রসঙ্গে বলি, আমি আমার লাস্ট যে বইটা প্রকাশিত হয়েছে সেটা রাশিয়ান হরর অমনিবাস, তাতে আমার অত্যন্ত সৌভাগ্য যে সেই আলেকজান্ডার বেলায়েভেরই একটি অন্য গল্প আমি অনুবাদ করার সুযোগ পেয়েছি।
1: অনুবাদ বিষয়টা তো কখনোই ভাষান্তর যখন করা হয় এক দেশের প্রচলিত যে

0: সমস্ত বিষয়গুলো থাকে তার সাথে আরেকটি দেশের অনেক তফাত হয়ে যায়।
1: একদম
0: ঠিক, আমরা যেভাবে খেতে বসতে অভ্যস্ত ইউরোপের মানুষরা সেভাবে খান না। এই যে বিষয়গুলো অনুবাদের সময় অনুবাদ কতটা শক্ত সেই খানের যে পরিস্থিতি সেটাকে আমার ভাষায় রূপান্তর করে দেওয়া।
1: দেখুন, আমার মনে হয় অনুবাদ শুধু ভাষা পরিবর্তন নয়, অনুবাদের প্রকৃত অর্থ আমার কাছে দুটো। একটা হচ্ছে সেই বিষয়টা, মূল ভাষার লেখক যে পরিবেশ পরিস্থিতিতে যে পরিবেশে বসে যে সামাজিক অর্থনৈতিক ঐতিহাসিক কাঠামোয় দাঁড়িয়ে বিষয়টি লিখেছেন সেইটাকে অনুভব করা। সেটাকে যদি আমি অনুভব করতে না পারি তাহলে আমি আমার ভাষায় প্রাঞ্জলভাবে সেটাকে প্রকাশ করতে পারবো না। এর জন্য যখন আমি অনুবাদ করেছি দুটো বই, দুটোর ক্ষেত্রেই একই ঘটনা ঘটে সেই সময়কার ইতিহাস বেশ কিছুটা গভীরভাবে পড়তে হয়েছে। তার কারণ বিশেষ করে রাশিয়ান হরর অমনিবাসের ক্ষেত্রে যেটা হয়েছে, এখানে 8টি মোট উপন্যাস বা গল্প রয়েছে, যার 4টি বলশেভিক বিপ্লবের আগে এবং 4টি তার পরবর্তী সময়ে, রুশ বিপ্লবের আগের এবং পরবর্তী সময়ে ভাগ করা রয়েছে। এবার আগের এবং পরবর্তী সময়ের আতঙ্কের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। প্রথম দিকে আমরা দেখছি ভূত প্রেত নানান রকমের, যেটাকে আমরা ইংরেজিতে বলি ফিজিক্যাল হরর। এই ফিজিক্যাল হররের উপস্থিতি প্রথম দিকের উপন্যাসগুলোয় বা গল্পগুলোয় অত্যন্ত বেশি। আর পরবর্তী সময়ে আসছে মানুষের ওপর মানুষের অত্যাচার, সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক হরর এবং নানান রকমের মানুষের ওপর উৎপীড়ন নির্যাতন সেই সংক্রান্ত যে হরর। শুধু তাই নয়, যেটা আমরা নাৎসি জার্মানিতে যেরকম দেখেছি যে মানুষের ওপর বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করা, সেই রকমের একটি উপন্যাস বলবো না, এটা নভেলা বা বড় গল্প, সেটাতে আমরা দেখছি একজন মানুষের সাথে একটা ইঁদুরের তার সত্তার এক্সচেঞ্জ হচ্ছে। একজনের সত্তাটাকে আরেকজনের মধ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং তার জন্য কাকে ধরে নিয়ে আসা হচ্ছে, মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্ত একজন আসামিকে যার জীবনের কোনো মূল্য নেই, তার মূল্য শুধুমাত্র একটি এক্সপেরিমেন্টের সাবজেক্ট হিসেবে। তাহলে এইখানে একই সাথে বডি হরর যেমন রয়েছে তেমনি সাংঘাতিক একটা ট্রমা বা সাইকোলজিক্যাল হরর রয়েছে। তা এই বিষয়গুলো একটু সেই সময়কার ইতিহাস না পড়লে, সেই সময়কার সমাজের যে পরিস্থিতি, মানুষের যে পরিস্থিতি, তার মধ্যে একটু ডুব না দিলে এই জিনিসগুলোকে নিজের ভাষায় ফুটিয়ে তোলা যাবে না। আর দ্বিতীয়ত আরেকটা বিষয়, শুধুমাত্র একটি বাক্য থেকে অন্য বাক্যে, ইংরাজি থেকে বাংলায় বা রাশিয়ান থেকে ইংরেজিতে, ইংরেজি থেকে বাংলায় এইভাবে যে রূপান্তর, সেটা নয়। সহজ সাবলীল একটা ফ্লো বা একটা বহমানতা থাকতে হবে ভাষার মধ্যে, এটা আমার মনে হয়। আমি যখন অনুবাদ করি আমি চেষ্টা করি যেভাবে আমি বাংলা লিখি ঠিক সেইভাবেই আমি অনুবাদটা করব, যাতে কখনোই কৃত্রিমতা বা আড়ষ্টতা ভাষায় না থাকে।
0: এর জন্য কি কোনো প্রশিক্ষণের দরকার হয়েছে বা কোন অনুবাদকরা প্রভাবিত করেছেন?
1: আমার ক্ষেত্রে বলবো আমি সব থেকে বেশি প্রভাবিত দুজনের দ্বারা। একজন হচ্ছে ননি ভৌমিক, যিনি একজন কিংবদন্তি রাশিয়ান সাহিত্যের অনুবাদের ক্ষেত্রে, যিনি সরাসরি রাশিয়ান ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন এবং আমরা জানি তিনি দীর্ঘ জীবন রাশিয়ায় কাটিয়েছিলেন, এবং তার অনুবাদের ক্ষেত্রে যদি আমরা বলতে যাই তাহলে তিনি রাশিয়ার আত্মা, তার যে সুরেলা ছন্দ সেইটাকে ধরেছিলেন এবং সেইটাকে সুললিত বাংলা গদ্যে তিনি রূপান্তর করেছিলেন। এটা আমাকে ভীষণ প্রভাবিত করেছে। তার সঙ্গে বলবো আমার পরম প্রিয় একজন সাহিত্যিক যার মৌলিক লেখা এবং অনুবাদ একইভাবে আমি পছন্দ করি, তিনি লীলা মজুমদার। এই দুজনের লেখা আমাকে সব থেকে বেশি প্রভাবিত করেছে। তবে না, প্রশিক্ষণ আমি কিছু নিইনি, যেহেতু আমি বাংলা পড়তে ভীষণ ভালোবাসি, বাংলাই মূলত পড়ি এবং পেশাগতভাবে বা স্কুল কলেজের পড়াশুনো মাস্টার ডিগ্রি সবই আমার ইংরেজি সাহিত্যে, আমি স্কুলেও ইংরেজি পড়াই, ইংরেজি ভাষা এবং সাহিত্যের শিক্ষিকা, সেক্ষেত্রে দুটো ভাষায় হয়তো কিছুটা আমার যেটুকু দখল রয়েছে, যেটুকু আমার জ্ঞান রয়েছে সেই অনুযায়ী আমি চেষ্টা করি অনুবাদটা করার।
0: আমরা মূলত অনুবাদ সাহিত্য বলতে প্রথমেই আমাদের মনে আসে যে ইউরোপিয়ান সাহিত্যের কথা বা আমেরিকান সাহিত্যের কথা, যেগুলো আমরা পড়েছি, মানে ইংরেজি সাহিত্য ছাড়াও বাকিগুলো আমরা ইংরেজিতে অনুবাদ থেকেই অনুবাদ করা হয়েছে হয়তো। এই সময়ের যে ছেলে মেয়েরা, আমাদের সময় আমরা বাংলা মাধ্যমে পড়েছি, আমাদের কাছে বাংলা পড়াটাই অনেক বেশি সহজ ছিল, এই সময়ের ছেলে মেয়েরা ইংরেজি পড়তে অনেক বেশি অভ্যস্ত হয়, বিশেষ করে একটু শহুরে মধ্যবিত্ত সমাজের যে ছেলে মেয়েরা, এই সময়ে দাঁড়িয়ে অনুবাদ সাহিত্য কতটা প্রাসঙ্গিক?
1: অনুবাদ সাহিত্য সবসময় প্রাসঙ্গিক থাকবে। অনুবাদ সাহিত্য মানে তো শুধু বাংলা অনুবাদ।

0: নয়, বিভিন্ন ভাষার অনুবাদ। অনুবাদ অর্থই হলো দুটো সংস্কৃতির মধ্যে একটা মেলবন্ধন, একটা সেতুবন্ধন। শুধুমাত্র ভাষা থেকে ভাষায় রূপান্তর নয়, একটা সংস্কৃতি থেকে আরেকটা সংস্কৃতিতে রূপান্তর। যেমন আমরা যখন যদি লাতিন আমেরিকান সাহিত্য সেটার যদি আমরা অনুবাদ দেখি, দেখছি সেখানের সাহিত্যের যে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের কথাই যদি বলি, তার লেখার যে ম্যাজিক রিয়েলিজম সেটা যখন বাংলায় অনুবাদ হচ্ছে, বাংলার যে পরাবাস্তবতা বা সার রিয়েলিজম যেটা আমরা বলি, সেইটা দুটো ওতপ্রোতভাবে মিশে যাচ্ছে। তাহলে সবাই গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ যে যতই ইংরেজি ভাষায় দক্ষ হন না কেন, হয়তো নাও পড়ে উঠতে পারেন। এবং তার কাছে যদি মনে হয় কেউ ইংরেজি ভাষা এবং মাধ্যমে পড়াশুনো করেছেন, কিন্তু তারপরেও তার যদি বাংলা ভাষার প্রতি ভালোবাসাটা একই রকম থাকে, তাহলে তিনি মনে করতেই পারেন যে হ্যাঁ, আমি ওই ভাষায় পড়েছি, আমি নিজের ভাষাতেও এটা পড়ে দেখব এবং দুটোর আমি তুলনামূলক একটা আলোচনা করে দেখব বা আমার কোনটা বেশি ভালো লাগছে। যেমন আমি খুব সাম্প্রতিক সময়ে জেরোম কাফকা জেরোমের একটি অনুবাদ অভিক মোহন দত্ত করেছেন, থ্রি ম্যান ইন আ বোট, এটা আমরা সবাই জানি, খুব বিখ্যাত, এবং মন্টমোরেন্সির কথা আমরা কে না পড়েছি, আমাদের এটা পাঠ্যতেও ছিল একাদশ দ্বাদশে এবং পরবর্তীকালে আমি ক্লাসে পড়িয়েছি এবং মূল যে গ্রন্থটা সেটাও পড়া রয়েছে। তারপরেও এত লুসিড, এত সাবলীল, এত সহজ এবং সরস অনুবাদ অনুবাদক করেছেন যে সেটা পড়তে গিয়ে আমি বইটা নামাতে পারছিলাম না। তাহলে এটাই, আমি ইংরেজি ভাষা সাহিত্যের ছাত্রী এবং শিক্ষিকা হয়েও মূল সাহিত্যটা পড়েও এখনো কিন্তু আমার বাংলাটাও ভালো লাগছে, অনুবাদটা ঠিক সমভাবে আমার কাছে আকর্ষণীয় মনে হচ্ছে। এখনকার প্রজন্মের ক্ষেত্রে বই পড়ার প্রবণতা আমরা সবাই জানি, মোবাইল ফোনের কারণে তাদের বইয়ের প্রতি একটা অনীহা বেশ কিছু ক্ষেত্রে তৈরি হয়েছে, কিন্তু তাও বলবো এখনো আমাদের হতাশ হওয়ার সময় আসেনি। এখনো প্রচুর ছেলে মেয়ে আছে যারা বই পড়ে, এবং যারা বই পড়ে তাদের বেশ কিছুটা অংশ বাংলা মাধ্যমের ছাত্রছাত্রী। এটা শিক্ষিকা হিসেবে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, তারা যখন লাইব্রেরিতে গিয়ে একটা বই খোঁজে, গ্রামাঞ্চলের লাইব্রেরিতে কিন্তু ইংরেজি বই সুপ্রত নয়, সেক্ষেত্রে তারা বাংলা বই বেছে নেয় এবং অনেক ক্ষেত্রেই তাদের হাতে উঠে আসে অনুবাদ সাহিত্য। এইভাবেই তারা হয়তো পরবর্তীকালে আরো বেশি বিদেশি সাহিত্য পড়ার দিকে আকৃষ্ট হয়, এবং হয়তো আমরা আশা করতেই পারি কোনো এক সময় এই অনুবাদটা পড়ার পর অনুপ্রাণিত হয়ে তারা মূল ভাষায় মূল টেক্সটটা পড়বে।
1: আরো একটা কথা বলার রয়েছে, আমরা এই বিদেশি সাহিত্যের কথা বলছি, কিন্তু আমাদের ভারতবর্ষ তো বহু ভাষাভাষী একটি দেশ এবং বিপুল সাহিত্যের সম্ভার ছড়িয়ে রয়েছে চতুর্দিকে, সেই বিষয়ে কতটা কাজ হচ্ছে? আজকে বানু মুস্তাককে কজন অনুবাদ করছেন বা আজকে মৃদুলা গার্গকে কতজন অনুবাদ করছেন? আমরা মুন্সী প্রেমচন্দ কিন্তু বাংলাতেই পড়তে অভ্যস্ত হয়েছি।
0: আমি একটি গল্প পড়েছিলাম গুলজারের লেখা রাভিপার, এটা অনুবাদ করেছিলেন নবনীতা দেবসেন, তিনিও আরেক কিংবদন্তি লেখিকা, আমার অসম্ভব প্রিয়। তার লেখা এই রাভিপার পড়ে আমার অনুবাদক হিসেবে আমার ভীষণ একটা দুঃখের জায়গা যে আমি ইংরেজি বাংলা এবং কিছুটা হিন্দি ছাড়া আর কোনো ভাষা জানি না। হয়তো আমাদের, আমরা যখন পড়াশুনো করেছি অতটা সুযোগ সুবিধা ছিল না বা ছিল, হয়তো করে ওঠা হয়নি। আরো বিদেশি ভাষা জানলে হয়তো আমি সরাসরি বা অন্য আমাদের দেশেরই অন্য ভাষা, তামিল, তেলেগু, মারাঠি, প্রত্যেকটা ভাষায় দুর্দান্ত সব কাজ হচ্ছে, কিন্তু সেইগুলো সরাসরি আমরা পড়তে পারছি না। অনুবাদ সাহিত্যের মাধ্যমেই একমাত্র আমরা সেইগুলো অবধি পৌঁছতে পারি।
1: কাজ কতটা হচ্ছে
0: হচ্ছে, কিন্তু যতটা হওয়া কাম্য ততটা সম্ভবত হচ্ছে না। যেমন আমার ইচ্ছা,
1: আমরা নিজেদের সাহিত্য নিয়ে খুব যেন সন্তুষ্ট হয়ে থাকি, বাইরের দিকটায় বোধহয় ভারতবর্ষের অন্য কোনগুলোতে আমরা অতটা তাকাতে
0: চাই না, কোথায় কি হচ্ছে। যেমন কন্নড় সাহিত্যে খুব ভালো কাজ হচ্ছে, অসমিয়াতে ভালো কাজ হচ্ছে, কিন্তু সেইগুলো অবধি পৌঁছানোর রাস্তা আমাদের কাছে খুবই সীমিত। ভবিষ্যতে আমার ইচ্ছে রয়েছে, আমি তো বেশি ভাষা জানি না, এটা আমার, আমি আগেই বললাম এটা আমার একটা ব্যর্থতা, আমার দুঃখ। যদি সম্ভব হয় অন্য কোনো ভাষা শেখা নিশ্চয়ই শিখব, শেখার তো কোনো বয়স হয় না, কিন্তু হিন্দি যতটুকু জানি, কিছু কবিতা হিন্দিরও আমি অনুবাদ করি ওই নিজের শখেই, তা হিন্দিতে বিভিন্ন যে সাহিত্য রয়েছে যেগুলো এখনো অবধি স্পর্শ করা হয়নি, সেখান থেকে কিছু যদি অনুবাদের সুযোগ আসে আমার সেগুলো করার ইচ্ছে রয়েছে। এবং অন্যান্য সাহিত্য, আসলে পেশাগত কারণে এবং বিভিন্ন কাজের ফাঁকে পড়ার সময়টাও তো কমে যাচ্ছে ক্রমশ, ইচ্ছা আছে অন্যান্য ভারতীয় অন্যান্য প্রদেশের ভাষার যে অনুবাদ তাদের কাজগুলো সেগুলোও পড়ে দেখার।
1: আর একটা দিক আছে এই সময়, এই যে বাংলা সাহিত্য, এটা বোধহয় আপনারাও অভিজ্ঞতা হয়েছে বিভিন্ন সময়, যেহেতু প্রকাশনার সঙ্গে যুক্ত রয়েছেন, একদম বাঙালি ছেলে মেয়ে এসে যখন সত্য

0: চিত্রায়ণ লেখাটাও ইংরেজিতে চান এবং সত্যি সত্যি ফেলুদাও আজকাল ইংরেজিতে অনুবাদ হচ্ছে, এই জায়গাটা কেমন লাগে?
1: এটা সত্যি খুবই অদ্ভুত লাগে। এটা অনেকে বলতেই পারেন, কেন ইংরেজি সাহিত্য যদি বাংলায় অনুবাদ হতে পারে তাহলে বাংলা সাহিত্য কেন ইংরেজি অনুবাদে হবে না বা মানুষ করবে না?
0: অনুবাদ হবে এবং সেটা যদি বিদেশিরা পড়ে,
1: কেউ যদি পড়ে ঠিক আছে, কিন্তু ফেলুদার ওই যে ফেলুদার যে একদম ভীষণ আমাদের খুব কাছের যে বাঙালিয়ানাটা, ব্যোমকেশের ওই যে ধুতি, সিগারেট, দুই বন্ধু মিলে আড্ডা দেওয়ার যে ব্যাপার, একটা যে ঘরোয়া সেট আপে বৌঠান বলে অজিত যখন সত্যবতীকে ডাকছেন, এই যে পরিবেশটা, ঠিক এই পরিবেশে কি ইংরেজিতে অনুবাদ করা সম্ভব? বা ঠিক সেইভাবে কি একটি বাঙালি, একটি কিশোর বা যুবক যখন সেটা পড়ছে, সেই যে ফ্লেভারটা, সেই যে স্বাদটা, সেই সুঘ্রাণটা কিন্তু সে পাবে বলে মনে হয় না। তা সেটা, এটা সত্যি একটু দুঃখজনক বা ব্যর্থতার জায়গা। হয়তো আমরা বাংলা ভাষাটাকে আমাদের পরবর্তী প্রজন্মকে সেইভাবে ভালোবাসতে শিখিয়ে উঠতে পারিনি, এটা একটা আমাদের সত্যি ব্যর্থতার জায়গা।
0: অনুবাদক হিসেবে এরপরে সামনের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? যেরকম এই যে আজকে লাতিন আমেরিকার সাহিত্যের বিষয় রয়েছে বা আজকে জাপানিজ সাহিত্য, এরকম কোনো কিছু কি আমরা উপহার পাবো?
1: আমাদের প্রকাশনার তরফে অনুবাদের বেশ কিছু বিষয় আমরা রেডি করে ভাবনায় রয়েছে। এখন পেশাগত কারণেই সবকিছু আমি বলতে পারছি না, তবে এখন একটা কাজের মধ্যে রয়েছি, খুব শীঘ্রই আগামী 3-4 মাসের মধ্যে হয়তো সেটা প্রকাশিত হবে, পুজোর আগে পরে। পুজোর আগে বইটা সম্পূর্ণ হয়ে যাবে আশা করছি, তারপরে হয়তো প্রকাশ পাবে। শুধু আমি নয়, আমাদের আরো অনেক লেখক অনুবাদের কাজের মধ্যে যুক্ত রয়েছেন এবং সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব বৈচিত্র্য আনার, বিভিন্ন রকমের। এবং আমি ইতিমধ্যে যে দুটো কাজ করেছি, বড় কাজ একক বই হিসেবে, দুটোই ওই জনর ফিকশনে, হরর, সেটা ভৌতিক হোক, অলৌকিক হোক বা সামাজিক বা অর্থনৈতিক সেই দিক থেকে হোক। কিন্তু পরবর্তীকালে আমার বিভিন্ন রকমের কাজ করার ইচ্ছে রয়েছে অনুবাদের ক্ষেত্রেই। মৌলিক লেখা আমি লিখেছি, ছোট গল্প বেশ কিছু রয়েছে বিভিন্ন পত্রপত্রিকায় বা লিটল ম্যাগাজিনে, সেগুলো প্রকাশিত, কিন্তু বর্তমানে মৌলিক কিছু খুব একটা আমি সেগুলোতে যুক্ত নই বা সেগুলো নিয়ে ভাবনা চিন্তা নেই, অনুবাদ নিয়েই ভাবছি। এবং অনুবাদের ক্ষেত্রে বিভিন্ন রসের, বিভিন্ন স্বাদের,
0: এবং সেটা কি ইউরোপের বাইরে?
1: অবশ্যই ইউরোপের বাইরে, আমেরিকান, সব রকমের কাজ নিয়েই চিন্তা ভাবনা।
0: এই যে প্রকাশনার থেকে ভাবনার কথা, এই যে আমি যে কথাটা তুলে আনলাম যে বিভিন্ন প্রদেশের যে সাহিত্য সেটা আমাদের কাছে পৌঁছে দেওয়া, এটার ভাবনা কি রয়েছে একটি প্রকাশনার সম্পাদক হিসেবে?
1: হ্যাঁ, এটা নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। যেমন এর আগে আমরা একটা কয়েকটা মৌলিক কাজ করেছি, যেটা হচ্ছে বিভিন্ন প্রদেশের যে কিংবদন্তি বা মিথগুলো বা লৌকিক দেবদেবী রয়েছে বা অপদেবতা রয়েছে এবং সেইগুলোর যে ঘটনা বলি, এইগুলো নিয়ে আমরা একটা কাজ ইতিমধ্যে করেছি। পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন প্রদেশের এক একটি গল্প বেছে নিয়ে সেইগুলোর অনুবাদের কথাও একটা ভাবনা চিন্তায় রয়েছে, তবে সেটা কবে কখন সেটা এই মুহূর্তে এক্ষুনি বলতে পারছি, যেহেতু অনেকগুলি বইয়ের কথাবার্তা চলছে, তা কবে কোনটা আসবে, কোনটা আগে কোনটা পরে, সেটা একটা সম্মিলিত যৌথ সিদ্ধান্ত, সেটা পরবর্তীকালে হয়তো প্রকাশ পাবে।
0: শ্রোতা বন্ধুরা, এই ক্ষেত্রে যেহেতু সংযুক্তা একজন নিজে অনুবাদক এবং যে প্রকাশনা সংস্থার সম্পাদক সংযুক্তা, সেই প্রকাশনা সংস্থা যখন অনুবাদ নিয়ে ভাবেন, আমরা তো একটুখানি আমাদের দিক থেকে অনুরোধ রাখতেই পারি বা এটা একটুখানি দাবি আর কি করতেই পারি যে শুধুই ইউরোপ, আমেরিকা বা এই ধরনের সাহিত্য নয়, আমাদের দেশের বিভিন্ন কোণে যেন এই সংস্থাটি একটু তাকিয়ে দেখে।
1: একদম,
0: এবং সংযুক্তার কাছে এই অনুরোধটা বোধহয় আমার শ্রোতা বন্ধুদের পক্ষ থেকেও আমি রাখলাম।
1: একদম, অবশ্যই আমরা এটা নিয়ে ভাবনা চিন্তা করব, ইতিমধ্যেই ভাবনা চিন্তায় রয়েছে। আমরা ভবিষ্যতেও এটা নিয়ে আরো বেশি করে আলোচনা করে চেষ্টা করব যে এটা যদি এই প্রোগ্রামটাকে সার্থক করে তোলা যায়।
0: এই অনুবাদ নিয়ে যদি কথা বলতে চাই, হয়তো সংযুক্তা আমার থেকে অনেকটাই ছোট, কিন্তু তবুও মোটামুটি আমরা হয়তো একই ধরনের ছেলেবেলা পেরিয়ে এসেছি, তাই এর আগেও যে কথা হয়েছে, আমরা যদি বই নিয়ে কথা বলতে শুরু করি, এক একটি করে এক একজন ঔপন্যাসিক নিয়ে বা এক একটি বই নিয়ে কথা বলতে শুরু করি, সে কথা বোধহয় ফুরবে না, কিন্তু আমাদের সময় তো ফুরিয়ে যায়, আপনারাও জানেন। অতএব আমাদের বিদায় নিতে হয়, সংযুক্তার কাছ থেকেও আমাদের বিদায় নিতে হবে, এবং অনেক ধন্যবাদ আজকে অনেক ব্যস্ত সময়ের মধ্যে এখানে এসে পৌঁছানোর জন্য। খুব ভালো থাকবেন,
1: এবং খুব ভালো থাকবেন, আমরা কিন্তু সবাই খুব ভালো থাকবেন,
0: আমরা অপেক্ষা করব নতুন নতুন অনুবাদ সাহিত্যের জন্য।
1: একদম, অসংখ্য ধন্যবাদ।

সাহিত্য কথাই শুনছিলাম, অনুবাদ সাহিত্য নিয়ে কথা। আমার সঙ্গে ছিলেন সংযুক্তা দাস। এবার আসি আপনাদের যে চিঠির বিষয়টি ভীষণভাবে সাহিত্য ঘেঁষা, বিভিন্ন প্রখ্যাত সাহিত্যিকদের লেখা থেকে পড়ে আপনারা তার লেখেন এক কলমে দুই নারী। রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পে চন্দরায় ও রাধা চরিত্র, দুই নারীর ও দুই পুরুষের দ্বন্দ্ব নিয়ে তাদের জীবনের আবর্ত ঘুরে চলে। একজনের অপরাধে আরেকজনের শাস্তি পাওয়ার এই গল্পে পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি, মনস্তাত্ত্বিক জটিলতা লিখে পাঠান 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করুন, মেল আইডি mohilamahal.aircolkata@gmail.com, mahalmahal.aircolkata@gmail.com। আর ডাকযোগে চিঠিও পাঠাতে পারেন। চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আগস্ট মাসের এক কলমে দুই নারীর চিঠি পাঠানোর শেষ সময় 23 আগস্ট 2026। আমরা কিন্তু আপনাদের চিঠি এবং মেলের প্রতীক্ষায় থাকি। আজ সময় প্রায় শেষ, সঙ্গে আমি ছিলাম অনিন্দিতা, কথা হবে অন্য আর একদিন। এখন গানে গানে বিদায় নেওয়ার পালা।

0: শুনলেন মহিলা মহল। আপনাদের সঙ্গে ছিলেন অনিন্দিতা মল্লিক। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: Good afternoon, here's the midday weather bulletin for West Bengal, Sikkim, Odisha, Bihar, Jharkhand and the Andaman and Nicobar Islands. Very light rainfall occurred at most places with heavy rain at one or two places over Odisha. At most places of Sub-Himalayan West Bengal with heavy rain at one or two places over Jalpaiguri districts of Sub-Himalayan West Bengal, at one or two places over Jharkhand. And moderate rain also occurred at most places over Sikkim and all the districts of Gangetic West Bengal, at many places over Andaman and Nicobar Islands. Light rain occurred at many places over Bihar. Gusty winds were recorded at one or two places over Bihar, Odisha and Andaman and Nicobar Islands. Chief amount of rainfall received in centimeters, Long Island 2, Mayabandar, Hudbay, Port Blair 1. Diamond Harbour, Kalaikund, Canning 2. Kontai, Boshirhat, Amta 2. Barakpur, Jhargram 2 and Dana T Estate 7. Darjeeling 5. Baltara, Thakurganj 5. And Pipili and Soro 2. Weather forecast for the next 48 hours says light to moderate rain or thundershower is very likely at most places over Darjeeling, Jalpaiguri, Kalimpong, Alipurduar districts of Sub-Himalayan West Bengal, Andaman and Nicobar Islands and Sikkim. Light to moderate rain or thundershower is very likely at many places over the rest districts of Sub-Himalayan West Bengal, all the districts of Gangetic West Bengal, Bihar and Jharkhand. And light to moderate rain or thundershower is also likely at a few places over Odisha. Weather warning for the next 48 hours says heavy rainfall of 7 to 11 centimeters is likely over Bihar, Nicobar Islands and Alipurduar, Jalpaiguri, Kochbihar, districts of Sub-Himalayan West Bengal. Thunderstorm with gusty wind with a speed of 40 to 50 km per hour and lightning is very likely to occur at most places over Jharkhand, Andaman and Nicobar Islands. And thunderstorm with gusty wind with a speed of 30 to 40 km per hour and lightning is very likely at one or two places over Bihar and Odisha. Forecast for Kolkata and neighborhood says generally cloudy sky with light rain is to be expected. Maximum temperature will be around 33 degrees Celsius and minimum temperature will be around 27 degrees Celsius. There is no weather warning for the fishermen of West Bengal coast. However, there is a swell surge alert which says in the range of 13 to 18 second period and a height of 0.9 to 1 meter has been forecast till 11:30 p.m. till the 1st of August. And there is no weather warning for the fishermen of Andaman and Nicobar coast. And here we conclude today's midday weather bulletin.
0: পশ্চিমবঙ্গ, বিহার, সিকিম, ওড়িশা, ঝাড়খণ্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ সকাল 8:30 আবহাওয়ার পর্যবেক্ষণে জানানো হয়েছে খুব হালকা থেকে হালকা বৃষ্টি হয়েছে ওড়িশার কোথাও কোথাও, হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং তার পাশাপাশি ঝাড়খণ্ড, বিহার, সিকিম এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। ঝোড়ো হাওয়া বয়ে গেছে বিহার, ওড়িশা এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। বৃষ্টি হয়েছে মায়াবন্দর 1 সেন্টিমিটার, হাটবে 1 সেন্টিমিটার, পোর্ট প্লেয়ার 1 সেন্টিমিটার, ক্যানিং 2 সেন্টিমিটার, ডায়মন্ড হারবার 2 সেন্টিমিটার, টুসুমা 2 সেন্টিমিটার, কাঁথি 2 সেন্টিমিটার, আমতা 2 সেন্টিমিটার, রামপুরহাট 2 সেন্টিমিটার, পলাশবাড়ি টি এস্টেট 7 সেন্টিমিটার, আমরাপাড়া 1 সেন্টিমিটার, বাসুয়া 2 সেন্টিমিটার, ডাবুগা 2 সেন্টিমিটার, চন্দনপুর 2 সেন্টিমিটার, চৌথাম 3 সেন্টিমিটার, জামসোলাঘাট 4 সেন্টিমিটার, জামদা 2 সেন্টিমিটার, পিপলি 2 সেন্টিমিটার এবং সোরো 2 সেন্টিমিটার। আগামী 48 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে বজ্রবিদ্যুৎ অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সহ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং তার পাশাপাশি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ও সিকিমে। বিহার ও ওড়িশার কোথাও কোথাও একই সম্ভাবনা রয়েছে। আগামী 48 ঘন্টায় আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিমের কোথাও কোথাও, তার পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং সহ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, যার পরিমাণ 7 থেকে 11 সেন্টিমিটার। বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ঝাড়খণ্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোথাও কোথাও। বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বিহার।

এবং ওড়িশার কোথাও কোথাও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। আজ দিনের বাকি অংশে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হতে পারে। আগামী 24 ঘণ্টায় কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা, হালকা বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হতে পারে। আগামী 48 ঘণ্টায় পশ্চিমবঙ্গে নদী ও সমুদ্র উপকূলবর্তী এলাকার যে সকল মৎস্যজীবী সমুদ্রযাত্রায় যাবেন তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। তবে আগামীকাল অর্থাৎ 1 অগস্ট রাত 11:30 পর্যন্ত উচ্চ ঢেউয়ের সম্ভাবনা রয়েছে, সমুদ্র কিছুটা উত্তাল থাকতে পারে। তাই এই সময় যে সকল মৎস্যজীবী গভীর সমুদ্রযাত্রার কথা ভাবছেন তাঁদের বিশেষ সতর্কতা অবলম্বন করার কথা বলা হচ্ছে। আগামী 48 ঘণ্টায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নদী ও সমুদ্র উপকূলবর্তী এলাকার যে সকল মৎস্যজীবী সমুদ্রযাত্রায় যাবেন তাঁদের উদ্দেশ্যে জানানো হচ্ছে বিশেষ কোনো সতর্কবার্তা নেই। তবে সমুদ্রপৃষ্ঠের ওপর দিয়ে ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, কিছুটা উচ্চ ঢেউয়ের সম্ভাবনা রয়েছে, সমুদ্রের পরিস্থিতি সামান্য হলেও উত্তাল হতে পারে। তাই আগামীকাল বা তার পরবর্তী আরও দুদিন যে সকল মৎস্যজীবী সমুদ্রযাত্রায় যাবার কথা ভাবছেন তাঁদের বিশেষ সতর্কতা অবলম্বন করার কথা বলা হচ্ছে। শুনলেন পশ্চিমবঙ্গ, বিহার, সিকিম, ওড়িশা, ঝাড়খণ্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি।

জানিয়ে দিই আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজ দুপুর আড়াইটায় শুনবেন সাঁওতালি অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে আজ বিকেল পাঁচটায় শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন শুভজিৎ সরকার। অনুষ্ঠান মাঠে ময়দানে, স্টুডিওর বাইরে থেকে এটি রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা। বিকেল সাড়ে পাঁচটায় বিদ্যার্থীদের জন্য আজ থাকছে একাদশ শ্রেণীর রাশিবিজ্ঞান স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা। আলোচনায় থাকবেন শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের শিক্ষক কল্লোল গড়াই এবং সঙ্গে দুজন শিক্ষার্থী। সাঁওতালি অনুষ্ঠান শুনবেন সন্ধে ছটা বেজে পাঁচ মিনিটে। সন্ধে ছটা বেজে আটত্রিশ মিনিটে কৃষি কথার আসর, পাট ও মেস্তার ইনস্ট্রুমেন্টাল গ্রেডিং, এ বিষয়ে ডক্টর অভিজিৎ দাসের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাসরায়। এবং পরে শুনবেন সুসংহত উপায়ে ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ। আলোচনায় থাকবেন ডক্টর কিঙ্কর সাহা, ডক্টর রঘুনাথ মণ্ডল এবং সুব্রত চক্রবর্তী। দরজাগান শুনবেন সন্ধে সাতটা বেজে দশ মিনিটে। সন্ধে সাড়ে সাতটায় সমীক্ষা, বলবেন সুজিত ভট্টাচার্য। রাত আটটায় বাংলা নাটক বড় ঘরের মেয়ে, রচনা মুন্সী প্রেমচাঁদ, বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য, প্রযোজনা মনীন্দ্র রায়। রাত নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী শুভজিৎ পাত্র। রাত সাড়ে নটায় রবীন্দ্রসঙ্গীত শুনবেন উৎসব দাসের কণ্ঠে, ভজন শুনবেন গৌতম দত্তর কণ্ঠে রাত নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে। রাত দশটায় বাংলা ছায়াছবির গান, রাত সাড়ে দশটায় বাঁশিতে লঘু সঙ্গীতের সুর, শিল্পী শেখর দেউরি। রাত দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে লোকগীতি শুনবেন কার্তিক দাস বাউলের কণ্ঠে। রাত এগারোটা বেজে দশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা, শিল্পী রেশমি চক্রবর্তী।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত প্রণব চন্দর কণ্ঠে, 5:20 অনুষ্ঠান উর্বশী, উপস্থাপনায় রোশন মুরারকা। সন্ধে 6:30 শুনবেন গুল গুলশান। সন্ধে 7:10 রজনীকান্তের গান উৎসব দাসের কণ্ঠে। সন্ধে 7:30 শুনবেন দর্পণ। রাত 8:00 ছায়াছবির গান। সংসদ পর্যালোচনা শুনবেন রাত 8:15। রাত 8:30

শুনবেন নানা রঙের গান। স্পটলাইট রাত 9:16। রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় থাকবেন রাজীব বসাক। রাত 11:10 হিন্দি ছবির গান। জানিয়ে দিলাম আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে।

আকাশবাণী কলকাতা পনসাই মরে গেল তুরুই কেটুরে তুরুই মিটে রিয়ার গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন এহবে না তেহিনা মাজান বেড়া রিয়ার সাঁতারি আখড়া মাজান বেড়া সাঁতারি আখড়া রিয়ার এতহব দ সুখি মান্ডি আর সাঁওতিন কুয়া দং সেরিংতে সেরিংটে দ সুখী মান্ডি ঠাকুরমণি হেমব্রম আর ফুলমণি মান্ডি।

আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:10। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, আপনাদের সঙ্গে শুভজিৎ সরকার।

0: গ্লাসগো কমনওয়েলথ গেমসে পুরুষদের ভারোত্তোলনে রূপ জিতলেন লভপ্রীত সিং। ডিসকাস থ্রোতে ব্রোঞ্জ সীমা কালী রামনার। পুরুষদের লং জাম্পে রূপ পেলেন মৌলি শ্রীশঙ্কর। জ্যাভলিন থ্রোর ফাইনালে নীরজ চোপড়া ও রোহিত যাদব জসবীর সিং। কমনওয়েলথ গেমসে ভারতের ঘরে তৃতীয় স্বর্ণপদকটি এনে দিলেন প্যারা অ্যাথলেটিক্সে দিলীপ গাবিট রূপো মোহাম্মদ বাসিলের। ইতালিয়ান ফুটবলার ফ্রাঙ্কো বারেসির জীবনাবসান। তাইপেই ওপেন সুপার ব্যাডমিন্টনের শেষ আটে উন্নতি হুদা, তন্ভি শর্মা, দেবিকা সিহাগ ও কিরণ জর্জ। ভারতীয় ক্রিকেটার অজিঙ্ক্য রাহানের অবসর। কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ভারতীয় পুরুষ ও মহিলা দলের খেতাব জয়। কলকাতা ফুটবল লিগে জয় পেল মোহামেডান স্পোর্টিং। বিশ্ব স্কোয়াশ জুনিয়র টিম চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতীয় পুরুষ দল মহিলা দলের বিদায়। নমস্কার বন্ধুরা, ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে আমি শুভজিৎ। এই মুহূর্তে প্রকৃতিতে শ্রাবণের অঝোর ধারা, মাঝে মধ্যে সেই ধারায় আমরা স্নাত হচ্ছি। আমাদের শরীর যেমন স্নাত হচ্ছে, তার সঙ্গে মনও স্নাত হচ্ছে, আর সেই শ্রাবণের অঝোর ধারার প্রকৃতির সঙ্গে তাল মিলিয়েই খেলার দুনিয়ায় ঘটে চলেছে নানান ঘটনা। সবচেয়ে বড় কথা, কমনওয়েলথ গেমস নিয়ে এই মুহূর্তে ভারতীয় ক্রীড়া প্রেমীরা বেশ প্রতীক্ষা করছেন যে কমনওয়েলথ গেমস থেকে ভারতের ঘরে কি কি পদক আসে। আর তার সঙ্গে সঙ্গেই চলছে ব্যাডমিন্টন, টেবিল টেনিস, স্কোয়াশ, নানান আসর বিশ্বের নানান প্রান্তে। আর কলকাতার ঘরোয়া ফুটবল লীগ এবং সঙ্গে সঙ্গে ঐতিহ্যমণ্ডিত ডুরান্ড কাপের খেলাও এগিয়ে চলেছে। সব মিলিয়েই আমাদের খেলার দুনিয়া জমজমাট, আর সব খবর নিয়েই প্রতিদিন আমাদের ক্রীড়াঙ্গনের আসরও জমে ওঠে। কেমন লাগছে আমাদের ক্রীড়াঙ্গন অনুষ্ঠান, অবশ্যই ইমেল করে আমাদের জানাবেন। আমাদের ইমেল আইডি eirkolkatasports@gmail.com। হ্যাঁ, আপনাদের জানিয়ে রাখি, আজ আমাদের ক্রীড়াঙ্গনে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান মাঠে ময়দানে রয়েছে, এবং সেখানে রয়েছে মোহনবাগান দিবসের কথা। তবে সবার আগে চলে যাব আতস কাঁচের তলায়।
1: আতস কাঁচের তলায়,
0: আতস কাঁচের তলায়, গ্লাসগো কমনওয়েলথ গেমস।

कॉमनवेल्थ गेम्स, ग्लासगो कॉमनवेल्थ गेम्स, आज कॉमनवेल्थ गेम्सर नवम दिन। कॉमनवेल्थ गेम्सर नवम दिन एखो पर्त जा खबर ताते भारत 17 पदक निये एखन रयेछे दशम स्थाने। 3 सोना, 10 रूपो एवं 4 ब्रोंज पदक जीतेछे भारत दशम स्थाने। आज अनेकगुली पदक जयेर निष्पत्ति हबे, ताते भारतेर पदक संख्या बाढ़ते पारे। इतिमध्येई बक्सिंगे भारत तो 10 पदक निश्चित करेछे। চলে আসি পুরুষদের জ্যাভেলিনের কথায়। পুরুষদের জ্যাভেলিনে 80 মিটারের কম দূরত্বে ছুঁড়ে ফাইনালে উঠেছেন নীরজ চোপড়া। সাম্প্রতিক সময়ে নীরজ চোপড়ার ধারাবাহিকতার অভাব কমনওয়েলথ গেমসেও কিন্তু চলছে। গতকাল প্রথমবারে 76.28 মিটার ও দ্বিতীয়বারে 79.61 মিটার দূরত্বে ছুঁড়ে ফাইনালে যান নীরজ। কোয়ালিফিকেশন পর্বে 5ম স্থানে থেকে ফাইনালে উঠলেন তিনি। নীরজের প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের আরশাদ নাদিমও আশানুরূপ ফল করেননি। প্যারিস অলিম্পিক্সে সোনাজয়ী আরশাদ নাদিম 78.63 মিটার দূরত্বে ছুঁড়ে 7ম স্থান অধিকার করে ফাইনালে উঠলেন। সেরা 12 কোয়ালিফায়ারে রয়েছেন আরও 2 ভারতীয়। রোহিত যাদব ছুঁড়েছেন 78.37 মিটার ও জসবীর সিং 78.36 মিটার, তারাও ফাইনালে উঠেছেন। 82.84 মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগে সবার প্রথমে থেকে ফাইনালে উঠলেন।

0: 84 মিটারের সরাসরি যোগ্যতা অর্জনের যে মান ছিল সেই মান অর্জন করতে পারেননি কোনো প্রতিযোগী। আজ ফাইনালে নীরাজ ঘুরে দাঁড়াতে পারেন কিনা সেটাই দেখার। পুরুষদের লং জাম্পে রুপো জিতলেন মুরলী শ্রীশঙ্কর, পুরুষদের ট্রিপল জাম্পের ফাইনালে উঠেছেন প্রবীণ চিত্রাবেল ও সেলভা থিরুমারান, তবে হতাশ করেছেন পারুল চৌধুরী। মহিলাদের 3000 মিটার স্টিপল চেজের ফাইনালে পঞ্চম স্থান পেলেন তিনি। প্যারা স্পোর্টসে পুরুষদের ডিসকাস থ্রো F42-44 ও F61-64 ফাইনালে পদক জয়ে ব্যর্থ সাগর থারাট ও দেবেন্দর কুমার। মাত্র 0.38 মিটার কম দূরত্বের জন্য মহিলাদের শর্টপাটে ব্রোঞ্জ পদক হাতছাড়া হল মনপ্রীত কৌরের। পুরুষদের 400 মিটার হার্ডলসের ফাইনালে উঠলেন জসাস পালফা ও সন্তোষ কুমার তামিলারামন। মহিলাদের 86 কেজি বেশি বিভাগে ভারোত্তোলনে পঞ্চম স্থান পেলেন মার্টিনা দেবী। 23তম কমনওয়েলথ গেমসের আজ নবম দিনে মহিলাদের বক্সিংয়ের 54 কেজির ফাইনালে উঠেছেন প্রীতি পাওয়ার 5-0 জাম্বিয়ার ক্যাথেরিনে ওয়াপেকে হারিয়ে। পুরুষদের 4x400 মিটার মিক্সড রিলেরও ফাইনালে পৌঁছেছে ভারত। পুরুষদের 110 কেজি প্লাস ভারোত্তোলনে ভারতের লভপ্রীত সিং রুপো জিতলেন 388 কেজি ওজন তুলে। নিউজিল্যান্ডের ডেভিড অ্যান্ড্রিউ 380 কেজি ওজন তুলে সোনা পেলেন। মহিলাদের ডিসকাস থ্রোতে সীমা কালীরমনা ব্রোঞ্জ জিতলেন। ষষ্ঠ ভারতীয় মহিলা হিসাবে ডিসকাস থ্রোতে কমনওয়েলথ গেমস পদক পেলেন সীমা। পুরুষদের ডেকাথালানে তেজস্বিনী শঙ্কর এখন রয়েছেন দ্বিতীয় স্থানে। কমনওয়েলথ গেমসে এখনও পর্যন্ত শীর্ষস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। পদক জয়ের তালিকায় 51টি সোনা, 24টি রূপো, 36টি ব্রোঞ্জ, মোট 111টি পদক নিয়ে। দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড, তাদের পদক সংখ্যা 66, তার মধ্যে রয়েছে 15টি সোনা, 30টি রূপো ও 21টি ব্রোঞ্জ। কানাডা 15টি সোনা, 13টি রূপো এবং 17টি ব্রোঞ্জ, মোট 45টি পদক নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। আর একটু আগে বললাম ভারত এই মুহূর্তে রয়েছে দশম স্থানে 17টি পদক নিয়ে, 3টি সোনা, 10টি রূপো ও 4টি ব্রোঞ্জ পদক। গ্লাসগো কমনওয়েলথ গেমস থেকে ভারতের ঘরে তৃতীয় স্বর্ণপদকটি এনে দিয়েছেন দিলীপ গাবিত। পুরুষদের T47 প্যারা 100 মিটার দৌড়ে সোনা জিতলেন গেমস রেকর্ড করে 10.71 সেকেন্ড সময় দিলীপ গাবিত। সোনার সঙ্গে এই ইভেন্ট থেকে রূপও এল ভারতের ঘরে। 10.83 সেকেন্ড সময়ে কেরালার মোহাম্মদ বসিল মার্গ সিগনাকাথ তিনি দ্বিতীয় স্থান পেলেন। 10.85 সেকেন্ড সময়ে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ জিতলেন ইংল্যান্ডের কেভিন স্যান্টোস। আতশকাঁচের তলায় ছিল গ্লাসগো কমনওয়েলথ গেমসের কথা। এবারে চলে যাব স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান মাঠে ময়দানে।
1: মাঠে ময়দানে

0: প্রতি বছরের মতো এবছরও 29শে জুলাই ধুমধাম করে পালন করা হল মোহনবাগান দিবস। তবে এবারে 29শে জুলাই গঙ্গা পাড়ের ক্লাবে পতাকা উত্তোলন ও প্রাক্তন ফুটবলারদের প্রীতি ম্যাচ হল, আর মূল পুরস্কার বিতরণী অনুষ্ঠান হল নেতাজি ইনডোর স্টেডিয়ামে 30শে জুলাই। এবারে মোহনবাগান রত্ন দেওয়া হল প্রয়াত প্রাক্তন বাগান সচিব অঞ্জন মিত্রকে। এছাড়া বিভিন্ন বিভাগে দেওয়া হল নানা পুরস্কার। উভয় দিনেই হাজির ছিলেন আমাদের প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়। এখন শুনে নেব মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত মোহনবাগান দিবস নিয়ে কি জানালেন।
1: কিন্তু আমাদের যেটা হচ্ছে, খেলা তো মাঠে হয়, সেই জন্যে আমরা মাঠ দিয়েই শুরু করি। আমাদের এখানে পতাকা উত্তোলন হয়, তারপরে এই প্রাক্তনদের 100 আজকে 32 না 33 জন প্রাক্তন প্লেয়ার এসছে, এবং নেই এর তালিকা নেই কিন্তু সুব্রত ভট্টাচার্য মনোরঞ্জন ভট্টাচার্য ঘরে বসে আড্ডা মারছে। তো এইরকম দৃশ্য কিন্তু অন্য কোনো ক্লাবে আপনি পাবেন না। 135 জন আছে, 8-10 জন 12 জন করে প্রাক্তনদের।

অনেক অনেক ক্লাব বিখ্যাত হয় নাকি তারা প্রাক্তনদেরকে অনেক রকম ভালোবাসে বলে তারা ওখানে বেশি যায়, কিন্তু আমাদের এখানে প্রত্যেক বছর এই দিনটা প্রত্যেকটা প্রাক্তন আসে এবং আমাদের মানস ভট্টাচার্য, সত্যজিৎ চ্যাটার্জি এবং শ্রীকান্ত পাল এনারাই মেনলি প্রাক্তনদের সঙ্গে এ করেন, এরা আমাদের কমিটি মেম্বার। এবং আজকে যে উন্মাদনা আমি দেখলাম সমর্থকদের মধ্যে, এবং ক্রীড়ামন্ত্রী আমাদের এবছর এলেন, আগের বার আসেননি, এবার ক্রীড়ামন্ত্রী এসেছিলেন, তো ক্রীড়ামন্ত্রী এসে উনিও খুব আনন্দ পেয়েছেন, উনি গতকালও এসেছেন আজকেও এসেছেন। আমি সবচেয়ে বেশি এখানে কৃতিত্ব দেবো বা ধন্যবাদ দেবো সে তাকে, সেটা হচ্ছে অঞ্জন মিত্রকে, কারণ অঞ্জন মিত্র 2002 সালের আগে 29 জুলাইটা লোকে ভুলতে বসেছিল, অনেকেই জানত, কিন্তু এই মোহনবাগান দিবস উদযাপন করা শুরু করার পর থেকে 29 জুলাই লোকে আজকে দেখুন পশ্চিমবঙ্গে, কাল সেদিন আমি আর সিনজয় গত রোববার দিন প্রায় 8টা মতো ব্লাড ডোনেশনে গেছি, মানে এখন আপনি সারা পশ্চিমবঙ্গ ব্যাপী মানে বাইরেও বিদেশেও মোহনবাগান দিবস পালন করা হচ্ছে। এবং আজকের প্রজন্ম দেখুন কত বাচ্চারা এসছে, প্রজন্ম যে 29 জুলাই কী তারা জানছে যে এরা ব্রিটিশদের হারিয়েছিল দিয়ে ওটা একটা আন্দোলন, স্বাধীনতা আন্দোলনের একটা বড় ঘটনা, এটা একটা বড় ব্যাপার। এবং মোহনবাগান দিবসের সঙ্গে আমার মনে হয় ভারতবর্ষের ফুটবলের ইতিহাসে অন্য কোনো ঘটনা তুলনীয় নয়, এটা একা, এবং এই দিনই আমি মনে করি ভারতবর্ষের ফুটবল জন্মগ্রহণ করেছে।

0: প্রাক্তন ফুটবলার অলোক মুখোপাধ্যায় আকাশবাণীকে বললেন,
1: তো দেখুন, এটা এই দিনটার জন্য আমরা যারা সিনিয়র প্লেয়ার আছি তারা অপেক্ষা করি, যারা খেলা ছেড়েছে সব সিনিয়র, আমাদের যারা সিনিয়র আছে তাদের সঙ্গেও দেখা হয়। এই যেখানেই থাকি না কেন, এই 29 তারিখ আমরা আর ইস্টবঙ্গলের যে প্রোগ্রাম হয় সেখানে আমরা থাকি, এটা আসি, কারণ এই অঞ্জনেই আমাকে 2003 মনমোহন কোচ করে এনেছিল। সুতরাং সে আজকে টুটুদা পেয়ে গেছেন, অঞ্জনদাকেও রাইট ম্যানকে দিয়েছে, কারণ এই ক্লাবের জন্য প্লেয়ারদের যতটা অবদান আছে ওনারও ততটা অবদান আছে।
0: আরেক প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায় আকাশবাণীকে জানালেন,
2: দিন আমাদের কাছে অত্যন্ত আনন্দের দিন, ভালোবাসার দিন। সেই ক্ষেত্রে আমরা প্রত্যেক বছর এটা পালন করি বলি না, এইটা আমাদের কাছে মানে অনিবার্যভাবে হয়ে এসছে, এটা আমাদের রক্তের সাথে মিশে গেছে। যেটা আমাদের 1911 সালে যে জয় করেছিল তখন আমাদের মনমোহন ক্লাব, সেটা সারা ভারতবর্ষে এটাকে অন্যরকমভাবে ভারতবর্ষ ভাবা উচিত, আরও ব্রড এতে ভাবা উচিত, এটা পঠন পাঠনের মধ্যে নিয়ে আসা উচিত। ক্রীড়া জগতে এটা একটা অত্যন্ত স্মরণীয় দিন, এই স্মরণীয় দিনটাকে বরণীয় করে রাখবার জন্য অনেক বেশি আরও কাজ করার দরকার। শুধু মনমোহন কেন, এটা সারা বাংলা সারা ভারতবর্ষ এটাকে নিয়ে করতে পারে।
0: মোহনবাগান ক্লাবের এই উৎসবে সামিল হতে পেরে খুশি রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ।
3: দেখুন, মোহনবাগান আমাদের শুধু পশ্চিমবঙ্গের না, শুধু বাঙালি না, ভারতবর্ষের সবচেয়ে অন্যতম গৌরবান্বিত ক্লাব, যা ভারতবর্ষের ইতিহাসের পাতায় কারণ ব্রিটিশ বলে যেভাবে করে একত্রিত হয়ে ব্রিটিশদেরকে পরাজিত করা হয়েছিল, যে সাহসিকতা, সাহস, যে অদম্য তাদের উৎসাহের মাধ্যম দিয়ে তাদের লড়াইয়ের মাধ্যমে ব্রিটিশদেরকে পরাজিত করেছিল, সেজন্য তারপর থেকে একের পর এক বিভিন্ন ট্রফি, দেশের ট্রফি বিভিন্ন সময় সাইএসএল লাইভ থেকে শুরু করে সকল ধরনের টুর্নামেন্টে জয়লাভ করা, আমাদের বাঙালি, আমরা বাঙালিরা মনে করি সব খেলা সেরা বাঙালির তুমি ফুটবল, সেই ফুটবলে সেরা শিরোপা তার অন্যতম এবং অধিকাংশ সময় যারা নিয়েছিল সেই বাঙালির ক্লাব ইতিহাস ভারতবর্ষের ক্ষেত্রে ঐতিহাসিক মুহূর্ত এবং আমাদের পশ্চিমবঙ্গ এবং বাঙালির ক্ষেত্রে ঐতিহাসিক।

0: এবারে মোহনবাগান রত্ন দেওয়া হয়েছে প্রাক্তন প্রয়াত মোহনবাগান সচিব অঞ্জন মিত্রকে। তার মস্তিষ্ক থেকেই মোহনবাগান দিবসের ভাবনা শুরু হয়, ফলে তার কন্যা সোহিনী মিত্র চৌবে বেশ নস্টালজিক। আকাশবাণীকে তিনি সাক্ষাৎকারে জানালেন,
1: নমস্কার সবাইকে। নিশ্চয়ই এটা একটা, বাবা যখন 2001 মোহনবাগান দিবস আরম্ভ করেন, তো তার মধ্যে মোহনবাগান রত্ন সব অ্যাওয়ার্ডের মধ্যে মোহনবাগান রত্ন ছিল। আর বাবার কাছে মোহনবাগান রত্নের একটা আলাদা ইম্পর্টেন্স ছিল, কারণ সবগুলো দেখবেন অ্যাওয়ার্ড আমরা বলি, কিন্তু মোহনবাগান রত্ন বলা হয়। কারণ বাবার কাছে ছিল সেই ভারত রত্ন, মানে ওই রত্ন ব্যাপারটা যেন থাকে, সেই জায়গাকেই মোহনবাগান রত্নটাকে বাবা ইম্পর্টেন্স দিয়ে এসছে সবসময়। তো নিশ্চয়ই আজ এই বছর বাবা পাচ্ছে, এটা আমি প্রচণ্ড প্রাউড ফিল করছি। আমি খুব খুশি, আমি আমার হোল এক্সিকিউটিভ কমিটির কাছে, প্রচণ্ড মোহনবাগান জনতা, মোহনবাগান সাপোর্টার মেম্বার সবার কাছে খুবই খুশি এই
2: ব্যাপারে।
1: নিশ্চয়ই বাবাকে তো দেখুন প্রত্যেকটা মুহূর্তে মিস করি। বাবা বেঁচে থাকলে তো, যদি বাবা নিজে হাতে নিতে পারতো, এর থেকে ভালো তো কিছু হয় না। কিন্তু সময়, সময়ের উপর তো আর কিছু বলা যায় না। নিশ্চয়ই বাবা যে সময় এখন বাবা পাচ্ছে, সেটা সঠিক সময়ই পাচ্ছে। তো এটা যে বাবা নেই, কিন্তু আছে তো আমাদের মধ্যেই, তো নিশ্চয়ই কোনো না জায়গা থেকে বাবা নেই।
0: এবারে মোহনবাগানের বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে মোহনবাগান তথা বাংলার প্রাক্তন ক্রিকেট অধিনায়ক অনুষ্ঠুপ মজুমদারকে। তিনি বেশ খুশি।
3: হৃদস্পন্দন আমার সত্যি অনেক বেড়ে গেছে, কারণ এত এত এত রথী মহারথীদের সামনে স্পেশাল ডে মোহনবাগান দিবস 1911 সালে সেই দিন আমরা উদযাপন করি, এবং স্পেশাল ডেতে স্পেশাল ফেলিসিটেশন আমাকে দেওয়া হচ্ছে। সত্যিকারে আমার অনুভূতি সত্যি আমি বোঝাতে পারবো না আপনাদের কেমন হচ্ছে। কৃতজ্ঞতা স্বীকার না করলেই নয়, প্রথমত আমার বাবা মা তাদেরকে, কারণ এই খেলার দিকে আমাদের আমাকে একদম পুরোপুরিভাবে ঠেলে দেওয়ার যে কাজটা করেছিলেন আমার বাবা মা, এবং তারপরে হয়তো নিজের অনেকটা লড়াই, এবং তারপরে ক্লাব ক্রিকেট যখন খেলি সেখানে ম্যাক্সিমাম টাইম আমি খেলেছি। 1999-2000 আমি প্রথম ফার্স্ট ডিভিশন খেলি, এবং তখন থেকে আজ পর্যন্ত 26 বছরের মধ্যে আমার জীবনের যতটা অ্যাচিভমেন্ট, যা যা অ্যাচিভ করেছি ম্যাক্সিমামই আমি যখন ছিলাম মোহনবাগান ক্লাবের হয়ে খেলেছি তখনই অ্যাচিভ করেছি। এবং কৃতজ্ঞতা স্বীকার করি আমার ওয়াইফ সোনালি, সে আমাকে প্রতিনিয়ত সাহায্য করেছে একটা ভালো কিছু করার জন্য। এবং এখানে যারা বসে আছে তাদের মধ্যে মহারাজদের কথা না বলেই নয়, হয়তো আমি যখন ক্যারিয়ার স্টার্ট করেছি তখন থেকেই মহারাজদের সাথে খেলেছি, এবং প্রচণ্ডভাবে যখন খেলিনি, খেলা স্টার্ট করেছি তখন থেকেই কীভাবে ইন্সপায়ার হয়েছি সেটা আমি নিজেই জানি। তিনদা রয়েছে এবং অনেকের সাথে আমি এখানে খেলেছি, অভিষেক রামান রয়েছে তার সাথে অনেকদিন খেলেছি।
0: এবারে মোহনবাগানের সেরা ফুটবলার হলেন অ্যালবার্টো রড্রিগেস। তিনি সমর্থকদের দিলেন জয়ের বার্তা।
4: হ্যালো এভরিওয়ান, আই জাস্ট ওয়ান্ট টু সে থ্যাংক ইউ টু অল অফ ইউ ফর দ্য সাপোর্ট। I'm very excited to be here with all of you celebrating this day. I'm very happy to play for the best club in India. We are very excited to work hard for this season. Looking forward to get more trophies to bring you more happiness to everyone. So, thank you so much. Joy Mohanbagan!
0: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় মোহনবাগান দিবসে এসে জানালেন,
5: কিন্তু তাও টুম্পাই, স্প্রিঞ্জয়, দেবাশিস দা, আর ক্লাবের সঙ্গে যারা আছেন, ট্রেজার সাহেব, সবাইকে আমার তরফ থেকে অনেক অভিনন্দন। তাদের এত মূল্যবান সময় দিয়ে এই অনারারি জবে

0: ঘন্টার পর ঘন্টা খেলার উন্নতির জন্য সময় দেয়। সো থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য ভেরি বেস্ট। সবাইকে আমার অনেক শুভেচ্ছা।
1: থ্যাংক ইউ।
2: এতক্ষণ শুনলেন মোহনবাগান দিবস নিয়ে একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়। স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান মাঠে ময়দানে শুনছিলেন মোহনবাগান দিবস নিয়ে বিশেষ প্রতিবেদন। কিংবদন্তি ইতালিয়ান ডিফেন্ডার ফ্রাঙ্কো বেরেসি প্রয়াত। ইতালির হয়ে ১৯৮২তে বিশ্বকাপ জয়ী দলের নির্ভরযোগ্য ফুটবলার ফ্রাঙ্কো বেরেসি। ১৯৯৪ বিশ্বকাপে ফাইনালিস্ট ইতালি দলেও ছিলেন বেরেসি। ৮০ ও ৯০ দশকে এসি মিলানের অধিনায়ক ছিলেন ডিফেন্ডার ফ্রাঙ্কো বেরেসি। ওই সময় ৩বার ইউরোপিয়ান কাপ ও ৬বার ইতালিয়ান লীগ খেতাব জেতে এসি মিলান। ৬৬ বছর বয়সে প্রয়াত হলেন কিংবদন্তি ইতালিয়ান ডিফেন্ডার ফ্রাঙ্কো বেরেসি। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা সুইপার হিসেবে চিহ্নিত ফ্রাঙ্কো বেরেসি ৮১টি ম্যাচ খেলেছেন ইতালির হয়ে। এসি মিলানের হয়ে খেলেছেন ৭১৯টি ম্যাচ। ১৯৯৭তে তিনি ফুটবল থেকে অবসর নেন। ক্রীড়াঙ্গনের পক্ষ থেকে ফ্রাঙ্কো বেরেসির বিদেহী আত্মার আমরা শান্তি কামনা করি। ক্রীড়াঙ্গনের বাকি যে সময়টুকু আছে খেলার দুনিয়ার আরও কিছু খবরাখবর আপনাদের দিয়ে দিই। অজিঙ্ক্য রাহানে ভারতীয় ক্রিকেটের এক অত্যন্ত পরিচিত এবং উজ্জ্বল নাম। অজিঙ্ক্য রাহানে তিনি ক্রিকেট থেকে, সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন। ভারতীয় দলের অধিনায়কত্ব করেছেন অজিঙ্ক্য রাহানে। খুব মনে পড়ে যে সেই টেস্ট সিরিজ জয় অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২০-২১ মরশুমে, যেখানে প্রথম টেস্টে ভারত মাত্র ৩৬ রানে সবাই আউট হয়েছিল, সেই সিরিজ অজিঙ্ক্য রাহানের নেতৃত্বে ভারত শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে সেই সিরিজ জয়লাভ করে। অজিঙ্ক্য রাহানে তিনি ঘোষণা করেছেন যে ক্রিকেট থেকে তার অবসরের সিদ্ধান্ত। উন্নতি হুদা, তন্বি শর্মা, দেবিকা সেহাগ এবং কিরণ জজ, তারা তাইপেই ওপেন সুপার ৩০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠলেন। অন্যদিকে এইচএস প্রণয় এবং অনমল খারাপ, তারা প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। পঞ্চম বাছাই ভারতীয় পুরুষ দল ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব স্কোয়াশ জুনিয়র টিম চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠলেন। অবশ্য মহিলা দল এই প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে আগামী ২০২৭ সালের একদিবসীয় আন্তর্জাতিক বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, যেখানে ১২টি মাঠে এই খেলাগুলি অনুষ্ঠিত হবে। বন্ধুরা, ক্রীড়াঙ্গনের সময় তো একেবারে শেষ। আবার আগামীকাল ঠিক একই সময়ে কানপাতুন ক্রীড়াঙ্গনের আসরে। নমস্কার।

শুনলেন ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় ছিলেন শুভজিৎ সরকার। এই অনুষ্ঠানটি এখন এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

এখন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। সুভাষ ভৌমিক, ঠিকানা আব্দুলপুর মাছবাজার, ডাকঘর আব্দুলপুর, থানা মধ্যমগ্রাম, বারাসাত, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে দিয়া ভৌমিক গড়নরোগাটে

বয়স হলো, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, গত 2রা জুলাই 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, মিসিং পার্সনস ব্যুরো, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027 থেকে জানাচ্ছেন যে স্বামীনাথ মাহাতো ওরফে সোমনাথ, গড়ন মোটা, বয়স 47, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা হিন্দি, গত 25শে মে 2026 তারিখে C/17 চৈনাভি সেক্টর 4 সল্টলেক থানা দক্ষিণ বিধাননগর কলকাতা 700106 এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মিসিং পার্সনস ব্যুরো ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 700027 থেকে জানাচ্ছেন যে প্রমোদ কুমার রজক, গড়ন মাঝারি, বয়স 58 বছর, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা হিন্দি, গত 10ই জুন 2026 তারিখে থানা দক্ষিণ বিধাননগর এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। বিরাজ দাস, ঠিকানা গ্রাম গরাং, ডাকঘর মাধাখালি, থানা খেজুরি, জেলা পূর্ব মেদিনীপুর থেকে জানাচ্ছেন যে স্বস্তি দাস, গড়ন স্বাভাবিক, বয়স 19 বৎসর, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 17ই জুন 2025 তারিখে থানা বাগনান এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। দুলাল মুন্ডা, ঠিকানা গ্রাম জেলেখালি, ডাকঘর জেলেখালি, থানা সন্দেশখালি, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে রীনা মুন্ডা, গড়ন মাঝারি, বয়স 17 বৎসর, উচ্চতা 5 ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 5ই জুন 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মিসিং পার্সনস ব্যুরো ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 700027 থেকে জানাচ্ছেন যে রিঙ্কি দাস, গড়ন মাঝারি, বয়স 14 বৎসর, উচ্চতা 5 ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 14ই মার্চ 2022 তারিখে গ্রাম দেবভোগ, থানা ভবানীপুর, জেলা পূর্ব মেদিনীপুর এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সনস ব্যুরো CID পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 700027 অথবা মিসিং পার্সনস স্কোয়াড ডিটেকটিভ ডিপার্টমেন্ট লালবাজার পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা 700001। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণাটি শেষ হলো।

0: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
1: এখন শুনবেন বিদ্যার্থীদের জন্য।
2: আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনবেন একাদশ শ্রেণীর স্ট্যাটিস্টিক্স বিষয়ে আলোচনা। সঙ্গে রয়েছেন শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের শিক্ষক কল্লোল গড়াই এবং দুই শিক্ষার্থী।
3: নমস্কার, আমার নাম কল্লোল গড়াই, আমার সঙ্গে দুজন ছাত্র আছে। তোমার নাম?
4: শীর্ষেন্দু নাগ,
5: অংশ বোস।
3: আজকের আলোচ্য বিষয় পপুলেশন স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স মানে তোমরা জানো রাশিবিজ্ঞান। এই রাশিবিজ্ঞান কি করে? রাশিবিজ্ঞান কোনো ঘটনার পূর্ববর্তী তথ্য নিয়ে আলোচনা করে এবং সেটার সম্বন্ধে অ্যানালিসিস করে ভবিষ্যৎবাণী করতে পারে। এই স্ট্যাটিস্টিক্সের দুটো পার্ট আছে, একটা হচ্ছে ডেসক্রিপটিভ পার্ট, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন পার্ট। এই ডেসক্রিপটিভ পার্টের মধ্যে পরে হচ্ছে মেজার, আমরা কিভাবে তথ্যটাকে বিশ্লেষণ করব, কি দিয়ে বিশ্লেষণ করব। যেমন সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতার মধ্যে আছে মিন, মিডিয়ান, মোড, আর ডিসপারশনের মধ্যে আছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কোয়ার্টাইল ডিভিয়েশন, রেঞ্জ, কোয়েফিশিয়েন্ট অফ ভেরিয়েশন। এই যে মেজারমেন্টগুলো আছে, মেজারগুলো আছে, সেই মেজারগুলো আমার অন্য বিষয়ের উপর কিভাবে ব্যবহৃত হয় সেই পার্টটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ স্ট্যাটিস্টিক্স। এরকমই একটা পার্ট, সেটা হচ্ছে পপুলেশন স্ট্যাটিস্টিক্স। পপুলেশন মানে হচ্ছে জনসংখ্যা। তাহলে পপুলেশন বা জনসংখ্যাটা

0: কোনো দেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন? কারণ আমরা যদি ভবিষ্যতে কত পপুলেশন হবে বা জনসংখ্যা হবে কোনো একটা অঞ্চলে বা কোনো একটা নির্দিষ্ট পিরিয়ডে আগামী বছরগুলোতে, তখন আমরা কি করব? যদি না জানতে পারি তাহলে আমাদের প্ল্যানিং করতে অসুবিধা হবে। কীরকম অসুবিধা হবে? যে কোন জায়গায় যদি 25-30 বছরের জনসংখ্যা বেড়ে যায়, তাদের জন্য কাজের জন্য আমাকে কলকারখানা করতে হবে। কোনো জায়গায় যদি ফিমেল পপুলেশন যদি বেড়ে যায়, সেখানে আমাকে হসপিটাল তৈরি করতে হতে পারে। এইসব প্ল্যানিংয়ের জন্য জনসংখ্যার ভবিষ্যৎবাণীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জনসংখ্যার উপর কোন কোন জিনিস আমার এফেক্ট করে, কোন কোন ঘটনা, এই ঘটনাগুলোকে আমরা বলি হচ্ছে ভাইটাল ইভেন্ট। ভাইটাল ইভেন্ট প্রথম হচ্ছে যে জন্ম, আরেকটা হচ্ছে মৃত্যু, আর কি হতে পারে তোমরা বলো?
1: মাইগ্রেশন, ইমিগ্রেশন।
0: মাইগ্রেশন, মাইগ্রেশন মানে হচ্ছে কেউ এখান থেকে চলে গেল, আবার বিদেশ থেকে কেউ এলো। আর কি হতে পারে? ম্যারেজ হতে পারে, ডাইভোর্স হতে পারে। এই সব ঘটনাগুলো জনসংখ্যার উপরে আমার প্রভাব ফেলে। এইগুলো নিয়ে আমাদের আলোচনার বিষয়, পপুলেশনটাকে কিভাবে এফেক্ট করে। এই তথ্যগুলো আমরা কোত্থেকে পাব? আমাদের তো ডেটা নিয়ে কাজ বা তথ্য নিয়ে কাজ, এই তথ্যগুলো, এই সব ঘটনার উপরে তথ্যগুলো আমরা কোথা থেকে পাব? প্রথমত আমরা জানি প্রত্যেক দেশে একটা সেন্সাস হয়, পপুলেশন সেন্সাস বলে। ভারতবর্ষে কত বছর অন্তর অন্তর হয়?
1: 10 বছর।
0: ভেরি গুড। এই পপুলেশন সেন্সাসে কি কি বিষয় থাকে? জন্ম মৃত্যু থাকে, যে সদস্য সংখ্যা আছে পরিবারে তাদের বয়স কত থাকে, এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে, তারপরে থাকে হচ্ছে যে তার সেক্স মানে হচ্ছে স্ত্রী না পুরুষ, তার ইনকাম, তার রিলিজিয়ান, এই সবগুলো তথ্যগুলো থাকে। নেক্সট আমরা পাচ্ছি হচ্ছে ভাইটাল স্ট্যাটিস্টিক্স রেজিস্টার। এই ভাইটাল স্ট্যাটিস্টিক্স রেজিস্টার প্রত্যেক দেশেরই থাকে। এরা কি করে? জন্ম মৃত্যু রেজিস্ট্রেশন করে, ম্যারেজ রেজিস্ট্রেশন নথিভুক্ত করে, আবার ডাইভোর্স হলে সেটাও নথিভুক্ত করে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট সোর্স অফ ভাইটাল ইভেন্ট, তথ্য, ভাইটাল স্ট্যাটিস্টিক্স রেজিস্টার। এছাড়া আর কোথা থেকে পেতে পারি?
1: হসপিটাল,
0: হসপিটাল থেকে পেতে পারি, নার্সিংহোম থেকে পেতে পারি, তাদের যে রেজিস্টার আছে সেইখান থেকে, বা হেলথ সার্ভিস রেকর্ড থেকে আমরা এই সব তথ্যগুলোও পেতে পারি। এছাড়া আরেকভাবে পেতে পারি, সেটা হচ্ছে অ্যাডক সার্ভে। অ্যাডক সার্ভে মানে কোনো অঞ্চলে আমরা একটা ছোট্ট স্মল স্কেল সার্ভে করে নিই, সেই সার্ভে থেকে আমরাও ওইখানে কত বছরের ছেলে কত আছে বা তাদের স্ট্রাকচার, হেলথ স্ট্রাকচার কীরকম, সেইগুলো আমরা এই বিষয় থেকে, অ্যাডক সার্ভে থেকে জানতে পারি। এরপরে আসবো হচ্ছে এই যে তথ্যগুলো নিচ্ছি, এই তথ্যগুলো আমরা কিভাবে ব্যবহার করব। তার জন্য মেজার আছে দু ধরনের, একটা হচ্ছে রেট আর একটা হচ্ছে রেশিও। রেট মানে হার, আর রেশিও মানে হচ্ছে অনুপাত। রেট অফ হোয়াট? রেট অফ ভাইটাল ইভেন্টস, যে ভাইটাল ইভেন্টগুলো বললাম, জন্ম মৃত্যু, এদের হার অথবা এদের অনুপাত, এই দুটো নিয়েই আমাদের কাজ এবং আলোচ্য বিষয়। তাহলে রেট অফ এ ভাইটাল ইভেন্ট বা জন্ম বা মৃত্যু যদি আমরা ভাইটাল ইভেন্ট ধরি, তার মানে জন্ম বা মৃত্যুর হার, জন্মহার অথবা মৃত্যুর হার, এটা কিভাবে আমরা সংজ্ঞা দেবো? আমরা সবসময় যখনই সংজ্ঞা দেবো, আমাদের দুটো জিনিস সবসময় উল্লেখ করতে হবে, কোনো একটা পার্টিকুলার অঞ্চলে, নির্দিষ্ট অঞ্চলে এবং নির্দিষ্ট সময়ে, এইটা কিন্তু আমাকে সবসময় উল্লেখ করতে হবে। তাহলে রেট অফ ভাইটাল ইভেন্টটা কি হলো? যে ওই ঘটনার সাপেক্ষে নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে কতগুলো ঘটনা ঘটেছে, ডিভাইডেড বাই হরে থাকছে যে ওই নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে আমার কতজন ওই ঘটনার সঙ্গে যুক্ত ছিল, ইনটু একটা কনস্ট্যান্ট কে। তার মানে হচ্ছে যে আমি যদি মৃত্যুর ক্ষেত্রে ধরি, তার মানে ওই অঞ্চলে, নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে কত মৃত্যু ঘটেছে, ডিভাইডেড বাই ওই অঞ্চলে ওই নির্দিষ্ট সময়ে কত জনসংখ্যা ছিল, ইনটু কে। এই কে এর ভ্যালুটা আমরা হারের ক্ষেত্রে

0: ক্ষেত্রে ধরি হচ্ছে 1000। তার মানে এই যে রেটটা ডিফাইন করলাম, এর ইন্টারপ্রিটেশন কি আসবে, মৃত্যু হারের ক্ষেত্রে আসবে প্রতি 1000 জন জনসংখ্যায় কত মৃত্যু হতে পারে। এক্স্যাক্টলি যে ওই ফিগার আসবে তা নয়, কিন্তু ওইটা একটা সম্ভাবনা, কাছাকাছি সংখ্যা আমরা দিতে পারি স্ট্যাটিস্টিক্স থেকে। নেক্সট আমরা আসবো হচ্ছে রেশিওতে, রেশিও অফ ভাইটাল ইভেন্ট। রেশিও অফ ভাইটাল ইভেন্ট তার মানে হচ্ছে অনুপাত, দুটো ঘটনা আমরা কনসিডার করব। একটা ঘটনা যদি আমরা জন্ম নিই, অন্য ঘটনাটা মৃত্যু নেব। তাহলে হচ্ছে যে নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে কত জন্মগ্রহণ করেছে ডিভাইডেড বাই ওই নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে কত মৃত্যু ঘটেছে গুণ একটা কনস্ট্যান্ট। এখানে কনস্ট্যান্টের ভ্যালু কত নিতে পারবো,
1: হাজার।
0: এখানে হাজার নেবো না, এখানে নেবো হচ্ছে 100। তাহলে 100 জনে আমার কতজন বৃদ্ধি পাচ্ছে, জন্ম বাই মৃত্যুর অনুপাত পাচ্ছে, তার মানে জনসংখ্যা কত বৃদ্ধি পাচ্ছে, তার মানে আমাদের একটা জিনিস পেয়ে যাচ্ছে হচ্ছে ভাইটাল রেশিও, ভাইটাল ইভেন্টের রেশিও। নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে মেজার অফ মর্টালিটি, মর্টালিটি অথবা ডেথ রেট, মৃত্যু হার। এই মৃত্যু হার দু ধরনের হয়, একটা হচ্ছে ক্রুড ডেথ রেট, অসংশোধিত মৃত্যু হার, আরেকটা হচ্ছে স্পেসিফিক ডেথ রেট, নির্দিষ্টভাবে কোন এজ গ্রুপের মৃত্যু হার কত সেই বিষয়টা। প্রথমে আমরা আসি হচ্ছে ক্রুড ডেথ রেটের বিষয়, অসংশোধিত মৃত্যু হার। এটা খুব খুব সিম্পল ব্যাপার, সেটা হচ্ছে যে সিডিআর বলি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল আর, তার মানে ক্রুড ডেথ রেট সমান সমান হচ্ছে নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে কত মৃত্যু ঘটেছে ডিভাইডেড বাই ওই নির্দিষ্ট সময়ে ওই নির্দিষ্ট অঞ্চলে কত জনসংখ্যা ছিল ইনটু 1000। এখানে কে এর মানটা হবে 1000, তার মানে আমরা পেয়ে যাব হচ্ছে 1000 জন জনসংখ্যায় কত মৃত্যু হতে পারে আগামী বছরগুলোতে। তো এই যে মেজারটা নিলাম, সেই মেজারটার আমার সুবিধা অসুবিধা দুটোই আছে। প্রথমে আমরা সুবিধাটা বলি, বলো তুমি একটা সুবিধা কি বলতে পারছ, শুধুমাত্র সিম্পল ডেথ বাই পপুলেশন
1: আমরা সহজে মানে জনসংখ্যার হারটা বা মৃত্যুর হারটা পেতে পারি,
0: সেটা পেতে পারি, কিন্তু আমাদের কি তথ্য লাগছে, শুধুমাত্র নাম্বার অফ ডেথ লাগছে। তাহলে এটা আমরা রেজিস্টার থেকে পেয়ে যাচ্ছি প্রত্যেক বছরে কত,
1: হসপিটাল
0: থেকেও পেয়ে যেতে পারি, তার মানে ইজি টু কম্পিউট। টোটাল পপুলেশনও সহজেই পাওয়া যাবে, টোটাল ডেথও সহজে পাওয়া যাবে, তার মানে এই বিষয়টা, এই মেজারটা খুব আমরা সহজেই গণনা করতে পারি। ইজি টু ইন্টারপ্রিট, ইজি টু ইন্টারপ্রিট মানে হচ্ছে যে এর যে অ্যানালিসিস করে যে পার্টটা পাচ্ছি, শুধুমাত্র বলতে পাচ্ছি যে 1000 জন জনসংখ্যায় কতজন মৃত্যু হতে পারে, ইজি টু ইন্টারপ্রিট হয়ে গেল। এবার আরেকটা বিষয় আছে, এটা আমরা প্রবাবিলিটি রেট হিসেবেও ধরতে পারি, প্রবাবিলিটি রেট। কেন প্রবাবিলিটি রেট হিসেবে ধরছি, দেখো হরের মধ্যে রয়েছে আমার টোটাল পপুলেশন, প্রত্যেকটা পপুলেশনের প্রত্যেকটা লোকই মৃত্যু হতে পারে, সমান সম্ভাবনা আছে, তার জন্য এইটাকে আমরা ট্রু প্রবাবিলিটি রেট হিসেবে কনসিডার করতে পারি। আমার এইটা গেল হচ্ছে সুবিধা। অসুবিধাটা কি, অসুবিধাটা হচ্ছে যখনই আমি বলছি সবাই মৃত্যু হতে পারে, কিন্তু তোমরা নিশ্চয়ই জানো 25-40 বছরের একটি ব্যক্তির যে মৃত্যুর সম্ভাবনা, আর 80-85 মধ্যে এক ব্যক্তির মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি। তাহলে এই বিষয়টা কিন্তু এখানে আমরা ধরছি না, তাহলে এইটা একটা অসুবিধা। অসুবিধাটা হচ্ছে আমরা যে সবার মৃত্যুর ঘটনার সম্ভাবনাটা আমরা সমান ধরে নিচ্ছি, কিন্তু তা তো নয়, তাহলে এইটা একটা অসুবিধা। এই অসুবিধাটার জন্য আমরা দুটো রিজিয়নে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে মর্টালিটি রেটটাকে কম্পেয়ার করতে পারছি না বা তুলনা করতে পারছি না, অথবা দুটো টাইম পিরিয়ডে সেম রিজিয়নে মৃত্যু হারটাকে আমরা তুলনা করতে পারছি না। তো সুতরাং এখানে আমরা এই মেজারের অসুবিধাটা জেনে গেলাম।

0: এই অসুবিধাটা দূর করার জন্য আমাদের আসে হচ্ছে স্পেসিফিক ডেথ রেট। স্পেসিফিক মানে কি? স্পেসিফিক মানে হচ্ছে এজ স্পেসিফিক হতে পারে, সেক্স স্পেসিফিক হতে পারে, অকুপেশনে স্পেসিফিক হতে পারে, আবার লোকালিটি অফ ডুয়েলিং কোন জায়গায় বাসস্থান বসবাস করছে সেইখানেও স্পেসিফিক হতে পারে। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি হচ্ছে এজ যে ক্লাসটা আছে তাদের মৃত্যু হার, তার মানে ডিফারেন্ট এজ স্পেসিফিক ডেথ রেট হবে। তার মানে 0 থেকে 5 বছরের মৃত্যু হার, 5 থেকে 15 বছরের মৃত্যু হার, 15 থেকে 20 বছরের মৃত্যু হার, আবার এরকম করে যতদিন মানুষ বাঁচে সেরকম একটা ভাগ ভাগ করে নিয়ে আমরা ডিফারেন্ট বয়সের জন্য, শ্রেণীর জন্য, বয়স শ্রেণীর জন্য আমরা ডিফারেন্ট স্পেসিফিক ডেথ রেট বার করতে পারি। তাহলে এখানেও একই জিনিস, রেট যখন বার করছি নির্দিষ্ট সময় নির্দিষ্ট অঞ্চলের কথা উল্লেখ করতে হবে। তার মানে হচ্ছে যে 0 থেকে 5 বছরের মধ্যে ওই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অঞ্চলে কত মৃত্যু হয়েছে ডিভাইডেড বাই ওই 5 থেকে 10 বছর বা নির্দিষ্ট সময়সীমার মধ্যে ওই নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে কত জনসংখ্যা ছিল
1: ওই নির্দিষ্ট এজের,
0: নির্দিষ্ট এজের, ভেরি গুড, ইনটু কত করতে হবে?
1: 1000
0: করতে হবে। তাহলেই আমি ওই নির্দিষ্ট বয়সসীমার ক্ষেত্রে ডেথ রেট গুলো পেয়ে যাব। তাহলে এখানে একটা সুবিধা আমরা পেলাম, সুবিধা যেখানে আগে এজ সেক্স কম্পোজিশন নিচ্ছিলাম না সিডিআরে, এখানে নিচ্ছি। তাহলে নিশ্চয়ই দুটো রিজিয়নে কি করতে পারবো, মর্টালিটি রেটটাকে তুলনা করতে,
1: অঞ্চলের মৃত্যু হারটাকে তুলনা করতে পারবো,
0: তুলনা করতে পারবো, ভেরি গুড। এটাই একটা আমরা সুবিধা পেয়ে গেলাম। নেক্সট আসবো হচ্ছে মেজার অফ ফার্টিলিটি বার্থ রেটস। প্রথমে আসবে হচ্ছে সিডিআর, সিবিআর, ভেরি গুড, সিবিআর, তার মানে হচ্ছে ক্রুড বার্থ রেট, সিবিআর। তাহলে নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে কতগুলো লাইভ বার্থ, মানে হচ্ছে জন্মাবার পরে শ্বাসগ্রহণ করেছে, এই বিষয়টা আমাকে দেখতে হবে। মানে যদি লাইভ বার্থ না হয় সেটাকে আমরা বার্থ হিসেবে কনসিডার করব না। তাহলে নাম্বার অফ লাইভ বার্থস নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে ডিভাইডেড বাই ওই নির্দিষ্ট সময়ে কত পপুলেশন ছিল, জনসংখ্যা ছিল, ইনটু 1000। এটা করলেই আমি পেয়ে যাব হচ্ছে অসংশোধিত জন্মহার। এর সুবিধাটা কি? খুব সিম্পল, সিডিআর এ যেমন ছিল ইজি টু ইন্টারপ্রিট আর ইজি টু কম্পিউট, টোটাল নাম্বার অফ বার্থস পাবো আর টোটাল পপুলেশন পাবো। তার মানে মেরিটটাও পেয়ে গেলাম যে ইজি টু কম্পিউট অ্যান্ড ইজি টু ইন্টারপ্রিট। ডিমেরিটসটা কি? ডিমেরিটসটা হচ্ছে যে আমার যখন লাইভ বার্থ আমি কনসিডার করছি পপুলেশানে, এইখানে কিন্তু মহিলাদের ভূমিকাটা গুরুত্বপূর্ণ, এই মহিলা সংখ্যাটা আমরা কিন্তু বিচারের মধ্যে আগেরটায় আনিনি। তাহলে এই যে মহিলা, আবার সব মহিলা কি জন্ম দেওয়ার ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ? কখনোই না। তাহলে একটা চাইল্ড বিয়ারিং এজ বলে বিষয় আছে, যে সময়ের মধ্যে মহিলারা বাচ্চার জন্ম দেয়, লাইভ বার্থ দেয়, সেই পিরিয়ডটাকেই আমরা কনসিডার করব। তার মানে হচ্ছে চাইল্ড বিয়ারিং পিরিয়ডটাকে আমরা কনসিডার করব, সেখানে ফিমেল পপুলেশন, মহিলা জনসংখ্যা কত আছে সেটাই বিচার্য নেব। তাহলে আমার মেজারমেন্টটা আরও ইম্প্রুভ হবে। এখানে এজ সেক্স কম্পোজিশনটা কনসিডার করিনি, এটা একটা ডিফেক্ট, ঠিক আছে। এই ডিফেক্টের জন্য আমরা ফার্টিলিটি রেট কম্পেয়ার করতে পারবো না দুটো অঞ্চলের বা দুটো সময়ে একই রিজিয়নে আমরা এটা কম্পেয়ার করতে পারবো। তো এই ডিফেক্টটা তাড়াবার জন্য আমরা চলে আসবো হচ্ছে জেনারেল ফার্টিলিটি রেট বা GFR, ক্যাপিটাল জি, ক্যাপিটাল এফ, ক্যাপিটাল আর। GFR মানে হচ্ছে
1: জেনারেল ফার্টিলিটি রেট,
0: ভেরি গুড। তাহলে জেনারেল ফার্টিলিটি রেটের ডেফিনেশনটা কি হয়ে যাবে? নাম্বার অফ লাইভ বার্থ ডিভাইডেড বাই
1: স্পেসিফিক ফিমেল এজ,
0: হ্যাঁ, ফিমেল এজ গ্রুপের কত জনসংখ্যা ছিল, ছিল, ভেরি গুড। তার মানে এখানে ভারতবর্ষের ক্ষেত্রে যেহেতু মেয়েদের বিয়ের বয়স 18 থেকে শুরু হয়, তাহলে এখানে

0: চাইল্ড বিয়ারিং এজটা হচ্ছে 18 থেকে 50 ধরব, তাহলে আমার টোটাল নাম্বার অফ লাইভ বার্থস কোন একটা নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে ডিভাইডেড বাই 18 থেকে 50 বছরের মধ্যে মহিলা জনসংখ্যা কত সেইটা গুণ করব ইনটু
1: 1000
0: করব। ভেরি গুড। তাহলে সুবিধাটা কি হলো? সুবিধাটা হলো আগে যে আমরা সব পপুলেশনটাকে ধরেছিলাম, এখানে শুধু জনসংখ্যার উপরে ফিমেল পপুলেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে এটা কনসিডার করা হয়েছে,
1: স্পেসিফিক এজের ফিমেল পপুলেশন কনসিডার করব।
0: তাহলে এখানে একটা সুবিধা হলো ইজি টু কম্পিউট, আর যেহেতু আমরা ওই ফিমেল পপুলেশন চাইল্ড বিয়ারিং এজটা নিয়েছি, সেটা একটা মেজারমেন্টটা অনেকটা ইম্প্রুভ হয়ে যাবে। আমরা কি করতে পারবো, এজ সেক্স কম্পোজিশনটা নিয়ে নিয়েছি, হ্যাঁ, তার ফলে এইগুলোই হচ্ছে আমার মেরিট। ডিমেরিটসটা কি? ডিমেরিটসটা হচ্ছে আমরা যে ফিমেল পপুলেশনটা নিয়েছি, সেই ফিমেল পপুলেশনের মধ্যে দেখো কি নিয়েছি, 18 থেকে 50। এবার 18 থেকে 25 বা 18 থেকে 30 এই যে মহিলা জনসংখ্যা আছে, তাদের লাইভ বার্থ দেওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। যত মেয়েদের বয়স বাড়ে অনেক কমপ্লিকেশনস থাকে, তার ফলে ওখানে লাইভ বার্থসের সম্ভাবনাটা অনেক কমে যায়। এই বিষয়টা কিন্তু আগের মেজারে আমরা কনসিডার করিনি, এটা একটা ডিফেক্ট। সেই ডিফেক্টের জন্য আমরা দুটো নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট টাইম পিরিয়ডে ফার্টিলিটি রেটটাকে তুলনা করতে পারছি না। ঠিক আছে, বোঝা গেছে কেন পারছি না? যেহেতু বিভিন্ন এজ গ্রুপের জন্ম দেওয়ার লাইভ বার্থ দেওয়ার সম্ভাবনা আলাদা আলাদা, সেই জন্য দুটো অঞ্চলের এজ সেক্স কম্পোজিশন যেহেতু আলাদা, কম্পেয়ার করতে পারবো না, এটা একটা ডিফেক্ট। ঠিক আছে, এই ডিফেক্টটাকে তাড়াবার জন্য আমরা কি করব, যে এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট ASFR, তার মানে নির্দিষ্ট একটা সময়সীমার বয়সের সময়সীমা, তার ফার্টিলিটি রেটটা কতবার করতে পারবো, তার মানে ডিফারেন্ট ফার্টিলিটি রেট বেরোবে চাইল্ড বিয়ারিং এজ পিরিয়ডে। 18 থেকে 25 একটা ধরতে পারি, 25 থেকে 35 একটা ধরতে পারি, 35 থেকে 50 একটা আরেকটা ধরতে পারি। ঠিক আছে, তাহলে আমরা ডিফারেন্ট এজ গ্রুপের জন্য এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট আমরা বার করতে পারবো। তাহলে এইখানে কি হবে, এখানে হয়ে যাবে হচ্ছে, যদি আমরা 25 থেকে 35 এজ গ্রুপটা ধরি, 25 থেকে 35 যে মহিলা আছে তারা কতগুলো লাইভ বার্থস দিয়েছে, বার্থ না, তারা কতগুলো লাইভ বার্থস দিয়েছে, ডিভাইডেড বাই 25 থেকে 35 মহিলা জনসংখ্যা কত। সবার তো আর বিবাহ হচ্ছে না, আর সবাই দিচ্ছে
1: না,
0: তাহলে আমার ওই মহিলারা যারা বিবাহ হয়েছে তারা কতগুলো লাইভ বার্থ দিয়েছে, ডিভাইডেড বাই ওই বয়সের কত মহিলা আছে ছিল ওই সময়ে ওই অঞ্চলে ইনটু
1: 1000।
0: ভেরি গুড। তাহলে এটা আমরা পেয়ে গেলাম ডিফারেন্ট স্পেসিফিক এজ গ্রুপ, এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট। তাহলে এইখানে আমাদের সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে যে চাইল্ড বিয়ারিং এজ যেটা আছে আমরা তাদের আলাদা আলাদাভাবে কনসিডার করছি, এটা একটা সুবিধা। আমরা দুটো রিজিয়নে আমরা ফার্টিলিটি রেটটাকে কম্পেয়ার করতে পারি। অসুবিধাটা কি, অসুবিধাটা হচ্ছে ওভারঅল ফার্টিলিটি, দুটো রিজিয়নে ওভারঅল ফার্টিলিটি, এ রিজিয়ন বি রিজিয়ন, এ রিজিয়নের ফার্টিলিটি যদি বেশি হয় বি রিজিয়নের যদি কম দেখায়, তাহলে মানে আমরা বলতে পারছি না যে বি রিজিয়নে আমার ওভারঅল ফার্টিলিটি কম। তার কারণটা হচ্ছে এটা ডিপেন্ড করে হচ্ছে আমার প্লেস অফ ডোয়েলিং, আবার অকুপেশনের ওপর ডিপেন্ড করে থাকে। ঠিক আছে, তার জন্য আমরা বলতে পারি না যে ওভারঅল মর্টালিটিটা হাই, ডিফারেন্ট আলাদা এজ গ্রুপের জন্য আমরা এটাকে তুলনা করতে পারি, কিন্তু ওভারঅল দুটো রিজিয়নের মর্টালিটিটাকে আমরা তুলনা করতে পারবো না। ঠিক আছে, কারণ হচ্ছে এটা অনেক সময় প্লেস অফ ডুয়েলিং এর উপর ডিপেন্ড করে, অকুপেশনের উপরও ডিপেন্ড করে।

0: করে।
1: প্লেস অফ বয়েলিং এর উপর কিসের উপর কিভাবে ডিপেন্ড করে, দেখবে যে যেখানে বেশি কলকারখানা আছে সেখানে রাসায়নিক বাতাসে রাসায়নিক পদার্থ থাকে, সেই পদার্থগুলো আমাদের শরীরে যাচ্ছে, তার মানে অনেক কিছু চেঞ্জ হচ্ছে মহিলাদের, সেখানে গিয়ে কিছু হ্যাজার্ডস দেখা দিচ্ছে। অকুপেশনাল, কোনো যদি মহিলা কলিয়ারিতে কাজ করে তার শ্বাসকষ্ট থাকবে, অমুক থাকবে, সেখানে লাইভ বার্থের কেসটা কিন্তু অনেকটা কমে যাবে।
0: কমে যাবে,
1: সুতরাং এই বিষয়টা আমাকে মাথায় রাখতে হবে। ডিমেরিটস, নেক্সট পার্ট আসছে আমাদের টোটাল ফার্টিলিটি রেট, টোটাল TFR, টোটাল ফার্টিলিটি রেট। আমরা যে আগে এজ স্পেসিফিক ফার্টিলিটি রেটগুলো বার করেছি সেগুলো যদি যোগ করি, যোগ করলে আমরা পেয়ে যাব
0: টোটাল ফার্টিলিটি রেট।
1: তার মানে দুটো রিজিয়ানে আমরা ফার্টিলিটি রেটটাকে কম্পেয়ার করতে পারবো, আলাদা আলাদা করে যোগ করছি, ঠিক আছে, ডিফারেন্ট। এবার আমাদের বার করতে হবে পপুলেশন গ্রোথ, বার্থ রেট করলাম, ডেথ রেট করলাম, তাহলে পপুলেশন,
2: পপুলেশন গ্রোথ হবে হচ্ছে CBR, মানে ক্রুড বার্থ রেট মাইনাস CDR,
1: ভেরি গুড,
0: বার্থ রেট বিয়োগ ডেথ রেট,
1: ডেথ রেট, ভেরি গুড। তার মানে পেয়ে যাব হচ্ছে 1000 জনে কত পপুলেশন আমার বাড়ছে, জন্ম একটা নির্দিষ্ট সময়ে আমার কত বার্থ হয়েছে মাইনাস কত ডেথ হয়েছে, আর যদি ডেথটা বেশি হয়ে যায় তাহলে পপুলেশনে কমে যাচ্ছে, তাই না। এছাড়া আরেকটা ভাইটাল ইন্ডেক্স আছে, সেই ভাইটাল ইন্ডেক্সটা হচ্ছে রেশিও, মানে CBR, ক্রুড বার্থ রেট ডিভাইডেড বাই CDR, ডেথ রেট ইনটু 100 করলে, তাহলে 100 জনে কত পপুলেশন আমার
0: বাড়ছে না কমছে,
1: বাড়ছে সেটা আমি পেয়ে যাব। যদি ফ্র্যাকশনটা আমার কমে যায় CBR বাই CDR, তার মানে পপুলেশন কমলো, আর যদি বেড়ে যায়
0: তাহলে পপুলেশন
1: বাড়লো। তার মানে আমরা লেম্যানকে বোঝাতে পারছি খুব সহজেই স্ট্যাটিস্টিক্স এর সাহায্যে যে আমার জনসংখ্যা বাড়ছে না কমছে, কি হারে বাড়ছে সেটাও আমরা সরকারকে বলতে পারছি, ঠিক আছে। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে আমরা জানি জীবন বিমা সবার বাড়িতেই আছে। এবার 25 বছরের যে ছেলে চাকরিতে ঢুকে জীবন বিমার প্রিমিয়াম দিচ্ছে, 80 বছরে কেউ যদি আমার পলিসি, নতুন পলিসি করে, তার জীবন বিমার প্রিমিয়ামটা অনেক বেড়ে যায়। এইটা কিভাবে স্থির করা হয়, এখানে একটা লাইফ টেবিল বলে বিষয়বস্তু আছে, সেই লাইফ টেবিল থেকে এই ক্যালকুলেশনগুলো আসে, তার মানে জীবন বিমার ক্ষেত্রে এই পপুলেশনের স্ট্যাটিস্টিক্সের গুরুত্ব কিন্তু অপরিসীম, এবং আমাদের সরকারের কাছে পপুলেশন গ্রোথ কিভাবে বাড়ছে যদি না জানতে পারে তাহলে কিন্তু প্ল্যানিং করতে পারবে না, প্ল্যানিং না করতে পারলেই বিভিন্ন জায়গায় আনরেড সিচুয়েশনের তৈরি হবে, সেটা সরকারের পক্ষে খুব অস্বস্তিজনক। সুতরাং স্ট্যাটিস্টিক্স বিষয়টা জনসংখ্যার উপরে কাজ করে আমার সরকারকে কিন্তু সাহায্য করে। তো এই বিষয়টায় আমি এবার কি বুঝলে আমি একটুখানি জিজ্ঞেস করি, CDR মানে তাহলে কি হলো,
2: ক্রুড ডেথ রেট,
1: তার ডেফিনেশন, সংজ্ঞা,
0: কত মৃত্যু হয়েছে বাই ওই অঞ্চলে নির্দিষ্ট সময় কত পপুলেশন ছিল ইনটু 100,
1: হাজার,
0: হাজার,
1: ভেরি গুড।
2: রেটস এর সময় তখন 1000 হবে আর রেশিওর সময়
1: 100 গুণ হবে, ঠিক আছে। আমি জিজ্ঞেস করেছিলাম যে CBR টা, আচ্ছা এবার তোমরা বলো হচ্ছে যে CBR এর যে মেজারটা আছে সেটার সুবিধাটা কি, মেরিটসটা কি,
2: সহজেই ইন্টারপ্রেট করা যাবে
0: কত পপুলেশন বাড়ছে,
2: বাড়ছে
1: হাজার জনে,
0: হাজার জনের
2: মধ্যে,
1: আর
2: আর কম্পিউট করা যাবে
1: সহজে, কম্পিউট করা যাবে, তথ্য আমরা খুব সহজে
2: অ্যাভেলেবল পেয়ে যাব,
0: সরকারকে অ্যাভেলেবল দিতে পারবো।
1: হ্যাঁ, আর নেক্সট যেটা GFR, সেখানে আমার ইলাবোরেট ডেটা লাগছে, সেখানে বিভিন্ন বিভিন্ন ধরনের এজ সেক্স কম্পোজিশন যেখানে আছে, কত মহিলা আছে ডিফারেন্টলি, ASFR এ সেটা লাগছে, ইলাবোরেট ডেটা লাগে। দ্য GFR অফ এ কান্ট্রি ইন এ সার্টেন ইয়ার ইজ 95/1000, এটার মানে কি, জেনারেল ফার্টিলিটি রেট, GFR মানে হচ্ছে জেনারেল ফার্টিলিটি রেট অফ এ কান্ট্রি, কোনো একটা
2: দেশের
1: কোনো একটা ইয়ারে
2: বছরের
1: কোনো একটা নির্দিষ্ট ইয়ারে 95 per 1000, মানে এটা কি,
0: মানে 1000 জনের মধ্যে 95 ডেথ রেট হয়েছিল,
1: জিএফআর ফার্টিলিটি,
0: মানে জন্মগ্রহণ হয়েছিল,
1: জন্মাবে 1000 জনে 95 জন জন্মাবে, ঠিক আছে, ভেরি গুড। আমরা কি এ

0: না
1: না করতে পারি না।
2: কেন পারি না?
1: কারণ হচ্ছে অকুপেশন এবং
0: কোন অঞ্চলে হয়তো মানে প্রাকৃতিক দূষণ বেশি, সেখানে আমার ফার্টিলিটি রেট কমে যাবে, সেই জন্য দুটো অঞ্চলের মধ্যে আমরা কখনো মানে S6 এর ওপর ফার্টিলিটি রেট তুলনা করতে পারবো না।
2: হ্যাঁ, যেহেতু ওই বিষয়টা কনসিডার
0: করছে না।
2: গুড, আচ্ছা তোমাদের কিছু আর প্রশ্ন থাকলে বলো। তাহলে আজকে বিষয়টা এখানেই শেষ করছি, নমস্কার।
3: এতক্ষণ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনলেন একাদশ শ্রেণীর স্ট্যাটিস্টিক্স বিষয়ে আলোচনা। সঙ্গে ছিলেন শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের শিক্ষক কল্লোল গড়াই এবং দুই শিক্ষার্থী।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিশ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
5: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে।
6: জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান, ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হতে পারে। বিগত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 0.5 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 0.5 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল যথাক্রমে 95% এবং 65%। আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্র উপকূলবর্তী এলাকার যে সকল মৎস্যজীবী সমুদ্রযাত্রায় যাবেন তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি।

জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজ সন্ধে 6:05 শুনবেন সাঁওতালি অনুষ্ঠান, সন্ধে 6:38 শুনবেন কৃষি কথার আসর, সন্ধে 7:10 তর্চা গান, সন্ধে 7:30 শুনবেন সমীক্ষা, বলবেন সুজিত ভট্টাচার্য, রাত 8:00 বাংলা নাটক বড় ঘরের মেয়ে।

রচনা মুন্সী প্রেমচাঁদ, বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য, প্রযোজনা মনীন্দ্র রায়। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী শুভজিৎ পাত্র। উৎসব দাসের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন রাত 9:30। রাত 9:45 ভজন, শিল্পী গৌতম দত্ত। রাত 10টায় বাংলা ছায়াছবির গান। রাত 10:30 বাঁশিতে লঘু সঙ্গীতের সুর, শিল্পী শেখর দেউরি। রাত 10:45 শুনবেন লোকগীতি কার্তিক দাস বাউলের কণ্ঠে। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা, শিল্পী রেশমি চক্রবর্তী।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনে আজ সন্ধে 6:30 শুনবেন গুল গুলশান, উপস্থাপনায় থাকবেন রোশন মুরারকা। সন্ধে 7:10 রজনীকান্তের গান উৎসব দাসের কণ্ঠে। সন্ধে 7:30 শুনবেন দর্পণ, উপস্থাপনায় রোশন মুরারকা। ছায়াছবির গান শুনবেন রাত 8:15 সংসদ পর্যালোচনা। রাত 8:30 নানা রঙের গান। রাত 9:16 স্পটলাইট। রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন, উপস্থাপনায় থাকবেন রাজীব বসাক। রাত 11:10 হিন্দি ছবির গান। জানিয়ে দিলাম আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

0: নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
1: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
2: হ্যালো হ্যালো হ্যালো,
0: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না।

আকাশবাণী কলকাতা পনসায় মরে গেল তুড়ুই গেটুটে তুড়ুই মিটে রিয়ার গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন এহবে না তেহিয়া সিঙ্গের বেড়া রেয়ার সাঁতারি আখড়া তেহিন জারুম মাহা সানবঙ্গা রিয়ার গ্যাপন মাহিত সিঙ্গের বেড়া সাঁতারি আখড়া দো এতহব কানা মুদম সরেন আর সাঁওতিন কুয়া দং সেরিংতে সেরিংটে তো মুদম সরেন

0: ᱢᱩᱫᱩᱢ ᱥᱚᱨᱮᱱ ᱟᱨ ᱥᱟᱶᱛᱮᱱ ᱠᱚᱣᱟᱜ ᱫᱚᱝ ᱥᱮᱨᱮᱧ ᱯᱮ ᱟᱸᱡᱚᱢ ᱠᱮᱫ ᱛᱟᱵᱚᱱᱟ ᱾ ᱥᱮᱨᱮᱧ ᱨᱮ ᱛᱚᱭ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱢᱩᱫᱩᱢ ᱥᱚᱨᱮᱱ ᱾ ᱢᱤᱫ ᱜᱷᱟᱹᱲᱤᱡ ᱛᱟᱭᱚᱢ ᱠᱷᱚᱵᱚᱨ
1: আকাশবাণী কলকাতা খবর পাঠাও দিন অবনীকান্ত মুর্মু। রিলিফ হিলিফ হরিয়া আর টেহাডানা বিনিদ ব্যবস্থা তেয়ার রাখাব লাগির সরকার দো মিটাং তায়াম আর মিটাং পাউড়ি হাতাওয়েদা মেনতে মারামন্ত্রী মানতার নরেন্দ্র এলে কাদা। বিনিড রে দুর্নীতি সাথে বেনিয়ম টেকাও দারামে সুধারণা বিল সংসদ রে পাস তাহম সোশ্যাল মিডিয়া মিট ডগরে মানতার মোদী এলে কাদা। পারমেন কিছু দশক হাবিজ কেন্দ্র আর পনত সরকার কো কুকলি সাকাম ফাঁস আনাট রে কো সামাও কানা যাহা দো পাঠুয়া কো হাপেন অনিশ্চিত রে সামাও কানা কো। ᱢᱟᱨᱟᱝ ᱢᱚᱱᱛᱨᱤ ᱫᱚ ᱱᱚᱣᱟ ᱵᱟᱲᱟᱭ ᱦᱚᱪᱚ ᱠᱟᱛᱮ ᱞᱟᱹᱭ ᱠᱟᱫᱟ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱥᱟᱛᱟᱢ ᱠᱚ ᱵᱚᱦᱚᱜ ᱨᱮ ᱫᱚᱦᱚ ᱠᱟᱛᱮ ᱫᱤᱥᱚᱢ ᱡᱟᱠᱟᱛ ᱟᱨ ᱯᱚᱱᱚᱛ ᱵᱟᱱᱟᱨ ᱛᱷᱚᱠ ᱨᱮ ᱥᱮᱪᱮᱫ ᱟᱨ ᱵᱤᱱᱤᱰ ᱵᱮᱵᱚᱥᱛᱟ ᱨᱮ ᱥᱩᱫᱷᱟᱹᱨ ᱨᱮᱭᱟᱜ ᱞᱟᱹᱠᱛᱤ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱾ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨᱟᱜ ᱜᱮ ᱥᱚᱝᱥᱚᱫ ᱨᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚᱰᱨᱟ ᱟᱹᱨᱤ ᱞᱟᱹᱭ ᱛᱮᱱᱟᱜ ᱵᱤᱞ ᱫᱚ ᱯᱟᱥ ᱟᱠᱟᱱᱟ ᱾ ᱩᱱᱤ ᱫᱚ ᱯᱚᱥᱴᱚ ᱥᱟᱹᱦᱤᱡ ᱮ ᱞᱟᱹᱭ ᱠᱟᱫᱟ ᱯᱟᱹᱴᱷᱩᱣᱟᱹ ᱠᱚᱣᱟᱜ ᱠᱟᱹᱴᱷᱩ ᱫᱟᱲᱮ ᱨᱩᱠᱷᱤᱭᱟᱹ ᱥᱟᱶᱛᱮ ᱛᱚᱨᱟᱛ ᱵᱷᱟᱨᱚᱛ ᱨᱮᱭᱟᱜ ᱵᱷᱤᱛ ᱠᱮᱴᱮᱡ ᱞᱟᱹᱜᱤᱫ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱨᱮᱭᱟᱜ ᱡᱚᱥ ᱫᱚ ᱱᱤᱴ ᱤᱥᱩ ᱞᱟᱹᱭᱛᱮ ᱯᱟᱹᱴᱷᱩᱣᱟᱹ ᱦᱩᱞᱥᱟᱹᱭ ᱪᱮᱛᱟᱱ ᱯᱩᱞᱤᱥᱟᱜ ᱥᱟᱥᱮᱫ ᱱᱟᱦᱟᱪᱟᱨ ᱞᱟᱹᱞᱤᱥ ᱥᱟᱞᱚ ᱡᱩᱫᱟᱹ ᱡᱩᱫᱟᱹ ᱥᱟᱛᱟᱢ ᱟᱛᱮᱫ ᱵᱤᱨᱩᱫᱷᱤ ᱠᱚᱣᱟᱜ ᱜᱩᱞᱢᱟᱞ ᱠᱷᱟᱹᱛᱤᱨᱟᱜ ᱛᱮᱦᱮᱧ ᱞᱳᱠ ᱥᱚᱵᱷᱟ ᱟᱨ ᱨᱟᱡᱡᱚ ᱥᱚᱵᱷᱟ ᱨᱮᱭᱟᱜ ᱫᱩᱯᱲᱩᱵ ᱡᱟᱦᱟᱸ ᱫᱤᱱ ᱞᱮᱠᱟ ᱛᱷᱩᱠᱟᱹᱢ ᱫᱚᱦᱚᱭᱮᱱᱟ ᱛᱤᱠᱤᱱ 12 ᱵᱟᱡᱟᱜ ᱛᱟᱭᱚᱢ ᱫᱩᱯᱲᱩᱵ ᱨᱮᱭᱟᱜ ᱠᱟᱹᱢᱤ ᱮᱦᱚᱵ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱯᱨᱤᱥᱟᱭᱰᱤᱝ ᱚᱯᱷᱤᱥᱟᱨ ᱫᱤᱞᱤᱯ ᱥᱚᱭᱠᱤᱭᱟ ᱡᱟᱱᱟᱢ ᱟᱨ ᱜᱩᱡᱩᱜ ᱨᱮᱡᱤᱥᱴᱨᱮᱥᱚᱱ ᱥᱩᱫᱷᱟᱹᱨ ᱵᱤᱞ 2026 ᱫᱩᱯᱲᱩᱵ ᱨᱮ ᱥᱟᱢᱟᱝ ᱞᱮᱫᱟ ᱥᱚᱨᱟᱥᱴᱨᱚ ᱯᱨᱚᱛᱤᱢᱚᱱᱛᱨᱤ ᱱᱤᱛᱛᱟᱱᱚᱱᱫᱚ ᱨᱟᱭ ᱵᱤᱨᱩᱫᱷᱤ ᱠᱚᱣᱟᱜ ᱜᱩᱞᱢᱟᱞ ᱛᱟᱞᱟᱛᱮᱜᱮ ᱚᱱᱟ ᱵᱤᱞ ᱫᱚᱭ ᱥᱟᱢᱟᱝ ᱞᱮᱫᱟ ᱟᱹᱰᱤ ᱜᱩᱞᱢᱟᱞ ᱛᱟᱞᱟᱛᱮ ᱵᱮᱜᱚᱨ ᱜᱟᱞᱚᱪ ᱛᱮᱜᱮ ᱚᱱᱟ ᱵᱤᱞ ᱫᱚ ᱯᱟᱥ ᱞᱮᱱᱟ ᱥᱚᱝᱥᱚᱫ ᱵᱤᱥᱚᱭ ᱛᱤᱱᱤᱡ ᱢᱚᱱᱛᱨᱤ ᱠᱤᱨᱮᱱ ᱨᱤᱡᱤᱡᱩ ᱜᱟᱯᱟᱞ ᱢᱟᱨᱟᱣ ᱨᱮ ᱵᱤᱨᱩᱫᱷᱤ ᱠᱚ ᱵᱟᱝ ᱠᱚ ᱥᱮᱞᱮᱫ ᱞᱮᱱ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱨᱮ ᱥᱚᱜ ᱥᱮᱴᱮᱡ ᱟᱠᱟᱫ ᱠᱚᱣᱟ ᱢᱩᱠᱷᱭᱚᱢᱚᱱᱛᱨᱤ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱥᱩᱵᱮᱱᱫᱩ ᱚᱫᱷᱤᱠᱟᱨᱤ ᱛᱮᱦᱮᱧ ᱱᱚᱵᱟᱱᱱᱚ ᱨᱮ ᱞᱟᱹᱭ ᱠᱟᱫᱟᱭ ᱢᱟᱲᱟᱝ ᱨᱮᱱ ᱥᱚᱨᱠᱟᱨ ᱵᱚᱦᱚᱜ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱ ᱦᱚᱲᱟᱜ ᱟᱥᱨᱟ ᱛᱮᱜᱮ ᱵᱤᱨᱵᱷᱩᱢ ᱨᱮ ᱫᱷᱤᱨᱤ ᱟᱨ ᱵᱟᱞᱤ ᱢᱟᱯᱷᱤᱭᱟ ᱢᱚᱦᱚᱢᱢᱚᱫ ᱱᱤᱡᱟᱢᱩᱫᱫᱤᱱ ᱚᱨᱯᱷᱮ ᱴᱩᱞᱩᱢᱩᱱᱰᱩᱣᱟᱜ ᱱᱩᱱᱟᱹᱜ ᱨᱚᱢᱨᱚᱢᱟᱵᱟᱡᱟᱨ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱩᱱᱤᱭᱟᱜ ᱢᱮᱢᱮᱱ ᱛᱮᱭᱟᱜ ᱫᱚ ᱱᱩᱱᱟᱹᱜ ᱥᱚᱢᱯᱚᱛᱛᱤ ᱨᱮᱱ ᱢᱟᱹᱞᱤᱠ ᱦᱩᱭᱩᱜ ᱫᱚ ᱢᱤᱫ ᱫᱤᱱ ᱛᱮ ᱥᱚᱢᱵᱷᱚᱵ ᱫᱚ ᱵᱟᱝ ᱠᱟᱱᱟ ᱡᱩᱫᱤ ᱪᱚᱝ ᱪᱮᱛᱟᱱ ᱛᱷᱚᱠ ᱨᱮᱭᱟᱜ ᱞᱤᱰᱟᱨᱟᱜ ᱢᱚᱫᱚᱫ ᱵᱟᱝ ᱛᱟᱦᱮᱱ ᱩᱱᱤ ᱫᱚᱭ ᱞᱟᱹᱭ ᱥᱚᱫᱚᱨ ᱟᱠᱟᱫᱟ ᱫᱩᱨᱱᱤᱛᱤ ᱠᱷᱟᱹᱛᱤᱨᱟᱜ ᱮᱠᱮᱱ ᱢᱤᱫᱴᱟᱝ ᱡᱮᱞᱟ ᱠᱷᱚᱱᱟᱜ ᱜᱮ 15,000 ᱠᱟᱨᱳᱲ ᱴᱟᱠᱟ ᱯᱚᱱᱚᱛ ᱫᱟᱜ ᱠᱷᱚᱛᱤ ᱦᱩᱭ ᱟᱠᱟᱱᱟ ᱵᱤᱨᱵᱷᱩᱢ ᱡᱮᱞᱟ ᱢᱚᱦᱚᱢᱢᱚᱫ ᱵᱟᱡᱟᱨ ᱨᱮᱭᱟᱜ ᱫᱮᱣᱪᱟ ᱟᱹᱛᱩ ᱨᱮᱱ ᱴᱩᱞᱩ ᱢᱚᱱᱰᱚᱞ ᱨᱮᱱ ᱯᱮᱲᱟ ᱢᱤᱱᱟᱨ ᱢᱚᱱᱰᱚᱞᱟᱜ ᱚᱲᱟᱜ ᱨᱮ ᱯᱩᱞᱤᱥᱤ ᱡᱟᱨᱯᱟ ᱞᱟᱹᱭᱛᱮ ᱛᱮᱦᱮᱧ ᱱᱚᱵᱟᱱᱱᱚ ᱨᱮ ᱢᱤᱫ ᱠᱷᱚᱵᱚᱨᱤᱭᱟᱹ ᱡᱚᱢᱮᱞᱟ ᱨᱮ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱚᱫᱷᱤᱠᱟᱨᱤ ᱞᱟᱹᱭ ᱠᱟᱫᱟ ᱱᱚᱣᱟ ᱯᱚᱱᱚᱛ ᱨᱮᱱ ᱯᱩᱞᱤᱥ ᱟᱹᱰᱤᱜᱮ ᱯᱟᱹᱨᱩᱠᱷᱤᱭᱟᱹ ᱟᱨ ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱟᱠᱚᱣᱟᱜ ᱜᱷᱚᱴᱚᱱᱟ ᱨᱮᱭᱟᱜ ᱚᱱᱟ ᱜᱷᱚᱴᱚᱱᱟ ᱨᱮᱭᱟᱜ ᱛᱚᱫᱚᱱᱛᱚ ᱱᱟᱯᱟᱭ ᱜᱮᱠᱚ ᱠᱚᱨᱟᱣ ᱤᱫᱤᱭᱮᱫᱟ ᱢᱩᱠᱷᱤᱭᱟᱹ

আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি সুরিতা সাহা। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্পের মেয়াদ 2026-27 থেকে বাড়িয়ে 2030-37 পর্যন্ত করার বিষয়ে অনুমোদন করেছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, পরবর্তী 5 বছর এই প্রকল্পের কাজ চালিয়ে যাওয়ার জন্য 3,15,000 কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এই অনুমোদনের মধ্য দিয়ে কৃষকদের কল্যাণই যে দেশের অগ্রগতির মূল ভিত্তি, সে বিষয়ে সরকারের দায়বদ্ধতার দিকটি সুনিশ্চিত হয়েছে। শ্রী বৈষ্ণব বলেন, পিএম কিষাণ প্রকল্প যোগ্য কৃষক পরিবারগুলির কাছে সরাসরি সুবিধা হস্তান্তরের মাধ্যমে সময়মতো এবং স্বচ্ছ উপায়ে অর্থ সহায়তা পৌঁছে যাচ্ছে। সারা দেশের সঙ্গে এরাজ্যেও জনগণনার কাজ শুরু হতে চলেছে। ডিজিটাল পদ্ধতিতে 2টি ধাপে হবে এই গণনার কাজ। প্রথম ধাপে আগামীকাল থেকে 15 আগস্ট পর্যন্ত নাগরিকরা সশুমারি প্রক্রিয়ায় http://ac.census.gov.in এই অনলাইন পোর্টালের মাধ্যমে নিজেদের তথ্য নিজেরাই নথিবদ্ধ করতে পারবেন। দ্বিতীয় ধাপে 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তালিকাভুক্তি ও গণনার কাজ চলবে। পরবর্তী পর্যায়ে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে প্রত্যেক পরিবারের সদস্যের নাম, বয়স, লিঙ্গ, জাতি, ধর্ম সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রকৃত জনসংখ্যা গণনা করা হবে। রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্সের অ্যান্টি টেরোরিজম বিভাগ অভিযান চালিয়ে বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে জঙ্গি যোগে মোহাম্মদ হামিম মণ্ডল ওরফে হামিম ফিগোকে আজ গ্রেপ্তার করেছে। ধৃতকে আদালতে পেশ করে এসটিএফের পক্ষ থেকে 14 দিনের হেফাজত চাওয়া হলে বর্ধমান সিজেএম আদালত তা মঞ্জুর করে। 24 বছর বয়সী হামিম আদতে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার কুসুম গ্রামের বাসিন্দা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে জানিয়েছেন, পূর্বতন সরকারের শীর্ষে থাকা ব্যক্তির প্রস্তয়ে বীরভূমে পাথর ও বালি মাফিয়া মোহাম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডলের এত রমরম্মা সম্ভব হয়েছে। তার বক্তব্য, এত সম্পত্তির মালিক হওয়া একদিনে সম্ভব নয় যদি না শীর্ষ স্তরের মদত থাকে। তিনি জানান, দুর্নীতির কারণে শুধুমাত্র একটা জেলা থেকেই 15,000 কোটি টাকা রাজ্যের ক্ষতি।

0: হয়েছে। বীরভূমের মোহাম্মদ বাজারের দেউচা গ্রামে টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে পুলিশি অভিযান প্রসঙ্গে আজ নবান্নে এক সাংবাদিক সম্মেলনে শ্রী অধিকারী বলেন, এরাজ্যের পুলিশ যথেষ্ট দক্ষ এবং তারা এই ঘটনার তদন্ত যথাযথভাবেই করছে। মাল ব্লকের ওদলাবালি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় পাঁচ বছর পর শুরু হলো 125 দিনের কাজ। প্রায় পাঁচ বছর পর কাজের সুযোগ পেয়ে খুশির জোয়ার শ্রমিকদের মধ্যে মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ধুমশিগাড়া এলাকায় 125 দিনের প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন মালের বিধায়ক শুক্রা মুন্ডা। উত্তরবঙ্গের মালদা জেলা প্রশাসন এবং মালদা ICAR CISH কৃষি বিজ্ঞান কেন্দ্রের যৌথ সহযোগিতায় আজ গাজল ব্লকে আমার মালদা উদ্যোগের অধীনে সবজি ক্লাস্টারের উদ্বোধন করা হলো। এই উদ্যোগের লক্ষ্য হলো গাজল ব্লকে নির্বাচিত গ্রামগুলিতে সংগঠিত সুস্থায়ী ও লাভজনক সবজি চাষের প্রসার ঘটানো। গ্রামীণ সংবাদ শেষ হলো, এর পরের খবর 7:35।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফরাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 48 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, বজ্রবিদ্যুৎ অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সহ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও। আগামী 48 ঘণ্টায় আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হচ্ছে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার সহ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, যার পরিমাণ 7-11 সেন্টিমিটার। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার প্রভৃতি জেলাতেও, যার পরিমাণ 7-20 সেন্টিমিটার। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও, যার পরিমাণ 7-11 সেন্টিমিটার। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর আকাশবাণী কলকাতা। শুরু হচ্ছে কৃষি কথার আসর।
2: গ্রাম বাংলার কৃষক বন্ধুদের বলছি, চাষবাস কিন্তু আর আগের মতো নেই বন্ধুরা। চাষবাস বলতে এক সময় তো আমরা বুঝতাম যে কিছু কুপিয়ে চাষ করলাম, কিছু ফলন পেলাম, তাই। এখন কিন্তু অ্যাপ্রোচটা পাল্টে গেছে, যাকে ইংরেজিতে বলা হয় প্যারাডিম শিফট, অর্থাৎ ধ্যান ধারণাটাই পাল্টে গেছে। চাষ শুধু এখন আর চাষ নয়, এখন চাষ হচ্ছে নট কাল্টিভেশন বাট এন্টারপ্রাইজ। মনে রাখতে হবে, চাষের মধ্য দিয়ে আপনারা কিন্তু ব্যবসা করছেন, সেই চাষটাই করবেন যাতে লাভ বেশি পাবেন, তাই তো? আপনারা করেও থাকেন তাই। তা অনুষ্ঠানের শুরুতেই রইল রাম ভাইয়ের অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আমাদের আজকের নিবেদন কিন্তু পাট চাষ সংক্রান্ত। কেন এই পাট চাষের কথা বলবো, কারণ বন্ধুরা আপনারা জানেন যে ওপার বাংলা এবং এপার বাংলার এই যে একটা মেল বন্ধন, এই দুই মেল বন্ধনের একটা সেতু, একটা সেতু বলতে পারেন পাট চাষ, একটা সেতু বলা যেতে পারে ধান চাষ। তাই জন্য পাট চাষে আপনারা যেহেতু মনোনিবেশ করেন বেশি, দুই বাংলার কথাই আসছে এখানে, তাই আমরা কিন্তু নিবেদন করব আজকের অনুষ্ঠানে আসরে যাই বলুন না কেন পাট চাষ নিয়ে। তা যদি আপনাদের কোন রকম ভাবে কাজে আসে, আমরা নিশ্চয়ই নিজেদের ধন্য মনে করব। আপনারা যে যা চাষ করেন আর চাষ করতে গিয়ে যে যে অসুবিধার সম্মুখীন হন, আসুন চলে আসুন, আমরা আপনাদের জন্য হাজির করব ওই বিষয়ে বিশেষজ্ঞ যারা রয়েছেন, তাদেরকে তারা দেবেন আপনাদের প্রশ্নের উত্তর। আমাদের একটা ইমেল অ্যাড্রেস বা ঠিকানা রয়েছে, আপনারা কিন্তু আমাদের ইমেল করতে পারেন। কিভাবে করবেন একটু লিখে নিন, এটা লিখে নিতে হবে মাথায়, এখন সবগুলো বর্ণ ইংরেজিতে যাকে বলে লেটার কিন্তু ছোট হাতের, কি বললাম, সবগুলো বর্ণ বা লেটার ইংরেজিতে সেগুলো ছোট হাতের, লিখে নিন AIR মানে হচ্ছে অল ইন্ডিয়া রেডিও, কোল KOL মানে হচ্ছে কলকাতা, এগ্রি AGRI মানে হচ্ছে এগ্রিকালচার, খুব সোজা হয়ে গেল মনে রাখাটা, AIR KOL AGRI

0: @gmail.com. এবারে আমরা প্রসঙ্গে আসব। প্রসঙ্গটা হচ্ছে, আগেই বলেছি, পাট চাষ সংক্রান্ত। কিন্তু বিষয়টা কি ভাই? পাট চাষ সংক্রান্ত তো নানা বিষয় হতে পারে, তো কি নিয়ে আলোচনা করব? দেখুন, চাষ করলেই তো চলবে না, চাষের তো বাজার দর পেতে হবে, একটা মূল্য পেতে হবে, একটা দাম পেতে হবে, তবে তো আপনাদের পোষাবে নাকি? ভুল বলছি? পাটের মূল্য নির্ধারণটা কিভাবে করা হয় আমার থেকে আপনারা ভালো জানেন, কারণ পাটের আশ যত ভালো হবে তার বাজার দামও কিন্তু ভালো হবে। তাহলে কি বোঝা যাচ্ছে? পাটের আশ নানা ধরনের হতে পারে, নানা মানের নানা গুণের হতে পারে। তাহলে এটার গুণগত মানের ভিত্তিতে এর একটা বিভাজন আছে, তাই তো? তাকে আমরা বলছি গ্রেডিং। তা গুণগত মানের বিচারটা করব কি করে? তার জন্য নির্দিষ্ট রয়েছে পাটের গ্রেডিং, যে কথাটা একটু আগে বলছিলাম। আজ আমাদের মূল বক্তব্যের বিষয় কিন্তু পাট হলেও আমরা মেস্তাকে ফেলে দিতে পারবো না, একটু ছুঁয়ে যাব। সব জায়গায় আমাদের দেশে তো মেস্তা হয় না, আমাদের রাজ্যে ও পশ্চিমবঙ্গের কথা যদি বলি খুবই কম, হয়তো কোনো কোনো জায়গায় পাহাড়ের দিকে হতে পারে। আজকের এই আলোচনা থেকে আমরা এ বিষয়ে পরিষ্কারভাবে ধারণা পাব, আপনারা যেমন জানবেন আমি নিজেও কিন্তু সমৃদ্ধ হব। কারণ কে আসছেন জানেন তো? আপনাদেরই বলার জন্য, পাট ও মেস্তার ইনস্ট্রুমেন্টাল গ্রেডিং। আবার বলছি, পাট ও মেস্তার ইনস্ট্রুমেন্টাল গ্রেডিং। অবশ্যই, কেন ইনস্ট্রুমেন্টাল গ্রেডিং করবেন? তার কারণ হচ্ছে ভালো রোজগার, ভালো আয়, ভালো দাম পাওয়ার জন্য। এই বিষয়ে বলার জন্য আমাদের আমন্ত্রণে আজ কিন্তু স্টুডিওতে উপস্থিত আছেন ICAR, আপনারা নাম শুনে থাকবেন, ICAR, ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচার অ্যান্ড রিসার্চ, ভারতে কৃষি গবেষণার ক্ষেত্রে সর্বোচ্চ যে সংস্থা তাই হচ্ছে ICAR। আর সেই ICAR এর অন্তর্গত যে সংস্থা ইনস্টিটিউট রয়েছে পাটের ক্ষেত্রে, পাটটা কাটার পরে তো আমরা গ্রেডিং এ যাব, তো তাই জন্য যে সংস্থা এই কাজগুলো করে থাকেন ICAR এর অন্তর্গত, ন্যাশনাল ইনস্টিটিউট অব ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যাকে সংক্ষেপে আমরা NINFET, NINFET বলে জানি। তো এই সংস্থার পাট সম্বন্ধীয়, পাটের গুণগত মান সম্বন্ধীয়, ইনফ্যাক্ট যিনি বিভাগীয় প্রধান এবং উনি হচ্ছেন প্রধান বিজ্ঞানী ডক্টর অভিজিৎ দাস। ডক্টর অভিজিৎ দাস আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। ডক্টর অভিজিৎ, আপনাকে স্টুডিওতে স্বাগত।
1: নমস্কার চাষি ভাইরা।
0: প্রথমেই ডক্টর অভিজিৎ, আপনার কাছে জানতে চাইব যে গ্রেডিং আমরা বলছি, তো গ্রেডিং বিষয়টাকে আমার যে সমস্ত গুণমুগ্ধ শ্রোতা রয়েছেন তারা এত পরিষ্কারভাবে জানেন না, এত শিক্ষা দীক্ষা উনা নেই যেটা আপনার মধ্যে রয়েছে। আমরা কিন্তু আপনার শিক্ষাটাকে বিতরণ করতে চাইব এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, চাষিদের বোঝাবো গ্রেডিং কি, ইনস্ট্রুমেন্টাল গ্রেডিং আমি নিজেও জানি না, যদি একটু পরিষ্কার করে বলেন।
1: আচ্ছা, আমরা যখন পাট কিংবা মেস্তা গাছ থেকে তার তন্তুটা উৎপাদন করি, তার কিছু গুণগত বৈশিষ্ট্য আমরা ধরে রাখি যেটা ভবিষ্যতে তার ব্যবহারের জন্য খুবই দরকার। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পাটের স্ট্রেংথ, যেটা আমরা শক্তি বলি। তারপরে পাটের মধ্যে কিছু ডিফেক্ট প্রাকৃতিকভাবে চলে আসে, কারণ যখন আমরা পাটকে রেটিং করি, পচিয়ে যখন ফাইবারটা বার করি, তন্তুটা বার করি, তার কিছু প্রাকৃতিকভাবে তার মধ্যে কিছু দুর্বলতা চলে আসে। তারপরে সেই পাটটা যখন আমরা পচাই, কোথায় পচাচ্ছি তার উপরে ডিপেন্ড করে পাটের রং যেটা, সেটা একটা গুরুত্বপূর্ণ গুণ হয়ে দাঁড়ায়। তারপরে পাটের মধ্যে যে রুট কন্টেন্ট, যেটা বলি যে পাটের নিচের দিকে গোড়ছাল বলা হয়, সেটা অনেক সময় মোটা থাকে এবং পচনের সময় পাট গাছের ডগাটা যতটা তাড়াতাড়ি পচে যায়, গোড়াটা তত তাড়াতাড়ি পচে না। অনেক সময় কি হয়, আমরা একটা মানে সামঞ্জস্যপূর্ণ সময়ে পাটটাকে ছাড়িয়ে নিয়ে চলে আসি, তাতে কি হয় উপরের দিকটা হয়তো ভালো পচে যায়, নিচের দিকটা পচে না। সেই নিচের দিকটাও আমরা ওটাকে রুট কন্টেন্ট হিসেবে ধরে থাকি। তো এইসব গুণমানগুলো আমরা দেখে পাটকে ওগুলোর একটা স্কোরিং সিস্টেম বলি, যে স্কোরিং সিস্টেমগুলো যোগ করে আমরা পাটকে একটা গ্রেডিং এর মধ্যে নিয়ে আসি। যেমন ধরুন 100 মধ্যে আমরা গ্রেডিং করি।
0: মানে আপনি বলতে চাইছেন যে পাটের এই সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্যগুলো যা রয়েছে, তা কোনটার মধ্যে কোন পাটটার মধ্যে কত পরিমাণ বা একটার সঙ্গে যদি অপরের অপরটার তুলনা করি তাহলে কোনটা একটু বেশি ভালো কোনটা একটু কম ভালো সেই হিসাবে আপনারা একটা বলছি যে একটা কিছু ধরে নিচ্ছেন সেইভাবে আপনারা গ্রেডিংটা করছেন কোনটা কত মার্কস বেশি পেল।
1: হ্যাঁ দেখুন বর্তমান যে গ্রেডিং সিস্টেম তার মধ্যে পাটের যে শক্তি যেটা স্ট্রেংথ বলি সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে যেটা চলে আসে ডিফেক্ট, ডিফেক্টের মধ্যে আমরা কতগুলো ধরি, যেমন মাইনর ডিফেক্ট আছে, মেজর ডিফেক্ট আছে। মেজর ডিফেক্ট যেগুলো ধরুন পাট গাছের আমরা যেগুলো বলি যে ডেজড ফাইবার, কিংবা ধরুন যে পাট গাছগুলো উইক হয়ে যায়, অ্যাপিয়ারেন্সের দিক দিয়ে দুর্বল হয়ে যায়। তারপরে অনেক সময় আমরা রানার বলি, যেগুলো পাটের কিছু শক্ত অংশ পাটের মিডল পোর্শন পর্যন্ত চলে আসে। বুক ছাল বলি, যেগুলো পাটের যে ফাইবার বা তন্তুর মাঝামাঝি কিছু শক্ত জায়গা থাকে, এগুলোকে আমরা মেজর ডিফেক্ট বলি। তার মধ্যে আবার অনেক সময় দেখা যায় যে পাট পচানোর সময় ভালোভাবে ধোয়া হয় না, সেক্ষেত্রে কিছুটা গাম, যেটা আমরা বলি যে আঠা জাতীয় পদার্থ পাটের মধ্যে রয়ে যায়, যেটা দেখবেন পাট শুকিয়ে গেলে পরেও পাটটা অনেকটা শক্ত শক্ত লাগে। তো এই ডিফেক্টগুলো যদি থেকে যায়, সেটা কতটা থেকে গেল তার উপরে ডিপেন্ড করেও পাটকে একটা নাম্বারিং করা হয়। এই নাম্বারিংগুলো যখন সবগুলো জুড়ে দেওয়া হয়, জুড়ে গেলে পরে একটা টোটাল নাম্বারের উপর বেস করে আমরা একটা গ্রেডিং সিস্টেম ডেভেলপ করেছি। এই গ্রেডিং সিস্টেমেরও অনেকগুলো স্টেপ ছিল, যেমন ধরুন আমরা 1950 গ্রেডিং সিস্টেম প্রথম ইন্ডিয়াতে শুরু হয়েছে বিআইএস দিয়ে, তারপরে 1969 ওটা মডিফাইড হয়েছে, তখন ছিল ধরুন টপ বটম মিডল বলে বলা হতো। তারপরে ধীরে ধীরে ওটার মধ্যে চলে এলো 1987 এলো হ্যান্ড এন্ড আই মেথডে, যেটা অভিজ্ঞ চাষিরা পাটটাকে ধরে দেখে রং দেখে এক ধরনের গ্রেডিং করতেন, যেটা যদিও সায়েন্টিফিক না, সেটা মানুষ থেকে মানুষের মধ্যে অনেকটা, ধরুন আমি একরকম করলাম আরেকজন আরেক রকম করলাম, ওটা অনেকটা অবৈজ্ঞানিক ভাবে হয়। তো তার উপরে চিন্তা ভাবনা করে আমাদের মানে ইনস্টিটিউট একটা সায়েন্টিফিক গ্রেডিং দেওয়ার চেষ্টা করছে, এবং সেই সায়েন্টিফিক গ্রেডিং দেওয়ার জন্য আমরা অনেকগুলো ইনস্ট্রুমেন্ট তৈরি করেছি, যে ইনস্ট্রুমেন্টগুলো সেই গুণগত বৈশিষ্ট্যগুলোই মেজার করে। ধরুন স্ট্রেংথ, আমরা পাটের স্ট্রেংথ আগে আমরা করতাম যে দুটো আঙুলের মধ্যে পেঁচিয়ে একটা জোরে টান দিলে পরে যে পাটটা খুব জোরে শব্দ হতো, আমরা বলতাম যে ওর পাটের শক্তি খুব বেশি, কিন্তু সেই গুণমানটাই এখন মেশিন দিয়ে করা হয়। সেরকম ডিফেক্টটাও আগেও যেরকম ওজন করা হতো এখনো ওজন করে করা হয়, কিন্তু কালারটা আমরা আগে চোখে দেখে করতাম, এখন আমরা মেশিনে করতে পারছি। এই যে ইনস্ট্রুমেন্টাল প্রসেসগুলো সেটা অনেক অ্যাকুরেট, এবং সেটা আপনি কলকাতায় করছেন যেটা, সেটা ত্রিপুরাতে করলেও তাই হবে, বাংলাদেশে করলেও তাই হবে, তার মধ্যে কোনো ভ্যারিয়েশন হবে না।
0: তাহলে শ্রোতা বন্ধুরা, আপনাদের বলি আমার যদ্দুর মগজে ঢুকেছে, আপনাদেরও নিশ্চয়ই তাই, ইনস্ট্রুমেন্টাল গ্রেডিং, গ্রেডিংটা তো আমরা বুঝেছি, তো ইনস্ট্রুমেন্টাল কি? খুবই সোজা ব্যাপারটা, যেভাবে তুলে ধরলেন ডক্টর অভিজিৎ, বিষয়টা হচ্ছে যে জায়গায় গ্রেডিংটা যন্ত্রের মাধ্যমে হচ্ছে, যন্ত্রের মাধ্যমে ওনারা করছেন, তাই জন্য তো ইনস্ট্রুমেন্টাল গ্রেডিং। তো সেখানে হাতের মাধ্যমে পরখ করে যে রেজাল্টটা পাওয়া যেত তার থেকে বেশি অথেন্টিক রেজাল্ট আমরা এখন পাচ্ছি ইনস্ট্রুমেন্টাল গ্রেডিং এর মধ্যে দিয়ে। কিন্তু একটা কথা ডক্টর অভিজিৎ আপনার কাছে জানতে চাইব, যে আপনি আপনার বক্তব্যে এক জায়গায় বলে গেছেন রেটিং, রেটিং শব্দের মানে কি আমি বুঝলাম না, কৃষক বন্ধুদের
1: রেটিংটা যখন আমরা পাট কিংবা মেস্তা গাছ থেকে পাট মানে তন্তুটা ছাড়াই, সেটা একটা আমরা বলতে পারি যে মাইক্রোবিয়াল প্রসেস। আমরা যখন
0: মাইক্রোবিয়াল প্রসেস মানে কি,
1: মাইক্রোবিয়াল মানে ধরুন জীবাণু কিংবা ধরুন যে আমরা ব্যাকটেরিয়া কিংবা ফাঙ্গাস, আমরা যখন পাট গাছটাকে জলে দিয়ে দিলাম, সেই যে মাইক্রোবগুলো জলের মধ্যে থাকে সেটা কিছুদিন পরে, ওটা একটা প্রসেস আছে। প্রথমে যখন আমরা পাট গাছটা জলে দিই, সেটা একটা ন্যাচারাল ফিজিক্যাল প্রসেস, যেটা জলটা গাছের যে কাণ্ডের মধ্যে ঢুকে যায়, গাছটা ধীরে ধীরে ফুলে যায়, এবং এটা দু তিন দিন সময় লাগে। ফুলে যাওয়ার পরে ওই কাণ্ডের উপরে কিছু কিছু জায়গায় ছিদ্র হয়ে যায়, সেই ছিদ্র দিয়ে গাছের থেকে যে খাদ্য ওটা পাশাপাশি জলের মধ্যে ছড়িয়ে যায়, এবং এই জলের মধ্যে যে মাইক্রোবগুলো থাকে সেটা হঠাৎ করে বেড়ে যায়, এবং সেই যে ছিদ্রগুলো দিয়ে সেই মাইক্রোবগুলো ভেতরের দিকে ঢুকে যায়।
0: মানে আপনি বলছেন মাইক্রোবিয়াল গ্রেডিং মানে যে ধরনের কথা, জীবাণুর কথা বললেন, তো সেই সাহায্যে যে গ্রেডিংটা হয়, আমি বিস্তারিত ওই প্রসঙ্গে যাব না, একটু যদি বলেন ছোট ছোট কয়েকটা বিষয় জানতে চাইব, কখন পাট কাটা উচিত ভালো গুণমান সম্পন্ন পাট।

0: পেতে গেলে এবং সেই সঙ্গে অধিক ফলন পেতে হবে কি করব?
1: পাট জেনারেলি আমরা বলি 100 থেকে 120 দিনের মধ্যে বয়স হলে খুব ভালো হয়, পাটের আঁশ খুব সুন্দর ছড়িয়ে মানে ছড়ানো যায় খুব ভালো করে, রং ভালো হয়। কিন্তু পাটের বয়স যখন বেড়ে যায় তখন আমরা বলি পাটের মধ্যে একটা লিগনিন কন্টেন্ট যেটা বলি শক্ত হয়ে যায়, সেটা পচাতেও টাইম লাগে এবং তার পাটের যে রং সেটাও খারাপ হয়ে যায়। আরেকটা জিনিস যেটা বলবো যে গ্রাম বাংলায় যেরকম যখন পাট পচানো হয় আমাদের একটা অভ্যাস আছে, পাট গাছের উপরে আমরা মাটি দিয়ে দিই, কলা গাছের কাণ্ড দিয়ে দিই, যাতে কি হয় কলা গাছের কাণ্ড বলুন মাটির থেকে বলুন ওদের থেকে একটা কালো রঙের রস বেরিয়ে পাটের রংটা কালো করে দেয়, যেটাকে আমরা শ্যামলা রং বলি।
0: তার মানে রঙের যে গুণগত বৈশিষ্ট্য সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে,
1: নষ্ট হয়ে যাচ্ছে।
0: পাটকে আমরা তো একটা বিশেষ গুণ সম্পন্ন হিসাবে খুব উজ্জ্বল, তাই জন্য পাটকে
1: গোল্ডেন ফাইবার সোনালী তন্তু বলা হয়,
0: সোনালী তন্তু। তাহলে সোনালী তন্তু পেতে গেলে কি করতে হবে?
1: সোনালী তন্তু পেতে গেলে আমি প্রথমে যেটা বলবো যে পাটকে আপনারা 100 থেকে 120 দিনের মধ্যে কাটুন, পরিষ্কার জল, যেখানে জলটা আমরা বলি স্লো মুভিং ওয়াটার, ধীরে ধীরে বয়ে যাচ্ছে, এরকম জায়গায় পাটটা পচান। এবং পাটের বান্ডিলগুলো জলে দেওয়ার পরে তার উপরে ওজন দেওয়ার জন্য আপনি কংক্রিট স্ল্যাব কিংবা ভারী কোনো কাঠের গুঁড়ি দিয়ে দিতে পারেন, যেখান থেকে পাটের কোনো রঙের কোনো পরিবর্তন হবে না। এবং মাঝে মাঝে ধরুন জেনারেলি কি হয় আমাদের নর্মাল সিস্টেমে যখন পাট পচাতে প্রচুর জল লাগে সেই সিস্টেমে আমাদের মোটামুটি 20 থেকে 21 দিন সময় লাগে, এবং এই সময়ের মধ্যে আপনাকে মাঝে মাঝে একটা দুটো পাটের যে কাণ্ড বার করে দেখতে হবে পাটটা ঠিকঠাক পচল কিনা, এবং সঠিক সময়ে আপনাকে জাগ থেকে পাটের কাণ্ডটা বার করে দেখতে হবে, নাহলে হয় বেশি পচে যাবে নাহলে কম পচে যাবে। বেশি পচে গেলে যেটা হচ্ছে পাটের আপনার শক্তিটা কমে যাবে, শক্তি কমে গেলে কিন্তু পাটের গুণ একদম আপনার নষ্ট হয়ে গেল, রংটাও নষ্ট হয়ে যায় অনেক সময়।
0: একদম একদম। তাহলে পাটের এই সমস্ত চারিত্রিক গুণগুলো যদি ধরে রাখা সম্ভব হয় তাহলে কিন্তু আমরা পাটের গুণগত মান উৎপাদন পাবো এবং বাজার দাম বেশি পাবো স্বাভাবিকভাবে। একটু যদি বলেন পাটের ব্যবহার সম্পর্কে, কেন পাটকে আমরা এত গুরুত্ব?
1: পাটের অনেক রকম ব্যবহার হয়, আমরা এতদিন যা জানতাম যেটা হচ্ছে পাটের বেশিরভাগ ব্যবহারই হয় যদি আপনারা বাণিজ্যিক ভাবে দেখেন তাহলে হচ্ছে বস্তা তৈরি করা। আর ইদানিং যেটা আরো বেশি করে হচ্ছে যেটাকে আমরা সংক্ষেপে জেডিপি বলে, জুট ডাইভার্সিফাইড প্রোডাক্ট, যেটা হচ্ছে খুব বেশি করে এখন বাজারে আসছে। আপনি পাট থেকে ব্যাগ তৈরি করতে পারেন, অলংকার তৈরি করতে পারেন, জুতো তৈরি করতে পারেন, এবং যে জিনিসের শুধু দেশীয় বাজার না আন্তর্জাতিক বাজারেও প্রচন্ড চাহিদা আছে, কারণ হচ্ছে পাট বায়োডিগ্রেডেবল বলি, প্রাকৃতিকভাবে ওটা নষ্ট হয়ে যায়, প্লাস্টিকে যেটা হয় না,
0: মানে সেক্ষেত্রে কোন রকম দূষণ আসে না,
1: একদম না, একদম না। তো এইসব ব্যবহারগুলো করা যায়। তাছাড়া আমাদের ইনস্টিটিউটে পাট থেকে অন্যান্য জিনিসও তৈরি করা হয়, যেমন ধরুন কম্পোজিট তৈরি করা হয়, তারপরে আপনার ডাইং ব্লিচিং করে কাগজ তৈরি করা হয়, সেগুলো অন্য আসপেক্ট, সেগুলো চাষি ভাইরা হয়তো করতে পারবে না, তার জন্য আলাদা করে মেশিন দরকার। কিন্তু এই যে আমি
0: সেই প্রসঙ্গে আসছি আপনাদের ইনস্টিটিউটের কাজ সম্পর্কে, তার আগে যদি একটু কৃষক বন্ধুদের বলেন যে পাটের শ্রেণীবিন্যাস কি এবং কেন?
1: আচ্ছা, বর্তমান যে আমাদের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের যে লেটেস্ট গ্রেডিং সিস্টেম ডেটা এসছে, আমরা বলি IS 271-2020, সেটাতে 5টা গ্রেডিং করা হয়েছে। আমরা যেটা তেতো পাট বলি, একটা সাদা পাট বলি, তেতো পাট আর সাদা পাট যেটা বলি, প্রত্যেকটারই 5টা করে গ্রেডিং করা হয়েছে। এর আগের গ্রেডিং সিস্টেমে আমাদের 8টা গ্রেডিং ছিল, সেখানে আমাদের বাল্ক ডেন্সিটি বলে একটা প্যারামিটার ছিল, সেটা আমাদের দরকার নেই বলে এখানে রাখা হয়নি। তার সঙ্গে আমাদের কিছু সাব গ্রুপও কমিয়ে দেওয়া হয়েছে। এই 5টা গ্রেডিং এর মধ্যে এই 5টা গুণমান যেটা আমরা বললাম যে পাটের শক্তি, পাটের ডিফেক্ট, পাটের রং, তারপরে পাটের রুট কন্টেন্ট, সেইগুলো মিলিয়ে আমরা যে পাটগুলো যখন টেস্ট করি তার শক্তিটা কতটা সেটা ইনস্ট্রুমেন্টাল টেস্ট করে। যেমন ধরুন আমি আপনাকে একটা কথা বলি, পাটের খুব ভালো বৈশিষ্ট্যের যদি শক্তির পাট হয় তার শক্তি 25-এর উপরে হতে পারে, এবং সেই 25 যদি কোনো পাটের শক্তি হয় তাহলে তাকে আমরা 30 মার্কস দেব, তার চেয়ে যদি কম হয় ধরুন 25 থেকে 20 মধ্যে হলে তাকে আমরা 23 মার্কস দেব। সেরকম করে প্রত্যেকটারই একটা মার্কস দেওয়া আছে। যেমন ডিফেক্ট, ডিফেক্টে যদি আপনি ধরুন 0.5 ডিফেক্ট হয় পার্সেন্ট, তাহলে আমরা তাকে ম্যাক্সিমাম 25 মার্কস দেব, তার চেয়ে কম ধরুন 0.5 থেকে 1 মধ্যে হলে ওটাকে 20 মার্কস দেব, এরকম
0: এইভাবে একটা ধরা আছে।
1: হ্যাঁ, তার মধ্যে ধরুন আমরা 100 যখন টোটাল স্কোর হবে সেটা হচ্ছে এখন এই যে নতুন BIS গ্রেডিং সিস্টেমে এটাকে আমরা রেফারেন্স ধরি, কারণ এটা আমরা পাওয়া যায় না। তার নিচে যখন টোটাল 80 হবে স্কোরটা সেটাকে আমরা বলি TD1। আর ধরুন যখন তার 60 হবে সেটাকে আমরা বলি TD2, তারপরে 40 হলে TD3, 20 হলে TD4, তার নিচে যেগুলো রয়ে যাবে তাকে আমরা বলি TD5।
0: তাহলে মোট আপনি বলছেন এখন আমরা দেখছি মোটামুটি 5 রকমের শ্রেণী। তো এই যে শ্রেণী বিন্যাস সেগুলো তো আপনারা করেই থাকেন, কিন্তু তার আগে একটু যদি বলেন যে পাটের শ্রেণী কিভাবে এফেক্টেড হতে পারে।

0: বড় রকমের ভ্যারাইটি সিলেকশন করা, কারণ পাটের গুণমান ভ্যারাইটির উপরে খুব ডিপেন্ড করে। তারপরে হচ্ছে আপনার মাটিতে কতটা সার দিচ্ছেন, কিভাবে গ্রো করছেন, তার মধ্যে ইন্টারকালচারাল অপারেশন আছে। ফাইনালি যখন আছে আপনি ভালোভাবে পাট তৈরি করার পরও, ফলানোর পরেও যখন আপনি পাট কেটে নিচ্ছেন তাকে পচাচ্ছেন কিভাবে, সেই পচানোটা খুবই দরকার। এবং ভালোভাবে আমি যেটা বললাম যে ধীরগতি সম্পন্ন জল যেখানে আছে, ভালো পরিষ্কার জল, সেরকম জায়গায় আপনি পাট পচাবেন। এবং পাট জাকের উপরে আপনি কোনো কংক্রিট স্ল্যাব অথবা কাঠের গুঁড়ি দেবেন, যেখান থেকে কোনো রস বেরিয়ে কাঠের রং নষ্ট করবে না। এবং আপনি পাটের বয়স 100 থেকে 120 দিনের মধ্যে হবে, ভালোভাবে পাটটাকে ছাড়িয়ে নেওয়ার পরে ভালোভাবে ওয়াশ করবেন, ধুয়ে নেবেন, যাতে তার মধ্যে কোন রকমের আঠা জাতীয় পদার্থ না থাকে। তারপরে আপনি ভালোভাবে রোদে শুকিয়ে নিয়ে রেখে দেবেন, দেখবেন পাটের রং এবং পাটের গুণ সবসময় সবচেয়ে ভালো হবে।
1: ডক্টর অভিজিৎ, তাহলে আপনি বলতে চাইছেন যে পাটের এই যে যে কথাগুলো আপনি বললেন, তো সেইগুলো যদি কৃষক বন্ধুরা যারা পাট চাষ করেন তারা ঠিকঠাক ভাবে ফলো করেন, তাহলে ভালো গ্রেডের পাট পাওয়া সম্ভব?
0: একদম সম্ভব।
1: আর এটাও কি মাথায় রাখতে হবে যে শুধুমাত্র উৎপাদন নয়, শুধুমাত্র পাট চাষ করলাম পাট সেটাই সব নয়?
0: না,
1: পাটটা কাটার পর থেকে কিন্তু পাটের বাজার দর। তাহলে
0: আমি যেটা একটা কথা বলতে চাই যে রেটিংটা হচ্ছে, আপনি পাট লাগানোর পরে পাট কাটেন সেটা তো একটা ব্যাপার আছে, কিন্তু রেটিং যদি আপনার ভালো না হয় আপনি ভালো পাট কখনোই পাবেন না।
1: তাহলে কৃষক ভাইদের তো সেদিকে মনোযোগ দেওয়া উচিত পরামর্শ।
0: একদম, আপনি যেটা আমি বললাম যে পাট কাটার পরে আপনি ভালোভাবে ওটাকে জাগ দেবেন, যেরকম করে আমাদের মানে আপনাদের কৃষি সহায়তা কেন্দ্র আছে ওখানেও গিয়ে আপনারা সাহায্য চাইতে পারেন, যেখানে পাটের জাকের উপরে কখনোই আপনি মাটি দেবেন না, কলা গাছের যে গুড়ি যেটা আমরা বলি সেটা দেবেন না, তাতে পাটের রং কালো হয়ে যায়। পাটের বয়স সবসময় আপনারা 100 থেকে 120 দিনের মধ্যে রাখবেন, এবং পাটটা ছাল ছাড়ানোর পরে আপনারা ভালোভাবে ধুয়ে নেবেন যাতে আঠা জাতীয় কিছু না থাকে। তারপরে আপনারা ভালোভাবে শুকিয়ে ওটাকে ঘরের মধ্যে রাখবেন অথবা বাজারে নিয়ে যাবেন, দেখবেন আপনার উজ্জ্বল রঙের সোনালী রঙের পাট পাবেন।
1: উজ্জ্বল সোনালী রঙের পাট পেতে হলে কৃষক বন্ধুরা, দুই বাংলার বন্ধুদেরই বলছি, আপনাদের কিন্তু যে কথাগুলো ডক্টর অভিজিৎ বললেন তো সেদিকে বেশি মনোনিবেশ করতে হবে। শুধু চাষ করলেই হলো না ভাই, চাষ করে বাড়িতে কি আনবেন, রিটার্ন তো চাই। তাহলে কিন্তু আপনাদের এই পরামর্শ, বিশেষজ্ঞ যে পরামর্শ দেওয়া হলো তা অবশ্যই অবশ্যই মেনে চলবেন, কারণ ভালো পাটের বাজার দাম পেতে গেলে আপনাকে মানে সেই কম কোয়ালিটি বা গুণগত মান সম্পন্ন পাটের উৎপাদন এবং তার পরবর্তী সময়ে তার হারভেস্টিং করার পরেতে গ্রেডিং রেটিং যে কথাগুলো বলা হলো সেগুলো কিন্তু মেনে চলতে হবে। তো একটু ডক্টর অভিজিৎ আপনার কাছে জানতে চাইব যে বিআইএস গ্রেডিং বলা হয় জুটের ক্ষেত্রে, বিষয়টা যদি একটু বুঝিয়ে বলুন।
0: বিআইএস হচ্ছে আমাদের দেশের একটা মানে স্ট্যান্ডার্ড, যারা বিভিন্ন ক্ষেত্রে স্ট্যান্ডার্ড তৈরি করে, যেটা দিয়ে ধরুন আমরা পাটের ক্ষেত্রে বিআইএস IS 2021-2000 যেটা বলি 2020 বেরিয়েছে। তারপরে এই যে বিআইএস গ্রেডিং এবার যেটা বেরিয়েছে সেটাতে ইনস্ট্রুমেন্টাল গ্রেডিংও অ্যাড করা হয়েছে, যে জন্য তার উপর
1: সংযুক্ত করা হয়েছে।
0: হ্যাঁ, তার আগে আমরা যেটা করতাম হ্যান্ড এন্ড আই টেকনিক যেটা বলতাম, যে চোখে দেখা এবং হাত দিয়ে অনুভব
1: করার,
0: এবার প্রথম ওটা ইনস্ট্রুমেন্টাল গ্রেডিংটা জোড়া হয়েছে। আরেকটা কথা আমি চাষী ভাইদের বলতে চাই, যেটা হচ্ছে আমাদের ইনস্টিটিউট অনেক ডিজিটাল মেশিন ডেভেলপ মানে তৈরি করেছে, যেটা হয়তো আগামী দিন আমাদের বিআইএস অলরেডি ওটা নিয়ে রিভিউ শুরু করে দিয়েছে, হয়তো এক বছরের মধ্যে ওই মেশিনগুলো চলে আসবে, ডিজিটাল গ্রেডিং মেশিন, সেটা দিয়ে আপনি আরো সঠিকভাবে পাটের গুণমান বিচার করতে পারবেন।
1: নিশ্চয়ই আপনার ইনস্টিটিউট সম্পর্কে তো একটু জানতে চাইবই আমরা, কারণ আপনার ইনস্টিটিউট হচ্ছে ভারতীয় কৃষি গবেষণা অনুসন্ধান পরিষদের অন্তর্গত একটা ইনস্টিটিউট, তার মানেই হচ্ছে আপনাদের ইনস্টিটিউটের একটা কিন্তু ওই গ্রেডিং রয়েছে যে কথাটা বলছিলেন, সেটা নিশ্চয়ই আশা করতে পারি গোল্ডেন ফাইবারের মতো। তো সেই জন্য একটু যদি বুঝিয়ে বলেন যে আপনাদের ইনস্টিটিউট পাট সম্বন্ধে কি কাজ করছে, এবং বিশেষভাবে যদি গ্রেডিং বিষয়ে বলেন।
0: আমরা পাটের মোটামুটি পোস্ট হারভেস্ট টেকনোলজি মোটামুটি সবটাই আমরা করি, যেমন ধরুন আমরা রেটিং কিভাবে ভালো করে করতে পারি তার উপর আমরা কাজ করছি। আর বর্তমানে যেটা আমরা গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের জন্য বৃষ্টি কম হয়ে যাচ্ছে, তার জন্য আমরা কম জলে কি করে ভালো পাট উৎপাদন করা যায় তার উপরে অনেক ভালো কাজ করেছি। বর্তমানে আমরা নিনফেড সাথী বলে একটা অ্যাক্সিলারেটর তৈরি করেছি, যেটা দিয়ে আপনি অনেক আগে যেটা আমাদের 21

0: দিনে পাট পচে যেত, এখন 10 দিন আমরা পাট পচাতে পারছি। সেরকম করে আমরা রিবোনার ডেভেলপ করেছি, যেটা দিয়ে আপনার সেই 10 দিনে পাট পচে যায়, এতে আপনি সময় কম লেগে গেল, জলও কম লেগে গেল। তাছাড়া পাট থেকে আমরা অনেক জিনিস তৈরি করি, যেরকম যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, জেডিপি আমাদের ইনস্টিটিউটে অনেক ট্রেনিং দেওয়া হয় পাট থেকে, যেমন ব্যাগ তৈরি করা, তারপরে অর্নামেন্টস তৈরি করা, অলংকার তৈরি করা, তারপরে ব্রেড তৈরি করা।
1: এই কথাগুলো আসছে, যে কথাগুলো বললেন সেগুলোকে সাধারণত ভাবে আমরা পাটের বৈচিত্র্যকরণের কথা, ডাইভার্সিফিকেশন অফ জুট, তো সেই ক্ষেত্রে কি ধরনের কি সহযোগিতা আপনারা করছেন, যাতে করে কেউ যদি আগ্রহী হয়ে ট্রেনিং এর ব্যবস্থা
0: নিশ্চয়ই আমাদের ইনস্টিটিউটে ট্রান্সফার অফ টেকনোলজি বলে একটা ডিভিশন আছে, যারা এই ট্রেনিং গুলো চাষি ভাইদের দেন। এবং দু রকমের ট্রেনিং আছে, একটা হচ্ছে আমরা বলি সেলফ স্পন্সর ট্রেনিং, যেটা হচ্ছে যে চাষি ভাইরা নিজেরাই নিজেদের জন্য পয়সা দিয়ে ওখানে ট্রেন্ড হতে পারেন। আরেকটা হচ্ছে আমাদের ইনস্টিটিউট থেকে পয়সা দিয়ে চাষি ভাইদের ট্রেনিং দেয়, সেক্ষেত্রে চাষি ভাইদের টাকা পয়সাও দেওয়া হয়।
1: আর স্টাইপেন্ড সহ
0: একদম ওটা কখনো কম দিনের জন্য ট্রেনিং দেওয়া হয় কোনো একটা পার্টিকুলার বৈশিষ্ট্য কাজের উপরে, আর কখনো ধরুন এক মাসের ট্রেনিং দেওয়া হয়, যাতে চাষি ভাইদের ট্রেনিং দিয়ে ওই একটা জিনিসের উপরে ওনাকে অভিজ্ঞ বানিয়ে দেওয়া হয়। এরকম অনেক চাষি ভাই বর্তমানে ওরা ভালো ব্যবসা করছেন জুট ডাইভার্সিফাইড প্রোডাক্টের উপরে।
1: আপনি একজন ডিভিশন অব কোয়ালিটি ইভালুয়েশন এন্ড ইম্প্রুভমেন্ট, যে পাটের যে গুণগত মান একটা নির্ধারণ করা, পর্যালোচনা করা, মূল্যায়ন করা এবং তার উৎকর্ষতা বিধান করা, এই রকম একটা বিভাগের বিভাগীয় প্রধান, আপনি আমাদের এখানকার কৃষক ভাইদের কি দেখছেন, তারা কতটা সচেতন আর কি করা উচিত তাদের?
0: আমি যেটা বলবো যে আমাদের চাষি ভাইদের কতগুলো জিনিস নজর দেওয়া উচিত, যেটা হচ্ছে আপনারা পাট যখন পচাবেন তখন আপনারা পাটের বয়সটা অবশ্যই দেখবেন, আর 2 নম্বর হচ্ছে পচানোর সময় পাট গাছের উপরে কখনোই মাটি দেবেন না কিংবা কলা গাছের গুড়ি দেবেন না, আর 3 নম্বর হচ্ছে পাট ধোয়ার পরে আপনারা ভালো করে ওটাকে 2-3 বার ধুবেন, যাতে ওটার মধ্যে কোন মানে আঠা জাতীয় পদার্থ থেকে না যায়। তার থেকে আপনারা যেটা হবে যে সুন্দর উজ্জ্বল পাট পেতে পারেন। এবং যেটা আমি বলতে চাই যে আমাদের দেশে MSP যেটা জুটের জন্য হয়, 2022-23 যে MSP ছিল 4,750 টাকা, যেটা TD3 গ্রেডের পাট আমরা বলি, বর্তমানে 2023-এ ওটা 5,050 টাকা হয়েছে। এবং এই গ্রেডের সঙ্গে পাটের দাম খুব জড়িত, এই জন্য আমি সব চাষি ভাইদের বলবো আপনারা গ্রেডটা বাড়ানোর জন্য আপনারা যা যা করতে হয় সেই জিনিসটা অবশ্যই করবেন, যাতে আপনারা আপনাদের পাট শস্য থেকে আপনারা বেশি।
1: কৃষক বন্ধুরা, আমরা কথা বলছিলাম পাট ও মেস্তার ইনস্ট্রুমেন্টাল গ্রেডিং, অর্থাৎ যন্ত্রের সাহায্যে কি ধরনের গ্রেডিং করলে পরে অবশ্যই ভালো লাভ পেতে হলে আমরা কি করব, এ বিষয়ে আলোচনা করছিলাম। আর বিশেষজ্ঞের পরামর্শ দিলেন আজকে ICAR, যেমন বলছিলাম ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচার অ্যান্ড রিসার্চ এর অন্তর্গত NINFAT, অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অব ন্যাশনাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির গুণগত মূল্যায়ন বিভাগের বিভাগীয় প্রধান এবং মুখ্য বিজ্ঞানী ডক্টর অভিজিৎ দাস। ডক্টর অভিজিৎ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই আসরে এসে, এই অনুষ্ঠানে এসে কৃষক বন্ধুদের এই ধরনের পরামর্শ দেওয়ার জন্য। নিশ্চয়ই আশা করব আগামী দিনেও আপনাদের সংস্থা থেকে এই ধরনের পরামর্শ আমরা পাব এবং কৃষকদের জানাব, তারা উপকৃত হবে। আজকে ছিলেন ডক্টর অভিজিৎ দাস আর সঙ্গে আপনাদের রাম ভাই রাম রঞ্জন দাস রায়।
2: বন্ধুরা, আজ আমরা আলোচনা করব সুসংহত উপায়ে ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ। এ বিষয়ে আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হয়ে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডক্টর কিঙ্কর সাহা, কীটতত্ত্ববিদ পশ্চিমবঙ্গ সরকার, এবং রঘুনাথ মণ্ডল, অধ্যাপক বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। আসরের শুরুতেই আপনাদের দুজনকে স্বাগত জানাই। নমস্কার।
3: নমস্কার।
4: নমস্কার
2: ডক্টর সাহা, আজকে যেহেতু আমরা আলোচনা করছি সুসংহত উপায়ে ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ, আপনার কাছে প্রথমেই জানতে চাইব সুসংহত উপায়ে কৃষি শত্রু নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা বা IPM বলতে আমরা কি বুঝব?
3: ধান পশ্চিমবঙ্গের একটা প্রধান তণ্ডুল ফসল এবং ধান পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতেই কম বেশি উৎপাদন হয়, তবে আমাদের যে ধান বিশেষ করে বর্ধমান জেলাতে হচ্ছে আমরা বলি ধানের গোলা। তো এই ধানকে চাষ করতে গিয়ে বিভিন্ন রকমের কৃষক বন্ধুরা বিভিন্ন রকমের বিভিন্ন রোগ পোকা বা ঘাস এই সমস্ত বিভিন্ন বা ইঁদুর

0: অনেক রকমের যে কৃষি শত্রু যেগুলো আছে এরা বিভিন্নভাবে ক্ষতি করে। আইপিএম এর পুরো কথা যেটা, আইপিএম এর পুরো কথাটি হল যে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট বা সুসংহত ব্যয় কৃষি শত্রু নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা। এখানে আমি প্রথমে বলছিলাম যে সম্ভাব্য সমস্ত রকমের কৃষি শত্রু দমন বা নিয়ন্ত্রণের পদ্ধতি সমূহ, যেমন পরিচর্যাগত আছে বা যান্ত্রিক বা ভৌত বা জৈবিক, এবং সবশেষে আমরা প্রয়োজন ভিত্তিক রাসায়নিক কীটনাশক প্রয়োগের মাধ্যমে সুসংহতভাবে সমস্ত রকমের ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ করব। এবং সেভাবে দেখতে গেলে দেখা যাচ্ছে যে প্রয়োজন ভিত্তিতেই যদি বলি আমি রাসায়নিক পদ্ধতিতে যে রাসায়নিক কীটনাশক প্রয়োগ করব সেটা মূল থাকবে, কিন্তু অনেকের মধ্যে একটা ধারণা আছে যে কৃষি শত্রু নিয়ন্ত্রণ মানেই শুধু রাসায়নিক কীটনাশক দেওয়া, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। রাসায়নিক কীটনাশক দেবেন, কিন্তু তার মানে এই না যে রাসায়নিক কীটনাশক নির্ভর হয়ে আমাদের চাষ করতে হবে, সেটা একটাও যেমন ভুল ধারণা। এবং অনেকের মধ্যে ধারণা আছে যে সুসংহত উপায়ে যে রোগ পোকা নিয়ন্ত্রণ, ওদের ধারণা মানে সুসংহত উপায় মানে যে রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে হবে না, তো দুটো ধারণাই ভুল। আমরা সব রকমের ব্যবস্থাপনা যখন করব সেটাকে আমরা সুসংহতভাবে রাসায়নিক কীটনাশক প্লাস যে সমস্ত আমাদের সুসংহতভাবে দমন করার ব্যবস্থা সবগুলিকেই আমরা প্রয়োগ করব, এবং এই সুসংহত ব্যবস্থাটাকে আমরা আইপিএম বলছি। এবং এমনই একটা জিনিস, এতে নিয়মিত কিন্তু মাঠ পরিদর্শন করতে হবে, সমস্ত কৃষক বন্ধুদের নিয়মিত মাঠ পরিদর্শনের মাধ্যমেই কিন্তু কৃষি বিষ প্রয়োগ করতে হবে, এবং অর্থনৈতিক চরম সীমা যখন ক্রস করবে তখনই কিন্তু এই রাসায়নিক কীটনাশক প্রয়োগ করবে। আইপিএম এর মূল লক্ষ্যই হচ্ছে যে পরিবেশ দূষণটাকে মোটামুটি রোধ করা এবং বাস্তুতন্ত্রের সমতা। কারণ হচ্ছে বাস্তুতন্ত্রের সমতা বলতে যে বিভিন্ন ধরনের কীট পোকা, শত্রু পোকা যেমন আছে তেমন বন্ধু পোকাও আছে। আমরা শুধু যে রাসায়নিক কীটনাশক দেওয়া শত্রু পোকা যেমন মরবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বন্ধু পোকাগুলি আরো আগে মরবে। তাহলে সেই ক্ষেত্রে আমাকে এমন ভাবে রাসায়নিক কীটনাশক দিতে হবে যাতে সমস্ত রকমের পরিবেশটাও দূষণ হবে না এবং বাস্তুতন্ত্রের সমতাটা থাকবে, শত্রু পোকা মরবে কিন্তু বন্ধু পোকা বেঁচে থাকবে, সেরকম আমাকে রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে হবে। কৃষি শত্রুকে নির্মূল না করে আমরা চাইব সবসময় যে ইটিএল, ইটিএল এর নিচে রাখা, সেটা তাহলে আমার বাস্তুতন্ত্র সবসময় মেনটেন করব। তাছাড়া যে কীটনাশক প্রয়োগ করব সেগুলো হবে সবসময় নিরাপদ এবং লাভজনক করে চাষটাকে করতে হবে।
1: আচ্ছা, আপনি একটা আলোচনার মধ্যে বললেন ইটিএল, ইটিএল বলতে আপনি কি বলছেন?
0: ইটিএল বলতে হচ্ছে যেটা অর্থনৈতিক চরম সীমা। যখন কোন পোকা, সমস্ত রকমের পোকা থাকেই জমির মধ্যে, বিভিন্ন ধরনের কৃষি শত্রু থাকে, কিন্তু ওরা সমস্তটা ক্রপ নষ্ট করে না, সেই আমি ধানের ক্ষেত্রে বলি, কিন্তু তাদেরও বেঁচে থাকার অধিকার আছে। তাহলে সেই অধিকারটাকে বজায় রাখে, যখন দেখবো যে আমাদের ধানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিভিন্ন, যেমন মাজরা পোকার ক্ষেত্রে আমরা জানি প্রতি বর্গ মিটারে যদি একটা ডিমের গাদা বা একটা যদি মাজরা পোকা থাকে বা একটা হোয়াইট হেড থাকে, তাহলে এটা আমরা ধরবো ইটিএল। সেই জায়গাটা ধরে নিয়ে তাহলে যদি এটা ক্রস করে যায় তখন আমরা রাসায়নিক কীটনাশক প্রয়োগ
1: বোঝা গেল। আমি এবার একটু ডক্টর মন্ডলের কাছে যাই। মূলত আমরা পশ্চিমবঙ্গে জানি যে ধানটা একটা অর্থকরী তন্ডুল ফসল এবং পশ্চিমবঙ্গে প্রায় প্রতিটি জেলাতেই ধান চাষ হয়ে থাকে। বর্তমানে ধানের জমিতে কি কি ধরনের রোগ পোকা আক্রমণ ঘটছে বা দেখা দেয়?
2: এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। ধান যে চাষ হয়, ধান চাষে কিন্তু সত্যিকারের বিভিন্ন রোগ পোকার আক্রমণ খুব বেশি হয়, কারণ ধানটা সারা বছর ধরেই আমাদের চাষ হচ্ছে। গ্রীষ্মতে ধান চাষ হচ্ছে, যে বোরো হচ্ছে এখন, তারপর আমাদের যেটা আমন ধান যেটা বর্ষাকালের মেন ধান হয়। তো কিছু রোগ আছে যেটা আমনে বেশি দেখা যায়, আবার কিছু রোগ আছে চাষি ভাইরা জানেন যেটা বোরোতে বেশি দেখা যায়। তো যেহেতু এখন আমাদের এই অনুষ্ঠানটি এই বোরো সিজনেই হচ্ছে, তো আমি সেই জিনিসটি মাথায় রেখে এখানে বলতে চাই যে বোরো সিজনে আমরা এই সময় ধানের জমিতে দুটো রোগ খুবই গুরুত্বপূর্ণভাবে দেখতে পাই। একটা হচ্ছে ছত্রাক ঘটিত ঝলসা বা ধসা রোগ বলে এটা অনেকে, বাঁকুড়া এই অঞ্চলে যদি যান ওদিকে এটাকে ধসা রোগ বলে। আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত ঝলসা রোগ। এই দুটো রোগে এখন এই বোরো সিজনে দেখতে পাওয়া যায়। কিছু বছর হলো, এই বছর দুই তিন থেকে দেখা যাচ্ছে যে খোলা পচা রোগটা, যেটা চাষি ভাইরা জানেন যেটা জেনারেলি আমন ধানে বেশি হয় বর্ষার সময়, সেটা কিন্তু এখন মাঝে মাঝে এই বোরো সিজনেও দেখা যাচ্ছে। এটা একটা ভাববার বিষয়, তার মানে যে রোগ জীবাণু তারা কিন্তু তাদের চরিত্র বদলাচ্ছে, ফলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর যখন ধান যখন আমার পরিপূর্ণ ম্যাচুরিটির দিকে যাচ্ছে, তখন ওই যেটা ভূসরোগ বলে, যেটাকে লক্ষ্মীর গু বলে পাওয়া যায়, ফলস মাঠ কিছু কিছু দেখা যায়, আর কিছু ধানে চিটে দাগ দেখা যায়, যেটাকে আমরা ইংলিশে বলি গ্রেন ডিসকালারেশন, ফলে চাষি ভাইরা ধানের দামটা একটু কম পায়। সেই আলোচনার মধ্যে আমরা পরে আসবো। তো এই জেনারেলি মূল যে রোগগুলো হয় এগুলো
1: সচরাচর
2: দেখা যায়।
1: আর ধানের গুরুত্বপূর্ণ পোকা বা কীট শত্রু বলতে আমরা কাদেরকে বোঝাচ্ছি যদি ডক্টর সাহা বলেন?
0: ধানের বিভিন্ন ধরনের কীট শত্রু আছে। ধানটা যেহেতু আমরা তিনটে সময়ে করি, তিনটে মরশুমে করি, প্রিখারিফ, খারিফ এবং রবি, এই তিনটে সময়ে করি আমরা ধান চাষ। তো বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ হয়। ধানের ক্ষেত্রে আমরা দেখেছি যে যে মানে গুরুত্বপূর্ণ বলতে একটা হচ্ছে হলুদ মাজরা পোকা। মাজরা পোকা তিন ধরনের আমাদের এখানে পাওয়া যায়, হলুদ একটা পাওয়া যায়, পিঙ্ক কালার একটা পাওয়া যায় এবং হোয়াইট মাজরা পোকা সাদা যেটা, এটা তিন ধরনের স্ট্রেন পাওয়া যায় মাজরা পোকা। তাছাড়া পাতা মোড়া পোকা একটা পাওয়া যায়, লিফ ফোল্ডার বলে এটাকে, পাতাটাকে যখন একটু যারা লেট সেয়িং করেন, দেরি করে যারা চাষ করেন তাদের ক্ষেত্রে এটা হয়। তাছাড়া দেখা যায় যে একটু দেরি করে হলো, তারপরে হচ্ছে এটা মোটামুটি বয়স যখন মাঝামাঝি বয়স সেই সময় বেশি হয়। তাছাড়াও আমরা দেখেছি পামরি পোকা, রাইসিসপা, সেটা হচ্ছে বীজতলা থেকে শুরু করে ধান একদম বড় হওয়া পর্যন্ত এই সব ধরনের এই পোকাটা দেখা যায়। তাছাড়াও বর্তমানে আমরা দেখেছি যে বিভিন্ন এবছর আমন মরশুমে দেখেছিলাম বিস্তীর্ণ এলাকা উত্তর চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, তারপরে সব জায়গাতে বেশিরভাগ জেলাতেই যে এই বাদামি শোষক পোকার একটা বিরাট ক্ষতি করছে আমরা দেখেছি। তাছাড়া আমরা দেখেছি সবুজ শ্যামা পোকা, যেটাকে আমরা বলি কালী পুজোর সময় বেশি হয়, এটা একটা শোষক পোকা। তাছাড়া হুগলির দিকে ভেপু পোকা বলি, গলমেজ, এটা একটা পেঁয়াজ কলির মতো লম্বা হয়ে যায়, এটা একটা সমস্যা। তাছাড়া ধান যখন ম্যাচিউর স্টেজ আছে, ধান যখন দুধ অবস্থায় থাকে, তখন একটা পোকা হয় গন্ধি পোকা আমরা দেখেছি, বা ঘরের মধ্যে আসে, বা রাইস বাগ যেটাকে বলি। তাছাড়াও এখন এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য, বিশ্ব উষ্ণায়নের জন্য আরেকটা পোকার আক্রমণ হয়, সেটা হচ্ছে এটা এতদিন আগেও ছিল, এখনো আছে, কিন্তু এখন তার গুরুত্বটা অনেক বেড়ে গেছে, অনেক বেশি ক্ষতি করছে, সেটা হচ্ছে ধানের খোলার মাকড়। মাকড় দু ধরনের, একটা হচ্ছে খোলার মাকড় আর একটা হচ্ছে, তাছাড়া শীষ কাটা লেদা পোকা, যখন ধান পাকতে শুরু করে এই শীষ কাটা লেদা পোকার একটা আক্রমণ হয়। এই কয়েকটা বিশেষ করে, তাছাড়া আর অনেকগুলো আছে, এই কয়েকটাই গুরুত্বপূর্ণ তিনটে সময়ের জন্য, আউশ, আমন এবং বোরো,
1: তিনটে সময়ের জন্য
0: এই পোকাগুলি সমস্ত কম বেশি কোনো না কোনো ভাবে
1: ঘুরে ফিরে আসতে থাকে। বেশ, ডক্টর মন্ডল, আপনার আলোচনায় আপনি বলছিলেন যে খোলা ধসা বা খোলা পচা রোগ, এই রোগগুলির কথা তো আপনি বললেন, কিন্তু আমাদের কৃষক বন্ধু যারা রয়েছেন তারা কি লক্ষণ দেখতে পাবেন তার জমিতে খোলা পচা হচ্ছে বা খোলা ধসা রোগ, এবং এর থেকে পরিত্রাণ পাবেন কিভাবে?
2: খুবই সুন্দর কোশ্চেন আপনি করেছেন। সেটা হচ্ছে দেখুন, খোলা ধসা যে রোগটার কথা বললাম, এই রোগটা আমি আগেই বলেছি যে এটা আমন সিজনে বেশি দেখা যায়। তো যখন রোগটা হয়, যে যখন আমার গাছের পাশখাটি ছাড়ছে, তখনই জেনারেলি রোগটা বেশি দেখা যায়। এবং চাষিভাইরা যদি লক্ষ্য করেন, দেখবেন যে পাশখাটি ছাড়ার সময় যে যেখানে আমাদের ধানের যেখানে জলের সঙ্গে যেখানে কাণ্ডের সংস্পর্শটা থাকে, সেইখানে একটা চাকা চাকা দাগ দেখতে পাওয়া যায়, ওয়াটার সোক লেসেন বলি আমরা, সেই দাগটা অনেকে যদি চন্দ্রবড়া সাপ দেখেন, চন্দ্রবড়া গায়ের যেরকম একটা দাগ দেখা যায়, ছোপ ছোপ দাগ, তো সেরকম দাগ দেখা যায়। এবং ওই দাগটা দেবেন গাছের গোড়া থেকে কিন্তু পুরো উপর দিকে উঠছে। এবং যদি আমরা ঠিক সময়ে যদি এটা আমরা যদি বুঝতে না পারি, এবং যদি আমরা এটাকে কোন রকম অবহেলা করি, তাহলে পুরো গাছের এই নিচে থেকে একদম উপর পর্যন্ত পাতা সব জায়গায় ছড়িয়ে, এবং পুরো গাছটা দেখবেন যেন একদম শুকিয়ে গেছে, শুকনো একদম, মাঠে গেলেই বুঝতে পারবেন, খুব ভয়ানক এটা রোগ একটা। এটা হচ্ছে আমরা খোলা ধসা রোগের যেটা বললাম। আর একটা খোলা পচা রোগ আছে, সেটা হচ্ছে আমরা ইংলিশে বলি সেটাকে সিড রট। সেই রোগটা কখন হয়, সেটা হচ্ছে চাষিভাইরা যদি লক্ষ্য করেন যে যখন আমাদের ধানের যে শীষ যখন বেড়ে হয় গাছের থেকে, সেই সময় দেখবেন শীষের ঠিক অপোজিটে একটা বাদামি রঙের, একটা কালচে বাদামি রঙের একটা দাগ, সেটা দাগটা আবার ওই খোলা ধসা দাগের মতো, সেরকম একটা দাগ দেখা যায়। এবং আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে দেখবেন শীষটা ঠিক মতো বেরিয়ে আসতে পারছে না, এই রোগটাকে আমরা বলি খোলা পচা রোগ, আর ওটা আগে যেটা বললাম সেটাকে বলি খোলা ধসা রোগ। তো এই দুটো জিনিসে কনফিউজ করলে হবে না। এই খোলা পচা রোগটাও কিন্তু এখন খুবই বৃদ্ধি পাচ্ছে, এটাও কিন্তু চাষিবাড়ি যদি খেয়াল করেন তো যে আপনার ধানের শীষ ঠিক মতো বেরোতে পারছে না, ফলে সেক্ষেত্রে কি হয় যে ধানে যখন শীষ না বেরোতে পারছে, ধানটা ঠিক মতো পরিপুষ্ট হয় না, তখন কিন্তু চাষির যে ক্ষতিটা অনেক হয়ে যায়। ফলে এই দুটো রোগ কিন্তু আপনারা খুব সুন্দরভাবে যে আমি দুটো লক্ষণ বললাম
1: বোঝা গেছে,
2: বোঝা বুঝতে পারি।
1: এক্ষেত্রে নিয়ন্ত্রণের
2: কথা যদি বলি, নিয়ন্ত্রণের জন্য একাধিক ওষুধ আছে, ধানে প্রচুর ওষুধ, কীটনাশক বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম ভাবে করছে। তো আমাদের এই আমি কেমিক্যাল নামটা বলবো, কোম্পানি বিভিন্ন নামে বিক্রি করে, সেটা হচ্ছে হেক্সাকোনাজল, খুব সুন্দর ওষুধ আছে ধানের খোলা ধসা এবং কলা পচা।

0: দিতে পারেন। সেই হেক্সা কোনাজের ওষুধ দিয়ে চাষি ভাইরা যদি 2 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করেন, তাহলে কিন্তু রোগটি মানে সমূলেই বিনষ্ট হবে, যদি প্রথম থেকেই আমরা করি। তাছাড়া যদি একটু বেড়ে যায়, যদি কাজ না হয় অনেক সময়, সেক্ষেত্রে ভ্যালিডামাইসিন বলে একটি ওষুধ আছে, খুব সুন্দর ওষুধ। এই ভ্যালিডামাইসিন ওষুধটা আপনারা যদি প্রয়োগ করেন 2 ml করে, তাহলে সেটাও কিন্তু এই রোগটিকে উপকার পাওয়া যাবে। আর সিদ্রটের ক্ষেত্রে যেটা মানে আমি যেটা বললাম খোলা পচা রোগ, যেখানে যে আমার ধানের শীষটা ঠিক মতো বেরোতে পারছে না, প্লাস দাগ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে চাষি ভাইয়ের একটি সুন্দর ওষুধ আছে, তার নাম হচ্ছে প্রোপিকোনাজল।
1: প্রোপিকোনাজল
0: ওষুধটি লিখে নিতে পারেন, এগুলো সব জায়গায় পাওয়া যায়। 1 ml 1 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন, তাহলে কিন্তু এই রোগটার থেকে আমরা উপকার পাবেন। আর একটা জিনিস আমি বলবো, যে যখন চাষি ভাইরা স্প্রে করবেন এই যখন খোলা পচা রোগের ক্ষেত্রে, সেক্ষেত্রে যখন মঞ্জুরিটা আসছে, ঠিক মঞ্জুরিটা এসে সেই সময়টাতে কিন্তু স্প্রেটা করতে হবে, এবং বিকেলের দিকে স্প্রেটা আমরা জেনারেলি করতে বলি। কারণ সকালের দিকে আমাদের ধানের পরাগ মিলন হয়, সে সময় আমরা কেমিক্যাল টেমিক্যাল এগুলো স্প্রে করব না, সেই জন্য আমরা একটু সন্ধ্যে লাগাত আমরা চাষি ভাইদের এই মানে ছত্রাকনাশক গুলো স্প্রে করতে বলি।
1: বেশ, খুব সুন্দরভাবে আপনি বললেন খোলা ধস এবং খোলা পচা রোগ থেকে কিভাবে মুক্তি পেতে পারেন। আমি একটু ডক্টর সাহার কাছে আসব। বর্তমানে আমরা ধানের জমিতে আমাদের একটা গুরুত্বপূর্ণ ধানের ওই মাজরা পোকা,
2: হ্যাঁ,
1: এই মাজরা পোকার লক্ষণগুলো কি দেখে বুঝবেন যে মাজরা পোকা লেগেছে, বা তার থেকে পরিত্রাণের উপায় কি?
2: সত্যি আমাদের কৃষক বন্ধুদের কাছে একটা মানে মাজরা পোকার একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এখন, কৃষি কাজ করতে গিয়ে দেখেছি আমরা। এবং একটা সময় ছিল যখন কৃষক বন্ধুরা আমাদের দেশি জাত চাষ করতেন, কিন্তু বর্তমানে দেশি জাতটা খুব একটা বেশি চাষ করছে না, করছেন না যে তা না, করছেন, কিছু কিছু ক্ষেত্রে করছেন, এবং যে একদম লার্জ স্কেলে যে করা সেটা কিন্তু খুব বেশি হচ্ছে না। বর্তমানে আমরা 60-এর দশকের পরে উচ্চ ফলনশীল জাত এসছে, বর্তমানে আবার সংকর জাত, এই যে পরিবর্তনটা হয়েছে তাতে দেখা গেছে, এবং সঙ্গে সঙ্গে যে সমস্ত আমাদের উচ্চ ফলনশীল জাতগুলি বেশিরভাগ হচ্ছে রাসায়নিক সারের উপর ডিপেন্ড করছে, যে কতটা পরিমাণ সার দিলে ভালো ফলন হবে সেগুলো আমরা স্ট্যান্ডার্ডাইজ করেছি, সেটাও ওরা জানেন, যার ফলে কি হচ্ছে, পাতাগুলো, গাছের যে পাতাগুলো বা অন্যান্য শরীরের অংশগুলো সমস্ত সাকুলেন্ট হয়ে যাচ্ছে, যার ফলে যে রোগ পোকার আক্রমণ খুব বেশি হচ্ছে। এবং বর্তমানে এবং আমাদের যে জনসংখ্যা দিন দিন বাড়ছে, তাদের সবার খাওয়ার ব্যবস্থা করতে গেলে আমাদের এই উচ্চ ফলনশীল জাত এবং সংকর জাতে যেতেই হবে, না গেলে হবেও না। তো মাজরা পোকা এটা একটা সাধারণত আমরা দেখেছি দুভাবে মাজরা পোকা ক্ষতি করে, একটা হচ্ছে যখন বীজতলা থেকে যখন ধান গাছ রোয়া করা হয়, মোটামুটি খরিফ সিজনের জন্য আমরা বলি 21-25 দিনের চারা, এবং বোরো সিজনে বলি 35-40 দিনের চারা রোয়া করার জন্য। যখন করে তারপরে দেখা যায় যে রোয়া করার খরিফ সিজনে দেখেছি যে রোয়া করার 15-16 দিনের মাথা থেকে শুরু হয়ে যায় এই মাজরা পোকার একটা আক্রমণ। সেই ক্ষেত্রে যখন মাজরা পোকার আক্রমণ হয়, তাহলে দেখা যায় যে সেই সময় দেখা যায় পাশকাঠিগুলি ছাড়ার সময় এদের মরা পাশকাঠি বেরোয় এবং ডেড হার্ট যেটাকে বলে, যেটা সহজে টানলে উঠে আসে, এবং সেই ক্ষেত্রে দেখা যায় যেহেতু এই সময়টা হচ্ছে আমাদের এই ধান গাছ বা যে কোনো ক্ষেত্রে এটা হচ্ছে গাছের যৌবন দশা, তো সেই ক্ষেত্রে মাঝখানের যে পাশকাঠিটা যদি ক্ষতি হয়, এদের পাশ থেকে আরো নতুন করে পাশকাঠি বেরোবার সুযোগ থাকে, তখন সেই ক্ষেত্রে যে চাষের ফলনের দিক থেকে কিছুটা ক্ষতি হয়, খুব বেশি হয় না, 1-8 বস্তা বা 1.5 বস্তা ম্যাক্সিমাম ক্ষতি হতে পারে। কিন্তু পরবর্তী সময়ে যেটা কৃষক বন্ধুরা যেটা পরিষ্কার বুঝতে পারেন যে অনেক সময় সাদা শীষ যখন ফুল আসে, সেই সময় থেকে সাদা শীষ বেরোয় এবং যেটাকে বলে আমরা মরা শীষ বা হোয়াইট ইয়ার হেড, এবং যেটাকে টানলো সহজে উঠে আসে না, তখন আমরা এখানে গ্রামের দিকে অনেকে বলে এটাকে বককাঠিও বলে, যে সাদা রঙের যেটা শীষ বেরোয়, তো সেইটাও কিন্তু মাজরা পোকার জন্য। সেই সময় যেহেতু গাছের পূর্ণাঙ্গ দশা চলে আসছে, সেই সময় কিন্তু আর গাছে নতুন করে পাশকাঠি ছাড়তে পারে না, ফলন চলে আসছে, সেই সময় যদি এই মাজরা পোকার আক্রমণ, তাহলে কিন্তু একটা বিরাট ক্ষতি হয়ে যায়। এবং অনেকের ধারণা আছে তাহলে এটা আমরা কিভাবে আমরা এটাকে মোটামুটি সমস্যাটা সমাধান করব, এবং এটার ক্ষেত্রে আমি তীব্রতার মাপকাঠি বলবো যে প্রতি বর্গ মিটারে যদি একটা মাজরা পোকা বা পোকার একটা ডিমের গাদা থাকে, বা প্রতি বর্গ মিটারে 5% সাদা শীষ থাকে, তাহলেই আমরা এটাকে মাপকাঠি তীব্রতার মাপকাঠি বলবো। এবং সেই ক্ষেত্রে সমস্যাটা সমাধান করতে গেলে ফার্স্ট দরকার যা আমরা সবসময় লো কস্ট বা নো কস্টে চাষ করার জন্য, যাতে কৃষির ক্ষতি যাতে না হয়, চাষের যাতে বেশি খরচা না হয়, যার জন্য আমরা বলি যে লো কস্ট বা নো কস্ট। সেই ক্ষেত্রে আমরা বলবো যে সবসময় যে কোনো চাষের ক্ষেত্রে, শুধু ধান বলে কথা না, যে কোনো চাষের ক্ষেত্রে হচ্ছে বীজ অবশ্যই শোধন করতে হবে। বীজ যদি শোধন করে তাহলে কিন্তু বীজ শোধন করবে কিভাবে, চারা ভাঙা সাত দিন আগে, এটাকে ভেঙে সাত দিন আগে সেখানে যে কোনো দানা ওষুধ, আমাদের বিভিন্ন ধরনের দানা ওষুধ বাজারে পাওয়া যায়, কার্বিফ্লোরিন 3G, কার্টব হাইড্রোক্লোরাইড আছে, ফিপ্রোনিল আছে, ক্লোরোপাইরিফস আছে, এই জাতীয় যে কোনো দানা ওষুধ অল্প পরিমাণে ইউরিয়া সারের সাথে মিশিয়ে যদি আমরা বীজতলাতে ছিপছিপে জলের মধ্যে যদি প্রয়োগ করি ভাঙার সাত দিন আগে, সেক্ষেত্রে কিন্তু 35 দিন পর্যন্ত মূল জমিতে কোন রকমের মাজরা পোকার আক্রমণ হবে, এইটা একটা। সেকেন্ড হচ্ছে যদি যদি এটা যদি না করতে পারে তাহলে চারা ভেঙে অন্তত এই দানা ওষুধগুলি যদি একটা গামলা বা কিছুর মধ্যে বড় জায়গাতে যদি গুলে নিয়ে ওই চারাটাকে যদি ভিজিয়ে রাখি তাহলেও কিন্তু এই গাছ মোটামুটি বীজ শোধন বা চারা শোধন করা যায়।
0: আচ্ছা,
2: তাহলে এইটা একটা। আর মূল জমিতে যখন হবে সেই ক্ষেত্রে এই দানা ওষুধ বিভিন্ন দামের বিভিন্ন খুব কম খরচের মধ্যে আমরা দেখেছি যে কাটা হাইড্রোক্লোরাইড এটা খুব ভালো কাজ করে, খুব অল্প পয়সা, তো দামও কম। কার্বোফিরন 3G এটাও আমরা ব্যবহার করতে পারি, ফিপ্রোনিল ব্যবহার করতে পারি, কিন্তু আরো অনেকগুলো আছে, কিন্তু খরচাটা বাঁচিয়ে যাতে লাভের মুখ দেখতে পারে সেইভাবে কিন্তু আমাকে এই চাষটা করতে হবে, তাহলে কিন্তু আমরা মোটামুটি নিয়ন্ত্রণে রাখতে পারবো।
1: বেশ, আমাদের ঘড়ি কাঁটা বলছে আমাদের এখানেই থামতে হচ্ছে। আশা করি আমাদের কৃষক বন্ধুরা আজকের আলোচনা থেকে অনেক উপকৃত হয়েছেন। সুসংহত উপায়ে ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ আমরা আজকে আলোচনা করছিলাম। আলোচক হিসেবে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর কিঙ্কর সাহা, কীটতত্ত্ববিদ পশ্চিমবঙ্গ সরকার, এবং ডক্টর রঘুনাথ মণ্ডল, অধ্যাপক বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সুব্রত চক্রবর্তী। ডক্টর সাহা এবং ডক্টর মণ্ডল, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
2: নমস্কার।
3: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

নমস্কার, ডাক্তার শুভঙ্কর চৌধুরী বলছি। আমি পিজি হসপিটালের এন্ডোক্রিন বিভাগের হেড। ডায়াবেটিস আজকে আমাদের একটা মস্ত বড় সমস্যা। তার কারণ যে অনেক সংখ্যায় মানুষের ডায়াবেটিস আছে, শুধু সেইটুকু নয়, এবং রিসেন্টলি ICMR একটা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ সারা দেশ জুড়ে একটা পরিসংখ্যান করছে। তার মধ্যে পশ্চিমবাংলার কাজটার চার্জে মেবি প্রিন্সিপাল ইনভেস্টিগেটর আমি ছিলাম। এখানেও কিন্তু ডায়াবেটিসের সংখ্যা খুব বেশি পাওয়া গেছে। প্রায় 15% থেকে 20% মানুষ অ্যাডাল্ট পপুলেশনের মধ্যে ডায়াবেটিস পাওয়া গেছে। এই ডায়াবেটিসের আরেকটা সমস্যা হচ্ছে, ডায়াবেটিস লং টার্মে নানা রকম কমপ্লিকেশনস আনতে পারে। চোখ, কিডনি, হার্ট, নার্ভ, যা বলেন, সব অর্গানকে ড্যামেজ করতে পারে। কিন্তু ভালো কথা হচ্ছে, এগুলো প্রিভেন্ট করা যেতে পারে। প্রিভেন্ট করার জন্য আসুন আমরা সকলে চেষ্টা করি, এক, ডায়াবেটিস যেন না হয়। তার জন্য আমাদের জীবনযাত্রার সহজ কিছু নিয়ম, কিছুটা কায়িক পরিশ্রম, কিছুটা খাওয়া দাওয়ার দিকটা নজর দেওয়া, দেখা যাতে ওজন না বাড়ে, ভুঁড়ি না বাড়ে, এবং তার সঙ্গে একটু কি করে আমরা সারা দিনের মধ্যে কিছুটা রিক্রিয়েশন, কিছুটা রিল্যাক্সেশন, কিছুটা মানসিক শান্তি খুঁজে নিতে পারি, এইগুলো চেষ্টা করা। তার সঙ্গে রেগুলার মনিটরিং করতে হবে, ওষুধপত্র যেগুলো বলা হবে সেগুলো ফলো করবেন। এগুলো করলে নিশ্চিত আমরা ডায়াবেটিস মুক্ত হতে পারবো না, কিন্তু ডায়াবেটিস নিয়েই সুস্থভাবে বাঁচতে পারবো, এই আমাদের আশা।

আমি প্রফেসর তুফানকান্তি দোলাই, বিভাগীয় প্রধান, হিমাটোলজি ডিপার্টমেন্ট, নীলরতন সরকার মেডিকেল কলেজ এবং হাসপাতাল। থ্যালাসেমিয়া একটি জিনবাহিত অসুখ। বাবা এবং মায়ের ত্রুটিপূর্ণ জিন থাকলে ছেলে মেয়েদের মধ্যে থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। থ্যালাসেমিয়া অসুখ সম্পূর্ণ রকমভাবে প্রতিরোধ করা সম্ভব হয়। বিবাহের পূর্বে HPLC টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন থ্যালাসেমিয়ার বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না।

আমি ডক্টর সন্দীপ চ্যাটার্জি, স্নায়ু শল্য চিকিৎসক এবং অধ্যাপক নিউরোসার্জারির বলছি। মস্তিষ্কের মাংস অথবা কোষের ব্যাধিত বৃদ্ধিকে ব্রেন টিউমার বলে। এই ব্রেন টিউমার মূলত দু রকমের হয়, ভালো টিউমার যেগুলোকে বলে বিনাইন অথবা ক্যান্সার জাতীয় টিউমার। কোনো রোগীর যদি কোনো চারিত্রিক পরিবর্তন ঘটে, কোনো অঙ্গের কোনো অংশে জোর কমে যায় অথবা খিঁচুনি হয়, এই তিনটেই মূলত ব্রেন টিউমারের অভিব্যক্তি। ব্রেন টিউমার বেশিরভাগই আজকের দিন সারানো যায়। বিনাইন ব্রেন টিউমার এবং বেশিরভাগ ক্যান্সার জাতীয় ব্রেন টিউমার অস্ত্রোপচার করে সম্পূর্ণভাবে রোগীরা আরোগ্য লাভ করতে পারেন। কিছু কিছু ক্যান্সার জাতীয় ব্রেন টিউমার আছে যার চিকিৎসা অস্ত্রোপচারের পরে আরও বিভিন্নভাবে করতে হয়, কিন্তু আজকে যা প্রযুক্তি আছে এই অস্ত্রোপচার করার জন্য তাতে ব্রেন টিউমার থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করা যায়। ব্রেন টিউমারকে ভয় পাবার মতন কোনো কারণ আজকে নেই। ব্রেন টিউমার মানেই যে আর কিছু করা যাবে না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা।

0: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। সমীক্ষা শিরোনাম অপচয় নয়, বলছেন সুজিত ভট্টাচার্য।
2: জগৎ অনিত্য ও প্রাকৃতিক সম্পদ সীমিত, যা কাল ছিল অঢেল আজ তা অকুলান। খাদ্যাভাবে পশুরা আসছে লোকালয়ে, আর নিরাপত্তার আশায় দেশান্তরী হচ্ছে মানুষ। বেহিসেবি তোলা জলে ও গাছ কাটায় নেমেছে ভূগর্ভস্থ জলস্তর। বৃষ্টি ঘাটতি, খরা ও তাপ প্রবাহ এখন নিউ নর্মাল। অথর্ববেদে ভূমিসূক্ততে আছে মানুষ ও প্রকৃতি সহ পৃথিবীর সম্পর্ক মাতাপুত্রের, কিন্তু সেই সহৃদয় সম্পর্কই আজ বিরাট প্রশ্নের মুখে, যার অন্যতম প্রধান কারণ হিসেবে বলা যায় মানুষের অবিমৃষ্যকারিতা, অপচয় প্রবণতা। অথচ সংরক্ষণের অভ্যাস খুব সহজভাবেই আমাদের ভাবনায় চরিত্রে গ্রথিত ছিল একসময়। পাকশালা ছিল সংরক্ষণের পাঠশালা। যে পরিমাণ চাল সংসারের দৈনিক প্রয়োজনীয়, তা থেকে একমুঠো, যার নাম মুষ্টি চাল, গৃহিণী তুলে রাখতেন সরিয়ে। মাসান্তে মুষ্টি চাল আয়তনে বেড়ে ব্যয়িত হতো আপৎকালীন বা অন্য কোনো প্রয়োজনে। পারিবারিক পুষ্টি অক্ষত রেখে নিখরচায় চাল সংরক্ষিত হতো পাকশালায়। এই মাইক্রো স্মল সঞ্চয়ের দাবিদার আমাদের প্রয়াত মা ঠাকুমারা। মূল্যবান এই সংরক্ষণের ধারা প্রচারিত ও প্রসারিত হোক দেশের স্বার্থে। প্রাচ্যের বাগধারা যাকে রাখো সেই রাখে, আর পাশ্চাত্যের ওয়েস্ট নট ওয়ান্ট নট। জল তখন সুলভ ছিল না, আনা হতো নদী পুকুর পাতকুয়া থেকে। অনেক গ্রামে বাড়ির মেয়েরা দূর ইদারা বা নদীর বালি খুঁড়ে কলসি মাথায় করে আনত জল। খুব কম পৌরসভা যোগাত কলের জল, খুব কম বাড়িতে থাকত পাম্প দিয়ে সেই জল উপরে তোলা বন্দোবস্ত। কষ্টার্জিত জল খরচ হতো সাবধানে ও সন্তর্পণে। আর শহর বা শহরতলিতে জল সুলভ ও জলকরহীন, তাই একদিকে জলের অপচয় সীমাহীন, আর একদিকে বাড়ছে জলের জন্য হাহাকার। পাকশালাতেও তখন জলের ব্যবহার ছিল সীমিত। চাল শাক সবজি ধোয়া জল যেত গাছতলায়। গ্রামীণ অর্থনীতিতে আয় কম থাকায় অপচয় হতো কম। আগেই ভেজানো হতো চাল ও ডাল, হাঁড়িতে চালের সঙ্গে ফুটত সবজি ও পুঁটলি বাঁধা ডাল। বাড়তি ভাতকে পান্তা করে পুষ্টি বাড়িয়ে পরের দিন খাওয়া হতো নুন লঙ্কা লেবু পোস্ত দিয়ে। আনাজের খোসায় থাকা পুষ্টির সদ্ব্যবহারে রান্না হতো চোকা চচ্চড়ি। আর আজ দৃষ্টি ও মনের দূষণ ঘটায় খাদ্যের বহুল অপচয়, বিশেষ করে উৎসব বা অনুষ্ঠান বাড়িতে। আসার কথা কেউ কেউ অবশ্য ব্যক্তিগত বা সাংগঠনিক উদ্যোগে শুরু করেছেন উদ্বৃত্ত খাদ্য অভাবীদের কাছে পৌঁছে দেওয়ার কাজ। আমাদের আছে দারিদ্র, বেকারত্ব, জনঘনত্ব ও শহরের আয়তনের তুলনায় রাস্তার আয়তন কম হওয়ার চাপ। এসব থেকে সুরাহা এবং দূষণ, জ্যাম, পেট্রোল ও ডিজেলের ওপর চাপ কমাতে আমাদের চাই সুলভ গণপরিবহন। ট্রামের পুনর্জন্মের সম্ভাবনা ভেবে দেখতে হবে। সেই সঙ্গে চাই কারপুলিং বা শেয়ার্ড ট্রাভেলিং। এতে একই সংখ্যার ক্যাব আরও বেশি যাত্রীকে একই সঙ্গে আরও বেশি পরিষেবা দিতে পারবে, বাঁচবে তেল, কমবে দূষণ যানজট। বর্তমান সময়ে দাঁড়িয়ে অপচয় রোধ করার কথা সম্প্রতি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীও। খাদ্য, জল, জীবাশ্ম জ্বালানি প্রভৃতি যে সমস্ত সম্পদের ভাণ্ডার অসীম নয়, তাদের ব্যবহারের ক্ষেত্রে বিচক্ষণতা অপচয় রোধ করা যে কতটা গুরুত্বপূর্ণ ও জরুরি, তা যত দ্রুত আমরা উপলব্ধি করতে পারব ততই আমাদের মঙ্গল।
1: শুনলেন সমীক্ষা, শিরোনাম অপচয় নয়, বললেন সুজিত ভট্টাচার্য।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্পের মেয়াদ 2026-27 থেকে বাড়িয়ে 2030-31 পর্যন্ত করার বিষয়ে অনুমোদন করেছে। শক্তি সঞ্চয় ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে সৌরশক্তিকে বিদ্যুতে পরিণত করার জন্য দেশে ভাসমান প্যানেলের ব্যবহার বাড়াতে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা অনুমোদন করেছে। দেশে জ্বালানি সরবরাহ অক্ষুণ্ণ রাখতে 2030-31 অর্থবর্ষ পর্যন্ত জাতীয় অফশোর এক্সপ্লোরেশন প্রকল্প সমুদ্র মন্থনের জন্য 84,084 কোটি টাকার অনুমোদন দিয়েছে সরকার। নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্র বিক্ষোভের ওপর পুলিশি তৎপরতা সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলে সংসদের উভয় সভার অধিবেশন দিনের মতো মুলতবি। ভারত জানিয়েছে পাক অধিকৃত জম্মু কাশ্মীরে তথাকথিত নির্বাচন পাকিস্তানের কাছে এক অপমানজনক প্রত্যাখ্যানের সামিল। পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ পূর্ব বর্ধমান থেকে এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে। বিদেশমন্ত্রী বলেছেন আন্তর্জাতিক শান্তি ও সুস্থিতি রক্ষায় ভারত সর্বদা রাষ্ট্রসংঘকে সমর্থন যুগিয়ে আসছে। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারত এ পর্যন্ত 3টি সোনাসহ 17টি পদক জিতেছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্পের মেয়াদ 2026-27 থেকে বাড়িয়ে 2030-31 পর্যন্ত করার বিষয়ে অনুমোদন করেছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, পরবর্তী 5 বছর এই প্রকল্পের কাজ চালিয়ে যাওয়ার জন্য 3,15,000 কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এই অনুমোদনের মধ্যে দিয়েই কৃষকদের কল্যাণই যে দেশের অগ্রগতির মূল ভিত্তি সে বিষয়ে সরকারের দায়বদ্ধতার দিকটি সুনিশ্চিত হয়েছে।
1: डायरेक्ट बेनिफिट ट्रांसफर बैंक अकाउंट में जाता है। प्रधानमंत्री जी के एक बटन दबाते ही देश के करोड़ों किसानों के पास ये बेनिफिट जाता है। पिछले 5 वर्षों में क्यूमुलेटिव डिस्बर्समेंट अभी करीब करीब 3,10,000 करोड़ रुपए का बेनिफिट किसानों के पास जा चुका है। 85% ऑफ दी फार्मर्स हैव रिड्यूस्ड देयर बोरोइंग बिकॉज ऑफ दिस प्रोग्राम। हाई कॉस्ट इनफॉर्मल क्रेडिट पे जो डिपेंडेंस होती थी वो डिपेंडेंस कम हुई है।
0: এদিকে শক্তি সঞ্চয় ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে সৌরশক্তিকে বিদ্যুতে পরিণত করার জন্য দেশে ভাসমান প্যানেলের ব্যবহার বাড়াতে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা অনুমোদন করেছে। মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পের জন্য মোট 5,070 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
1: प्रधानमंत्री सूर्य सरोवर योजना में जितने वाटर बॉडीज हैं, डैम्स हो, लेक्स हो, कैनाल्स हो, उन सब का उपयोग करके जो सोलर पावर

0: जनरेशन कैपेसिटी क्रिएट करना है, उसका अप्रूवल लिया गया 102 गीगावाट यानी 1,00,000 मेगावाट की कैपेसिटी पोटेंशियल है भारत में।
1: দেশে জ্বালানি সরবরাহ অক্ষুণ্ণ রাখতে 2030-31 অর্থবর্ষ পর্যন্ত জাতীয় অফশোর এক্সপ্লোরেশন প্রকল্প সমুদ্র মন্থনের জন্য 84,084 কোটি টাকার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। শ্রী বৈষ্ণব বলেন, এই প্রকল্পটি সমুদ্রবক্ষে অনুসন্ধান চালানোর জন্য সমগ্র ভ্যালু চেনকে বিস্তৃত করার কাজ আরও প্রসারিত করবে। অন্যদিকে খেলো ইন্ডিয়া প্রকল্প এবং জাতীয় ক্রীড়া ফেডারেশনের সহায়তার কাজ আগামী 30-31 অর্থবর্ষ পর্যন্ত চালিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রী শ্রী বৈষ্ণব বলেন, দেশে ক্রীড়াক্ষেত্রে যুবাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে এই সিদ্ধান্ত। নীট ইস্যুতে ছাত্র আন্দোলনের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ সহ বিভিন্ন বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে আজ লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে গেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরুর চেষ্টা করলে বিরোধী সাংসদরা সাম্প্রতিক ছাত্র আন্দোলনের ওপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে স্লোগান দেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিবৃতি দাবি করতে থাকেন তারা। অধ্যক্ষ সংসদের মর্যাদা রক্ষায় সভায় প্ল্যাকার্ড ও ব্যানার না নিয়ে আসা এবং এই পর্বে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনার পরিবেশ তৈরি করার জন্য সাংসদদের প্রতি আবেদন জানান। রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে আলোচনার সময় কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীর মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি সাংসদ অনুরাগ সিং ঠাকুর সংসদের মানহানি ও স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিয়েছেন। সংসদ ভবন চত্বরে শ্রী ঠাকুর বলেন, এ ব্যাপারে শ্রী গান্ধীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য লোকসভার অধ্যক্ষের সঙ্গে তাঁর কথা হয়েছে। শ্রী গান্ধী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন বলেও মন্তব্য করেন তিনি। ভারত জানিয়েছে, পাক অধিকৃত জম্মু কাশ্মীর পিওজেকেতে তথাকথিত নির্বাচন পাকিস্তানের শাসক গোষ্ঠীর কাছে এক অপমানজনক প্রত্যাখ্যানের সামিল। নতুন দিল্লিতে আজ বিকেলে এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তান পিওজেকে শান্তিপূর্ণ নাগরিকদের ওপর নির্মম অত্যাচার চালিয়ে যাচ্ছে। তাদের গুলি চালনায় এখনও পর্যন্ত 40 জনের বেশি নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন, আহত বহু।
2: The so-called elections stand as a humiliating rejection of the Pakistani establishment facing a violent regime. The people there have requested international organizations for an independent investigation into the unlawful killings. We urge that the international community should scrutinize Pakistan's actions and hold it accountable for its atrocities.
1: শ্রী জয়সওয়াল আরও বলেন, নিরীহ নাগরিকদের প্রতি পাকিস্তানের মনোভাব তখনই স্পষ্ট হয়ে গেছে যখন সেদেশের প্রতিরক্ষামন্ত্রী প্রতিবাদকারী নাগরিকদের শত্রু আখ্যা দিয়েছেন। রাশিয়া সেনাবাহিনীতে ভারতীয় নাগরিকদের বিষয়ে মুখপাত্র বলেন, তাদের মুক্তির বিষয়ে ভারত রাশিয়া কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। এমভি এজিভি রাগনার বিষয়ে শ্রী জয়সওয়াল জানিয়েছেন, গত 25 তারিখ ওডিশা বন্দর ছেড়ে আসা বাণিজ্যিক জাহাজ হামলার মুখে পড়ে। ওই জাহাজে থাকা 4 ভারতীয় নাগরিকের মধ্যে 2 জন নিরাপদ থাকলেও 2 জন নিখোঁজ। ভারত সরকার এ ব্যাপারে ইউক্রেন এবং রোমানিয়া উভয় সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। 2020 সালে দিল্লির দাঙ্গায় তদন্ত ব্যুরো আধিকারিক অঙ্কিত শর্মার হত্যার ঘটনায় দিল্লির একটি আদালত আম আদমি পার্টির কাউন্সিলর তাহির হোসেন সহ অন্য 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। অতিরিক্ত দায়রা বিচারক প্রবীণ সিং আজ শুনানি শেষে এই রায় ঘোষণা করে বলেন, এ ধরনের অপরাধ অত্যন্ত গুরুতর এবং সমাজকে তা নাড়িয়ে দিয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে ধৃত জঙ্গি মোহাম্মদ হামিম মণ্ডল ওরফে হামিম ফিগোকে 14 দিনের এসটিএফ হেফাজতে পাঠানো হয়েছে। তাকে আজ বর্ধমানের সিজিএম আদালতে তোলা হয়। 24 বছর বয়সী হামিম আদপে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার কুসুম গ্রামের বাসিন্দা। রেনেসায় টাউনশিপের একটি ফ্ল্যাটে সে ভাড়া থাকত। গোপন খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এসটিএফ গত রাতে তাকে রেনেসা থেকে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে একটি আইফোন ও বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। ফোন থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তার মোবাইল থেকে পাকিস্তানের এক এজেন্টের সঙ্গে অস্ত্র সংগ্রহ সংক্রান্ত চ্যাট উদ্ধার হয়েছে। জঙ্গির গোষ্ঠীর হয়ে অস্ত্র সংগ্রহে কাজে সে লিপ্ত ছিল। এর আগে সে ছিল হাওড়ার গোলাবাড়ি থানার পিলখানা লেনে। তার সঙ্গে আইএসআই এর যোগাযোগ আছে বলে এসটিএফ এর দাবি। হামিমের বিরুদ্ধে রাজ্যে গুপ্তচর সেল তৈরি, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর নজরদারি, অপহরণ ও খুনের ষড়যন্ত্র, পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে পরিকল্পনা করে আন্তঃসীমান্ত অপরাধ চক্র চালানো এবং হানিট্রাপের মাধ্যমে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আন্তর্জাতিক শান্তি ও সুস্থিতি রক্ষায় ভারত সর্বদা রাষ্ট্রসংঘকে সমর্থন যুগিয়ে আসছে। লোকসভায় আজ এক লিখিত জবাবে ডক্টর জয়শঙ্কর বলেন, রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনীতে সেনা পাঠানোর পাশাপাশি আরও নানাবিধ উপায়ে রাষ্ট্রসংঘকে সহায়তা করা হচ্ছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের 8 বারের সদস্যপদ লাভ ছাড়াও 2028-29 নির্বাচনের জন্য এই উদ্যোগ কার্যকর হবে। মন্ত্রী জানান, প্রতিটি মেয়াদেই ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের দায়বদ্ধতা প্রমাণ করে এসেছে। আগামী নির্বাচনের প্রার্থী পদে 6টি বিষয়ের ওপর ভারত জোর দিচ্ছে। সেগুলি হল দক্ষিণে বিশ্বের জন্য আবার জোরালো করা, বহুপাক্ষিকতা সংস্কার, ভবিষ্যতের জন্য প্রস্তুত শান্তিরক্ষী বাহিনী, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে উদ্ভূত ঝুঁকি মোকাবিলা, নিরাপদ সামুদ্রিক চলাচল এবং সন্ত্রাসবাদে অর্থ যোগানো বন্ধ করা। মরক্কো থেকে স্পেনীয় ভূখণ্ড সেউতায় প্রবেশের চেষ্টার সময় কমপক্ষে 34 জন অভিবাসীর মৃত্যু হয়েছে। গত 24 ঘণ্টায় প্রায় 60,000 অভিবাসী স্পেনের সেউতায় প্রবেশ করেছেন, যা শহরের জনসংখ্যার 70%। কয়েক হাজার অভিবাসী সীমানা পেরিয়ে ঢোকার জেরে স্পেনে সেখানে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে গত রাতে পুরুষদের 110 কেজি বিভাগে ভারোত্তোলনের লভপ্রীত সিং রৌপ্য পদক এবং মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টে সীমা কালিমনা ব্রোঞ্জ পদক জয় করেছেন। অষ্টম দিনের শেষে 110টি পদক নিয়ে অস্ট্রেলিয়া তালিকার শীর্ষে রয়েছে। অন্যদিকে 17টি পদক নিয়ে ভারত রয়েছে দশম স্থানে। ভারতের পদকগুলির মধ্যে রয়েছে 3টি সোনা, 10টি রূপো এবং 4টি ব্রোঞ্জ। ভারতের লভপ্রীত স্ন্যাচ ইভেন্টে গেমস রেকর্ড গড়লেও অর্পের জন্য স্বর্ণপদক হাতছাড়া হয়েছে। তিনি স্ন্যাচে 176 কেজি ওজন তুলে গেমস রেকর্ড গড়েন এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে 212 কেজি ওজন তুলে মোট 388 কেজি ভারোত্তোলন করেন। দিনের শুরুতে নীরজ চোপড়া পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন। ভারতের 2 ট্রিপল জাম্পার প্রবীণ চিত্রবল এবং সেলফা প্রভু থিরুমানন ফাইনালে উঠেছেন। কারাকোরাম পর্বতমালার ব্রড পিক সিংহ অভিযানে গিয়ে 7,000 মিটার উচ্চতায় তুষার ধসে 10 জন পর্বত বিপদের মুখে পড়েছেন। এখনও পর্যন্ত 4 জনের দেহ উদ্ধার হয়েছে। গতকাল দুপুরে উত্তর পাকিস্তানের সীমান্তবর্তী শৃঙ্গে অভিযানের সময় অভিযাত্রীরা ধসে চাপা পড়েন। এদের মধ্যে নেপালের বিখ্যাত পর্বতারোহী নির্মল পূর্জাও ছিলেন। বাকিদেরও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্পের মেয়াদ 2026-27 থেকে বাড়িয়ে 2030-31 পর্যন্ত করার বিষয়ে অনুমোদন দিয়েছে। নিট প্রশ্নপত্র ফাঁসের নিয়ে ছাত্র বিক্ষোভ ওপর পুলিশি তৎপরতা সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলে উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি। ভারত জানিয়েছে পিওজেকেতে তথাকথিত নির্বাচন পাকিস্তানের কাছে এক অপমানজনক প্রত্যাখ্যানের সামিল। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারত এপর্যন্ত 3টি সোনা সহ 17টি পদক জিতেছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50।
3: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দিই আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজ রাত 8টায় শুনবেন বাংলা নাটক বড় ঘরের মেয়ে, রচনা মুন্সী প্রেমচাঁদ, বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য, প্রযোজনা মনীন্দ্র রায়। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শুভজিৎ পাত্রর কণ্ঠে। রাত 9:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী উৎসব দাস। রাত 9:45 শুনবেন ভজন শিল্পী গৌতম দত্ত। বাংলা ছায়াছবির গান শুনবেন রাত 10টায়। রাত 10:30 বাঁশিতে লঘু সঙ্গীতের সুর শিল্পী শেখর দেউরি। রাত 10:45 শুনবেন লোকগীতি শিল্পী কার্তিক দাস বাউল। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা শিল্পী রেশমী চক্রবর্তী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজ দ্বিতীয় অধিবেশনে রাত 8টায় শুনবেন ছায়াছবির গান। রাত 8:15 সংসদ পর্যালোচনা। রাত 8:30 শুনবেন নানা রঙের গান স্পটলাইট। রাত 9:16 রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় থাকবেন রাজীব বসাক। রাত 11:10 হিন্দি ছবির গান। জানিয়ে দিলাম আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে।

0: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়। অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে।
2: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তার সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
3: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
2: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, সারা দেশের সঙ্গে এ রাজ্যেও আগামীকাল জনগণনার কাজ শুরু হতে চলেছে। বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে জৈশ এ মোহাম্মদ জঙ্গি হামিম মণ্ডল গ্রেপ্তার, তার 14 দিনের এসটিএফ হেফাজত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিষয়টিকে অত্যন্ত স্পর্শকাতর বলে অভিহিত করেছেন। রাজ্যে দীর্ঘদিনের অমীমাংসিত রেল প্রকল্পের কাজে জমি অধিগ্রহণে অগ্রগতি হয়েছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা পিএম কিষাণ প্রকল্পের মেয়াদ 2026-27 থেকে বাড়িয়ে 2030-31 করার বিষয়টি অনুমোদন করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, পূর্বতর সরকারের শীর্ষে থাকা ব্যক্তির প্রশ্রয়েই বীরভূমে পাথর ও বালি মাফিয়া টুলু মণ্ডলের এত রমরমা। টুলুর বেশ কয়েকটি গাড়ি ও বাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। ডুরান কাপ ফুটবলে কিশোর ভারতী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল সিআইএসএফ প্রোটেক্সের মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। সারা দেশের সঙ্গে এরাজ্যেও আগামীকাল জনগণনার কাজ শুরু হতে চলেছে। ডিজিটাল পদ্ধতিতে দুটি ধাপে হবে গণনার কাজ। প্রথম ধাপে আগামীকাল থেকে 15 আগস্ট পর্যন্ত নাগরিকরা স্বশুমারি প্রক্রিয়ায় http://ac.census.gov.in এই অনলাইন পোর্টালের মাধ্যমে নিজেদের তথ্য নিজেরাই নথিবদ্ধ করতে পারবেন। দ্বিতীয় ধাপে 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তালিকাভুক্তি ও গণনার কাজ চলবে। পরবর্তী পর্যায়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে প্রত্যেক পরিবারের সদস্যের নাম, বয়স, লিঙ্গ, জাতি, ধর্ম সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রকৃত জনসংখ্যা গণনা করা হবে। এদিকে জনগণনার প্রস্তুতি হিসেবে কলকাতা শহরকে মোট 8,112 ব্লকে ভাগ করা হয়েছে। গণনার কাজ সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করার জন্য নেওয়া হয়েছে সব রকমের ব্যবস্থা। কলকাতা পুরসভা এলাকায় শহরবাসী যাতে জনগণনায় দ্রুত অংশ নেন, পুর কমিশনার ও পুর প্রশাসক স্মিতা পাণ্ডে সেই আবেদন জানিয়েছেন। পুরভবনে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ভারতে এই প্রথম ডিজিটাল ব্যবস্থায় জনগণনার কাজ হচ্ছে, সবাইকে জনগণনায় অংশ নেওয়ার আবেদন জানান তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, জঙ্গি সংগঠন জেইশের নিশানায় তিনি ছাড়াও রাজ্য মন্ত্রিসভার সদস্য উমেশ রায় রয়েছেন। নবান্নে আজ তিনি সাংবাদিকদের বলেন, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, জাতীয় নিরাপত্তার স্বার্থে তিনি এর বিষয়ে কিছু বলতে চান না। এসটিএফই আগামীকাল এ বিষয়ে বিস্তারিত জানাবে। উল্লেখ, বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে ধৃত জৈশ এ মহম্মদ জঙ্গি মোহাম্মদ হামিম মণ্ডল ওরফে হামিম ফিগোকে 14 দিনের এসটিএফ হেফাজতে পাঠানো হয়েছে।

0: তাকে আজ বর্ধমানের সিজিএম আদালতে তোলা হয়। ২৪ বছর বয়সী হামিম পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার কুসুম গ্রামের বাসিন্দা। রেনেসা টাউনশিপের একটি ফ্ল্যাটে সে ভাড়া থাকত। গোপন খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এসটিএফ গতরাতে তাকে রেনেসা থেকে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে একটি আইফোন ও বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। ফোন থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। তার মোবাইল থেকে পাকিস্তানের এক এজেন্টের সঙ্গে অস্ত্র সংগ্রহ সংক্রান্ত চ্যাট পাওয়া গেছে। জঙ্গি গোষ্ঠীর হয়ে অস্ত্র সংগ্রহের কাজেও সে লিপ্ত ছিল। এর আগে সে ছিল হাওড়ার গোলাবাড়ি থানার পিল খানা লেনে। হামিমের সঙ্গে আইএসআই এর যোগাযোগ আছে বলে এসটিএফ এর দাবি। তার বিরুদ্ধে রাজ্যে গুপ্তচর সেল তৈরি, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তির ওপর নজরদারি, অপহরণ ও খুনের ষড়যন্ত্র, পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে পরিকল্পনা করে আন্তঃসীমান্ত অপরাধ চক্র চালানো এবং হানি ট্র্যাপের মাধ্যমে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এসটিএফ সূত্রে জানা গেছে, হামিমকে বিভিন্ন রাজনৈতিক নেতা ও দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তির গতিবিধির ওপর নজরদারির কাজে লাগানো হয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ কয়েকজন বিধায়ক ও শাসক দলের নেতার ওপর নজরদারি করে সেই সংক্রান্ত তথ্য পাচারের সঙ্গেও সে জড়িত বলে অনুমান। পুলিশ সূত্রে জানা গেছে, বিধানসভায় ভোটের ফল বেরোনোর পরই হামিম পাকিস্তানি হ্যান্ডলার ও আইএসআই এজেন্টদের নির্দেশে সক্রিয় হয়ে ওঠে। ঝাড়খণ্ডের এক মহিলাও তার সঙ্গে যুক্ত বলে এসটিএফ জানিয়েছে। মুর্শিদাবাদের তিন সাংসদের এনসিপিআই ছেড়ে কালীঘাট তৃণমূল কংগ্রেসে ফিরে যাওয়ার নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সে ব্যাপারে বিজেপির কোনো উদ্বেগ নেই। দলের রাজ্য সভাপতি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন, এনডিএ জোটে যারা শরিক হয়েছেন তাদের স্বাগত, যতদিন ইচ্ছে তারা এনডিএ জোটে থাকবেন, কিন্তু তাদের মধ্যে কেউ ভিন্ন পথে যেতে চাইলে সেটি তাদের দলীয় বিষয়, সে সম্পর্কে বিজেপির কিছু বলার নেই।
1: যারা এনডিএ শরিক হয়েছেন তারা এনডিএতে স্বাগত, যতদিন এনডিএতে তারা আছেন এনডিএতে থাকবেন, এবং তাদের মধ্যে থেকে যদি কেউ অন্য কোন রাস্তায় হাঁটতে শুরু করে তাও তাদের মাথা ব্যথা এনি আমাদের কিছু বলেন। আর যেখানে বলা হচ্ছে মার্চ করে যাবে, বিভিন্ন ধরনের বিবৃতি আসছে, আমার মনে হয় কলকাতা থেকে দিল্লির দূরত্ব শুধু 1500 কিলোমিটার, খুব একটা বুঝতে পারি। এখন সৌগতবাবু প্রবীণ সাংসদ রাজনীতিবিদ, আর উনি নিজের অবস্থানে সম্ভবত 5 বারের বেশি দল পরিবর্তন করেছেন, উনি ব্যাপারটা বোঝেন কখন যাওয়া আসার খেলাটা, ওনার থেকে ভালো অভিজ্ঞতা এই বিষয়ে।
0: রাজ্যে দীর্ঘদিনের অমীমাংসিত রেল প্রকল্পের কাজে জমি অধিগ্রহণে অগ্রগতি হয়েছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। সংসদে আজ রাজ্যসভার সদস্য বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, বর্তমান রাজ্য সরকারের সঙ্গে সুসমন্বয়ের ফলে চলতি বছরের মে মাস পর থেকেই জমি অধিগ্রহণের গতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রকল্প রূপায়ণ ত্বরান্বিত এবং যাবতীয় প্রতিবন্ধকতা দূর করার জন্য মুখ্য সচিবের নেতৃত্বে গঠন করা হয়েছে রাজ্যস্তরের একটি টাস্ক ফোর্স। পরিসংখ্যান দিয়ে রেলমন্ত্রী জানান, 2026-27 আর্থিক বছরে রেল বাজেটে পশ্চিমবঙ্গের জন্য 14,205 কোটি টাকা বরাদ্দ হয়েছে, যা 2009 থেকে 2014 সাল পর্যন্ত বরাদ্দ বাজেটের তুলনায় 3 গুণেরও বেশি। রাজ্যে বর্তমানে 63টি রেল প্রকল্প অনুমোদিত, এর জন্য খরচ হবে 83,433 কোটি টাকা। হাওড়া মেন লাইনে হুগলির ভদ্রেশ্বরে মালগাড়ির ইঞ্জিন লাইনচ্যুত ও হাওড়া লিলুয়া শাখায় ওভারহেড তার ছিঁড়ে আজ দীর্ঘক্ষণ আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। সকালে ব্যান্ডেলগামী মালগাড়ির ইঞ্জিন লাইনচ্যুত হয়, ফলে অফিস টাইমে নিত্যযাত্রীরা দুর্ভোগে পড়েন। ঘণ্টা চারেক পর লাইনচ্যুত ইঞ্জিন সরানো হলে দুপুর 1:30 নাগাদ হাওড়া ব্যান্ডেল, হাওড়া বর্ধমান ও কাটোয়া শাখায় ট্রেন চলাচল শুরু হয়। এদিকে হাওড়া লিলুয়া শাখায় বেলা 3:00 নাগাদ ওভারহেডের তার ছিঁড়ে পড়ে, ওই তার সারিয়ে বেলা 4:30 নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে রেল সূত্রে জানা গেছে। দিনভর ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। মেরামতির কাজের জন্য আগামী রবিবার 2 আগস্ট বিদ্যাসাগর সেতু আরও এক দফায় বন্ধ রাখা হবে। সকাল 6:00 থেকে দুপুর 2:00 পর্যন্ত এই সেতুতে সমস্ত রকমের যান চলাচল বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের পক্ষ থেকে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্পের মেয়াদ 2026-27 থেকে বাড়িয়ে 2030-31 পর্যন্ত করার বিষয়ে অনুমোদন করেছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, পরবর্তী 5 বছর এই প্রকল্পের কাজ চালিয়ে যাওয়ার জন্য 3,15,000 কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এর মধ্যে দিয়ে কৃষকদের কল্যাণেই যে দেশের অগ্রগতির মূল ভিত্তি সে বিষয়ে সরকারের দায়বদ্ধতার দিকটি সুনিশ্চিত হয়েছে। শ্রী বৈষ্ণব বলেন, পিএম কিষাণ প্রকল্পে যোগ্য কৃষক পরিবারগুলির কাছে সরাসরি

0: এত সম্পত্তির মালিক হওয়া একদিনে সম্ভব নয় যদি না শীর্ষ স্তরের মদত থাকে।
1: সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না। এত বড় র‍্যাকেট এত দিন ধরে সবাই ইনভলভ রয়েছে, কিন্তু একটা অর্গানাইজ বছরের পর বছর বছরের পর বছর রেভিনিউ ফাঁকি দিচ্ছেন। 243টা গাড়ি তো একদিনে কেনা যায় না। অডি BMW কেনা হচ্ছে লুকিয়ে পকেটের মধ্যে রাখা যায় না। 300 বিঘা প্রপার্টি, 7টা বড় বাড়ি, ফার্ম হাউস একদিনে করা যায় না। যারা সরকারে ছিলেন এতে রেস্টি অফিস ইনভলভ আছে, এতে মোটর ভেহিকেলস ইনভলভ আছে, এতে লোকাল পুলিশ ইনভলভ আছে, এতে লোকাল পঞ্চায়েত ইনভলভ আছে।
0: মুখ্যমন্ত্রী আরো জানান, টুলু মণ্ডলের মালিকানাধীন 242টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। তার মধ্যে রয়েছে 83টি ডাম্পার ও অত্যাধুনিক বিলাসবহুল গাড়ি, তার 7টি বাড়ি, 1টি খামার বাড়ি, 2টি পেট্রোল পাম্প, 1টি ইটভাটা সহ 21টি সম্পত্তির হদিশ মিলেছে। এছাড়াও রয়েছে 300 বিঘা জমির মালিকানা। এদিকে 15 কেজি সোনা ও 28.5 কোটি টাকা মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধারের পর টুলু ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বাড়িতে পুলিশি অভিযান অব্যাহত। প্রায় 2 দশক পর কলকাতায় এসেছেন তসলিমা নাসরিন। আজ বেলা 12:30 নাগাদ তিনি বিমানবন্দরে অবতরণ করেন। আগামীকাল রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আজ রুরান কাপ ফুটবলের গ্রুপ লিগ ম্যাচে ইস্টবেঙ্গল CISF প্রোটেক্টস এর মুখোমুখি। একটু আগে পাওয়া খবরে জানা গেছে খেলা গোলশূন্য। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ 2টি খেলা হয়েছে। ব্যারাকপুর স্টেডিয়ামে পিয়ারলেস স্পোর্টস ক্লাব কালীঘাট স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশনকে হারিয়ে দিয়েছে। নৈহাটি স্টেডিয়ামে অন্য একটি ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ক্লাব 2-1 গোলে রেনবো অ্যাথলেটিক্স ক্লাবকে পরাজিত করেছে। সক্রিয় মৌসুমে অক্ষরেখা, অনুকূল আবহাওয়া এবং বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী বুধবার 5 আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।
2: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন নাটক।

0: আজকের নাটক বড় ঘরের মেয়ে। হিন্দি ভাষায় মূল কাহিনী মুন্সী প্রেমচন্দ, বাংলা বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য। প্রযোজনা মনীন্দ্র রায়। নাটক বড় ঘরের মেয়ে।
1: লালুকে স্টেশনে দেখছি না তো, দেখো আবার সাত সকালেই হয়তো কুস্তির আখড়ায় কুস্তি লড়ছে। ওফ, এই পাগলটাকে নিয়ে আর পারা যায় না। পাড়া পড়শিরা বলছে ভীম, শ্রীকণ্ঠ এই যুগের ভীম হচ্ছে তোর ভাই। সকালে দুশের মোষের দুধ, দিস্তে দিস্তে রুটি, আছে ভালো। যাক গে, হাঁটা যাক, পথে নিশ্চয়ই ওর সঙ্গে দেখা হয়ে যাবে।
2: কি জায়গো শ্রীকণ্ঠ না? ও বুদ্ধিরাম,
3: কি হলো?
2: দেখতো কে যায়।
3: কে আবার? শ্রীকণ্ঠই গো যাচ্ছে।
2: খবরটা নিবি নাকি?
3: নেবো আর কি, ডাব্বা গো ডাব্বা।
2: বলিস কি রে, ঠাকুর সাহেবের বড় ছেলে এবারও ডাব্বা?
3: আরে হ্যাঁ গো বাবা, হ্যাঁ, ওই ঠাকুর সাহেবের এক ছেলে বইয়ের পোকা হয়ে ডাব্বায় ওস্তাদ।
2: আচ্ছা,
3: আর এক ছেলে কুস্তিগির, এ হলো কি ওই এক জলে দুই বল। ওই যে লালু, চেপে যাও চেপে যাও।
4: কি ব্যাপার? হ্যাঁ, কি ব্যাপারটা? কি মামা ভাগ্নেতে মিলে এমন হাসাহাসির কি হলো?
2: কি হলো বুঝিলাম?
3: কি হলো মামা? লালুকে বলো।
4: কেউই জানো না দেখছি। হ্যাঁ, তাহলে দুই এক কুস্তির ম্যাচ, দুজনকে একসঙ্গে।

0: ভয় দেখে চিসকেল রে লালু, বল না বল না মতিরাম, ব্যাপার খারাপ কি?
1: মানে সে এক জব্বর কথা লালু, বুঝলি? মামা বলছিল যে,
0: না না না আমি না বুঝিনা বলছি,
1: মানে এই না না আমি না মামা মামা বলছিল,
2: ম্যাচ তো তাহলে দিতেই হচ্ছে। তবে রে
1: এই দেখ, শোন শোন লালু শোন, ওই মামা বলছিল তো দাদা, তো দাদা মানে ওই শ্রীকণ্ঠ এই এবারেও নাকি ডাব্বা খেয়েছে।
2: তাই তো, আগের ট্রেনে তো দাদার আসবার কথা ছিল, ইস একদম ভুলে গেছি।
0: ভুলে গেছিস তো, ভালো করেছিস, তোর দাদা এসে গেছে, যা বাড়ি চলে যা,
1: চলে যা,
0: দেখে ঘরের দরজা বন্ধ করে হাপুস নয়নে কাঁদছে।
1: কাঁদছে
2: কাঁদছে কাঁদছে কেন?
1: কেন পরীক্ষায় ডাব্বা খেয়েছে যে
2: ওটে। ঠিক আছে, যদি দাদা পাস করে থাকে তাহলে বুদ্ধিরাম তোর এই 32টা দাঁত এক প্যাচেতে আমি খুলে নেব, মনে থাকে যেন।
3: থাক থাক, এক ঘটা করে পেন নাম করতে হবে না। আমি জানতাম, আমি জানতাম তুই বিয়ে পাস করবি। আজ তোর মা বেঁচে থাকলে কত আনন্দ হতো তার। লালুটা কোথায় গেল আবার?
4: হ্যাঁ বাবা, স্টেশনে যাবার কথা ছিল, তাও যাইনি, এদিকে আখড়াতেও দেখলাম না, কি যে করে সারাদিন ধরে।
2: দাদা দাদা,
3: ওই তো
2: দাদা, তুমি এসেছো? আমি আমি না একদম ভুলে গেছিলাম, ইস কি খারাপ লাগছে, স্টেশনে যেতে পারলাম না। আসলে কি জানো দাদা, ওই মহাদেব আমাকে কুস্তির পরে ছোলা খাওয়াতে নিয়ে গেল।
3: ঠিক আছে ঠিক আছে, বড় কাকা যখন এসেই গেছে তোমাকে আর কিছু বলতে হবে না। এদিকে কি হয়েছে জানিস?
2: কি গো?
3: তোর দাদা এবার বিয়ে পাস করেছে।
2: কি বলছো বাবা?
3: হ্যাঁ রে, আমাদের গ্রামের মধ্যে প্রথম বিয়ে পাস, আর এই ঠাকুর বংশ প্রথম। আজ আমার কত আনন্দের দিন, যাই খবরটা গায়ের সবাইকে আগে দিয়ে আসি।
4: এই নে লালু, এই তোর জন্যে, এই দেখ মুগ আর চাদর এনেছি, দেখ তো পছন্দ হবে কিনা।
2: বাহ কি দারুণ হয়েছে গো দাদা, আমার খুব পছন্দ হয়েছে। এবার যখন কুস্তির পরে হাত মুখ ধুয়ে এই চাদর গায়ে চাপিয়ে বেরোবো, সবাইয়ের চোখে না একদম তাক লেগে যাবে, বলবো দেখছিস কি, দেখছিস কি, এখানকার মাল নয় দাদা এনেছে সেই এলাহাবাদ থেকে।
4: পাগল কোথাকার।
2: দাদা চাদরটা একটু ধরো তো।
4: কেন?
2: এবার ওই বুদ্ধিরাম আর ওই ভকত মামার সঙ্গে হিসেব নিকেশটা করে আসি, এক্ষুনি গেলে না দুটোকেই পাবো।
4: কেন রে, ওদের সঙ্গে আবার কি হলো?
2: অনেক কিছু হয়েছে দাদা, অনেক কিছু হয়েছে, বলে কি না, পরীক্ষায় তুমি এবার ডাব্বা খেয়েছো, ওরা জেনে এসেছে।
4: সে কি?
2: হ্যাঁ সেদিক কি হাসা হাসি দেখাচ্ছি, বেড়াতে মজা।
4: লালু লালু লালু, এখন যাসনি লালু, শোন, এই শোন আমার কথা শোন লালু, লালু শোন।
5: তাহলে শ্রীকণ্ঠ ব্যাপারটা শেষ অবধি কি দাঁড়ালো?
4: কি আবার দাঁড়াবে, যা বললাম তাই হবে। আমাদের গৌরীপুরে রামলীলা যেমন হচ্ছে হবে, সেই সঙ্গে আমরা একটা যাত্রা পালানো হবে।
5: হ্যাঁ কিন্তু এত খরচ একসঙ্গে সামলানো যাবে কি রে? তোরা কিছু বল না। আরে এই বংশীধর কি বলতে চাইছিস বল না।
6: আমার একটা প্রস্তাব আছে, আমার একটা প্রস্তাব আছে,
5: শুন শুন।
6: প্রস্তাবটা হলো পাঁচজনের চাঁদায় রামলীলা যেমন হচ্ছে হোক, আর যাত্রা পালার খরচ দেবে আমাদের শ্রীকণ্ঠ।
5: এই প্রস্তাব কিন্তু সমর্থনযোগ্য, আর তার দুটো কারণও আছে। এই বংশীধর ব্যাপারটা খোলসা করে দে তো।
6: এই এক নম্বর কারণ হচ্ছে, এই প্রথম আমাদের গৌরীপুরে একজন বিয়ে পাস করেছে, আর দু নম্বর কারণ হলো শ্রীকণ্ঠ একটা চাকরিও হয়ে গেছে। অতএব এই প্রস্তাবে তো শ্রীকণ্ঠর কোনো আপত্তি থাকতে পারে না।
4: না ভাই না, এ ব্যাপারে আপত্তি আমার নেই, তোমরা যা চাইছো আমাদের যাত্রা পালার খরচ আমি দেব। কিন্তু কি পালা হবে আগে সেটা ঠিক করো।
5: আমরা আবার নিজেরা কবে পালা বেজেছি বরাবর, শ্রীকণ্ঠ তুই তো পালা ঠিক করেছিস, এবারেও তাই করবি।
4: বেশ তাহলে শোনো, ওই পুরনো দিনের পালা হবে, যে পালার মধ্যে আমাদের দেশের সভ্যতার কথা, তার বীরত্বের কথা এইসব থাকবে, আর ওই ছেলেরাই মেয়েদের পাঠ করবে।

0: বড্ড সেকেলে হয়ে যাচ্ছে শ্রীকণ্ঠ।
1: কেন
0: এই মাধবপুরে তো যাত্রা দলের মেয়ে আছে, ওদের আনলে পালা কত জমে যাবে জানিস? তুই ইংরেজি শেখার ছেলে, নতুন কিছু ভাবতে চেষ্টা কর
2: না রে বংশী। ইংরেজি শিখেছি বলে তার আচার বিচারের পক্ষপাতি আমি নই। আমাদের দেশে এমন অনেক কিছু আছে যা পৃথিবীর অন্য কোথাও নেই। এই যে ধর না, আমাদের দেশের একান্নবর্তী পরিবার আছে কোথাও? নেই, নেই, পাবি না, কোথাও পাবি না।
1: তাহলে পালা ঠিক করে তার রিহার্সাল কবে থেকে শুরু হবে?
2: আসছে রবিবার থেকে। শনিবার রাতে আমি এলাহাবাদ থেকে ফিরবো, তারপর রবিবারই শুরু হবে যাত্রা পালা রিহার্সাল। শোন, সবাইকে খবর দিতে হবে, ওদিন কিন্তু সবাই থাকবে।
0: কাল থেকেই তাহলে রামলীলার চাঁদা তুলতে শুরু করছে।
2: বেশ, এই পাড়াটা তোমরা দেখো, অন্য পাড়ায় আমি যাব, সঙ্গে অবশ্য দু একজন থাকবে।
1: হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। হাজার হোক, বেপাড়ায় যেতে হলে দলবল নিয়েই যেতে হয়। আমরাও যাব, আমাদের বিয়ে পাশ চাকরি করার শ্রীকণ্ঠকে নিয়ে। হ্যাঁ, কেমন চাঁদা উঠবে দেখো, রামলীলা একেবারে জমজমাট।
3: এত বড় বাগান থেকে তুই মাত্র দুটো গোলাপ ফুল নিয়ে এলি, কি খুঁজছিস রে তুই?
4: খোপায় দিতে আবার কটা গোলাপ লাগবে তোমার? বেশি ফুল ছিললে দাসুমালি এখনই আমায় তেড়ে আসবে।
3: না রে না, আমি চাইছি বললে দাসুদা কিচ্ছু বলবে না।
4: বলবে কেন? জানে তো সাহেবের আদুরে মেয়ে তুমি, সাহেব তোমাকে সবচাইতে বেশি ভালোবাসে।
3: হ্যাঁ, তোকে বলেছে।
4: দেখো আনন্দী দিদি, আমি কিন্তু অনেক কিছু জানি।
3: অনেক? কি আবার জানিস?
4: সাহেব সেদিন পবন দারুকাকে বলছিল, আমার সাত মেয়ের মধ্যে আনন্দী আমার সবে সেরা, আগের তিন মেয়ের মতো ওর বিয়েটাও ঘটা করে দিতে হবে দারোগা সাহেব।
3: যা, যত সব বাজে কথা।
4: না দিদি, সত্যি বলছি, এই আমার চোখ ছুঁয়ে বলছি, সাহেব তোমার জন্য পাত্র দেখছেন।
3: বই গেছে আমার বিয়ে করতে? আমাদেরই এত বড় বাড়ি, লোকজন দাস দাসী, বাড়িতে হাতি ঘোড়া, তিন তিনটে কুকুর, আবার একটা শিকারি বাজ, তারপরে এমন সুন্দর ফুলের বাগান, এসব ছেড়ে কেউ কখনো অন্য বাড়িতে যায়? দেখিস, আমিও যাব না।
4: ও মা, শোনো কথা, বাপের বাড়িতে এত সব থাকলে শ্বশুর বাড়িতেও তাই থাকবে, এমন কোনো কথা আছে নাকি?
3: কেন থাকবে না শুনি? তাহলে তাহলে সেখানে বিয়ে দেয় কেন?
4: ওসব হচ্ছে প্রজাপতি নির্বন্ধ দিদি, যার যেখানে বিয়ে হবার তিনি তো সব ঠিক করেই রেখেছেন।
3: এই এই রুকিনী,
4: হ্যাঁ
3: রুকিনী, দেখ দেখ ওটা ওটা কি পাখি রে? ওই যে দেখ না, ওই ওই চাঁপা গাছটার আড়ালে ওই ওই চাঁপা গাছে গিয়ে বসেছে, দেখছিস?
4: হ্যাঁ হ্যাঁ,
3: কি সুন্দর পাখিটা রে।
4: ধরে দেবো, তুমি পুষবে?
3: না না, খাঁচায় আটকে রাখলে পাখিটার কত কষ্ট হবে বলতো। তার চেয়ে তুই আমায় কটা কাঁঠালি চাপা ফুল পেড়ে দে, বাবার ঘরে ফুলদানিতে আমি সাজিয়ে রেখে আসব। বাবা না কাঁঠালি চাপা খুব ভালোবাসে। এই এই রুক্মিণী, রুক্মিণী, ওই ওই ওই লোকগুলো কে রে? ওই যে এই বাবার বৈঠকখানায় যাচ্ছে, তুই চিনিস ওদের?
4: না গো দিদি, এ বাড়িতে কোনোদিন আসতে দেখিনি, তবে তবে মনে হচ্ছে কিছু চাঁদা টাদা নিতে এসেছে।
3: কি করে বুঝলি তুই?
4: বাড়ি দেখলি না, হাতে চাঁদার বই। তবে এ গায়ের কেউ নয় সেটা তোমায় বলে দিচ্ছি। কি আর যাবে না?
3: হ্যাঁ যাব, চল ওই ওই বকুলতলাটায় ওইখানে গিয়ে বসি।
4: চল।
5: আরে ভোলা, রাখো হরি, সুখরাম

0: আছিস সেখানে? বাইরে কজন বাবুর জন্য জল খাবার নিয়ে আয় তো।
1: না না, মিছি মিছি ওসব করতে যাবেন না সিংজি। আর তাছাড়া আমাদের এখনো অনেক বাড়িতে যেতে হবে।
2: তাই কি কখনো হয় বাবা জীবন? আমার বাড়িতে এসে মুখে কিছু না দিয়ে তো কেউ যেতে পারে না বাবা। আর আর তোমরা হলে কিনা সেই গৌরীপুরের লোক, কত সম্ভ্রান্ত জায়গা। এই দেখো দেখো দেখো কি আশ্চর্য, আমি আবার আপনাদের তুমি করে বলে ফেললাম।
3: না না, তাতে কি হয়েছে? আপনি বয়োজ্যেষ্ঠ, তুমি করেই তো বলবেন, কি বল শ্রীকান্ত?
1: নিশ্চয়ই, আপনি পিতৃতুল্য, তুমি করেই তো বলবেন।
2: বেশ বেশ বাবা, বেশ বেশ। আজকালকার ছেলেদের মধ্যে এই নম্রতা জিনিসটার বড় অভাব। গৌরীপুরে বেনী মাধব সিং মশাইকে নিশ্চয়ই চেনো তোমরা, যা ছেলে এবার বিয়ে পাশ করেছে। হ্যাঁ, গোটা গাঁয়ের কত বড় গর্বের ব্যাপার বলো তো বাবা।
1: আগে আমার বাবার নামই বেনী মাধব সিং।
2: হ্যাঁ,
1: আমি তার বড় ছেলে।
2: আচ্ছা,
1: এবার বিয়ে পাশ করেছি।
2: আচ্ছা আচ্ছা,
1: আমার নাম শ্রীকণ্ঠ।
2: বাবা বাবা বাবা, তুমি সেই ছেলে, চমৎকার চমৎকার চমৎকার। বাহ বাবা বাবা বাবা বাহ, বড় খুশি হলাম। দেখো দেখিনি কোথায় কোথায় তোমার সঙ্গে কেমন পরিচয় হয়ে গেল। তোমার বাবাকে বলবে, তোমার বাবাকে বলবে যে ভূপ সিংহের বাড়িতে তোমরা আজ এসেছিলে।
3: শ্রীকণ্ঠ আবার এলাহাবাদে চাকরিও পেয়েছে সিংজি।
2: তাই নাকি? তাহলে তো তোমাদের রামলীলায় আমাকে বেশ মোটা অঙ্কের চাঁদা দিতে হবে গো। আচ্ছা লিখে নাও লিখে নাও, 10 টাকা। কি হলো বাবা জীবন, খুশি তো?
1: আগে হ্যাঁ নিশ্চয়ই।
3: আপনি কিন্তু কষ্ট করে একদিন যাবেন, আসছে মাসের 10 তারিখ থেকে শুরু হবে, যেদিন আপনার সুবিধে হয়।
1: তাছাড়া আপনি অনারারি ম্যাজিস্ট্রেট, একদিন পায়ে ধুলো দিলে আমরাও ধন্য হব, সবাই বলবে ম্যাজিস্ট্রেট সাহেব এসেছেন।
2: না না না না না, ওইভাবে বলবে না, ওইভাবে বলবে না বাবা জীবন। আমি একজন অতি সাধারণ মানুষ, গৌরীপুর যাবো বই কি, যাবো বই কি, নিশ্চয়ই যাবো। রাখো এদিকে রাখো, এদিকে রাখ, এদিকে রাখ। দাঁড়িয়ে আছিস কেন? আর হওয়াতে না বোঝেও না কিছু। তোমাদের জন্য সামান্য একটু জল খাবার দিয়েছি বাবা, খেয়ে নাও, খেয়ে নাও বাবা তোমরা। আবার তো কতটা পথ যেতে হবে তোমাদের, নাও নাও খাও, লজ্জা কিসের।

0: হ্যাঁ গো, ঘুমাবে না তুমি? রাত তো অনেক হলো।
1: হ্যাঁ, ঘুমাতে তো হবে, কিন্তু একটা চিন্তা মাথার মধ্যে খালি ঘুরপাক খাচ্ছে। ওর একটা সমাধান না করা পর্যন্ত নিশ্চিন্ত মনে ঘুমাতেও পারছি না প্রভা।
0: হ্যাঁ গো, অনেক দিন তো হলো তুমি অনারারি ম্যাজিস্ট্রেটের কাজ করছো। তুমি এবার শরীরের কথা ভেবে ও কাজ না হয় ছেড়ে দিলে।
1: তুমি কি ভেবেছো প্রভা, ম্যাজিস্ট্রেট ভূপ সিং বাড়িতে শুয়ে শুয়েও অফিসের কথা ভাবছে? না গো, তা নয়।
0: তাহলে
1: কন্যাদায়, বুঝলে? কন্যাদায়ের কথা ভাবছি।
0: সে কি গো, এই এত রাতে তোমার আবার কন্যাদায়ের কথা নতুন করে মনে হলো কেন? এর আগেও তো তিন মেয়ের বিয়ে দিয়েছো, তাছাড়া আনন্দিত এখন ছোট।
1: না না প্রভা, তা নয়। আনন্দি এখন আর ছোট নেই, ওর বিয়ের বয়স হয়ে গেছে।
0: বেশ তো, সুপাত্র পেলে বিয়ে দেবে, তার জন্য এখন এত ভাবনার কি আছে? তিন মেয়ের বিয়ে দিয়েছো, আর এক মেয়ের বিয়ে দেবে, তারপর আরো তিনজন থাকছে তোমার। কি করব বলো, ভগবান ছেলে দিলেন না।
1: এই দেখো দেখিনি, আহা কি হচ্ছে, কি কোন কথা থেকে তুমি কোন কথায় চলে এলে? আরে বাপু, ব্যাপারটা তা নয়। শোনো শোনো, একটি চমৎকার ছেলেকে আজ দেখলাম। হ্যাঁ গো, তার কথাই শুধু ভাবছি আমি তখন থেকে।
0: তাই বলো। হ্যাঁ গো।

0: ছেলেটি কোথায় থাকে, বাড়ির কোথায় অবস্থা কেমন, খোঁজ খবর নিয়েছো কিছু?
1: না গো না, ও সব কিছুই আজ নিইনি, শুধু শুধু ছেলেটিকে দেখেছি, তার সঙ্গে কথাও বলেছি। ওর আচার ব্যবহার আমাকে একবারে মুগ্ধ করে দিয়েছে গো। আবার বিয়ে পাশ চাকরিও করে।
0: বাড়ি কোথায়?
1: গৌরীপুর, ওখানকার ওই বেনিমাধব সিং এর বড় ছেলে, অমন ইংরেজি জানা ছেলে, কিন্তু তার মধ্যে এতটুকু দেমাক নেই, অহংকার নেই, একেবারে যাকে বলে কিনা এই গাঁয়েরই মাটির মানুষ। সম্বন্ধ হলে আমার আনন্দিমা সুখেই থাকবে গো।
0: তো ঘর দোর বিষয় আশয় কিছু জেনেছো তো?
1: এই দেখো দিগি, এই আবার জানবার কি আছে, বাড়ি ঘর দোর আছে, সিংজি তার দুই ছেলেকে নিয়ে সংসার করেন, স্ত্রীগত হয়েছেন, বাড়িতে কাজের লোকজন আছে, ব্যাস, আর কি চাই, কি জানবো আর নতুন করে।
0: কিন্তু তোমার আদরের মেয়ে সেখানে গিয়ে থাকতে পারবে? ছেলেবেলা থেকে বাড়িতে যেভাবে বড় হয়েছে।
1: না না প্রভা, তোমার চিন্তাটা সঠিক চিন্তা নয়। দেখো, বাপের বাড়িতে হাজার ঐশ্বর্য থাকলেও স্বামীর ঘরই হচ্ছে মেয়েদের আসল ঘর, সেখানে মানিয়ে চলাটাই তো হলো বাপের বাড়ির গৌরব। আমার বিশ্বাস, আমার মা কিন্তু নিশ্চয়ই পারবে, এ বাড়ির মর্যাদা ওখানেও ঠিক রাখবে।
0: ও যেভাবে বড় হয়েছে, যেটুকু শিখেছে,
1: এই দেখো, ওই যে তোমায় বললাম, সংসারে মানিয়ে চলার থেকে বড় শিক্ষা আর কিচ্ছু নেই প্রভা। আনন্দীকে আমি অন্য মেয়েদের তুলনায় একটু বেশি আদর দিয়েছি, কিন্তু তার মানে এই নয় যে সে বাড়ির সমস্ত শিক্ষা দীক্ষা আচার আচরণ ভুলে গিয়ে একতি সাধারণের মতো নিজের পরিচয় রাখবে।
0: ঠিক আছে, তুমি যেটা ভালো বুঝেছো সেখানে আমার তো কিছুই বলার নেই। হ্যাঁ গো, তাহলে ওই গৌরীপুরে একদিন যাও। হ্যাঁ, ওই বেনিমাধব বাবুর সঙ্গে কথা বলে এসো। হাজার হোক, কন্যা পক্ষ তো তুমি, তোমাকে গিয়ে কথা বলতে হবে।
1: তাই যাব প্রভা, আগামী, হ্যাঁ আগামী বুধবার ছুটি আছে, ওই দিনই চলে যাব।
0: ঠিক আছে,
1: প্রস্তাবটা দিয়ে দেখি উনি কি বলেন।
0: সেই ভালো গো, সেই ভালো।
1: এবার এক কাজ করো, শান্তিতে তুমিও ঘুমো, আমিও ঘুমোই।
0: ঠিক আছে, ঠিক আছে।

0: সে কি আপনি আমার চিনতে পারলেন না? আমি তো লাল বিহারী সিং, সেই দু বছর আগে কুস্তি লড়ে প্রাইজ পেয়েছিলাম, আপনি তো আমার হাতে প্রাইজ তুলে দিয়েছিলেন সেই মাধবপুরের ময়দানে।
1: লাল বিহারী সিং?
0: হ্যাঁ হ্যাঁ,
1: মাধবপুর। ও এখন মনে পড়ছে, এখন মনে পড়ছে, ওই সেবার তুমি ওই বনোয়ারী লালকে কুপকাত করে দিয়ে প্রাইজ নিয়ে গিয়েছিলে, তাই না? সেই থেকে জানো বাবা, ওই বনোয়ারী লাল আর এই গ্রামে রইল।
2: ওই কুস্তি লড়া ছাড়া আমার এই ছোট ছেলের আর কোনো কাজ নেই সিংজি।
1: না না, কুস্তি তো ভালো জিনিস ঠাকুর সাহেব, শরীর মন সব ঠিক থাকে।
2: তা ঠিক, আমার বড় ছেলে কিন্তু একেবারে ওর বিপরীত, ওর শুধু বই পড়া, সমাজসেবা, আর নিজের মতে আয়ুর্বেদিক চিকিৎসা করে নিজেই নিজের জ্ঞান আহরণ করা। শুধু এ পড়া কেন, আশপাশের দুদশ পড়ায় ওর বেশ খাতির আছে।
1: আচ্ছা আচ্ছা,
2: এই পারিবারিক ঝগড়া ঝামেলা মেটাতো ওর ডাক পড়ে।
1: ওর সঙ্গে আমার কিন্তু আগেই দেখা হয়ে গেছে ঠাকুর সাহেব।
2: হ্যাঁ,
1: আমার বাড়িতে রামলীলা চাঁদা তুলতে গিয়েছি।
2: ও তাই নাকি?
1: সত্যি কথা বলতে কি, শ্রীকণ্ঠকে দেখে তখনই আমার দারুণ পছন্দ হয়ে গিয়েছিল। আর আমার ওই চতুর্থ মেয়ে আনন্দী কোনোভাবেই আপনার সংসারের অনুপযুক্ত হবে না। আমি আমি আপনাকে জোর গলায় বলতে পারি ঠাকুর সাহেব, সে আপনার সংসারকে ঠিক ধরে রাখবে, সংসার ভাঙবে না।
2: সিংজি, সে কথা আমি ভাবছি না, শুধু ভাবছি আপনার মেয়ে যেরকম সুখ স্বাচ্ছন্দে মানুষ হয়েছে এখানে কি সেরকম?
1: না না না, ও নিয়ে একেবারে দুশ্চিন্তা করবেন না ঠাকুর সাহেব, ও নিয়ে একেবারে দুশ্চিন্তা করবেন না। আনন্দীমা আমার প্রাচুর্যের মধ্যে মানুষ হলেও মনটা এখনো নরম মাটির মতোই আছে। যেমন ভাবে আপনি গড়তে চাইবেন ঠিক তেমন ভাবেই আপনি গড়তে পারবেন।
2: আপনি মানি লোক, আপনাকে আমি আর কি বলবো।

0: প্রজাপতির নির্বন্ধ থাকলে এ বিয়ে হবে। আপনার মেয়ে এখানে আমার মেয়ের মতোই থাকবে।
1: ভালো ভালো, খুব ভালো হবে বাবা, খুব ভালো হবে। আমি তো মাঝে মাঝে কুস্তি লড়তে মাধবপুরের দিকে যাই, দূর থেকে দেখেছি সিংজির মস্ত বড় বাড়ি, বাগান, গরু মোষের গোয়াল। এবার গেলে কিন্তু দুশের করে মোষের দুধ খাবো।
2: নিশ্চয়ই খাবে বাবা জীবন, নিশ্চয়ই খাবে। আরে বাবা, তোমার যখন খুশি তুমি যাবে, দুধ, ঘি, ছানা, মাখন, যা খেতে ইচ্ছে করে সব খাবে, যত খেতে ইচ্ছে করে সব খাবে। এভাবে আমি একবার ঢালাও অর্ডার দিয়ে রাখবো। হ্যাঁ,
0: ও পাগলের কথা আপনি ধরবেন না সিংজি, দুধ পেলে ওরার কোনো কথা নেই। এ বাড়িতে একটা মোষ আছে, বলতে পারেন লালুই তার মনিব, কুস্তির আগে কুস্তির পরে সেই মোষের দুধ ওর চাই চাই।

0: তোমার নামটা খুব সুন্দর, আনন্দী। মানে সব সময় আনন্দে থাকবে, আনন্দে রাখবে, কি তাই তো?
1: সে আপনি যা বলেন।
0: আমি কেন, তোমার নামই তো সেটা বলছে। নামটা আমারও খুব পছন্দ হয়েছে।
1: আচ্ছা, আমার সঙ্গে আপনার যে বিয়ে হবে আপনি জানতেন?
0: তুমি জানতে গৌরীপুরে এক সাধারণ বাড়িতে তোমার বিয়ে হবে?
1: জানতাম, বাবা এখান থেকে কথা বলে গিয়ে আমাকে ডেকেছিলেন।
0: তারপর?
1: তারপর 1 ঘন্টা ধরে এবাড়ির সব কথা আমায় বললেন, আর শেষ করলেন একটাই কথাতে, আনন্দী ও বাড়িতেই তোমার বিয়ে ঠিক করেছি।
0: তার মানে বাবা মন করে জোর না করলে তুমি এবাড়ির বউ হয়ে আসতে চাইতে না, কি বলো?
1: জানি না, সে আপনি যা মনে করেন।
0: আমি কিচ্ছু মনে করি না আনন্দী, আমি শুধু জানি আনন্দী আমার আমার আমার।
1: ছাড়ুন না, ছাড়ুন, আমার লজ্জা করে, আপনি কি বলুন তো।
0: তুমি যা খুশি তাই মনে করতে পারো, আমি ছাড়বো না, ছাড়বো না। এমনি করে সারা রাত তোমাকে।
1: ছাড়ুন, ছাড়ুন না।
0: আগে বলো, ছাড়ো, বলো, বলো,
1: ছাড়ো, ছাড়ো বলছি।
0: এই তো, এবার তাহলে ছাড়তেই হচ্ছে, কি বলো? ছাড়ছি, ছাড়ছি, ছাড়ছি।

0: রামুদা এখনো আসেনি দেখছি, কিন্তু আমি তো আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। তাহলে কি দুধ না খেয়ে কুস্তির আগায় যাবো? কি যা করে না রামুদা! এ কি বৌদি, তুমি চলে এলে যে?
1: দুধ খেয়ে কুস্তির আখড়ায় যাবে না?
0: হ্যাঁ তাই তো যাবো, কিন্তু রামু বেটা দেখা নেই যে দুধ দোয়াবে কে? আজ দেখছি শুধু মুখেই আমায় আগড়ায় যেতে হবে।
1: না না তা কেন, দুধ খেয়েই যাবে।
0: না না না না, অতক্ষণ আমি দেরি করতে পারবো না। কখন রামুদা আসবে তার কোনো ঠিক আছে নাকি?
1: তুমি একটু বসো ভাই, এক্ষুনি আমি দুধ দুইয়ে দিচ্ছি।
0: কি বললে, কি বললে তুমি? তুমি দুধ দোয়াবে? আরে পাগল নাকি? মশা ভারী বজ্জাত, কিছুতেই দুধ দুইতে দেয় না। মাঝে মাঝে লাথি মেরে রামুদা দুধের বালতি কতবার উল্টে দিয়েছে।
1: আমার বালতি উল্টোতে পারবে না, তুমি বালতিটা একটু এনে দাও তো, আমি এক্ষুনি তোমায়।
0: না না না না না না বৌদি না, একটা অঘটন ঘটবে আর শনিবার দাদা ফিরে এসে আমায় আচ্ছা করে দেবে।
1: ওরে বাবা না, বলছি তো আমার কিচ্ছু হবে না। তুমি বালতি নিয়ে এসো, আমি ততক্ষণে মোস্তার সঙ্গে একটু ভাব জমিয়ে নিচ্ছি। এই দেখো না, এই দেখো।

0: এই যে কেমন আরাম পেয়ে গলা তুলে দিচ্ছে, দেখো দেখো, এবার আমি যা করব ও সব মেনে নেবে।
1: তাই তো, আরে মোষটা একেবারে বাধ্য হয়ে গেল।
0: তোমার দেরি হয়ে যাচ্ছে না, যাও যাও তাড়াতাড়ি বালতিটা নিয়ে এসো। আরে যাও না বাবা, বলছি তো আমি দুধ দুইয়ে দিচ্ছি।
1: যাচ্ছি যাচ্ছি।
2: বৈদিমণি, ও বৈদিমণি, এদিকে একবারটি আসবে?
0: কি রে পান্না, কি হয়েছে, এত ডাকাডাকি করছিস কেন, কি হয়েছে বল?
2: দাদা বাবু আজ আসবে, আজ তো শনিবার, তুমি ঘর গুছাতে বললে।
0: হুম,
2: তা ইসব কোথায় রায়কা বললো তো?
0: কিসের কথা বলছিস পান্না?
2: এই তো দেখো না, কেমন নরম তুলোর মতো তোমার এই একজোড়া জুতা, পায়ে পড়ো না তো বের করে রেখেছো কেন, কি সুন্দর জুতা গো।
0: ওটা বাগানে বেড়াবার জুতো, বাপের বাড়িতে ওটা পড়তাম।
2: তা এখানে পড়ো না কেন?
0: এখানে বাগান কোথায়? তুই এক কাজ কর, তুই বরং ওই জুতো জোড়া ভালো করে মুছে নিয়ে বাক্সটাতে তুলে রাখ।
2: সেই ভালো বৈদিমণি, শুধু শুধু এই সদর জিনিসটা নষ্ট করে কি লাভ হইল? আচ্ছা বৈদিমণি, তোমার বাপের বাড়িতে অনেক বড় বাড়ি তাই না?
0: হ্যাঁ পান্না, মস্ত বড় বাড়ি, চারদিকে ঝুলোনো বারান্দা।
2: তা হইলে তো এই বাড়িতে তোমার খুব কষ্ট হবে, ছোট ছোট ঘর, বারান্দা নাই, আর জানলা গুলো কেমন খোপের মতন।
0: উমা, কাকে কি হয়েছে রে, এটা আমার শ্বশুর বাড়ি না? মেয়েদের আসল বাড়ি তো শ্বশুর বাড়ি।
2: তা তুমি ঠিক বলেছ বৈদিমণি, আমার মা সেই কথাটাই আমাকে বলতো। আরো কি বলতো জানো?
0: কি
2: বলতো? বাপ রাজা, রাজার জি, ভাই রাজা, মোর কি।
0: বেশ বলেছিস তো, একেবারে খাঁটি কথা বলেছিস পান্না।
1: বৌদি, বৌদি, বৌদি কোথায় গেলে?
0: কি হলো, কি অমন হাঁক ডাক ছাড়ছো কেন ঠাকুরপো?
1: আরে তুমি তো দেখছি সারাক্ষণ বাবার ঘরেই বসে আছো, একটা দুটো কথা বলতে হলে হাঁক ডাক ছাড়া কোন উপায় আছে?
0: কি করবো বলো না, বাবার কাশিটা এত বেড়েছে তাই একটু তেল গরম করে মালিশ করে দিচ্ছিলাম, ভালো কি বলবে।
1: বলছি আজ তো শনিবার, দাদা এলাহাবাদ থেকে আসবে।
0: হ্যাঁ আসবে।
1: তাহলে আমি যাচ্ছি, দেখি কপালে কি আছে।
0: উমা, বন্দুক নিয়ে আবার চললে কোথায়? এই ঠাকুরপো, ঠাকুরপো শোনো, শোনো বলছি।
1: বাবা দিলে তো পেছনে ডেকে, কাজটা তো আবার হয়ে গেল।
0: আরে বাবা কাজটা কি, তাই তো জানতে পারলাম না, তারপরে তো রফা রফার কথা।
1: আরে বাবা, সাত দিন বাদে দাদা বাড়িতে আসছে, ওখানে তো মেসের খাওয়া খেয়ে খেয়ে পেটে চড়া পড়ে গেল।
0: সত্যি
1: বাড়িতে একটু ভালো বন্ধু খাওয়াবে না? তাই তো বিলে যাচ্ছি হাঁস মেরে আনতে।
0: হাঁস মেরে আনতে?
1: হ্যাঁ।
0: না না না না ঠাকুরপো, এ তোমার ভালো কাজ নয়, পাখি মারা আমি একদম পছন্দ করি না। তা তুমি তো দিব্যি কুস্তি করছিলে, আবার এসব কাজ কেন?
1: বেশ বললে তো। আরে বাবা, কুস্তি হচ্ছে এক জিনিস, শিকার হচ্ছে আর এক জিনিস, সেজন্যই তো বন্দুক রাখা।
0: বেশ, তোমার মন চাইলে পাখি শিকার করো গে, আমায় কিন্তু কিচ্ছু বলতে আসবে না।
1: হয়ে গেল, হয়ে গেল আমার হাঁস শিকার। ঠিক আছে, দাদা এলে দাদার কাছ থেকে অনুমতিটা করিয়ে নেব, আজ আর শিকারে যাচ্ছি না।
0: বাবা বাবা, এত ভালো ছেলে।
3: থাক থাক, বেনাম করতে হবে না। তারপর শরীর ভালো আছে তো শ্রীকণ্ঠ?
1: হ্যাঁ বাবা, আমি ভালো আছি, কিন্তু আপনার কাশিটা তো দেখছি বেড়েছে।
3: রে রে, বাড়ি ছেড়ে কতটা দূরে আছিস, থাকা খাওয়ার কোনো অসুবিধা হচ্ছে না তো?
1: বাইরে কি আর বাড়ির মতো থাকা যায় বাবা, সব কিছুকে মানিয়ে নিতে হয়।
3: হ্যাঁ, সেইটাই হলো গিয়ে আসল কথা, সব সময় সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে না পারলে অঘটন ঘটবেই। এই তো দেখ না, সিংজির মেয়ের সঙ্গে তোর বিয়েতে যখন আমি রাজি হলাম, পাড়ায় তাই নিয়ে কত কথা, বড় লোকের আদুরে মেয়ে আনছে ঠাকুর সাহেব, এবার দেখো না কেমন পস্তাতে হয়।
1: সে পাঁচ জনে পাঁচ কথা তো বলতেই পারে বাবা,
4: তাদের মুখ তো আর বন্ধ করা যাবে না।
3: যাবে যাবে, 100 বার বন্ধ করা যাবে। আমার বৌমার মতো মেয়ে এই গায়ে একজন এসেছে নাকি? অত বড় ঘরের মেয়ে, কিন্তু এই পুরনো আমলের ছোট্ট ভাঙাচোরা বাড়িতে সে কেমন নিজেকে মানিয়ে নিয়েছে দেখ। নিজে হাতে রান্না করছে, দুধ দোয়াচ্ছে।
4: দুধ দোয়াচ্ছে কেন বাবা, রামুদা আসছে না?
3: তোর ভাইয়ের কি অত ধৈর্য আছে? রামু আসার আগেই তার দুধ চাই। কি না খেয়ে তবে কুস্তি রাগড়ায় যাবে। ব্যাস, সাত সকালে বৌমা এখন মোষের দুধ দুইয়ে দিচ্ছে।
4: লালু তাহলে বেশ ভালোই আছে বাবা।
3: তা তো আছেই, বৌমার সঙ্গে ওর বেশ বোঝাপড়াও হয়েছে। সে যেটা করতে বারণ করে লালু তো করে না। এইটুকুই তো আমি চেয়েছিলাম রে শ্রীকণ্ঠ, আর কিছু না বাবা, আর কিছু না।

0: হ্যালো,
1: শোন শোন,
0: এদিকে এদিকে শোন।
2: এই কি ব্যাপারটা, কে ব্যাপারটা, কি ডাকছিস কেন?
0: না না, আমি ডাকছি না রে, তোকে ভগত মামা ডাকছে। বলো না মামা, লালুকে কেন ডাকলো বলো।
3: আরে দেখ লালু, তোদের ওই যে পদ্ম দিকে আছে না, ভিনগায়ের ওখানে অনেক পাখি আসছে।
0: পাখি আছে?
2: ভিনগায়ের পাখি?
3: হ্যাঁ,
2: মোটেই না। আরে ওসব পাখি অন্য দেশের, এই সময়টাতে উড়ে চলে আসে, আর শীত ফুরলে সবাই আবার চলে যায়।
3: আই হই হলো রে বাবু, যাকে বলে না যাহা বাহান্ন তাহাই তিপ্পান্ন।
2: তা আসল কথাটা কি তাই বল না বকত।
0: আবার কি কথা বলবে মামা, বুঝতে পারলি রে মামা কি বলতে চাইছে? বুঝতে পারলি রে তো? আরে বাবা, শিকার!
2: পাখি মারামারির মধ্যে আমি আর নেই, ওসব নেশা আমি ছেড়ে দিয়েছি।
3: বলিস কি রে,
0: কি বলিস কি রে,
3: এত বড় কুস্তি কি পাখি মারতে ভয় পাস?
2: ভয় আবার কিসের? আমার বৌদি পাখি মারা পছন্দ করে না, বলে ওরা চারপাশের রূপ বাড়ায়, ওদের মারতে নেই।
0: বলিস কি রে, তোর বৌদি বললে আর তুই সেটা মেনে নিয়ে পাখি শিকার ছেড়ে দিলি?
3: আসল কথাটা শোন।
0: কি?
3: একদিন দেখবি কুস্তি গিয়ে লালু কুস্তিও ছেড়ে দিয়েছে, বৌদি বারণ করে।
0: যা বলেছ
2: সত্য সব, না এখানে আর থাকবো না, মাথাটা আমার গরম করে দেবে ব্যাটা।

0: কত রাত হয়ে গেল, না আর বই পড়তে হবে না, এই শুয়ে পড়ো।
1: কালকের দিনটা কেটে গেলে বাঁচা যায়।
0: কেন গো?
1: আবার বলছো কেন? বারে মনে নেই, কালই তো আমাদের যাত্রা পালা। শোনো, তুমি কিন্তু লালুকে নিয়ে আগে ভাগে চলে যাবে, অনেক লোক হবে কাল।
0: না আমি কিছুতেই যাব না কাল।
1: কেন যাবে না? কেন?
0: লালু বলছিল তোমার সঙ্গে নাকি কার যুদ্ধ হবে, তোমাকে নাকি তরোয়াল দিয়ে।
1: পাগল কোথাকার, তার জন্য কি হয়েছে? আরে যাত্রা পালাতে অমন কতই হয়।
0: যে আমি জানি না, তুমি যুদ্ধ করবে আর আমার বুঝি ভয় করবে না? ওই তরোয়াল যদি সত্যি সত্যি লেগে যায় তোমার?
1: না রে বাপু না, কিচ্ছু হবে না, দেখো না কেমন যুদ্ধ করি।
0: হাসছে খালি।

0: ফিরে গেল, এখনো ছোটর দেখা নেই, কখন আসবে আর কখনই বা খাবে। কতক্ষণ ধরে আর এই রান্নাঘর আগলে বসে থাকবো?
1: এই যে পাখি দুটো মেরে এনেছি, ঝটপট রান্নাঘর তো ভীষণ খিদে পেয়েছে।
0: পাখি বারণ করলাম সেদিন, তবু পাখি মেরে নিয়ে এলো।
1: এই দেখো, আরে তুমি চুপচাপ বসে থাকবে? বললাম না ভীষণ খিদে পেয়েছে।
0: যাচ্ছি।
1: জানো বৌদি, আজ ওই মামা ভাগ্নেকে মানে ওই বুদ্ধিরাম আর ভকতকে আচ্ছা করে মুখে ঝামা ঘষে দিয়েছি। বলে কিনা, বৌদির কথায় যখন ওটবোস করছিস, এবার কুস্তি ছেড়ে রান্নাঘরে কাজ করকে যা। কেন বলেছি জানো?
0: কেন?
1: সেদিন শিকারে যাবার কথা ছিল, তুমি বারণ করলে, আমি যাইনি। ব্যাস শুনেই মামা ভাগ্নে ইটকিরি দিতে লাগলো, আর চার চারটে পাখি মেরে দুটো কোদের মুখের ওপর ফেলে দিয়ে এসেছি। বলেছি দেখ দেখ বেটারা দেখ, লালু যা বলে তা করে কিনা দেখ।
0: বেশ করেছো, ভালো করেছো।
1: সত্যি বলছো না? আবার
0: সে শুনে তোমার কি হবে? যাও চান করে এসো গে, আমি মাংস রান্না করে দিচ্ছি।
1: বাবা কি ডাল হয়েছে গো, মুখে তোলা যাবে না। ডালে একটু ঘি দাও নি?
0: আজ আর দিইনি, যেটুকু ছিল মাংসেতে দিয়ে দিয়েছি।
1: সে কি, এই তো পরশু দিন ঘি এলো, এর মধ্যে সব উঠে গেল।
0: আজ তো পোয়াখানে ঘি পড়েছিল, সেটুকু সব ওই মাংসতেই লেগে গেছে। ভাগ্যিস ডালে দিইনি, তাহলে আর মাংসতে পড়তো না। যেমন থাকবে তেমনই তো দেব।
1: বাপের বাড়িতে বুঝি ঘিয়ের নদী নালা বয়ে যায়।
0: ছোট,
1: হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি, তোমার কথা শুনে তো তাই মনে হয়।
0: হ্যাঁ তাই, জানবে মরা হাতি লাখ টাকা, এটুকু ঘি ও বাড়িতে রোজ চাকর বাকরি খায়।
1: থামো থামো, আর বেশি বড় লোকই চল দেখিও না, সব জানা আছে আমার।
0: আছে তো আছে, তাতে ভারী বইয়ে গেছে, ঘরে এসে কোদল করা, ভারী এক বীর পুরুষ হয়ে।
1: হ্যাঁ চুপ করো, কথা শুনে না জিভ টেনে ছেড়ে নিতে চাই, মেয়ে মানুষের বেয়াদবি।
0: কি বললে?
1: থাক থাক আর কে কাজ নেই, তোমার রান্না তুমি খাও।
0: রাগের মাথায় ভাতের থালা ছুঁড়ে ফেলে দিলে?
1: হ্যাঁ হ্যাঁ দিয়েছি দিয়েছি, তোমার ভাগ্য ভালো, নয়তো আরো কিছু করতাম।
0: আরো কিছু করতে? আজ ও বাড়ি থাকলে তোমার এই থোঁতা মুখ একেবারে ভোঁতা করে দিত।
1: কি থোঁতা মুখ ভোঁতা? দাঁড়া এই গরম দিয়ে আমি তোমার মুখ ভোঁতা করে দিচ্ছি।
0: ছোট তুমি তুমি গরম চুড়ে মারলে কি স্তরে ফেলছিলাম, হয়তো আমার মাথাটাই ফেটে যেত। এই যে বাবা বাবা বাবা বাবা, এই দেখুন আপনার ছোট ছেলে কীর্তি, আমাকে আমাকে মারবার জন্য গরম ছুঁড়েছে ও।
2: দেখেছি, সবই দেখেছি, সবই শুনেছি।
0: আপনি আপনি কিচ্ছু বলবেন না, এর কোনো প্রতিকার করবেন না আপনি বাবা।
2: শোনো বৌমা, মেয়ে মানুষের এত গুমর ভালো নয়, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, ছেলেদের মুখে মুখে তর্ক এটা আমি পছন্দ করি না।
0: আমি আমি আবার কখন গুমর দেখালাম বাবা?
2: তুমি ভালো করে জানো, এসব এসব একদম বরদাস্ত করবো না আমি। কণ্ঠ তো শনিবারে আসবে, আসুক, যার জন্য তোমার এত গুমর সেদিন তাকেও দেখাবো আর তোমাকেও দেখাবো। চলে যা চলে যা লালু, এখানে থাকিস না।
3: ইস, আমার জন্য আজও তোদের খেতে রাত 10:30 বেজে গেল, কি করবো বল লালু? স্টেশন থেকে নাপতে না নাপতে এ ধরছে খবর বলো, ও বলছে তার মামলার খবর কি, সববার সঙ্গে কথা না বলে তো আর বাড়ি আসতে পারি না।
4: শোনো দাদা, তুমি বৌদিকে একটু বুঝিয়ে দিও, যেন মুখ সামলে কথাবার্তা বলে।

0: নইলে একদিন কিন্তু চাচ্ছেটাই কাণ্ড হয়ে যাবে। কি বাবা ঠিক বলিনি?
1: শ্রীকণ্ঠ, বউজির এরকম স্বভাব কিন্তু ভালো নয়। বেটা ছেলেদের মুখে মুখে তর্ক করা ভারী বদ অভ্যাস।
2: কি কি হলো বাবা?
0: হবে আবার কি, হবে আবার কি? উনি বড় ঘরের মেয়ে আছেন, থাকুন, তাই বলে আমরা তো আর ভিকিরির ঘরের নই।
1: সংসারের উপরে রাগ করে দুদিন কিছু মুখে তোলে নি বৌমা, তোর জন্যই অপেক্ষা করছে। যা শুনগে সব,
3: ব্যাপারটা কি হয়েছে বল না।
0: কিছুই না দাদা, কিছুই না। নিজে থেকেই সেদিন ফোঁস করে উঠল। বাপের বাড়ির দিমাকে এখন আমাদের দেখছি মানুষ বলেই মনে করে না। হ্যাঁ, কি ভাবে নিজেকে, কি ভাবে কি, কথায় কথায় অপমান করা।
3: ঠিক আছে, দেখছি আমি।

0: বাপ ভাইয়ের কাছে সব শুনে এসে মন মেজাজ ঠান্ডা হয়েছে তো।
1: আচ্ছা ব্যাপার কি বলতো, সংসারে অশান্তি করছো কেন?
0: অশান্তি করছি?
1: হ্যাঁ,
0: কে তোমাকে এই খবরটা দিলে? তাকে পেলে এই মেয়ে যেতে তার মুখটা আমি রগড়ে দিতাম।
1: আহ, এত গরম হচ্ছে কেন? যা বলছি তার জবাব দাও না।
0: কি জবাব দেব? আমার কপাল তা নইলে একটা গোয়ার গোবিন্দ, যার কোনো কাজ কর্ম করার মুরদ নেই, সে কিনা গরম তুলে আমায় মারতে আসে। এর চাইতে আমার মরণ হলো না কেন?
1: আনন্দী, ওভাবে কাঁদছো কেন? আরে আগে সব কথা বলো, তারপর যা ব্যবস্থা করার কালই আমি করব।
0: কথায় কথায় বাপের বাড়ি নিয়ে কথা, তারপর আবার গরম চুলে মারা, হাত দিয়ে ধরেছিলাম বলে রক্ষে, নইলে সেদিন আমার মাথাটাই ফেটে যেত।
1: শুনবো কথা তোমার, শুনবো। এখন রাত দুপুরে তুমি আর কেঁদো না তো, সকালটা হতে দাও, তারপর দেখছি ছোঁড়া রাশ পর্দা কেন বেড়েছে।

0: কি সাত সকালে বাবার কাছে দাঁড়া যাচ্ছে? দেখি তো ব্যাপারটা কি।
1: কি ব্যাপার শ্রীকণ্ঠ, এত সকালে তুমি আমার ঘরে এলে?
2: বাবা, এ বাড়িতে আমার আর থাকা চলবে না।
1: সে কি?
2: হ্যাঁ বাবা, মান সম্মান বজায় রেখে এখানে আর চলা যাচ্ছে না। মেয়েদের জুতো খড়ম ছুঁড়ে মারা হচ্ছে।
0: দাদা সব কথা শুনেছি, শুনি তো আর কি বলে।
1: তুমি বুদ্ধিমান ছেলে হয়েও এই কথা বলছো?
2: বলতে বাধ্য হচ্ছি বাবা। বড়দের সম্মান রাখা দূরের কথা, ছোটরা তাদের অপমান করছে। গুয়ার তুমি ইত্রামির সীমা ছাড়িয়ে যাচ্ছে।
1: মেয়ে ছেলেরা এইভাবে ঘর ভাঙে শ্রীকণ্ঠ, তাদের মাথায় তোলাও ভালো নয়। এটুকু শিক্ষা নিশ্চয়ই তুমি পেয়েছো?
2: আগে হ্যাঁ পেয়েছি। আর আপনি তো জানেন এই গায়ের ঘরোয়া বিবাদ আমিই মিটিয়ে দিই, অথচ আমাদের বাড়িতেই আমি নিজের স্ত্রীর মান সম্মান রাখতে পারছি না। লালুকে লালুকে যে আমি এখনো কিছু বলিনি সে তার
1: ঠিক আছে। লালু তো তোমারই ভাই শ্রীকণ্ঠ, কোনো দোষঘাট দেখলে তুমি বড় তুমি তাকে 100 বার শাসন করবে।
2: ওকে আর আমি ভাই বলে ধরি না বাবা।
0: দাদা এ কি বললে?
1: কেন, বউয়ের কথায় লালুকে তুমি ভাই বলে মনে করো না?
2: আগে না, সেজন্য নয়, ওর গুমার তুমি আর অভদ্রতার জন্য।
1: দেখো বাবা, বুদ্ধিমান লোক কখনো মুখ্যুর কথা ধরে? ছেলে মানুষ দোষ করে ফেলেছে, ব্যাপারটা বুঝতে চেষ্টা করো।
2: বেশ তো, আপনাদের কাছে যদি ও বেশি আদরের হয় তো আমাকে বিদায় দিন।
1: কি কথা বলছো শ্রীকণ্ঠ?
2: আগে হ্যাঁ, আর যদি আমাকে রাখতে চান ওকে তাহলে বলে দিন যেখানে ইচ্ছে ও চলে যাক। এই আমার শেষ কথা বাবা, দুজনের এক বাড়িতে থাকা চলবে না।
0: দাদা দাদা, এই কথা তুমি বলতে পারলে একবারও ভেবে দেখলে না? লালু লালু তোমাকে কত মাননি করে, কত
1: কে ওখানে, এদিকে আয় বলছি, কে ওখানে?
0: এ মুখ নিয়ে এখন আর দাদার সামনে যেতে পারবো না, তার চেয়ে নিজের ঘরে গিয়ে জামা কাপড় পরে চিরদিনের মতো এ বাড়ি ছেড়ে চলে যাই ভালো। দাদা বলেছে আমার মুখ দেখবে না, আমি ওর ভাই নই, আমি ওর ভাই নই।
3: ছোট এখনো ঘুম থেকে উঠেনি, কিন্তু ও তো এত বেলা কখনো করে না। ঘরের দরজা বন্ধ, ডাকবো একবার, হয়তো হয়তো ঘরের দরজা খুলেছে, এদিকেই আসছে। ইস, চোখ দুটো কেমন লাল হয়ে আছে, ও বোধহয় কাঁদছিল। কেন যে ওইসব কথা বলতে গেলাম, এখন নিজেকেই নিজেকেই যেন মারতে ইচ্ছে করছে।
0: বৌদি বৌদি, তুই আমায় ক্ষমা করো, দাদাকে আর আমার মুখ দেখতে হবে না, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি।
3: চলে যাবে সত্যি সত্যি ছোট, এই বাড়ি ছেড়ে চলে যাবে? আমার কথা বলার আর কেউ এ বাড়িতে থাকবে না? না না না, সে হয় না, সে হতে পারে না।
2: এখানে দাঁড়িয়ে কি করছো? যাও যাও ভেতরে যাও, বলেছি না অমন ছেলের মুখ দেখাও পাপ।
3: ওগো না না, ওভাবে আর বলবে না। ওই দেখো ওই দেখো, কখন থেকে বাইরে দাঁড়িয়ে ছোট কেঁদেই যাচ্ছে,
2: কেঁদেই যাচ্ছে, তা আমি কি করব?
3: যাও যাও, ওকে ভেতরে ডেকে আনো। চি চি চি, আমার মুখে আগুন, আমি কি বলতে কি বলতে ফেলেছি, তুমি ওকে ডাকো, ডাকো গো।
2: না আমি ডাকতে পারবো না, আমি তো বলেই দিয়েছি।
3: লক্ষ্মীটি, অমন করো না, অমন করো না, তুমি বেচারার খুব কষ্ট হয়েছে, এখন সে বাড়ি থেকে চলে যেতে চাইছে। ওই দেখো, ওই দেখো, ওই যে
0: বৌদি, বৌদি আমি চললাম, দাদাকে এখান থেকে প্রণাম করে গেলাম, বলে দিও দাদা, দাদা আমার আমার মুখ দেখতে চায় না, তাই আর মুখ দেখাবো না।
3: ছোট
0: আমি চললাম,
3: কোথায় যাচ্ছ ছোট, কোথায় যাচ্ছ?
0: যেখানে যেখানে কেউ আমার মুখ দেখতে পাবে
3: না। আমি তোমায় যেতে দেবো না, আমি যেতে দেবো না তোমায়। দেখি দেখি কত বড় বীর পুরুষ তুমি, আমাকে সরিয়ে দিয়ে চলে যেতে পারো তো চলে যাও, ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চলে যাও আমাকে। দেখি
0: আমি তোমাদের সঙ্গে বাস করার উপযুক্ত নই বৌদি।
3: আমার দিব্যি, আমার দিব্যি, যদি আর এক পাও বাড়াও তুমি, তবে কিন্তু আমি
0: তোমার তোমার দাদার মন থেকে আমার উপর রাগ না গেলে এ বাড়িতে আমি থাকবো না, কিছুতেই না, কিছুতেই না।
3: ছোট ছোট, শুধু বাইরের কথাগুলোই শুনেছ, মনের কথা কিচ্ছু জানতে চাইলে না ভাই। তোমাকে কষ্ট দিয়ে আমি বুঝি এতটুকু কষ্ট পাইনি, তোমার দাদা বোধহয় খুব আনন্দে আছে। এই তুমি কুস্তিগির, এই তুমি পালোয়ান, মানুষের মন বোঝার এতটুকু ক্ষমতা নেই তোমার, কেন কেন তোমার উপর আমাদের রাগ থাকবে বলো তো ভাই। এসো এসো ছোট, ভেতরে এসো।
1: এই মেয়েটাকে আমি ভুল বুঝেছিলাম, ছোট দেওরের কাছে অপমানিত হয়ে আমার কাছে এসেছিল অভিযোগ জানাতে। আমিও কত ছোট বড়।

0: কথা বললাম। হ্যাঁ রে, একই মায়ের পেটে দুই ভাই, মুখ দেখা দেখি বন্ধ করতে চাইছে। আর পরের ঘরের মেয়েটা তার ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে, এক লহমায় সব বাঁচিয়ে দিয়ে গেল। আর আমি চি চি চি, লজ্জায় আমার।
1: শোনো দাদা, দাদা তুমি গাল মন্দ দাও, যত খুশি শাসন করো, কিন্তু আমার মুখ দেখবে না। এখনো তুমি কখনো বলো না, কখনো বলো না, আমি সইতে পারবো না।
2: এসব কথা এখন ভুলে যা ভাই, এসব ভুলে যা, এমন কাণ্ড আর যেন কখনো না হয়।
1: দাদা দাদা, তুমি তুমি সত্যি সত্যি আমায় আমায় ক্ষমা করেছো তো?
2: হ্যাঁ হ্যাঁ করেছি।
0: বাহ বাহ বাহ, এই তো চাই। কথায় বলে না ভাই ভাই এক ঠাই। বৌমা বৌমা, তোমাকে যে আমি কি বলে আশীর্বাদ করবো, ভাঙা হার জোড়া দিলে তুমি, তোমার এই বুড়ো ছেলেটাকে তুমি মাফ করে দিও মা।
3: অমন করে বলবেন না বাবা, অমন করে বলবেন না।
0: যেখানে ঘরে ঘরে দলাদলি, সেই গায়ে তুমি একটা সুন্দর সংসারের পত্তন করলে।
3: আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা।
0: আশীর্বাদ আশীর্বাদ তোমায় আমি কি করব মা, বড় মনের বড় ঘরের মেয়ে না হলে এ কেউ করতে পারে? কেউ না, সত্যি তুমি বড় ঘরের মেয়ে
3: বাবা।

0: বড় ঘরের মেয়ে, নাটকটি শেষ হল। হিন্দি ভাষায় মূল কাহিনী মুন্সী প্রেমচন্দ, বাংলা বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য। অভিনয় করেছেন বেনি মাধব, পরাণ বন্দ্যোপাধ্যায়, ভূপ সিং, অমরনাথ মুখোপাধ্যায়, ভগত, নির্মল কান্তি ঘোষ, বুদ্ধিরাম, সুতেজ সাত্ত্বিক, বংশীধর, সার্থকানন্দ রায়, রাজেন, দেবজ্যোতি ঘোষ, প্রভা, সন্ধ্যা চক্রবর্তী, রুক্মিণী, দীপা ব্রহ্ম, পানা, স্বাতী মুস্তাফি, লালু, প্রশান্ত পাল, শ্রীকণ্ঠ, অনুপ ঘোষ এবং আনন্দী অঙ্গনা বসু। সম্পাদনা রফিউদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন মনীন্দ্র রায়।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন আধুনিক গান শুনবেন সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

ভেসে। আধুনিক গান শুনলেন সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী শুভজিৎ পাত্র, রাগ বাগেশ্রী, হারমোনিয়ামে সহযোগিতা করেছেন দ্বৈপায়ন রয়, তবলায় রূপক মিত্র।

0: বাগিশ্রীর আগে এতক্ষণ শুনলেন খেয়াল শিল্পী শুভজিৎ পাত্র, হারমোনিয়ামে সহযোগিতা করলেন দৈপায়ন রায় এবং তবলায় রূপক মিত্র। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ব

0: বিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে। পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন উৎসব দাসের কণ্ঠে।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন উৎসব দাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আমি ডক্টর সন্দীপ চ্যাটার্জি, স্নায়ু শল্য চিকিৎসক এবং অধ্যাপক নিউরোসার্জারি বলছি। মস্তিষ্কের মাংস অথবা কোষের ব্যাধিত বৃদ্ধিকে ব্রেন টিউমার বলে। এই ব্রেন টিউমার মূলত দু রকমের হয়, ভালো টিউমার যেগুলোকে বলে বিনাইন অথবা ক্যান্সার জাতীয় টিউমার। কোনো রোগীর যদি কোনো চারিত্রিক পরিবর্তন ঘটে, কোনো অঙ্গের কোনো অংশে জোর কমে যায় অথবা খিঁচুনি হয়, এই তিনটেই মূলত ব্রেন টিউমারের অভিব্যক্তি। ব্রেন টিউমার বেশিরভাগই আজকের দিন সারানো যায়। বিনাইন ব্রেন টিউমার এবং বেশিরভাগ ক্যান্সার জাতীয় ব্রেন টিউমার অস্ত্রোপচার করে সম্পূর্ণভাবে রোগীরা আরোগ্য লাভ করতে পারেন। কিছু কিছু ক্যান্সার জাতীয় ব্রেন টিউমার আছে

যার চিকিৎসা অস্ত্রোপচারের পরে আরও বিভিন্নভাবে করতে হয়। কিন্তু আজকে যা প্রযুক্তি আছে এই অস্ত্রোপচার করার জন্য, তাতে ব্রেন টিউমার থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করা যায়। ব্রেন টিউমারকে ভয় পাবার মতন কোনো কারণ আজকে নেই। ব্রেন টিউমার মানেই যে আর কিছু করা যাবে না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা।

0: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন বাংলা ছায়াছবির গান শুনবেন। তুফান ছায়াছবি থেকে পরপর কয়েকটি গান। প্রথম গান অমিত কুমার এবং শক্তি ঠাকুরের দ্বৈত কণ্ঠে।

এতক্ষণ শুনলেন বাংলা ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন বাঁশি শুনবেন। এখন বাঁশি শিল্পী শেখর দেউরী।

এতক্ষণ শুনলেন বাঁশি, শিল্পী শেখর দেউরি, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন লোকগীতি শুনবেন কার্তিক দাস বাউলের কণ্ঠে।

0: লোকগীতি শুনলেন কার্তিক দাস বাউলের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত।

0: ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা, শিল্পী রেশমি চক্রবর্তী। প্রথমে শুনবেন রাগ আভোগী এবং শেষে রাগ খামাজ। তবলায় সঙ্গতে রয়েছেন রূপক মিত্র।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বেহালা। প্রথমে শুনলেন রাগ আভোগী এবং শেষে রাগ খামাজ। শিল্পী রেশমী চক্রবর্তী, তবলায় সঙ্গত করলেন রূপক মিত্র। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।

0: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। দিল্লি কেন্দ্রের সংবাদ একটু পরেই।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে মোহাম্মদ জুবের। প্রধানমন্ত্রী নরেন্দ্র

45 মিনিটে প্রাত্যহিকী উপস্থাপনায় থাকবেন শর্মিষ্ঠা সরকার এবং কার্তিক ঘোষ। 7:45 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শুনবেন অনুমিতা সেনগুপ্তর কণ্ঠে। 8:00 জানা অজানা কথিকা কীটপতঙ্গের দুনিয়ায় গোপাল চন্দ্র, বলবেন শুভেন্দু চট্টোপাধ্যায়। 8:05 তুবড়ি, 8:20 নজরুল গীতি শুনবেন শর্মিলা দত্তের কণ্ঠে। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী দেবশ্রী ভট্টাচার্য। বাংলা ছায়াছবির গান গানিয়ে গানে সকাল 9:00। 9:25 জেলার চিঠি, উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী। 9:30 গানে গানের শেষাংশ, 10:00 গানের ভেলা উপস্থাপনায় থাকবেন মৌলী দাশগুপ্ত। 11:00 যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ, উপস্থাপনায় সৌরভ দেবনাথ ও মল্লিকা চৌধুরী। 12:00 বাংলার মুখ, গ্রাম মানসিংহপুর, জেলা হাওড়া। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। কৃষক বন্ধুদের জন্য জল হার খবরের পর 12:33 শুনবেন দ্বিজেন্দ্র গীতি অতুল প্রসাদের গান রজনীকান্তের গান। 1:00 রম্য গীতি, 1:45 লাইভ অনুষ্ঠান মহিলা মহল ক্রীড়ার ভুবন, উপস্থাপনায় অঙ্কিতা পাল। 2:05 বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 লাইভ ফোন ইন সাঁওতালি অনুষ্ঠান মাতৃদুগ্ধ খাওয়ানোই সর্বোত্তম, এই বিষয়ে ডাক্তার লক্ষ্মীমণি মুর্মুর সাক্ষাৎকার শুনবেন। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনে থাকবেন মিতুল সাহা। 5:30 গ্রামীণ শিশুদের অনুষ্ঠান ঋদ্ধিমান এক ছোট্ট তারা, ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 6:05 সাঁওতালি অনুষ্ঠান শুনবেন লোকগীতি। 6:15 সাঁওতালি অনুষ্ঠান, 6:40 কিষাণ বাণী, 7:10 কৃষক ও তার পরিবার, 7:30 বিচিত্র সংবাদ, 8:00 অনুরোধের আসর, 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম সাপ্তাহিক স্পোর্টস ম্যাগাজিন, উপস্থাপনায় থাকবেন বিতান্দে। 9:00 কীর্তন মানসী ঘোষ দস্তিদারের কণ্ঠে। 9:15 রজনীকান্তের গান শুনবেন অসীম কুমার ঘোষের কণ্ঠে। 9:30 সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান মুখোমুখি, প্রখ্যাত কবি অরুণ মিত্রের সাক্ষাৎকার নিয়েছেন সুরজিৎ ঘোষ। 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভায় কর্ণাটকী কণ্ঠসঙ্গীতের দ্বৈত পরিবেশনায় চিন্ময়া সিস্টার্স উমা এবং রাধিকা, আকাশবাণী চেন্নাইয়ের নিবেদন। 11:00 এসরাজে লঘু সঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন সমর্পিতা বসু। 11:10 বাংলা আধুনিক ও ছায়াছবির গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত বি আর দেওধার। 6:25 রবীন্দ্রসঙ্গীত শুনবেন অনুমিতা সেনগুপ্তের কণ্ঠে। 6:35 রামচরিত মানস শুনবেন 189তম পর্ব। 6:45 অতুল প্রসাদের গান শুনবেন অসীম কুমার ঘোষের কণ্ঠে। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় ঐন্দ্রিলা কোনার। 8:30 এসরাজ শুনবেন শিল্পী সমর্পিতা বসু। 8:50 কীর্তন মানসী ঘোষ দস্তিদারের কণ্ঠে। 9:10 রসধারা, 10:15 আঞ্জুমান, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী উস্তাদ সাবির খান। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 অতুল প্রসাদের গান শুনবেন মানসী ঘোষ দস্তিদারের কণ্ঠে। 5:20 উর্বশী, 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 7:10 নজরুল গীতি শুনবেন শর্মিলা দত্তের কণ্ঠে, 7:30 দর্পণ, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 এ সপ্তাহের সংসদে, 8:30 কাহে কাশা,
রাত 9:16 মিনিটে।

স্পটলাইট 9:30 সাহিত্য ভারতী, রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম 1 আগস্ট শনিবার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে কী কী অনুষ্ঠান রয়েছে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে যে সাধারণত মেঘলা আকাশ থাকবে, কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.0 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি বেশি। সর্বনিম্ন 27.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 95%, সর্বনিম্ন 65%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। মৎস্যজীবীদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়ার খবর এখানেই শেষ হল। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:17 হয়ে 26 সেকেন্ড। জয় হিন্দ।